0: নরকানাই তো এফএম জেন্ট ওয়ান জিরো ওয়ান পয়েন্ট সিক্স মেগা হার্স তে ওজরাং তো নরক বাই জি কাশ্মী আও হিংকি মারকি চিং সং মিয়াও নরক ন সাউই ক্লাং যাক বা তিনি হাই নাই নরক নি কচার ভাই সপাই যাক আও হিংকি সং পান্ডানি পুইলাও নরক ন সাউই দিসাক ইউগা উইক তাবো ফানা পালাই বাইয়াকো হিংকি আবনি বাগৈ স্পেশালি সং কবাং কুক ন অবহাই নাকাহাম রিলেটেড ককরক সালাইনাই আবনি বাকি আরকনি বাকি তিনি ককলাম সানা হই ভাই সকাইজাক সাক কাহাম তো খেসে খাব কাহাম তো নাই আও অকগ্ন তুই নরক বসুক জরা তুই আং বাই তামো সানা মুচুং গরঙে মাননাই আবনি বাকি নরক মা গরংনাই নই থাম নই দক নই বা থাম এবার খেবা জিরো থ্রি এইট ওয়ান টু থ্রি টু সিক্স টু ফাইভ থ্রি অবংকাচি নরনে কক দুক নাম্বার নরক নাই নাই সাপিনে যে পান্ডা খানায় রক নরক তাবু খানো বা চেয়ে খাই খুব রেডিও অন খেলায়কো বিমান বাক্সা বা এপসনি বিশেষ দিয়ে খাও বাক্সা খাইবা রেডিওনি বিশেষ দিয়ে আবনি বাকি নরক আং সানাই চিনি বরকি লংমা সাক আহাম বেলা কেন আঙ্কো ফিয়াবা আংলে আকক সানাই ফিয়া নরকনি ওয়ান সুকম নরকনি ককলাম আবন তৈব আং ইচ্ছা অজরা খানানি ফাইসিং চাইতো গান সাবো তামো সানা মজমই দা অজরা কক দুব গরি নাই হ্যালো লামসগো দাখুক
1: শুরু খাই আর মোখ খাও চিনি সাংমাং খাতো যে তাবুকি চলতে পারি যোগা যোগা তো বিহাব খাই যোগা তো যোগা বা খাইনানো বা খিমানো খাইনো কতগুলো ব্যায়ামনি যেতে মানে যোগা তো মানে আর আব নাই নাই অনুসরণ খাই না অভ্যাস খাইনো যার ফলে সাহিত্য বা সুস্থ অব হাব খাই তো বাকি কারণ যোগা মাধ্যম থাকে চিনি শরীর গাহাম বাকি যুগ মাধ্যম দরকার নাগো নাই নাগো আবো যুগ মাধ্যম যে থাকি বড় তো আগা সামু খাই বা সামু খারাপ খাই বা অন্য বৃষ্টি খাই বা অঙ্ক খাই আপনি বড় যেহেতু সে যুগ যুগা তো প্রায় ঠিক চুব বড় দরকার তো বউ জমা সরাই খাই বা বুড়া বুঝতে বুঝে তো সে যুগা দরকার কারণ যুগা খাই একে সামু খাই একে সামু খাই নাগো সামু খাই একে বা যুগা খাই একে শরীর সুস্থ সময় সুস্থ সকাম হয়ে তো মাইয়া সে কেটে এবং আবার চুনা থাকে যুগ মাধ্যম যে এবার শরীর সুস্থ তেমন সে অনুপাতে সে সেরকম চিনি চামু মহাবাব কিছুটা গাহাম খাই তো নব যেমন ফেংনা ইমানি রং চাকা তো আবার তো মিয়া যাক বা সত্য কে ক্ষতিকারক বিড়ি চুয়া মাথা খনিতে বয়সে মানি রং চাকা সিং শরীর সুস্থ অসুস্থ বা আসক্ত কতগুলো নানারকম প্রক্রিয়া খাবো অসুস্থ শরীর প্রতিক্রিয়া নানারকম কষ্ট বা ক্লান্ত তার ফলে আবার হয়তো বিরত সফা তো হাজার তো না আর
0: বাড়াই তো
1: আবার অন্য কোনো যত লোকগুলো কক সব আং সব সামু করে চিনি দায়িত্ব চিনি কর্মক্ষেত্র চিনি মনুষ্য জন্ম কর্মক্ষেত্র কর্মক্রায় সুন্দর ম কর্মক্রায় সামুগ্র খাটে চিনি জীবন গেবে চিনি লংমা বা চলতে নাগো সেই ক্ষেত্রে চিনি সুস্থ বা সেই কাম তো যোগা প্রয়োজন সমুদ্র নাগো প্রত্যেকটে চিন্তা আছে এবং কাম তো মুতনা নাগো কোক বাজি সারা নাগো তো কোক হয়তো খাই তো নাগো
0: যতন জরা মারি না কিসে কিসা সাইতংমানি বোকাহামকে টপিক খানায় সানি ন কক দুব গরুনি থাকা আং সামাকে হাইছে সং সা কাহাম ততং নাই ন হায়াদবা সা কাহাম গেছে খা বোকাহাম নাই জিনি খা কাহাম দংনানি বাগৈ সং সাকব বেলা কেন কাহাম গরুং দংনানি নাঙ্গ আবনো তুই ককলাম সাইতং তাবো খন জে পান্ডা খানায় করক নরক পান্ডা খানা উইনা হারদি আবনি উল আংবে কক দুদি গরুং হরদি সাইতং মাখানি হাইন সং সাক কাহাম গেছে খাবো কাহাম নাই আও

0: কক নত নরক তাম সানাই সাহদি আমি কিরং হদি হ্যালো
1: হ্যালো
0: লামসগো তাকুক ন
1: হ্যাঁ
0: ফুঙ্কা হাম দ তাকুক কিসা কিসা কে তিনি কিসা খানা কিসাকে আবহাইকে নবন হেবিট মাখলাইনাই এবারে লয় মাখলাইনাই হ্যাঁ দা চিনি সাক রক্তম কাহাম তো সে খাবো কাহাম দাওনাই সাক কাহাম দাওনানি বাকে গবাং মা সামং খাইমানো আও চিনি সামং খাইমা তৈনি বিং দিপা নথন হিমমানে বিং দিপা নথন ব্যায়াম খাইমানে বিং দিপা নথন আও হ্যালো
2: হ্যালো
0: এ লামসগো তাকুক
2: নাই
0: ফোন কাহাম খাই দিয়ে যতন জরারি নাই কিসা কিসা তাকে জরা তো আছে গবান করে যেন বেলা খচর জাক মানে ফুনি জরাও আবনি বাকি যে জানি যা সানা মুচুক মানে সা কাহাম গেছে খা কাহাম তাই নরক তামো সানা মুচুক নরক খারকলে বাহাকে হাম আবরক আন গেছে সাবই মানো ফিয়াবা আবনি বাকি সাকলে কাহাম তাওনা নাই আংলে আসুক জর তুলে সাই মানো হ্যালো ফুঙ্কা হাম
2: বাবা
0: নন খরং খানা কাগে না সাইমানো ই
2: আং তুমি আং লগিন ওহাই না তুমি খরং নাই না ভাই
0: আ আ আচ্ছা
2: দাও তুমি প্রথম দিল্লি এফএম গো লাভ ফলোইন নাও আপাতত সেবি সকল পরে রই নাই তা তো প্যাক খবি নাং মান খাই যা কথা মন প্রস প্রস লাইতে অঙ্কল ঝাঙ্গা তাও সে আং মর্নিং ওয়াক লাই কইছি ফিরো খাই যা নগো
0: আ বেলে কাং গো
2: প্রোগ্রাম মে নগে না খাইও আবকে আমার বড় মানে কক কোনা পা আমি কোন সা না নিপান তার তাই কথা কইয়া তখন আকে হলো খাইতে নাও
0: আও আও আও
2: কেন গো গো আং আনি লগিন বড় কই হেন যাও যে নগর কই তো পাই নাই আ ভাই বড় মা তো মারা মান নাই জান আং কই জং মাং গো লে
0: আ
2: তো দিন মান থাক কই জং
0: আং বাবা হাই না নাই আগে নাং জায়গা খাইছি
2: আবো
0: না সাকি কাহাম তো না নিরামিষ
2: বই হন না গুদ

থগ থগ বেলা কেউ সাকা হামসে তো না হামাই হামাই হামাই ওকে লাগি ওকে আউজন মূসা পান খাই হাঙ্কে চিনি সাগরগুলো বেলা হিলে গিয়ে থাকো তৈসা কসরং উনিয়াঙে থাকো হায়াদি বা মার্কেটিং সঙ্গ আবার বাকি বেলা কেন কসরং কেটে নাও চিনি সাক নবো অবহাই কেন সরাম মানো ই আং মানাই মানসুক চিনি সাগরগু অবহাই মানে থাকো হ্যালো

0: 보고
1: 만날 때 저런
0: 이 너 살이 더더
1: 또 사과 한 동안 이시불래 사과 한 동안 시신 박사가 한 번만 응 해봐
0: 응응응
1: 신이 라마와 성동은 한가에 초세 신이 뭐 사과 한 동안 가이저 저는 성 한 번만 좀 부이베보 함라 함작 라이마노 동 라이마노 사 라이마노 마는 제 랑마와 가냐 무슨 막 가이탕만 오다
0: 응
1: 我这种人工嘛，很开心的，吃那个还没那能耐。嗯，我从吃那那种淡薄的那能耐。嗯，但不开心，心里吃那个很开心，难。嗯，啊，我是心里吃不着个多。我开心，心里，个很开心，我一个很开心，我老妈我当开心来当，还能当母母过来，啊，不是难我噻。
0: 嗯，
1: 心里错的我，我开心。
0: 기차도디바사디착처리너아사이바사이카디탕디힘디능록라바나파리정카응액다능고카야가바머니와카야가바아보나타벤디참몽제카녀무숭만능파팟카디응동디니니착처리너초초메헬랭리정카응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응응
1: ba nang tam khmin chot pore hami mane ba khorong mihim nai potre podang nai
0: da da pele ham bai boko
1: ha
0: bele ham bai bele ham bai
1: e ham bai e aboni ba gei ken abono pore na dam da ya voi ten khanya na ham bai
0: da সরিনো দাম রিয়ালে তং মেয়ে না যত ন দাম মার নাই শাক কাহাম বাহাইকে তং নাই খা কাহাম বাহাইকে তং নাই আবরক বেবাক ন যেন মাওয়ান সুখ থাকলায় আবনি বাকে উমর লগেই থাঙে তখন হিঙ্গাঙ্গে সাং নো অমাহাকে সালব্রুম ব্রুম কাহাম বাহাইকে তনিমান আব মা চাই তাই যেন উমরনি লগি লগি দাঁতিব কিসা সানানি নাঙ্গ ওজন খে থুনানি নাঙ্গ ওই জামুং রকম কিসা সেলাইনে নাঙ্গ হ্যালো
2: ম্যাডাম
0: এ ফুঙ্কা হাম বেলা কিনা দেখুন
2: ফুঙ্কা হাম ভাই
0: আও
2: গাই তিনি নি কক বতমা ইবা উইক নতি চালায়
0: আও আও ইউগা উইক সাকা হাম দকাইছে খাকা হাম নে
2: আও সাকা হাম সঙ্গে খাকা আবুন তিনি থাক কাহাম আবুন যতন সম্পদ কত সঙ্গে যতন চাই না গাই ও সম্পদ নতুন কুইলা খেতি খেলাই ডক্টর খেলাইমান কাছে ব্যবহার সঙ্গে তিনি বরং ইয়োগা রক আছে তো সঙ্গে আবং
0: মেয়ে
2: সুরেশলাই এবার থাকে ম্যাডাম ও যে ইয়োগা আবু তো কাছে আসিনি বোখা ব্যবহার ন জগত থাকবানি আবো মেডিটেশন বা যোগা আবু ভাই তামে যত রিল্যাক্সেশন মানটা লেংটা মুখ মান খাটং মান ওলা সেই চিনি পেসা সুই মানে আবুন কাইছে আবু সব যাব সঙ্গে আচুক জড়াবো বাসা কানকে কাই তো নকন সঙ্গে সিরিং সিরিং কে সুরি কা নাইঠকে আসুক খা ইয়া সুসুং কা বা নিনি অবকেপন আসুকই নিন নিনি যে সুইটেবল কে আসুকই না খা আমার তরে তরে মোবাইল মানুষ

0: awi dati tudi sanda zoron awi gay yang dati bata di kin zora man nai dati bata kin nai kebang zora man sinai samung sangma tenem bekas ran sinai ang hai khlaya ga tabun baro ke balai thuna ni ler bai bata na ni lero
1: abun loi thanga ta
0: abun ni akhan ya mai tabu
1: kebang kok no
0: ni yo to aku buhuk sang abun no sang kolok ka jaisi ni bisin tabu bemar padrai ke koprogak sang kop mamang nau hai manjaka usrukum ka hain kapu himang sanawon ka
1: Nda, belai hambai takuk sengku bini pandara kok kereng lai firana jora belai kosar zakdo. Okay, aw gay seng jora to belai kosar zak aci ni apa wo gay seng norok bai koglam to shalai nai no kebang kuk no hai pano seng kisah commercial spot di nhalai ana awa jora norok bai.
2: No sirduk tu US teri mana bising tu HIV manjak tu nikah teri mana tek kaham kereng tonggi mana.
3: চিনি হাস্তে ও জুদা জুদা হাংখর নি খুংবা চিসা শা খাম নগ রাংনাং ইয়াওই ওএস টি রিনা নি শেপ তং
2: আবনি বাগিন ওএস টি রিমানি ন ইয়াসাক দি কাহাম করং তং দি কাহাম কে সাইমানা বগে টোল ফ্রি নাম্বার 1097 করং দি
3: ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটি শা খামতে ন খুং হাম করাই নাই খুং ত্রিপুরা হাফং বাই লুকো হাম করাই নি বাগে আওয়াই যাক তাবুক ফানো এইডস ন কাশুনা টিকা করি খু এইডস নো কাশোনা তংসানো লামা আবো উংখা এইডস নো সিনানি
2: কন্দম থুবি অবহি চাষ মাইতা টংলাইদি থেই রুফুরুতে নাফ্রো সিরিঞ্জ কেতাল নকারে স্বাগতা থেপাদি
3: সূচি কংসা বাই ড্রাগস তা নালাইদি তাই সূচি কংসা বাই সাকুরো টেটুবো তারিখ জাগদি
2: সাকদেরিয়া বরি রক চেরাই অক্সিংগো টংফ্রো কাহামকে সাকমা নাইজাক নাই
3: লাংমানো হামজাকি এইডস নো কাশুদি ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটি সাকহামতে নুকুং হামক্রাই নাইখুং ত্রিপুরা হাফং বাই লুকো হামক্রাইনি বাগুই আওয়াই যাক

0: মৈতো নারকদি নিগি লাগাই তং মং চা মং তে চাশমাই তং মানে বিশিং তৈ সাগো এইচ আই ভি সলই মানো
1: তুমুং কেব এইচ আই ভি বাই মানজাক থতক মাতং যাকে হাস্তে নে যে সা সা খাম নগ থাঙ্গই আই সি টি সি খতল মালাই দি ডাক্তার বাই কক সালাই এ তাম খলাইনা নাং ন কক বিতি না দি
0: এইচ আই ভি তে এইচ নি কক কবিন কাহাম কি সিদে নি লাং মানো হামজাগৈ এইচ ন কা সুদি
1: ত্রিপুরা স্টেট এইচ কন্ট্রোল সোসাইটি সা খামতে নে হুম হামক্রাই নাইকুং ত্রিপুরা হাফং বাই লুকো হামক্রাই নি বাকৈ আওয়াই যা অকনো মৈতো নারক দি এইচ আই ভি সলোয় তংমা জরাও এইচ নিকে শাসক মারি সাগো নুকজাক নাই কুচুকরান কুচুক নাই তাই সাগো কলম ভাই নাই শাল কলক্রমই বহক হামিয়া উং নাই তাই রাম নাই
0: বুকুগতে ততরাও কসাং নাই সাগো থি কপুর কিসা নাই তাই থুপুর বেলাই কি লুম নাই অবকারিব জুদা তং নুকজাকই মানো
1: আবহাইরক নুকজাকে গানানি শাখাম নগর করিং দি নাংকে এইচ হেল্পলাইন 1097 নো ফোন খলাই দি
2: ত্রিপুরা স্টেট এইচ কন্ট্রোল সোসাইটি শাখামতে নুকুং হামকাই নাইখং ত্রিপুরা হাপাং বাই লোক হামকাই নিবাগে আওয়াই যাক

যতনো ফুংকাহাম তেই লামসগো তিনি হায়ুংনি খরাং পান্ডাও তিনি চা সাল তালিউং তালনি সালচিদক সালমারি চিব্রিরা থামচিবা তিপ্রা বিশি জুন তালনি সাল নিচিসনি সালমারি নিশাই নিচিদক ইংরেজি বিশি নিরা থামচিদক পয়েন্ট ব্রি মিটার সাশাই নিরা দক চিচুকু কিলোহার্জ এবার সারাশা পয়েন্ট দক মেগাহার্জ ও পান্ডা এম তে এফ এম নিবো খাকতেই বাক্সাকে আওয়াই খাই জাগি তঙ পান্ডানি পুইলাও নচং খনালায়ানো ককাহাম

0: তিনি নিকক হামনাহারজাখা ডক্টর এপিজে আব্দুল কালাম সালাংমা ককরক শাক শাক ন কাহাম তনিনা নিবাগৈ শাক ন শাক মাথার নাই তামনি হিনমালে হামিয়ান কেব কাহাম খাইনা নাইয়া বরক ন সাকা সাকানুগৈ তা সেলেংদি রম দি বিনি বিশৃঙ্গ অবহায় কাইসা তঙ্গৈ মানো আবো রাংচাক রিজাকনি সাইফানো মরক ইমাং কমাও মুক্তিনি বচাখে তেই বড় রকব অম হাইখেন কমাওই থাঙ্গ বিনি শাকনি সামুং নামা পাইখা হিনকে পুইতু বাইজাক তেই খিবি কাবোজাক জরাতে কিফিল ফাইয়া নাইথক শালসানন খিবি থাংনাই ফিয়া সিমংতে গিয়ান রকলে থিয়া শাকন নংবাই টংনাই বাক্সা বাক্সা বরক শাক শাকন বলায়ও তেই শাকন বেলাই কতর হিনিওয়ান সুগ ফিয়া বরক অবন সাইমানিয়ানা খুমনি মতম বাহাই তেই বরকনি বলাইমুং স্রাপসাসে হাইকে চং আশেক জোড়া কক কাহামো ডক্টর এপিজে আব্দুল কালাম সালাংমা কক্র খনালাইখা
1: আউং কি সঙ্গ জরা তিনি তিনি সাল তামো তামো পাতি উই থাকা আবনতে সাইমান লায়ান 1847 বিসি ও নিউ ইয়র্ক তে বস্টন টেলিগ্রাফ নি বিশিং তুই বরক করুং লাইমানি তিনি তিনি সাল তে আবনু কারি ফান নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ শেয়ার অফ বেলাইখেন তিনি তিনি সাল আপ বরক নি যে আব দরপতন এব খাবার মরক মানে খাইকলাই যাক মানে সাল তে আবনু কারি ফান ফেডারেল সেভিংস অ্যান্ড লোন অ্যাসোসিয়েশন তিনি নি সালন সংস্থা জাকমানি আবংখা 1935 বিসিও বুস্টন জিম লন্ডুস ন মেচেন ডেনু উমাহুনি কুস্তিও ব চ্যাম্পিয়ন এবার খাবার কপ্লাই মানে সাল হাই নহাই 1940 বিসিও সুবিয়েত নি যে শঙ্করাগ্রক রুমানিয়ান বরক এটা খ্লাইমানি ব সাল আবনো কারিফানো 1977 এবার 76 বিসিও পর্তুগিজনি জেনারেল অ্যান্টোনিও এনেস ব পুইলা বন রাষ্ট্রবক্রখনে সাইজাক মানে সাল 1977 বিসিও সুপ্রিম কোর্ট বানি সিমিব্রী ভূত বাই রিমানি যে আইনজীবী এবার সেরং থ্রিং রগ্ন বরক নি বাকে কাইসা এড রিজাক মানে এবার খাইবা আবুনি বাকে কাইসা পারমিশন দিমানি সাল আও তে আবনো কারি ফান 1978 বিসিও কেনিয়ানি হেনরি রুনু 300 মিটার রজে ব খাচিক মানে কাইসা রেকর্ড খাইকা 7 ঘন্টা 32 মিনিট 1 সেকেন্ড বাই হায়ুঙ্গ ব রেকর্ড খাইকা তে আবনো কারি ফান তঙ্গ 1998 বিসিও মালয়েশিয়ানি কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টস নি সংসার জাকমানি সাল আও গেসঙ্গাসক জরা খানাকা তিনি লাইথাংজক জরানি কগ্র

0: Yang mui tei podre pot klay sanamui cai mano. Romdi juara karibo ulrogo sana bagai pickle eba acar sanamui khatiui cai mano. Bini butai kumuni busli rogbocung khatiui cai mano. Hai kecung, obo klay kahin ke nogo sama ni logi logi. Halibo cini rangrok ajiui mano. Tabuk silayana wakre kainani raja rokno wakre buthai kahamni buslei no hopung tuyokhe chomoi shalsani yagulo 2 cm hakuthukoke butang butang khlai phoboi marinai kaimani thaino to shakangno srai srai ke roforofoke hano shanamui manaharnai hawo buslei phobmani yagulo belai kutung tei kachangni yak কাগ্রিনানি বাগৈ জাব্রা ববরা বাইখে যাই যাইখে ফিনসাওই মারিনাই সালচিতেই সালচি বা সালনি ইয়াগুলো খেন বুমুক পেরনানি চেঙ্গো ফাংবসা বাই ফাংবসা চালমানি নিচি ফিট অংনানি নাংনাই ফাংবসা কাইমানি বিশিব্রী বিশিবানি উলোন বুবার বারনা চেঙ্গো হাইকে সঙ্গাস জোড়া তিনি নি তাং বিটিও ওয়াকরে খাইনানতি কক থাইজা থাইনি খানালাইখা
1: আও গিসঙ্গ জরো শাখাম ক্রাইনি ককনি ফাইসিং থাংলায়ানো ইয়োগা ক্লাইমানি বিশিংতুই জংচিনি বেমারক না বাহাকে কাশুই মান অবংখা সিনি বরকনি কাইসা লাইফস্টাইল বেমার হিনজাব জে বেমারনি বিশিং খবজাগো ডায়াবেটিস হাই ব্লাড প্রেসার তে আবনো কারিফানো হার্ট অ্যাটাক রোগ এবাকে হার্ট নি জে বেমারক মানজাক মানি আবো সিং রেগুলার ইয়োগা প্রাণায়াম তে ধ্যান আবহাই ক্লাইমানি বিশিংতে ইমিউনিটি ও বাংরি ও মেটাবলিজম না বসং কন্ট্রোল খলায় তে সিনি শাকনি যে আবহাই স্ট্রেস টং মানে আবরকনব খাইক্লাই থানিও চুবাও বাহাইকে হিমানি ও ব্যায়ামনি বিশিংতে সং পুইলাও না নুখা হংকে কাইসা বরকনি ওয়ান সুক মানে কাইসা ওয়ান আবহাই না যে মানসিক চাপ তে চিনি যে এনজাইটি এবার ওয়ান আছে মানে যে তো মানে স্ট্রেস বা এনজাইটি আপন খাইকলাই মানে চিনি তাবুনি ও মলনি বড় রকসানা থাকা হাঁকে গবাং কুক ন বেলেখেন স্ট্রেস রক খাই মানে ওয়ান মানে আবার হাইরক বুঝে নুকজাক আপনি বাকি মেডিটেশন এবার কাবার ধ্যান খাই মানে বিশিংতুই হামা কল খে হরকা হাঁকে আপন যেন ব্যায়ামনি বিশিংতুই চিনি স্নায়ুতন্ত্র এবার খাইবা চিনি যে স্ট্রেস হরমোন ন আপন থিতি এবাখেবা কচাং খলাইতানিও চুবাও আপন কারি ফানো যে অবহাই থুইনি সানা থাকাঙ্গাই চিনি হাই ব্লাড প্রেসার রক এবাখাইবা যে অমহাই বেমার বখানি বেমার রক আবরক নব কন্ট্রোল খলাইতানিও চুবাও তমুং রেগুলার প্রাণায়াম খলাইমানি বিশিংতুই এবাখাইবা আচুগৈ সং আসন খাই মানে বিশিংতুই আব ব্লাড সার্কেল এবার কেবল থুই রক থাংলাইসু নথিতি খাইও আব কাইসা হামিয়া কলেস্টেরল নব খাইক্লাই মানে নুকজাগো তে সং হাই ব্লাড প্রেসার নব যে আবনি কিরিমা সিংসা তং মানে আব নব থিতি খাই তানিও চুবাও আবনো কারিফা ন ব্লাড সুগার নব বাহাইকে কন্ট্রোল খাই হিমানি সালব্রুম ব্রুম সং ব্যায়াম রক যোগা ব্যায়াম রক খাই মানে বিশিংতুই চিনি অগ্নাশয় আব এবার খাইবা সানা থাকা বিপাকীয় নিজে প্রক্রিয়া তং মানে আবনো ডেভেলপ খাইও আবনি বাকে সং অবাহাইকে নুকজাগো ডায়াবেটিস নব কাশু মান মানে অবাহাই রকে সং নুকজাগো বেলাখেনও খাই খাইয়ে আবনো কালে কারিফানো সং ওয়েট ম্যানেজমেন্ট এবার খাই চিনি হিলিং মানো বাহাইকে সং থিতে খাই তনি মান সং নুগুই মানো গবাং মা অবাহাই ব্যায়াম খাই মানে বিশিংতুই খুলুমানি হাই এবার খাইবা গবাং মা ব্যায়াম দঙ্গ আবরকনি বিশিংতুই চিনি নাংকুক মানে স্লাইপানো বারা আলাইদা যে ক্যালোরি তং মানে তে আবনো খাইক্লাইনানি আবনো কারিফানো হজমনি যে ফান তং মানে আবনো বাংরিনানি বাকি চুবাও এবার খাইবা আব ওবেসিটি এবা চিনি নাংমানি বারা সা হিলিক মানে আবরকনো খাইক্লাই থানেও চুবাও দেখাইছা হাইনো হাই যেন বেমার রোগ নব কাশু মানে এবার রোগ প্রতিরোধনি যে ক্ষমতা আবাবো বাঙি থাঙো যেন যোগা এবার যোগ ব্যায়াম খাই মানে বিশিংতি চিনি শাকনি যে বেমার রোগ দং মানে বাকি নেন আবার বাহাইকে খাইকলাইনি অব খাই মানে বিশিংতি চিনি সালব্রুম ব্রুমনি যে গবাং মা বেমার

আশ্রেক জরা চন্দ্রা নিয়ে জমাতিয়ানি খরাঙ্গ রেচাপ জাগ রেচাপ মুং খারি জাখা আকাশবাণী আগরতলা অবনী লগিন পাইখা তিনি হায়ুংনি খরাং পান্ডা পাইথাগ হাইন হাই যতন হামবায়।

0: নরকনাথ এফএম উজ্জয়ন্ত 101.6 মেগাহার্জ এবং খাবার 7.2 মেগাহার্জ আপনি লগে লগে নরকনাথ তঙ্গ নিউজ সনে আয়া আর এফনি বিশিং তৈব চিনি পানানো টিউন খেলায় তঙ্গ তেই তাবুকে ফোনি দাম রক তামই সতি বাচিং মুফলি ব্রিজি চার দে যত নাম বেলে বেলে কে ফুং কাহাম নরকরিং হরদিয়াং মাই 0381232623253 অ কক নাম্বার অ আও কে হাই ন হাই করিং লাই ন যরা কক দুক সাবতং হ্যালো হ্যালো সাইমালিয়া নরক আং বাইক রুনানিকে কাহামকে খনাউইতংনি ককদুকদা হাবুইথাংকা এবা কেবা কাহামকে নেটওয়ার্ক দা মানকা অবাহাই থায় থাঙ্গি করুংদি নরক সাইমালানি মুসুং গাংকে তিনিনি যে টপিক সং সা কাহাম তংকেসে খাবো কাহাম তংনাই আও সা কাহাম চিনি বরকনি লাংমাও বেলাই খেন নাংকু আও ইনকে নরক সাবো তামো সানা মুচুং নরকনি ওয়ানসুক মুং আং বাই শেয়ার খাই মানো হ্যালো হ্যালো সাইমালিয়া তামনি বাকে বাবাহাই ইনকে নরকনি বিশিঙ্গ তমং গরঙানি মুসুংই তং গাঙ্গে আং বাই গরং হরি মানো ককদুকনি বিশিং দুই হ্যালো হ্যালো সাইমালিয়া আং তো জায়গায় নরক বাই গরংনি বাকে ফিয়া তাবো ফানো যে গরঙি মানিয়াকো বরকনি বাকে জরা তঙ্ক আং তনে নরক বাই ফুংনি দামসনি তামই সতিনী জিবা জরা আও গাঙ্গে তিনি ন আনি ও তালনি পাইথাক তে ফাইবি নাই বুসকাং ফার্স্ট উইকনি বিশিঙ্গ ন আপুরব আং নরক বাই অবাহাই ন হলিডে নাই ন মা ফাইবি নাই গে আবনো গরং লাইফিরানো সাবতং ফাইদি কক দেব হ্যালো হ্যালো এ ফোন কাহাম বেলে কেন তাকুন ই আচ্ছা দ ককরি সেকেন্ড ও কাতে সে জরাবো কবাং মানু
1: কবাং কবাং আর ও কাকি সে সেলে কলে আমি আর নংনি নংনি জি ফাই নাই তাই পাস হই জন মত করেন খান কা অন্য দিন ও প্রাই সে তাই সে একটু জন ও ওই টাইম লক্ষ মত
0: আও আও আও
1: কা বাং মে ফেলি বা পুরাম তে হট ডং নাই নং এ
0: আবো নিন খরান খানা গান সাইমান তঙ্গু আবো সঙ্গে মানাই
1: কেতা
0: নিন সাগরকে সাউই তঙ্গে বখারকলে বাহাই খারক কাহামদাং তং সাগাদি আরি বাবা দক করি আবহাই নন আবো দ হামই থানাই ই নং তৃক তৃক বসাউই হিমদি হিম গাং কা হামনাই
1: সাতং
0: তুই সারি নিম না নাও সাতং রক নিশ ই ফুঙ্গ নবার বকা হাম কচাং

0: মানুহ হাই দিবা
1: যোগা মেডিটেশ্যন লোক কা হামা বস করিন বগাই যোগা মঞ্জিতে কাইসা বিয়াম এম নতা
0: ই চিনি রোগ রক্ন বম বেলাই খিনো খাই লাগ পাই
1: কুলাই কা যোগী কা সনুনি আসন পত্র কা ক্যালেন্ডার ম পাই কারণ আর ফিরনান তো
0: মাস্টার মত বাকি
1: মাস খাই বু বিয়াম মাই কা কুলাই না সর্বাঙ্গা সনহন্দি তো হলা সন্দি কত আর নিয়ম তো বাঘ সাবা বেকের সাউ ফ্লেমিয়া দুল জাগে রুমা এত বাকে হেঁকে তো বল মা ফ্লাই রোগ তো ফ্লাই তা ফ্লাই মানো যে তো মাইয়া মাইয়ান সময় তো উঠাবা আর ছয়ত্রিশটা বছর টঙা জায়গা কমসে কম তা ওখানে বিশটা রোগ বিশ কি পনেরোটা মানার সম্পন্ন তো ফ্লাইকে তা আবার নাই নাই
0: বিয়াম বা বা বা বিয়াম দ তুরু তুরু মা খাই নাই খাই অবাস তো না নাই
2: ফোনানি বসা ফোনা কাহে চলা নাই ফোনা কাহে কুড়ি নাই মানে চাকাম আহের দিবা
0: আচ্ছা
2: ফোনা খাই বলে বেলাই চাইগিরি কতর খাইও ফোনালে বেলাহে গান না বি ন কতর আহের লাইও ফিয়াবা সা খামিয়া ফোনা খাই সা খামিয়া ফোনা আং খাই চাকাম কেব হিয়া ঠিক আছে নব কেব হিয়া কেব কেব হইয়া যত কাহাম না মুসুঙ্গ না ফিয়াবা কাহাম না মুসুংখানোসে সিনি সাক সাক সাকতারি এনে বাগৈ চাইটু গেনে বাগৈ কাহাম উই মাই
0: আবনো দা সিদে দিপন চাই আর কমই দং নাইলা বাক্সা
2: সং জেসুতন দংই দংথুন আব সিনি সাক খামি আংকাই আব খাসং না গরেই
0: আবন
2: নি নক খুব কাহাম পন দংথুন রাংনি ফং কবং কবং দংথুন নাই ছপান উই দংথুন ব
0: আবনো
2: মিনি সাকরি খামি আংকাই ব
0: নাই থিয়া নংই মা থানাই
2: রংসং মাথিয়া সবাই কোথায় রংসং সে নাই খাইলাই কাম কাম সুমি দংথুন আসল সাকরি হামিয়া বাই দংথা
0: মানুষ মনেই বুত মাংলা
2: নিনি সাক কাহাম বহান তোলা আজ মাইচারি আবো নিনি আবো গাইসা খাচামা দংটা আবো বাই খেয়ে প্রায় পাঁচ ছয় কিলোমিটার
0: খাইবলাগার
2: ফার্স্ট ক্লাস কাহাম খাইমন খাবার লাগাবর আমাবো বাহারে চৌ মানো খাবার মানো তাকবো
0: আঠারো বছর
2: সুখ বাহির মাস হাতলে 이거 아버 하이튼 양동만 공.

0: আপনি বাকি নয় 18 বছর নিমার সাথে
1: আচ্ছা
0: গাই আব ও যে কোনো বখা বাসার না বাকি মাছাও ও ফোনা আমস থাকা তো বো কি ওকো সিমি তো খাবরম তো তোমানো কিছু মানামলা
1: না না বই মাছ রংনাই তে আজরা
0: বাকি জন সাবরম ব্রম ন তিনি জন দাতিন মাইসা খান কে কাহ মেদাম
1: ই
0: তিনি আজি বড় নাই বরক দাতিন মাইচাও না
1: দাতিন বসাও দাতিন সাও হাবাও থাঙ্গো
0: নিরো আখনিরো বরক দাতিন থু বেতান নিরো দাতিন পিলে পালা
1: নে পাও পাও
0: ওই কম নক লাই কারণ কে বরক আপ্র তো কোনো অংতই ইকো বিচি বরাই বিজা ক্রয় জন অর্গানিক তাম
1: আবো না তা
0: জামব কাহাম গে তাবো খুঙ্কাই নাই নাই জি বরং ইসাম সাবু বরং সঙ্গা বিজ মাং কি
1: কমান কুক ন ই সাল ফাকিয়াং গে
0: বেরমাং কু আর বেরমা রব সনামানি
1: কেমিক্যাল অরি উপায়
0: তাবো 20 দিন 20 দিন খান আর বেরমা মাস মাংকা আর হি রব তা দিয়া বেরমা কাছে সানা নিকে 6 মাস নাঙ্গু
1: আবো না আবো না আজরা নি মতমা বুজুদা ফু বাহির সুন তো মান লিয়া আবো
0: বেরমা চালিয়া হে
1: আচ্ছা
0: দিনগো ইকো
1: আকথাং রো রিসাই মানু
0: আনি চেরে খেতো মুইও ওকো বেরমা রিজা কা বামতাই চে বাইব সাই মানু বো
1: বেরমা নি অল্টারনেটিভ জং নাই না থাকাই আকথাং রো রিউ ইয়া কোন ইসাই মানু সুগো গুদং রগো গাম হি
0: সা আবু কিসিসা খেরি না রি টনি রো গাম ন মুইও খিছো নি দিদি সা
1: আমা
0: না নাগো ও আইং নি ফাইনা ইয়া ফর্মালি নিজা রগা ব্রো কিয়া
1: আবয়া
0: জয়পুর আর কি যা কাহাম
1: কথাং রক কথাং রক মানু আজ আর ফ্রেশ ফ্রেশ রক মানু
0: গাই আবন সং লাঙ্কান অচি নিও যে বথাই রক নিবো যে হাতে রক ফাইবলে নি মম ফল পনো ফাইকিয়া
1: হাতা নি পায়া কারে ইজি নি যে গামিও মান মানি সিজন নি যে ফল মামানি আবজ চাকু গু
0: অব অব গলাই কাহাম
1: নি থাই পুং পা নং থুন গামিনি যে দেশি থাই চুপা নং থুন লিচু পা নং থুন আবরং সং
0: সং নাই নাই মেদাম তাবো যে হাতি রগ নকর মানে থাকে রগ কাছে কষক দামান কষক মানিয়ে তাঙে কষক করিয়ে
1: যাই
0: আবাগে তিনি সাকা হামগ্র দংনা কিসা তাবো বেলা খজা কে বসানা নাই দংনা নাই থানা নাই আবো হইতে সাবু গসরাম গমাই জং ও যে হামিয়া গে ইনি রাংরি ফান দংথো যেটা ডক্টর গো খাবর মানা সাকা নি সাকন নঙ্গ সেব খলাই মানজা গেউ দংমানা সাকা
1: লগি দং নরক যতন অবহাকে নাকুক মানে কগলাম সালাই মানে বিশিংতি নরক যতন নাং জরারি নে কিসা কিসাকে হ্যালো হ্যালো হ্যালো সাইমালিয়াম নরক কয় নাই কিসা কাহামকে নেটওয়ার্ক মান মানে থায় থাকি হায়কে নরক বে কগলাম সাইমান গলাক অবহাইকে জরা লাই থাং হ্যাঁ দা আং তো যে মানসাক সাইটগু নরক বই কবাং মা কল অ্যাটেন্ড খাইনানি রিসিভ খাইনানি নরক বই করি বাকি হ্যালো হ্যালো
2: হ্যালো
1: লামসা গো তাকু বেলাই ফোন কাহাম তামো মুক্তি রক সরাই আকো দে সাবুন খা সিনি মুড়ি গেলি দো এসান দেশে খরং তরি সাদি নিন খরং বেলাই কিসে কিসে কে ফাইতং বুই কে বখানা গলা ই সারি সারি
2: সাপ
1: খাই

0: কে ধনমুই ধনমুই রব বিচ সামা যায় তা বাই
1: আচ্ছা
0: কে আসুন থাকেন বাই
1: দ হাম বাই হাম বাই লগি তং দি যতন সানাই নরকে সাই সাই কে কগলাম সাহর দি যতন খানানাই জাত বুঝি নাই জাত গানকে কেসা খরা খানাকা নেই ও ফোনা গসরাং না নাই যুং সাই মিয়া দিবা হ্যালো
2: হ্যালো
1: লামসগ দাখুন
2: লামসগ
1: এই দশ দাখুক অকরা দাঙ্খা বড় নি শিরিমুড়ি গেড়ি
2: দুইবার দর্শন
1: না দাখুক দর্শন
2: কাহাম খাই মানুষ আবো ভাইকে আং সাকাই মো সাকাই হাই নাই আম সাকাই হাই নাই নে বাবি চাওই খাই মা হাকাই আপতি রং অনে তো আও জ্ঞানী জ্ঞানী দরকার
1: আও
2: আ থাক হামি না থাক গাই গা আবো নো সিং খাই থাকাই বাবি না তো কক মো তো গো কক তো খাওনে কাপ তো আসো খাই
1: না আও জরা তো করে
2: মানে আসো খাওনে
1: আবো না আবো না আও হাম বাই হাম বাই
2: থাক হাম কক থাক হাম মুনে বক হাম কক খাই মান তা
1: ই ই ই ওকে আও আও আও ব নামানি কক নাইখানা রেখা নবুনি লয়ব খাইনে নামায় কাহাম হামিয়া সাইমানা নামায় যে মানে চাউই চিনি সাকামিয়াঙ্গ আপনার সঙ্গে সায়াত নামায় হিঙ্কে গ্রংলায় সাবতং হাইন হ্যালো
3: হ্যালো পুঙ্কাহাম
1: বাবা বেলাই পুঙ্কাহাম চিনি বুক কখন
3: দিজিং
1: মিয়াব মানলিয়া
3: আচ্ছা
1: তাবুক নি সিজন সে ওয়াতে নি মল হঙ্গে বা দা
3: ইনি তো খাক খাম কাছে খাক খাম অবন বলে তো পি আবো তো আবো নি সুকাং নং বাই সে চেক কক মা সাগরাওয়া
1: না দ সাদি সাদি
3: দেওয়াশা মালাই মা নুক লাই মানে
1: ই
3: দেওয়াশা সু নুক লাই না মুসুং মালাই না মুসুং ওয়াং খাই চিনি নং নে আর গে নক রক বাই
1: মালাই নাই চিসা জরা নাংনাই তা যতন পালকি মিলি মানে উল ন আব ডিসাইড খেলাই যাক নাই আনি সাইসুং নি পাই হে দা নাউন বিছি
3: না আং ইকো আকাশবানি র থাংপুর ব আব আং থাংপুর কাই ন র পাইয়া বলা
1: আও ই আম হাই নং থাংউ আব তো নং জে পুর পাইও আপুর গাই ওয়ার্কিং ডে বা খাইবা অফিস তং মানে দিন মা পাইও নং হে দা গে সঙ্গা পুর পাইয়া
3: নং বাই মনাই মিনা পাইগা খাই বেলাই পান্ডা কসরাং
1: আচ্ছা
3: নাম পান্ডা বেলাই তো সরাং যাকটা আং
1: আচ্ছা আচ্ছা ওকে
3: গাতিনে তো তিন ফাসিবান কি
1: ই ই ই ই
3: আপ তো ফাক কাহাম হুকাই ন তিনে বুখা বক কাহাম তা গানি নি সাক তা হাম ইয়াং ন হাই নং বুখা হাম না নি মুসুং থাম সে
1: হামি মে
3: বুখা ন কাহাম কাই তং না হিমপান তা আবো কি চালে মনাং মা ফাই ছাঙ্গো বুখা ও আবো সরি সে তং থো ইয়াং তং গো হুকাই বা আবো বুখা মা গই থাং তা
1: আও আও
3: গাই আবো ন জিনি সাক ন কাহাম কাই তং না নি বেলাই চাই তং না নাঙ্গো গাই কাহাম খাই তং না নি গাই জং ইকো থানাই রক্ত সাই সময় কা আ কং কক লাইও
1: দ দ দ ককরি
3: গাই জং কয় গাই ইয়াম খাই না নাঙ্গো ইউ খাই না নাঙ্গো জং মানে ইকো লামা বত বত সিম না নি নাঙ্গো আশিরি গিরি র গাই ইকো আমতে খাই তং খাকাই বা টিকটা তিন সরি রক ঠিক তং তা গাই চামা রক নং মা রক নে হয়তে কি যা কাহাম রক জানা নাঙ্গো গাই জং সিরা থগিয়া হমই ও খাম গনাং থক গনাং মানে রক বিশি চামানে আবরক চাইয়া তা
1: আও আও
3: গাই জং কি যা জিনি চাপ রক জানা নাঙ্গো সং বরক সং না নাঙ্গো গাই জানা নাঙ্গো আব ও জিনিস আবরক গাই আব থক থারা জিনি নং নি মুখ সং রক

0: ঠিক সব পর পেছে
1: আরে বাবা আসলে তোর ইচ্ছা ফুনি দাম শুনি তামই সতি নেছি বা জরা আও হে আসক জরা কবাং করি খা তে দাম শুনি নবাহিন যে সতি শুনি হাই হ্যালো হ্যালো
2: ফুনকা হাম বুকু
1: বেলাইনে ফুনকা হাম বুকু
2: ইয়াং আনি শুনি মু বিশরা
1: বনন ই অঞ্জলি বুকু দা সাদি
2: ফাকা হাম তং নাই আও আনু কি সব ছরিলে সাথে নং
1: তং আও আও
2: খাই বেলা সেরাং ওটা আশুক বাসানানি
1: আচ্ছা
2: আশুক বাসানি নর ভাই কক খানানি আগে কিসালে

0: আকাশবাণী খবর পড়ছি সুপ্রা চক্রবর্তী। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেসেলস এর জাতীয় দিবসের সুবর্ণ জয়ন্তী উদযাপনে সম্মানীয় অতিথি হিসেবে যোগ দিতে আজ সকালে তিন দিনের সফরে রওনা হচ্ছেন। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল বলেছেন, ভারত ব্রিটেন সুসংহত অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সেটার মাধ্যমে দুদেশের মধ্যে সম্পর্ক এক উল্লেখযোগ্য মাইলফলকের দিকে এগিয়ে চলেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ গুজরাটে ভারত ট্যাক্সি প্ল্যাটফর্মের সূচনা করবেন। ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 920। ভূমিকম্পে বিপর্যস্তদের পাশে দাঁড়াতে ভারত অপারেশন আমিস্টার শুরু করেছে। হরমুজ প্রণালীতে একটি পণ্যবাহী জাহাজের ওপর ড্রোন আক্রমণের জবাবে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের ওপর হামলা চালিয়েছে। এফআইএইচ হকি প্র লিগে গতরাতে ভারত চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে 7-1 গোলে পরাজিত করেছে। ফিফা বিশ্বকাপে গতরাতে ম্যাসাচুসেটসে গ্রুপ আই এর ম্যাচে ফ্রান্স নরওয়েকে 4-1 গোলে এবং টরেন্টোতে ওই গ্রুপেরই অন্য খেলায় সেনেগাল ইরাককে 5-0 গোলে হারিয়ে দিয়েছে। আসি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেসেলসের জাতীয় দিবসের সুবর্ণ জয়ন্তী উদযাপনে সম্মানীয় অতিথি হিসেবে যোগ দিতে আজ সকালে তিন দিনের সফরে রওনা হচ্ছেন। 2015 সালেও তিনি সেসেলস গিয়েছিলেন। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, এই উদযাপনে ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর একটি দল এবং ভারতীয় নৌবাহিনীর দুটি জাহাজ অংশ নেবে। সফরকালে প্রধানমন্ত্রী সেসেলসের রাষ্ট্রপতি ড প্যাট্রিক হারমিনির সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনার বিভিন্ন দিক পর্যালোচনার পাশাপাশি পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা আন্তর্জাতিক বিষয়ে মত বিনিময় করবেন। আকাশবাণীর সংবাদদাতা জানাচ্ছেন, প্রধানমন্ত্রী সেসেলসের জাতীয় পরিষদে ভাষণ দেবেন এবং সেখানে বসবাসকারী ভারতীয়দের সঙ্গেও আলোচনায় অংশ নেবেন। আজ প্রধানমন্ত্রী সেখানে বোটানিক্যাল গার্ডেন্সে একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগ দেবেন এবং সেসেলসে উপকূলরক্ষী বাহিনীর দপ্তরেও যাবেন। সেসেলস ভারতের ভিশান মহাসাগরের অত্যন্ত গুরুত্বপূর্ণ রাষ্ট্র। প্রধানমন্ত্রীর এই সফর ভারত ও সেসেলসের মধ্যে শক্তিশালী বন্ধুত্বকে আরও মজবুত করবে। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল বলেছেন, ভারত ব্রিটেন সুসংহত অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সেটার মাধ্যমে দুদেশের মধ্যে সম্পর্ক এক উল্লেখযোগ্য মাইলফলকের দিকে এগিয়ে চলেছে। লন্ডনে গতকাল এক ব্যবসায়িক শীর্ষ সম্মেলনে শ্রী গোয়েল বলেন, বিভিন্ন ক্ষেত্রে নেতৃবৃন্দের সঙ্গে আলোচনায় অংশ নেওয়া অত্যন্ত উচ্ছ্বাসের বিষয়। অভিন্ন দৃষ্টিভঙ্গির মধ্য দিয়ে আগামী দিনে বিপুল সুযোগ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেটা চুক্তি বিকাশের নতুন অভিমুখ উন্মোচন করায় শ্রী গোয়েল দ্বিপাক্ষিক কার্যকারিতা বাড়ানোর জন্য দুদেশের শেখ মহলকে আহ্বান জানান। লন্ডনে গতকাল দশম ভারত ব্রিটেন সপ্তাহের অনুষ্ঠানে শ্রী গোয়েল বলেন, চিরাচরিত বাণিজ্যকে ছাপিয়ে ভারত ব্রিটেন অংশীদারিত্ব প্রযুক্তি, সার্বভৌম কৃত্রিম বুদ্ধিমত্তা, জরুরি খনিজ, প্রতিরক্ষা ও স্বচ্ছ জ্বালানির মতো কৌশলগত ক্ষেত্রে উন্নীত হয়েছে।
1: It's not only about traded goods and services, it's about collaborations in technology, in education, culture, the arts. It is focused on bringing the best of both countries to each other. It's a fair, equitable, very balanced agreement.
0: ভারত ব্রিটেন সুসংহত অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সেটার সুবিধা আরও কয়েকগুণ বাড়িয়ে তুলতে বাণিজ্য পোর্টালের মানোন্নয়ন সহ দেশজুড়ে 1,000 উপদেষ্টা কর্মীকে নিয়োগ করা হয়েছে বলে বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল ঘোষণা করেছেন। ষোড়শ ভারত জাপান শিখর সম্মেলনে যোগ দিতে জাপানের প্রধানমন্ত্রী সানে তাকাইচি আগামী মাসের 1-3 তারিখ ভারতে আসছেন।

দেশে প্রধানমন্ত্রী পদে আসীন হওয়ার পর এটাই তার প্রথম ভারত সফর। বিদেশ মন্ত্রক জানিয়েছে, তার এই সফরে দুদেশের দ্বিপাক্ষিক সহযোগিতার সম্পূর্ণ পরিসর খতিয়ে দেখার সুযোগ করে দেবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ গুজরাটে ভারত ট্যাক্সির সূচনা করবেন। চালকই মালিক এই ধারণার উপর ভিত্তি করে ডিজিটাল মোবিলিটি প্ল্যাটফর্ম ভারত ট্যাক্সি চালু করা হচ্ছে। এই মডেলে ট্যাক্সি চালকরা শুধুমাত্র পরিষেবাই দেবেন না, তারা এই প্ল্যাটফর্মের মালিকও বটে। এর মাধ্যমে তারা আর্থিক ক্ষমতায়ন, সামাজিক সুরক্ষা এবং মালিকানা পেতে পারবেন। কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা উদ্ভাবন স্বচ্ছতা ও দক্ষতা বৃদ্ধির মূল ভিত্তি হয়ে উঠেছে। নতুন দিল্লিতে ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্টেন্সি আয়োজিত এআই উদ্ভাবন সম্মেলনে অংশ নিয়ে তিনি বলেন, আধুনিক প্রযুক্তি এবং উদ্ভাবন ভারতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ভেনেজুয়েলার ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্তদের পাশে দাঁড়াতে ভারত অপারেশন আমিস্টার শুরু করেছে। স্প্যানিশ ভাষায় আমিস্টার শব্দের অর্থ বন্ধুত্ব। মানবিক সহায়তা এবং বিপর্যয়ের পর উদ্ধারকারীদের সাহায্যার্থে এই অপারেশনের মাধ্যমে ভারত ভেনেজুয়েলার বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, এই অভিযানের আওতায় ভারতীয় বায়ুসেনা দুটি C-17 গ্লোব মাস্টার বিমান গতকাল ত্রাণ সামগ্রী নিয়ে ভেনেজুয়েলার উদ্দেশ্যে রওনা দেয়। মানবিক সহায়তা তার পাশাপাশি 41 সদস্যের একটি উদ্ধারকারী দল ভূমিকম্প বিধ্বস্ত কারাকাস ও পার্শ্ববর্তী এলাকায় উদ্ধার কাজে সহায়তা করবে। সহায়তা সামগ্রীর মধ্যে রয়েছে 30 টন ত্রাণ সামগ্রী, 6 টন ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম, ভারতীয় সেনার একটি ফিল্ড হসপিটাল ইউনিট ভীষ্ম কিউব পোর্টেবল হসপিটাল। দক্ষ ও অভিজ্ঞ সদস্যরা রয়েছেন 41 জনের উদ্ধারকারী দলে। তারা একযোগে ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে ভেনেজুয়েলা প্রশাসনের সঙ্গে উদ্ধার কাজ চালাবেন, আপৎকালীন চিকিৎসা পরিষেবা এবং মানবিক সহায়তাও দেবেন। বিদেশ মন্ত্রক আরও জানিয়েছে, এই পরিস্থিতিতে ভেনেজুয়েলার পাশে দাঁড়াতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ। স্বজনহারা পরিবারগুলির প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে। ভেনেজুয়েলা সরকারের সঙ্গে নিবিড় সমন্বয় রেখে প্রয়োজনে আরও সহায়তা দিতে ভারত প্রস্তুত বলেও মন্ত্রক সূত্রে জানানো হয়েছে। এদিকে জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 920, আহত হয়েছেন 3,300 বেশি মানুষ। জাপানে জোড়া ক্রান্তীয় ঝড় মেঘালা এবং হিগোসের প্রভাবে মুষলধারে বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত, যান চলাচলও ব্যাহত হচ্ছে। কর্তৃপক্ষ ভূমিধসের উচ্চ সতর্কতা জারি করেছে। অন্তত 10 লক্ষ মানুষকে নিরাপদে অন্যত্র সরিয়ে নিয়ে যেতে বলা হয়েছে। সেদেশের ভূমি মন্ত্রক জানিয়েছে, 200 বেশি উড়ান, বহু ট্রেন বাতিল করা হয়েছে। বিপজ্জনক পরিস্থিতির আশঙ্কায় একাধিক মহাসড়ক বন্ধ রাখা হয়েছে। জাপান জলবায়ু সংস্থা JMA জানিয়েছে, মেঘালা তাইওয়ানের কাছে অঞ্চল অতিক্রম করে রিউক দ্বীপের দক্ষিণ ভাগের দিকে অগ্রসর হচ্ছে। ওই একই সময় হিগোসো দেশের পূর্বাঞ্চলের দিকে অগ্রসর হয়ে সেখানেই আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, সিকিম, অসম এবং মেঘালয়ে আজ ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর IMD। বিহার, ছত্তিশগড়, কোঙ্কন, গোয়া, অন্ধ্রপ্রদেশের উপকূলীয় অঞ্চল, উপকূলীয় কর্ণাটক, তামিলনাড়ু, পুদুচেরি, কেরালা, মাহে এবং উত্তর পূর্ব ভারতের কিছু অংশে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে IMD। অন্যদিকে পূর্ব উত্তরপ্রদেশ এবং পশ্চিম উত্তরপ্রদেশের কিছু অংশে তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। হরমুজ প্রণালীতে একটি পণ্যবাহী জাহাজের উপর ড্রোন আক্রমণের জবাবে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের উপর হামলা চালিয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড বলেছে, তাদের বাহিনী ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণের পাশাপাশি রাতভর ইরানের উপকূলীয় রেডার লক্ষ্য করে হামলা চালায়। এর আগে হোয়াইট হাউসে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, শান্তি চুক্তি ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে ইরানি সেনার মুখপাত্র ইব্রাহিম আলফিকার বলেছেন, আমেরিকার এই আক্রমণের জবাব তারা খুব দ্রুত দেবে। সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ পোস্টে তিনি বলেন, ইরান প্রত্যুত্তর দেওয়ার জন্য সঠিক সময় ও স্থান নির্বাচন করবে। অন্যদিকে ব্রিটিশ সেনা জানিয়েছে, ইরান নির্দিষ্ট জলপথ ব্যবহার করে জাহাজ চলাচলের বিষয়টি স্পষ্ট করে দেবার পরই ওমান উপকূলে একটি পণ্যবাহী জাহাজের উপর আক্রমণ হয়। যদিও এই ঘটনায় হতাহতের কোনো খবর নেই, আন্তর্জাতিক সমুদ্রপথ সংগঠন IMO ওমানের কাছে বাণিজ্যিক জাহাজে হামলার পর আটকে থাকা জলযানগুলি ছাড়ার প্রক্রিয়া আপাতত স্থগিত রেখেছে। FIH হকি প্রো লিগে ভারত চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে 7-1 হারিয়ে দিয়েছে। লন্ডনের লি ভ্যালি হকি সেন্টারে গতরাতে পাকিস্তানের আবু বাকের প্রথম কোয়ার্টারে পেনাল্টি কর্নার থেকে গোল করে দলকে এগিয়ে দেন। দ্বিতীয় কোয়ার্টারে ভারতের সুখজিৎ সিং এবং হরমনপ্রীত সিং গোল করেন। তৃতীয় ও চতুর্থ কোয়ার্টারে

হার্দিক সিং, যুবরাজ সিং, অভিষেক রাজকুমার এবং দিলপ্রীত সিং আরও পাঁচটি গোল করেছেন। আগামীকাল ভারত ইংল্যান্ডের মোকাবিলা করবে। ফিফা বিশ্বকাপে গ্রুপ এইচ এর ম্যাচে সৌদি আরব ও কেপভার্দের ম্যাচে এখনও পর্যন্ত কোন গোল হয়নি এবং অন্য ম্যাচে উরুগুয়ে স্পেনের মুখোমুখি হয়েছে। প্রথমার্ধের শেষে স্পেন এক গোলে এগিয়ে রয়েছে। গতরাতে ম্যাসাচুসেটসে গ্রুপ আই এর ম্যাচে ফ্রান্স নরওয়েকে 4-1 গোলে হারিয়ে দেয়। টরন্টোতে ওই গ্রুপেরই অন্য খেলায় সেনেগাল ইরাককে 5-0 গোলে পরাজিত করেছে। এর ফলে ফ্রান্স ওই গ্রুপের শীর্ষে থেকে গ্রুপ লিগ ম্যাচ শেষ করল। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেসেলসের জাতীয় দিবসের সুবর্ণ জয়ন্তী উদযাপনে সম্মানীয় অতিথি হিসেবে যোগ দিতে আজ সকালে 3 দিনের সফরে রওনা হচ্ছেন। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল বলেছেন, ভারত ব্রিটেন সুসংহত অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সেটার মাধ্যমে দুদেশের মধ্যে সম্পর্ক এক উল্লেখযোগ্য মাইলফলকের দিকে এগিয়ে চলেছে। এফআইএইচ হকি প্রো লিগে গতরাতে ভারত চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে 7-1 গোলে হারিয়ে দিয়েছে। খবর পড়া এখনকার মতো শেষ হলো। এরপর শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি সুমন ভট্টাচার্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সকালে সেশেলসের জাতীয় দিবসের সুবর্ণ জয়ন্তী উদযাপনে বিশেষ অতিথি হিসেবে যোগ দিতে তিন দিনের রাষ্ট্রীয় সফরে সেদেশ যাবেন। প্রধানমন্ত্রী এর আগে 2015 সালে সেশেলস সফর করেছিলেন। পররাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর একটি দল এবং দুটি ভারতীয় নৌবাহিনীর জাহাজ এই উদযাপনে অংশগ্রহণ করবে। এই সফরে প্রধানমন্ত্রী সেশেলসের রাষ্ট্রপতি ডক্টর প্যাট্রিক হারমিনির সঙ্গে আলোচনা করবেন এবং দ্বিপাক্ষিক সহযোগিতার পূর্ণাঙ্গ পরিসর পর্যালোচনা করার পাশাপাশি পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে মত বিনিময় করবেন। এছাড়াও সে দেশে প্রধানমন্ত্রীর একগুচ্ছ কর্মসূচির কথা জানিয়েছে পররাষ্ট্রমন্ত্রক। আগামীকাল 28 জুন পর্যন্ত টানা সরকারি ছুটি ঘোষণা থাকলেও আজ চতুর্থ শনিবারে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ এন্ড জিবিপি হাসপাতালের বহির্বিভাগ ও ডায়াগনস্টিক পরিষেবা যথারীতি খোলা থাকবে। এজিএমসি এবং জিবিপি হাসপাতালের মেডিকেল সুপার এই খবর জানিয়েছেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা উন্নত মানের বীজ ব্যবহার করে বিজ্ঞানভিত্তিক ও প্রাকৃতিক পদ্ধতির চাষাবাদ করার জন্য কৃষকদের প্রতি আহ্বান জানিয়েছেন। মোহনপুর মহকুমার বামুঠিয়া ব্লকের অন্তর্গত বেরিমুড়া উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় হলে ক্ষেত বাঁচা অভিযান এবং প্রাকৃতিক পদ্ধতিতে চাষের উপর একদিনের কর্মশালার উদ্বোধনী ভাষণে তিনি আহ্বান জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী কৃষি পণ্যের উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের আয় বৃদ্ধি করার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন। তিনি বলেন, ক্ষেত বাঁচা অভিযান চলবে আগামী 30 জুন পর্যন্ত। এই কর্মসূচির অন্যতম স্লোগান হচ্ছে মাটি বাঁচান, কৃষি বাঁচান এবং কৃষক বাঁচান বলেও মুখ্যমন্ত্রী উল্লেখ করেন। এদিকে সমাজকল্যাণ সমাজশিক্ষামন্ত্রী টিকু রায় কৈলাসহরে শ্রীরামপুরের স্বামী বিবেকানন্দ ভবনে ক্ষেত বাজা অভিযান ও প্রাকৃতিক চাষ নিয়ে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠান প্রাঙ্গণে প্রাকৃতিক চাষাবাদে উৎপাদিত ফসলের প্রদর্শনীও তিনি উদ্বোধন করেন। তিনি প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, সয়েল হেলথ কার্ড, কিষাণ ক্রেডিট কার্ডের কথা উল্লেখ করে প্রাকৃতিক চাষাবাদে উদ্বুদ্ধ হতে কৃষকদের প্রতি আহ্বান জানান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, নেশামুক্ত ভারত অভিযান জনগণের সক্রিয় অংশগ্রহণে একটি গণ আন্দোলনে পরিণত হয়েছে। সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন প্রতিমন্ত্রী বিএল ভার্মার মাদকমুক্ত ভারত করার বিষয়ে গুরুত্ব দিয়ে একটি প্রবন্ধ শেয়ার করে তিনি একথা বলেছেন। গতকাল সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রী প্রত্যেক নাগরিককে মাদকমুক্ত ভারত এবং বিকশিত ভারত গড়ার এই মিশনে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নয়াদিল্লিতে নার্কো কোঅর্ডিনেশন সেন্টারের 10ম শীর্ষস্তরের বৈঠকে গতকাল মাদকের বিরুদ্ধে যুদ্ধে জয়ী হতে আধ্যাত্মিক নেতা, যুব সমাজ এবং মায়েদের একমঞ্চে আসার আহ্বান জানান। সমস্ত রাজ্যের মুখ্য সচিব এবং পুলিশ মহানির্দেশকদের নির্ধারিত সময়সীমায় নির্দিষ্ট পোর্টালগুলিতে মাদক সংক্রান্ত মামলার বিবরণ আপলোড করার জন্য অনুরোধ করেন। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মজয়ন্তী উপলক্ষে আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে তথ্য ও সংস্কৃতি দপ্তর উদ্যোগে গতকালের শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান উদ্বোধন করেন শিল্প বাণিজ্যমন্ত্রী শান্তনা চাকমা। তিনি বলেন, সমাজ ও দেশ গঠনের পাশাপাশি জাতির অগ্রগতির লক্ষ্যে বঙ্কিমচন্দ্রের জীবন দর্শন আজও প্রাসঙ্গিক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল 28 জুন রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 135তম পর্ব। বিশ্ব মাদক বিরোধী দিবস উপলক্ষে টিএসআর নবম বাহিনীর উদ্যোগে গতকাল জোলাইবাড়ি ব্লকের আভাংছড়া উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের স্কুল মাঠে নেশামুক্তি অভিযান নিয়ে এক সচেতনতা সভা অনুষ্ঠিত হয়। সভায় তরুণ প্রজন্মকে সব ধরনের মাদক থেকে দূরে থাকার আহ্বান জানান নবম বাহিনীর দুই আধিকারিক বলরাম দাস ও নকুল দেববর্মা। খেলার খবর,

ওরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত মেয়েদের ঘরোয়া টি টোয়েন্টি ক্রিকেটে গতকাল চারটি খেলা হয়। নরসিংহের পিটিএ মাঠে দুটি খেলায় প্রগতি প্লে সেন্টার 9 উইকেটে রয়্যাল কোচিং সেন্টারকে, নিউ প্লে সেন্টার 17 রানে রামনগর স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে। এদিকে এমবিবি স্টেডিয়ামে দুটি খেলায় বিদ্যাসাগর কোচিং সেন্টার 14 রানে স্ফুলিঙ্গ ক্লাবকে এবং ব্লাডমাউথ ক্লাব 10 উইকেটে চলমান সংঘকে হারিয়ে দেয়। ফুটবল বিশ্বকাপের শেষ চারটি ম্যাচে ফ্রান্স নরওয়েকে 4-1 গোলে হারিয়ে গ্রুপ শীর্ষস্থান দখল করল। অন্য ম্যাচে সেনেগাল ইরাককে 5-0 গোলে হারিয়ে নক আউটের আশা জিইয়ে রাখল। গ্রুপ এইচে কাবো ভার্দে বনাম সৌদি আরবের ম্যাচটি গোলশূন্য ড্রতে শেষ হয়েছে। অন্য ম্যাচে স্পেন উরুগুয়েকে 1-0 গোলে হারিয়েছে। এই ফলাফলে এই গ্রুপ থেকে স্পেন এবং কাবো ভার্দে গ্রুপ অফ 32 নিশ্চিত করল। ভারতীয় সময় আজ সকাল 8:30 গ্রুপ জিতে বেলজিয়াম বনাম নিউজিল্যান্ড এবং অন্য ম্যাচে ইরান বনাম মিশরের খেলা রয়েছে। আবহাওয়ার খবর, আগামী 24 ঘন্টায় ঊনকোটি উত্তর জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণ এবং রাজ্যের অন্য জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। পরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.3 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে 7:55 PM।

আকাশবাণী আগরতলা ককতুমা পড়ব বিপূর্ণাদেব বর্মা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী তিনি সেসেল সবেরাইনা থাঙ্গানো সেসেলসনি বসংসালনি রাংচাক তের পালাইমা পান্ডা মানজাগানো মন্ত্রীবক্রক আপনি সিগাং নই সাইচি বা বিশিও আর থাংমানী বুইহা নাইখংনি বুকাক্তৈ সাজাকা ভারতনি নাইমথাং বাহিনীনি বদল দলসা তে ভারতনি কনৈরুংতর বাহিনী অ পান্ডাও মানজাগানো অবেরাইমা জরা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী সেসেলসনি রাষ্ট্রবক্রক হারমিনি বাই বুকাক্তৈনি ককলাম সালাইমাও আজুগানো তে জুদা জুদা বাবাইন তুই ককলাম অঙ্গানো মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী সাকা ফেক মুং কারজাক ভারত তাংবুতাঙ্গ লুকুরক থানচাকে মানজাক মা বাই কাইসা লুকু চবাব সাইজাখা আবতাবুক হদা মানকুবুইতাই ফান নাইখুং মন্ত্রী ইয়াকচু বিয়াল বার্মানী ফেক মুং কারজাক ভারত নাম তিসানা কক খাল কাইসা শেয়ার খালাই ব অকক নশাকা হদালামতৈ মন্ত্রীবক্রক যত লুকুরক ন ফেক মুং কারজাক ভারতে হামচাজাক ভারত নাম তিসানা সামংবুতাঙ্গ মানজাক না কবক মুং নারেখা ইয়াং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মিয়া দিল্লি কতাল নার্কু কো অর্ডিনেশন সেন্টারনি ফিলচি কুচুক বেরেমনি ককলাম পান্তা ও কক নারক থানী সাকা ফেক মুং একাকজাক সামংবুতাং চাসারনা চবাও বসং অজা শিক্লা হদাতেই মাফাসং অ সামংবুতাঙ্গ মানজাকনানী কবক মুং নারেখা বসাকা ফেকজাকনাই মানুষ সামুং চাইয়া বেচেব রকনি ককথুম জরা ও সেবসাবনা বাকি নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো কিজাসক অনলাইন পোর্টালস নামখা ববেবাক তাংরাতে পুলিশ নি কুচুক বেরামনি দাগি ফাংসং জরানী বিশৃঙ্গ পোর্টাল রগ মামলা খাইজাক বেচেব রকন আপলোড খাইনানী কয়মুং নারেখা কামিয়াম চাইনি হামক্রাইন কারই হাস্তে এবার হাকতনি হামক্রাই ইংয়া মিয়া মোহনপুর বুখাকচে বামুটিয়া ব্লকনি বেড়িমুড়া রেমচিনী রংনকনি হল খেত বাচাও অভিযান তৈ হাবারনি রায়দাতৈ হুকবার খ্লাইমানি সালসানি লয় খ্লাইমা শিবির নচেঙ্গই ককনারকথানী মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা অ কক্ন সাকা বসাকা কামিয়াম চাইনি হামক্রাইনি থং অংখা হুকবার বসাকা হাকতনি মন্ত্রীবক্রক হুকবারনি মানৈ থাইরিমানী বাংরিনানি হুকবারনি খ্লাইথানি আজিমুং বাংরিনানী বাকি জুদা জুদা ইয়াপ্রী মন্ত্রী অক্রাতে বসাকা হুকবারনি থাইমুং বাংরেনানি বাকি রসায়নিক ফাঁস বেলাইকে সামুঙ্গ নাংজাকমা বাই হানি ফাঁস দেরাবই তংখা মন্ত্রী অক্রা সাকা অ সামংবতাংনি নাইমুং অংখা রসায়নিক ফাঁস সামুঙ্গ নাংমানি হলিরবই হাবারনি রায়দাতৈ হুকবারনি সামুং তাংনানি তিনি নিশিমি চেংজাগানো হায়ুং বেরামনি অমতৈ সাল পালাইমা পান্ডা আবনরগৈ তিনি নিশিমি নৈচিচুকু সালমারি জরা দিল্লি কতালনি মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়াম সংসার জাগানো ত্রিপুরা গ্লোবাল পাইনএপল ফেস্টিভেল নৈসাই নৈচি দক পান্ডাও কেন্দ্রনি হুকবার মন্ত্রী শিবরাজ সিং চৌহান ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া দিল্লিনি মন্ত্রী অক্রা রেখা গুপ্তা ডোনার ককচং লাইনকনি মন্ত্রী ইয়াকচু সুকান্ত মজুমদার তৈ মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা মানজাগানো অতেরনি নাহার মুং অংখা ত্রিপুরানি অমতৈ বুথাইন হায়ং বেরেম সিনিমুং দেনানি মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী খনা ককতিশালনি ফুং দামচিসাও আকাশবাণী মন কি বাত পান্ডাও হাকতর তৈ বুই হাকতরনি লুকুরক বাই ককলাম সালাইয়ানো অব অঙ্গানো মন কি বাতনি ফিল ছাড়া থামচি বা বেরেমনি পান্ডা মিয়া নিশিমি নৈচি চার সালমারি জরা মার মার সালথাম হাপাংনি লেংলা মুং সাকলাইজাক দংফানো তিনি আগরতলা গভর্নমেন্ট মেডিকেল ড্রংনক কতরতেই জিবিপি শাখাম নকনি আউটডোরতেই ডায়গনস্টিক সেফিয়কজাক তঙ্গানো এজিএমসিতেই জিবিপি শাখাম নকনি মেডিকেল সুপার

0: কক মুংকাই সব মকক তোমানো রেখা হেপাটাইটিস ফাউন্ডেশন ত্রিপুরানি চেতন বাই আগরতলা গভর্নমেন্ট মেডিকেল রেংনক কতনি কে এল এস অডিটোরিয়ামও তিনি নিশিমি চেংজাকানো লিভার বেমারনি সাইন্টিফিক কনফারেন্স লিভারকন নাইন তিনি সানজা দাম্বা তামুই সতী থামচি ও শালনী ফিল চুকু বেরেমনি লিভারকর্ণনি পান্দানো চেঙ্গেরিওয়ানো হাকতনি মুঙ্গনাং লিভার বেমার নাইকরং পিজিআই চন্ডীগড়নি ডিরেক্টর কচাম পদ্মশ্রী ডক্টর ওয়াই কে চাওলা হাকতনি বেবাগৈ মুঙ্গনাং খরক নৈচি বা লিভার বেমার নাইক্রংরক অ কনফারেন্সও মানজাগানো হায়ুংকা ফুটবল বাতাইমুংনি পাই থাকাই ব্রী ম্যাচ ফ্রান্স নরওয়েনও ব্রীসা গোলনি ফেরবাই মেচেনখা তৈ কাইসা ম্যাচ সেনেগাল ইরাকনো বা বুকচা গোলনি ফেরবাই মেচেনখা গ্রুপ এইচ কাবুবার দেবাই সৌদি আরবনি ম্যাচ বুকচা গোলবাই ড্র অংখা তৈ কাইসা ম্যাচ স্পেন উরুগুয়েনও সা বুকচা গোলনি ফেরবাই মেচেনখা আবোবাই অ গ্রুপনি স্পেন তৈ কাবুবার দে গ্রুপ অফ 32 কাশাকা দামচার ভারতনি জড়ানো রুগী তিনি ফুং দামচার সতী থামচিও গ্রুপ জিও বেলজিয়াম বাই নিউজিল্যান্ড তৈ ইরান বাই মিশর থঙ্গানো ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন বাই নাইকলজাক ব্রীডকনি অরণী টি টুয়েন্টি ক্রিকেটনি থংমুঙ্গো মিয়া কাইব্রী থংমুং অংখা নরসিংগনি পিটিএ থংখলাব সংসাজা কাইনি থংমুঙ্গো প্রগতি প্লে সেন্টার উইকেট কাইচুকুবাই রয়্যাল কোচিং সেন্টার নো তৈ নিউ প্লে সেন্টার চিসনিরা নিফেরবাই রামনগর স্পোর্টিং ক্লাবনো মেচেনখা ইয়াং এমবিবি স্টেডিয়াম তাই কাইনি থংলাইমুঙ্গো বিদ্যাসাগর কোচিং সেন্টার চিব্রী রান নিফেরবাই স্পোর্টলিঙ্গো ক্লাবনো তে ব্লাড মাউথ ক্লাব কাইচুকু উইকেট বাই চলমান সঙ্গনো মেচেনখা তাবুকনো বার্তিবারনি ককতমা বসকাং দামনৈচি ব্রীয় উনকৌটি তৈ উত্তর হাঙ্কর ফেরাঙ্কগৈ কবাংকে ওয়াতৈ ওয়াইমানুহনী হজাকমং রেখা নবার্তিবার নাইখুং তিনি সালনি তুমারি সাকাবো 34 ডিগ্রি সেলসিয়াস তৈ খামাবো 26 ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি দঙ্গৈমানো তিনি আইচুক বুখাগো খামানি তুমারি তংমানি 27.3 ডিগ্রি সেলসিয়াস ককব্রক বাই ককতমা পরিমং তাবুক জড়াতৈ অরণ পাইখা উলনি ককতমা আওয়াই এঙ্গানো সানজা দামসনি তামৈ সতী ব্রীচি বাব
1: আকাশবাণী আগরতলা শুরু হচ্ছে অভিজ্ঞাপন।

নমস্কার, সুপ্রভাত শ্রোতা বন্ধুরা। সকাল সকাল এই প্রার্থনা দিয়ে শুরু করলাম, কারণ আমাদের

নিজেদের মনকে শান্ত করা, তাকে নির্মল রাখা এবং আলোকিত করার প্রয়াস আমাদের কি নিতে হবে? আসলে প্রার্থনা শুধুমাত্র একটা আচার নয়, এটি আমাদের অন্তরের শুভবোধ, মানবতা এবং সৌহার্দ্যের জাগরণ। রবীন্দ্রনাথ ঠাকুরের এক অনন্য সৃষ্টি এই গানখানি। এই গানে রয়েছে আনন্দ, মঙ্গল, সত্য ও সুন্দরের প্রতি মানুষের চিরন্তন আকাঙ্ক্ষা। এর বাণী আমাদের অন্তরে ইতিবাচক চিন্তা, ঐক্য এবং মানবিক মূল্যবোধের আলো জ্বালিয়ে দেয়।

0: বর্তমানে এইডস এর কোনো প্রতিরোধক টিকা নেই। সচেতনতাই এইডস প্রতিরোধের প্রধান উপায়।
1: নিরাপদ যৌন সংস্পর্শ, কন্ডোম ব্যবহার সুনিশ্চিত করা,
0: রক্তদান বা গ্রহণের সময় নতুন সিরিঞ্জ ব্যবহার করা,
1: একই সিরিঞ্জে ড্রাগ নেওয়া ও শরীরের উল্টি আঁকা থেকে সতর্ক থাকা,
0: অন্তঃসত্ত্বা মহিলার সন্তান ধারণের ক্ষেত্রে বিশেষ বিশেষ সময়ে বিশেষ ধরনের চিকিৎসা ও ব্যবস্থা গ্রহণ করা,
2: জীবনকে ভালোবেসে এইডস প্রতিরোধ করুন।
1: এইচআইভি এইডস নিয়ে ভয় না পেয়ে এইচআইভি এবং এইডস এর বিষয়ে সত্যটা আমাদের জানতে হবে। জীবনকে ভালোবেসে এইডসকে প্রতিরোধ করতে হবে।
0: এইডসকে ঘৃণা করুন, রোগীকে নয়, এই কথাটি এইডস প্রতিরোধের মূল মন্ত্র।
1: বিস্তারিত জানতে টোল ফ্রি নম্বর 1097 এ ফোন করুন।
0: রাজ্যের বিভিন্ন এলাকায় দপ্তর পরিচালিত কেন্দ্রগুলো থেকে সহায়তা গ্রহণ করুন।
1: ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর ত্রিপুরা সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত। এইচআইভি এইডস নিয়ে ভয় না পেয়ে এইচআইভি এবং এইডস এর বিষয়ে সত্যটা আমাদের জানতে হবে। জীবনকে ভালোবেসে এইডসকে প্রতিরোধ করতে হবে।
0: এইডসকে ঘৃণা করুন, রোগীকে নয়, এই কথাটি এইডস প্রতিরোধের মূল মন্ত্র।
1: বিস্তারিত জানতে টোল ফ্রি নম্বর 1097 এ ফোন করুন।
0: রাজ্যের বিভিন্ন এলাকায় দপ্তর পরিচালিত কেন্দ্রগুলো থেকে সহায়তা গ্রহণ করুন।
1: ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর ত্রিপুরা সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত।
0: বর্তমানে এইডস এর কোনো প্রতিরোধক টিকা নেই, সচেতনতাই এইডস প্রতিরোধের প্রধান উপায়।
1: নিরাপদ যৌন সংস্পর্শ, কন্ডোম ব্যবহার সুনিশ্চিত করা,
0: রক্তদান বা গ্রহণের সময় নতুন সিরিঞ্জ ব্যবহার করা,
1: একই সিরিঞ্জে ড্রাগ নেওয়া ও শরীরের উল্কি আঁকা থেকে সতর্ক থাকা,
0: অন্তঃসত্ত্বা মহিলার সন্তান ধারণের ক্ষেত্রে বিশেষ বিশেষ সময়ে বিশেষ ধরনের চিকিৎসা ও ব্যবস্থা গ্রহণ করা,
2: জীবনকে ভালোবেসে এইডস প্রতিরোধ করুন।
3: ভারত আজ পোলিও মুক্ত দেশ, কিন্তু আমাদের এই বিজয়কে অব্যাহত রাখতে হবে, কারণ পোলিও এখনো কিছু দেশে আছে এবং যে কোনো সময় তা পুনরায় ফিরে আসতে পারে। আপনার শিশুর সুরক্ষায় কোনো অভাব রাখবেন না।
4: ফোটা প্রত্যেকবার পোলিওর বিরুদ্ধে বিজয় অব্যাহত।
5: আগামী 28 জুন 2026 রবিবার পশ্চিম ত্রিপুরা সহ সকল জেলায় 5 বছর পর্যন্ত আপনার শিশুকে নিকটবর্তী পোলিও বুথে নিয়ে আসুন এবং পোলিওর ডোজ দিন। বিশদ বিবরণের জন্য আজই আপনার নিকটবর্তী আশা, ANM অথবা অঙ্গনওয়ারি কর্মীর সাথে যোগাযোগ করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক, ভারত সরকার ও মুখ্য স্বাস্থ্য আধিকারিক পশ্চিম ত্রিপুরা কর্তৃক জনস্বার্থে প্রচারিত।
3: ভারত আজ পোলিও মুক্ত দেশ, কিন্তু আমাদের এই বিজয়কে অব্যাহত রাখতে হবে, কারণ পোলিও এখনো কিছু দেশে আছে এবং যে কোনো সময় তা পুনরায় ফিরে আসতে পারে। আপনার শিশুর সুরক্ষায় কোনো অভাব রাখবেন না।
4: ফোটা প্রত্যেকবার পোলিওর বিরুদ্ধে বিজয় অব্যাহত।
5: আগামী 28 জুন 2026 রবিবার পশ্চিম ত্রিপুরা সহ সকল জেলায় 5 বছর পর্যন্ত আপনার শিশুকে নিকটবর্তী পোলিও বুথে নিয়ে আসুন এবং পোলিওর ডোজ দিন। বিশদ বিবরণের জন্য আজই আপনার নিকটবর্তী আশা, ANM অথবা অঙ্গনওয়ারি কর্মীর সাথে যোগাযোগ করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক, ভারত সরকার ও মুখ্য স্বাস্থ্য আধিকারিক পশ্চিম ত্রিপুরা কর্তৃক জনস্বার্থে প্রচারিত।
6: শ্রোতা বন্ধুরা, আজ বিশ্বজুড়ে পালিত হচ্ছে ক্ষুদ্র ছোট মাঝারি উদ্যোগ দিবস। আসলে এই দিবসে গুরুত্বপূর্ণ সত্যি বিশাল, কারণ একটি দেশের অর্থনীতি মেরুদণ্ড গড়ে তুলতে ক্ষুদ্র ছোট মাঝারি উদ্যোগের ভূমিকা

0: পরিসে। এই উদ্যোগগুলি শুধু কর্মসংস্থানের সুযোগে সৃষ্টি করে এমন নয়, বরং উদ্ভাবন, আত্মনির্ভরতা, স্থানীয় সম্পদের সঠিক ব্যবহার এবং গ্রামীণ অর্থনীতির বিকাশেও গুরুত্বপূর্ণ অবদান রাখে। অল্প পুঁজি, সীমিত পরিসর এবং দৃঢ় মনোবল নিয়ে অসংখ্য উদ্যোক্তা তাদের স্বপ্নকে বাস্তবে রূপ দিচ্ছেন এবং সমাজকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমাদের বিশ্বজুড়ে মোট ব্যবসা প্রতিষ্ঠানের প্রায় 90% কিন্তু এই ক্ষুদ্র, ছোট অথবা মাঝারি খাতে অন্তর্ভুক্ত। আজকের এই দিনে ডিজিটাল প্রযুক্তি, ই কমার্স, দক্ষতা উন্নয়ন এবং সহজ ঋণ সুবিধা এই ক্ষুদ্র উদ্যোক্তাদের নতুন উচ্চতায় পৌঁছে দিচ্ছে। তাই আজকের এই দিবসের মূল বার্তাই হোক, ক্ষুদ্র উদ্যোগের শক্তিতে গড়ে উঠুক সমৃদ্ধ অর্থনীতি, আত্মনির্ভর সমাজ এবং উন্নত ভবিষ্যৎ।
1: শ্রোতা বন্ধুরা, তাহলে চলুন এবারে দেখে নিই আজকের ইতিহাসের পাতা কি বলছে। আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন 1829 খ্রিস্টাব্দে সাংবাদিক গিরিশচন্দ্র ঘোষ। 1903 খ্রিস্টাব্দে শেক্সপিয়ার বিশারদ ডক্টর সুবোধচন্দ্র সেনগুপ্ত জন্মগ্রহণ করেন আজকের দিনে। 1939 খ্রিস্টাব্দে ভারত বিখ্যাত সঙ্গীত পরিচালক রাহুল দেববর্মণ জন্মগ্রহণ করেন আজকের দিনে। 1898 খ্রিস্টাব্দে বিশিষ্ট শিক্ষাব্রতী ও সমাজ সংস্কারক দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়ের জীবনাবসান হয় আজকের দিনে। অভিনেতা গিরিশচন্দ্র ঘোষ প্রয়াত হন 1908 খ্রিস্টাব্দে আজকের দিনেই। এ ছিল শ্রোতা বন্ধুরা ইতিহাসের পাতা থেকে আজকের কিছু বিশেষ ঘটনা।
0: এবং সেই সাথে আজকের এই দিনটি আমাদের যে সমস্ত শ্রোতা বন্ধুদের বিবাহ বার্ষিকী, জন্মদিন কিংবা বিশেষ কোনো দিন, তাদের প্রত্যেককে জানাই আকাশবাণী আগরতলা পরিবারের পক্ষ থেকে আজকের দিনের অনেক অনেক অনেক শুভেচ্ছা।

না বন্ধুরা, দূরে থেকেও কিন্তু তারা সত্যি আমাদের অনেক অনেক অনেক কাছের। এমন সুরেলা জাদুকণ্ঠ আজও আমাদের প্রত্যেকের মন জুড়ে রয়েছে। হ্যাঁ, আজ এ বিশেষ দিনে তার প্রতি আমাদের বিশেষ শ্রদ্ধাঞ্জলি। এবং সেই সাথে আমরা এবারে চলে যাই আমাদের পরবর্তী পর্বে। কিন্তু তার আগে জানিয়ে দিই, অভিজ্ঞাপন অনুষ্ঠানে জুলাই মাসের প্রথম

0: পক্ষের বিষয়। আজকে দ্রুত পরিবর্তনশীল বিশ্বে যুব সমাজের দক্ষতা অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষা, প্রযুক্তি, যোগাযোগ, সৃজনশীলতা, নেতৃত্ব, উদ্যোক্তা মনোভাব কিংবা কর্মসংস্থানের জন্য প্রয়োজনীয় বিভিন্ন দক্ষতা, এই সবই একজন তরুণকে আত্মনির্ভর ও সফল করে তুলতে সাহায্য করে। আপনার মতে যুব দক্ষতা বলতে কী বোঝায়? বর্তমান প্রজন্মের জন্য কোন কোন দক্ষতা সবচেয়ে বেশি প্রয়োজন? দক্ষতা উন্নয়নে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সমাজের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ, এই বিষয় নিয়ে আপনার অভিজ্ঞতা, মতামত, পর্যবেক্ষণ ও পরামর্শ আমাদের লিখে পাঠান। জুলাই মাসের অভিজ্ঞাপন অনুষ্ঠানের প্রথম পক্ষের বিষয় যুব দক্ষতা। আমাদের মেল করুন, আমাদের মেল আইডি radioagartala@gmail.com। হাতে লেখা চিঠি সরাসরি পাঠান আমাদের দপ্তরে। চিঠি পাঠানোর শেষ তারিখ 10 জুলাই 2026। আরেকবার জানিয়ে দিই, জুলাই মাসের অভিজ্ঞাপন অনুষ্ঠানের প্রথম পক্ষের বিষয় যুব দক্ষতা।
1: শ্রোতা বন্ধুরা, মার্চ মাসে অভিজ্ঞাপন অনুষ্ঠানের প্রথম বিষয় ছিল নারীর লড়াই। এ বিষয়ে চিঠি লিখে আমাদের বিচারে সেরা পত্রদাতা হলেন ছায়া সামন্ত, ধারসা, জিআইপি কলোনি, হাওড়া। এখন শুনবেন টেলিফোনে নেওয়া ছায়া সামন্তের সাক্ষাৎকার।
2: অভিজ্ঞাপন অনুষ্ঠানে মার্চ মাসের প্রথম বিষয় ছিল নারীর লড়াই। সেই বিষয়ে চিঠি লিখে আমাদের বিচারে সেরা পত্রদাতা হলেন ছায়া সামন্ত। আপনার ঠিকানা ধারসা, জিআইপি কলোনি, হাওড়া, পশ্চিমবঙ্গ। এই মুহূর্তে ছায়া দেবী আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। নমস্কার আমাদের অনুষ্ঠানে।
3: নমস্কার স্যার।
2: কেমন লাগছে এই এত দূর থেকে একটা সুসংবাদ পেয়ে, কেমন লাগছে আপনার?
3: ভালো তো লাগছে। আমরা তো মানে প্রথমত শুনে আপডেট হয়ে গেছি। প্রথম শুনেছি তখন আমি সরাসরি তো শোনা হয় না, এক বন্ধু মুখে আর কি। আমাদের উনি বলতে লেগো অভিজিৎ মন্ডল, উনি আমাকে ফোন করে জানালেন যে দিদি আজকে আপনি সেরা হয়েছেন অভিজ্ঞাপনে।
2: আচ্ছা, তো বাস্তব জীবনে নারীর লড়াই কতটা গুরুত্বপূর্ণ? আমাদের যেভাবে চলছে সেইভাবে আমরা চলে যেতে পারি, কিন্তু লড়াই করে নিজেকে প্রতিষ্ঠা করা, নিজেকে একটা নিজের মতামত প্রকাশ করা বা নিজেকে জাহির করা, নিজের যোগ্যতা প্রদর্শন করা, তো এইটা কতটা দরকার?
3: লড়াইয়ের প্রসঙ্গটা এসে তখন তো মনে হচ্ছে যে একটা বিভাজন রেখা আছে নারী পুরুষের মধ্যে, সেটা অলিখিত ভাবে যদিও আছে, সেই কারণে একটা লড়াই আসছে। তো পুরুষতান্ত্রিক সমাজ, এই পুরুষতান্ত্রিক সমাজে যখন নারীরা একটা পণ্য হিসাবে রূপান্তরিত হচ্ছে পুরুষের চোখে, তখন তো তাকে সেটা একটা নারীর কাছে আর বাস্তব জগতে একটা অবমাননা। জায়গা থেকে বেরিয়ে আসলে তো একটা লড়াইয়ের জায়গায় থেকেই যায়।
2: আপনার বাস্তব জীবনে লড়াইটা কত কঠিন না কতটা একেবারেই স্মুথ, কোনো সমস্যা নেই?
3: সমস্যা একেবারে নেই বললেও সেটা হয় না। আমাদের সমাজ ব্যবস্থাটা একটা পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা, কিন্তু সেই জায়গাটা থেকে যদি আমি বলি, শুধু আমার পরিবার মনে নয়, যেকোনো পুরুষ মানুষই একটা এই যে সমাজে যেটা হয়ে আছে, একটা মানুষের মানে নারীদেরকে একটা ভোগ্য পণ্য কিংবা নারীটা একটা দুর্বল, এই যে ধারণাটা পুরুষের মনে যে জগদ্দল পাথরের মতো বসে আছে, সেইটাই সমাজ থেকে এই ভাবনাটাই সরানো দরকার। সেইটার জন্য আমি মনে হয় মেয়েদেরকে একটু সচেতন করাটা দরকার, জরুরি।
2: আচ্ছা, একটা নারী সে কি পুরুষ হতে চায় না তার নিজস্ব সত্তাটাকে বাঁচিয়ে রাখতে চায়, সে নারী হিসেবে লড়াই করতে চায়?
3: নারী মানুষ, আমি মনে করি নারী পুরুষ একটা মানুষ হিসেবে নিজেকে ভাবে, পুরুষ ভাবে নারী, এবং নারী পুরুষ তো সেটা জন্মগত কারণে আমরা হয়েছি, কিন্তু আমাদের প্রথম পরিচয় এবং শেষ পরিচয় হবে আমরা মানুষ।
2: একটা নারীর কি উদ্দেশ্য হওয়া উচিত, সে পুরুষ হতে চায় না সে নারী হিসেবে তার নিজস্ব সত্তাকে আরো বিকশিত করতে চায়?
3: না, সে পুরুষ হবে, নারী হিসেবে নারীর মতো করে সে বাঁচবে, কিন্তু পুরুষের

0: ধারণাটা যেটা আছে যে সেই ধারণা থেকে তাকে বেরিয়ে আসতে হবে, নারীকেও সচেতন, ওই জন্য বলছে নারীকেও সচেতন হতে হবে যে পুরুষের মনে যে নারী হিসেবে নিজেকে ভাবতে ভালোবাসে, শুধুমাত্র সে নারী, আমি এটা ভাবতে চাই না, আমি শুধু নারী তা নয়, আমি মানুষ, মানে সমাজের মনে এবং পুরুষের মনে যে একটা ওই যে বললাম একটা ধারণা রয়েছে, এই দেউলিয়া কোনা ভাবটা, এই যে দেউলিয়া কোনা ভাবমূর্তিটা, সেখান থেকে বেরিয়ে আসার দরকার।
1: আচ্ছা, লেখালেখির কথা যদি বলা হয়, শুধু কি আপনি এই আকাশবাণীতেই লেখেন না লেখাটা আর কোথায় কোথায় রয়েছে?
0: আমি আকাশবাণী প্রায় প্রত্যেকটা চ্যানেলে লেখার চেষ্টা করি, তাছাড়া বিভিন্ন পত্রিকাতে লিখি, সেখানে নিবন্ধ গদ্য থাকে, প্রবন্ধ থাকে, অনুগল্প,
1: তারপর
0: কবিতা লেখালেখি আমার নেশা, তার সঙ্গে কিছু সমাজ সেবা কাজের সঙ্গে যুক্ত আছি।
1: আচ্ছা, না কথা প্রসঙ্গে আপনি জানিয়েছিলেন যে আপনি অভিনয় করেন, অভিনয়ের সঙ্গে থিয়েটারের সঙ্গে যুক্ত আছেন।
0: অভিনয় বলতে আমরা আমাদের পেশাগত ভাবে সেভাবে করি না, অভিনয় ভালোবাসি, সেইটার জন্য অভিনয়টা করি আমরা। আমাদের আমি যে আমার স্থানে আছে, আমি নিজে নাটক লিখি, সেখান থেকে আমরা ওই আমাদের যে বাৎসরিক অনুষ্ঠানগুলো হয় যখন, তখন আমরা ওই অভিনয়টা করি নাটকে।
1: আচ্ছা, লেখালেখি এটা কবে থেকে শুরু করেছেন?
0: লেখালেখিটা আমরা অনেকদিন ধরেই লিখছি, এই অভিজ্ঞাপনে লিখছি গত বছর থেকে, মানে প্রতিষ্ঠান থেকে, অন্যান্য চ্যানেলে অনেকদিন থেকে লিখি এবং পত্রিকা প্রকাশ হয়ে।
1: এটা কি এই ছাত্র বয়স বা যখন স্কুলে ছিলেন বা কলেজে ছিলেন তখন থেকেই না এর পরে?
0: না, কলেজে পড়েছিলাম তখন তো সে অল্প লেখা, সেইগুলো আর সেভাবে থাকেনি, পরবর্তী পর্যায়ে আমরা শুরু করেছি। এবং আমার স্বামী উনি নিজে লেখক, মানে উনি ভালো লেখেন এবং ওনার একটা তাগিদ আছে, বলা যায় যে উনি মানে আমার হাতে কাগজের কলমটা ছড়িয়ে গেছেন লেখার জন্য, এখান থেকে লেখাটা এখন অভ্যাসে দাঁড়িয়ে।
1: মানে মোটামুটি বাড়ি থেকে আপনার স্বামী অনুপ্রেরণা বললে হয়, স্বামী অনুপ্রেরণা দিয়েছেন? বা খুব ভালো। আর লেখা মানে শুধু প্রবন্ধ, গল্প, কবিতা কিছু লেখেন?
0: হ্যাঁ, কবিতা লিখি, অনুবন্ধ, নিবন্ধ, অনুগল্প, তার সঙ্গে গল্প একটা লিখি আর কবিতাও লিখি।
1: আচ্ছা, তো আমরা শেষ করব, শেষ মুহূর্তে কি একটা কবিতা আপনার শুনতে পারবো?
0: ঠিক আছে, আমি একটা কবিতা, ছোট থেকে একটা কবিতা শুনি।
1: নিশ্চয়ই।
0: কাছাকাছি হয়েও রোদ পোড়া বৃষ্টির কাছাকাছি আমরা দুজন নির্ভরতার খোঁজে, এক প্রশ্ন আনন্দ সুখ যদি হীরা বেয়ে রক্তে মেশে, আদরে গন্ধ অভিজাত স্পর্শ গুনগুন ব্যথা লুকোচুরি খেলে, জীবনের কিছু ভুল অনুতাপ কিছু উপবাসী অতিথির মতো তাকায়, আমরা দুজন স্বপ্ন বুনি ধুয়ে যেতে থাকে জল দাগ, মুছে যায় আঙুলের ছাপ, ভাঙা গড়ার বর্ণ ভাস থাকে, সুগন্ধি শব্দগুলো ঠোঁটের কাছে সীমাবদ্ধতার ক্ষতিতে বাঁধা। নমস্কার।
1: খুব সুন্দর, আপনার লেখা আরো ছড়িয়ে পড়ুক, আপনার নাম হোক সাহিত্য জগতে। সবার শেষে আবার একবার আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এতক্ষণ আমরা কথা বলছিলাম ছায়া সামন্তের সঙ্গে, যিনি মার্চ মাসের প্রথম বিষয় নারীর লড়াই বিষয়ে লিখে সেরা পত্রদাতা নির্বাচিত হয়েছেন। এখন শুনব ছায়া সামন্তের লেখা সেই চিঠি যার জন্য তাকে আমরা সেরা নির্বাচিত করেছি।

নারীর লড়াই নারী পুরুষের এক অলিখিত বিভাজন রেখা, পিতৃতন্ত্রের শৃঙ্খলার বাইরে এক নিজস্ব মনোভাব। পুরুষতান্ত্রিক সমাজ যুগ যুগ ধরে নারীর আত্মশ্লাঘায় আঘাত করে চলেছে। স্বভাবতই আসছে নারীর লড়াইয়ের প্রসঙ্গটি। আসলে আমরা শুনে শুনে অভ্যস্ত এটাই, নারী পুরুষ সমান, সংবিধানেও স্বীকৃত সমানাধিকার। তবুও কোথাও না কোথাও নারীদের চূড়ান্ত অবহেলা, অমর্যাদাকর জীবনযাপন করতে হচ্ছে এখনও। নারী শক্তিকে পণ্যে রূপান্তরিত করে, নারীকে আঘাত হেনে, নারীকে অবমাননা করে পুরুষতান্ত্রিক সমাজ যুদ্ধ জয়ের শৌর্য লাভ করে। পৌরাণিক কাহিনীতে রজস্বলা দ্রৌপদীকে দূত পণ্যে বিক্রি করা, সীতার অগ্নি পরীক্ষা, সর্বত্রই নারীকে লড়াই করতে হয়েছে। নারীকে হতে হবে সচেতন, নারী ভোগ ও পণ্য, পুরুষের সমকক্ষ কখনোই নয়। পুরুষের মনে চেপে বসা ভাবনার জগদ্দল পাথরটাকে সরাতে হবে, তা না হলে নারীর অধিকার আদায়ের লড়াইটা চলতেই থাকবে। সমাজের সর্বস্তরের মেয়েরা এ লড়াইয়ে অংশগ্রহণ করতে পারছেন কি না, পারলেও তাদের সদিচ্ছাটাও তো একা প্রয়োজন। কারণ বহু নারী পুরুষের অধীনস্থ থেকেই আত্মপ্রসাদ লাভ করেন, পুরুষের ঠিক ভুল সিদ্ধান্তে পথ চলেই প্রশান্তি খুঁজে পান তারা। নারী পুরুষের সমকক্ষ হতে পারেন তার প্রমাণ তো ইতিহাসের পাতায় পাতায়। কখনো কখনো নারী পুরুষকে ছাপিয়েও যান অপালা বিশ্ববাড়া থেকে রাজিয়া সুলতানা, লক্ষ্মীবাই, সুনিতা উইলিয়ামস প্রমুখ নারীরা প্রমাণ করেছেন। ভয়হীন বাঙালি নারীর মুখ বাংলা সাহিত্যেও দেখা মিলেছে, যেমন লেখিকা জ্যোতির্ময়ী, 10 বছর বয়সে বিয়ে, 25-এ 2 সন্তান সহ বিধবা। পিতৃগৃহে ফিরে আত্মসমীক্ষার স্বতন্ত্র প্রকাশভঙ্গির চেষ্টা চালান 68 বছর ধরে। মানকুমারী বসু, প্রিয়ংবদা দেবীরা কলম ধরেছিলেন বৈধব্য জীবনের নিঃসঙ্গতা ভুলতে। আর এক সরব নারীবাদী, তীক্ষ্ণ মতামত সম্পন্ন লেখিকা অনিন্দিতা দেবী, পুত্রকন্যার অকাল মৃত্যু সয়েও নিজের যুক্তি বুদ্ধি মননে স্থির থেকেছেন। এরকম লড়াই করে কত শত বেড়া ভেঙেছেন বহু নারী। আশাপূর্ণা দেবীর 3 খণ্ডের উপন্যাস সত্যবতী থেকে সুবর্ণলতা হয়ে বকুল পর্যন্ত হয়তো মেয়েদের লড়াইয়ের ক্রমবিবর্তনের স্বাক্ষর। ছায়া সামন্ত, ধারুষা, জিআইপি কলোনি, হাওড়া, 7111112, পশ্চিমবঙ্গ।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন টেলিফোনে নেওয়া ছায়া সামন্তের সাক্ষাৎকার। ধীরে ধীরে আমরা প্রায় সময়ের শেষ প্রান্তে চলে এসেছি, আর জানিয়ে দিচ্ছি আজকের আবহাওয়া কেমন থাকবে। আবহাওয়ার বলছে, আজ সাধারণত আকাশ মেঘলা থাকবে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছু এলাকায়। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 34 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। গতকালকের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.7 ডিগ্রি সেলসিয়াস এবং আজ ভোরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.3 ডিগ্রি সেলসিয়াস। আর এক সতর্ক বার্তায় বলা হয়েছে, বিভিন্ন জেলায় বৃষ্টিপাত হতে পারে। এ ছিল আবহাওয়ার খবর।

0: আর এরই সঙ্গে শ্রোতা বন্ধুরা শেষ করতে হচ্ছে আজকের এই অভিজ্ঞাপনের পর্ব। আর এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি শ্বেতা, আর আমার সঙ্গে ছিল
1: আমি সত্যজিৎ।
0: সবাই ভালো থাকবেন, নমস্কার।

আকাশবাণী আগরতলা। এখন শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত মর্নিং নিউজ, এবং এরপরেই শুনবেন শিলং কেন্দ্র থেকে প্রচারিত উত্তর পূর্বাঞ্চলীয় ইংরেজি সংবাদ।

আকাশবাণী আগরতলা। এতক্ষণ শুনছিলেন প্রথমে দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত মর্নিং নিউজ, এবং এরপরে শুনলেন উত্তর পূর্বাঞ্চলীয় ইংরেজি সংবাদ। এখন শুনবেন ককবরক অনুষ্ঠান জায়নক।

নমস্কার, শুভ সকাল শ্রোতা বন্ধুরা। আপনারা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে আকাশবাণী এফএম উজ্জয়ন্তীতে। আর আজকের এই সকালে আপনাদের সঙ্গে রয়েছি আমি, আপনাদের প্রিয় বন্ধু আরজে শুয়েতা। আর স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 8:43 হয়ে 2 সেকেন্ড, আর সময় এখন আপনাদের প্রিয় অনুষ্ঠান নিয়ে হাজির হওয়ার। শ্রোতা বন্ধুরা, আজকে আমাদের খুব প্রিয় একজনের জন্মদিন। তিনি আমাদের সবার প্রিয়। কেন প্রিয়? কারণ তিনি তার সুরে মাতিয়ে দিয়েছেন 8 থেকে 80-কে। বন্ধুরা, এই মুহূর্তে আমরা রয়েছি আপনাদের প্রিয় অনুষ্ঠান নিয়ে তোমায় গান শোনাবো পর্বে। আপনাদের সকলকে স্বাগত। আর তোমায় গান শোনাবো পর্বে আজকের এই অনুষ্ঠানটা, এই পর্বটা আমরা শ্রদ্ধা জানাবো আমাদের সবার প্রিয় সুরের জাদুকরকে, অর্থাৎ রাহুল দেববর্মনকে, পঞ্চম দাকে। তোমায় গান শোনাবো পর্ব থেকে পঞ্চম দাকে আমরা তারই গানে গানে শ্রদ্ধা জানাবো। ভারতীয় চলচ্চিত্র সঙ্গীত জগতের ইতিহাসে রাহুল দেববর্মন শুধু সফল সুরকার হিসেবেই নয়, একজন যুগ পরিবর্তক হিসেবেও স্মরণীয়। সঙ্গীত দুনিয়ায় সকলের আদরের পঞ্চম শুধু জনপ্রিয় গান তৈরি করেননি, বলিউডের সঙ্গীতের ভাষা, শ্রোতার রুচিবোধ এবং চলচ্চিত্রের গানের উপস্থাপনার ধরনকেই বদলে দিয়েছিলেন। তাহলে চলুন বন্ধুরা, তোমায় গান শোনাবো পর্ব থেকে আজকে আমরা স্মরণ করব পঞ্চম দাকে, তারই গানে গানে। চলুন শুরু করি তোমায় গান শোনাবো পর্ব তার গান দিয়ে।

শ্রোতা বন্ধুরা, আজকের দিনে যে বলিউডের সাউন্ডকে আমরা আধুনিক বলে মনে করি, তার অনেক বীজই রোপিত হয়েছিল আর ডি বর্মনের হাত ধরে। তিনি তার সময়ের চেয়ে এতটাই এগিয়েছিলেন যে এখনও তার কম্পোজিশনকে ঘিরে আগ্রহ তৈরি হয়, তার রিমেকও হয়। আধুনিক যুগে তার কম্পোজিশন বলিউডে সবচেয়ে বেশি রিমেক ও রিমিক্স হয়েছে, আর তার নাম আর ডি বর্মন। 1950 ও ষাটের যুগে বলিউডের সঙ্গীত ছিল মূলত শাস্ত্রীয়

লোকসঙ্গীত এবং গজল ভিত্তিক। নওশাদ, মদনমোহন, সলিল চৌধুরী বা এসডি বর্মনের মতো সুরকাররা অসাধারণ সুর সৃষ্টি করলেও তাদের সঙ্গীতে একটা নির্দিষ্ট ঐতিহ্যবাহী কাঠামো ছিল। এদের মধ্যে একমাত্র সলিল চৌধুরী, শঙ্কর জয়কিষণ বা ওপি নাইয়ারি ছিলেন কিছুটা আধুনিক ও পাশ্চাত্য ইনস্ট্রুমেন্টেশনের পক্ষপাতী। কিন্তু 1960-এর শেষ ভাগে ভারতের শহুরে সমাজ বদলাতে শুরু করল। তরুণ প্রজন্মের কাছে পৌঁছতে শুরু করল পশ্চিমী পপ, রক, জ্যাজ ও লাতিন সঙ্গীত। বলিউডের সঙ্গীতেও সেই পরিবর্তনের প্রয়োজন ছিল। আর ঠিক সেই সময়েই আবির্ভাব ঘটল নতুন আর ডি বর্মনের। তার আগে পর্যন্ত তিনিও প্রথাগত চাহিদায় সুর দিতেন, বাবাকে সহযোগিতা করতেন। কিন্তু 6-এর দশকের শেষে তারও মনন ও সৃজনশীলতায় এক পরিবর্তন আসে, আর তার প্রতিফলন ঘটে তার সৃষ্ট কম্পোজিশনগুলোতে।

আরডি বর্মনের সবচেয়ে বড় কৃতিত্ব ছিল পশ্চিমী সঙ্গীতকে অন্ধভাবে অনুকরণ না করে ভারতীয় আবেগের সঙ্গে মিশিয়ে দেওয়া। আর এর উদাহরণ হিসেবে যে গানগুলো আমাদের খুব সহজেই মনে আসে, যেমন হরে রামা হরে কৃষ্ণার গান দম মারুদম। এই গানটিতে সাইকেডেলিক রক, ইলেকট্রিক গিটার এবং আধুনিক বিট ব্যবহার করা হলেও এর মধ্যে ভারতীয় যুব সমাজের এক নতুন মানসিকতার প্রতিফলন দেখা যায়। আর এই গানটি শুধু জনপ্রিয়ই হয়নি, এটি হয়ে উঠেছিল একটি সাংস্কৃতিক ঘোষণা। আবার চুরালিয়া হ্যায় তুমনে গানে পশ্চিমী গিটার, গ্লাসে চামচের টোকা, মেলোডিক বেসলাইন সব কিছু মিলিয়ে তিনি এক নতুন শ্রুতি মধুর পরিবেশ তৈরি করেছিলেন। পরে অনেকে সমালোচকরা বলেছেন আরডি বর্মন ভারতীয় সঙ্গীতকে বিশ্বজনীন করেছিলেন, অথচ তার ভারতীয় আত্মাকে হারাতে দেননি। শ্রোতা বন্ধুরা, তোমায় গান শোনাব পর্ব থেকে বিদায় নেওয়ার সময় চলে এসেছে। আর যেতে যেতে আরও একখানি আরডি বর্মনের অর্থাৎ পঞ্চমদার গান দিয়েই তারই গানে গানে শ্রদ্ধা জানিয়ে শেষ করব আজকের তোমায় গান শোনাব পর্ব।

শ্রোতা বন্ধু, সময় হয়ে গেছে সংবাদ শিরোনাম জানিয়ে দেওয়ার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সকালে সেশেলসের জাতীয় দিবসের সুবর্ণ জয়ন্তী উদযাপনে বিশেষ অতিথি হিসেবে যোগ দিতে তিন দিনের রাষ্ট্রীয় সফরে সেদেশে যাবেন। প্রধানমন্ত্রী এর আগে 2015 সালে সেশেলস সফর করেছিলেন। পররাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর একটি দল এবং দুটি ভারতীয় নৌবাহিনীর জাহাজ এই উদযাপনে অংশগ্রহণ করবে। আগামীকাল 28 জুন পর্যন্ত টানা সরকারি ছুটি ঘোষণা থাকলেও আজ চতুর্থ শনিবারে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড জিবিপি হাসপাতালের বহির্বিভাগ ও ডায়াগনস্টিক পরিষেবা যথারীতি খোলা থাকবে। এজিএমসি ও জিবিপি হাসপাতালের মেডিকেল সুপার এ খবর জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, নেশামুক্ত ভারত অভিযান জনগণের সক্রিয় অংশগ্রহণে একটি গণ আন্দোলনে পরিণত হয়েছে। সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন প্রতিমন্ত্রী বিএল ভার্মার মাদকমুক্ত ভারত গড়ার গুরুত্ব বিষয়ে একটি প্রবন্ধ শেয়ার করে তিনি একথা বলেছেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা উন্নত মানের বীজ ব্যবহার করে বিজ্ঞান ভিত্তিক ও প্রাকৃতিক পদ্ধতিতে চাষাবাদ করার জন্য কৃষকদের প্রতি আহ্বান জানিয়েছেন। মোহনপুর মহকুমার বামুটিয়া ব্লকের অন্তর্গত বেরিমুড়া উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের হলে ক্ষেত বাঁচাও অভিযান এবং প্রাকৃতিক পদ্ধতিতে চাষের ওপর একদিনের কর্মশালার উদ্বোধনী ভাষণে তিনি এই আহ্বান জানান। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মজয়ন্তী উপলক্ষে আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে গতকালই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান উদ্বোধন করেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা। বিশ্ব মাদক বিরোধী দিবস উপলক্ষে টিএসআর নবম বাহিনীর উদ্যোগে গতকাল জোলাইবাড়ি ব্লকের আভাংছড়া উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের স্কুল মাঠে নেশামুক্ত অভিযান নিয়ে এক সচেতনতা সভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল 28 জুন রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 135তম পর্ব। ফুটবল বিশ্বকাপে শেষ চারটি ম্যাচে ফ্রান্স নরওয়েকে 4-1 গোলে হারিয়ে গ্রুপ শীর্ষস্থান দখল করল। অন্য ম্যাচে সেনেগাল ইরাককে 5-0 গোলে হারিয়ে নক আউটের আশা জিয়ে রাখল। গ্রুপ এইচ এ কাবু ভার্দে বনাম সৌদি আরবের ম্যাচটি গোলশূন্য ড্রতে শেষ হয়েছে। অন্য ম্যাচে স্পেন উরুগুয়েকে 1-0 গোলে হারিয়েছে। এই ফলাফলে এই গ্রুপ থেকে স্পেন এবং কাবু ভার্দে গ্রুপ অফ 32 নিশ্চিত করল। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনে পরিচালিত মেয়েদের ঘরোয়া টি টোয়েন্টি ক্রিকেটে গতকাল 4টি খেলা হয়। নরসিংগড়ের পিটিএ মাঠ এবং এমবিবি স্টেডিয়ামে খেলাগুলি হয়। আগামী 24 ঘণ্টায় ঊনকোটি উত্তর জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণ এবং রাজ্যের অন্যান্য জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। শুনলেন এখনকার সংবাদ শিরোনাম।

0: নমস্কার শ্রোতা বন্ধুরা, বলছি তোমায় পর্বের। আজকের এই পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত। আর আমি রয়েছি আপনাদের বন্ধু, আপনাদের সঙ্গে আর যে শ্বেতা। আজকের এই সকালে আমি থাকবো আপনাদের সঙ্গে সকাল 11টা পর্যন্ত। বলছি তোমায় পর্ব আপনাদের খুব প্রিয় একটা অনুষ্ঠান। প্রতিদিন আমরা এই পর্বে কথা বলি বিভিন্ন বিষয় নিয়ে, আলোচনা করি আর জানতে চাই আপনাদের মনের কথা। আজকেও তার ব্যতিক্রম নয়। আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো, আলোচনা করব, খুব ছোট্ট একটা কথা, কিন্তু এই কথাটার গভীরতা অনেক। আজকে আমরা কথা বলবো বোঝাপড়া নিয়ে। জানেন তো বন্ধুরা, জীবনে অনেক সম্পর্ক ভেঙে যায় ভালোবাসার অভাবে নয়, বরং বোঝাপড়ার অভাবে। আমরা অনেক সময় ধরে নিই সে তো আমাকে বুঝবেই, কিন্তু সত্যি বলতে না বলা কথাগুলো কেউ পড়ে ফেলবে এমনটা সবসময় হয় না। কখনো কখনো শুধুমাত্র একটা প্রশ্ন, তুমি ঠিক আছো তো, একজন মানুষের কাছে পৃথিবীর সবচেয়ে বড় স্বস্তি হয়ে উঠতে পারে। আমরা সবাই চাই কেউ আমাদের কথা শুনুক, কিন্তু আমরা কি অন্যের কথা ততটা মন দিয়ে শুনি, নাকি উত্তর দেওয়ার তাড়ায় বোঝার সুযোগটাই হারিয়ে ফেলি? শ্রোতা বন্ধুরা, আজকে কথা বলবো এই ছোট্ট একটা শব্দ বোঝাপড়া নিয়ে। আপনাদের সঙ্গে আমি রয়েছি আর যে শ্বেতা। আর আপনাদের যেটা করতে হবে, ফোন করতে হবে আমাদের স্টুডিওর নম্বরে 0381-232-6253। এই নম্বরে আপনারা ফোন করে জানাতে পারেন আজকের প্রসঙ্গ বিষয়ে আপনার মতামত। আর সেই সঙ্গে আমাদের হোয়াটসঅ্যাপও খোলা রয়েছে, সেখানেও লিখে পাঠাতে পারেন আজকের প্রসঙ্গ বিষয়ে। আর হোয়াটসঅ্যাপ নম্বরটা জানিয়ে রাখি আপনাদের, 9402-169965। বন্ধুরা, ইতিমধ্যেই একজন বন্ধু মনে হয় আমাদের সঙ্গে জুড়েছেন, চলুন কথা বলে নিই তার সঙ্গে। হ্যালো, নমস্কার। না, বন্ধুর সঙ্গে কথা বলা গেল না। যাই হোক, আমরা অবশ্যই কথা বলবো আপনাদের সঙ্গে, আর তার জন্য আপনারা অবশ্যই ফোন করুন স্টুডিও নম্বর 0381-232-6253। এই নম্বরে বলছি তোমায় পড়বে আজকের প্রসঙ্গ বোঝাপড়া। হ্যালো,
1: শুভ সকাল।
0: শুভ সকাল।
1: আমি বিশ্বজিৎ দেবনাথ বলছি, বাজারঘাট মাতৃপল্লি থেকে।
0: বিশ্বজিৎ বাবু, স্বাগত আপনাকে বলছি তোমায় পড়বে।
1: বলছি দেখুন, বোঝা এবং বোঝানো পৃথিবীতে সবচেয়ে বড় কঠিন কাজ। যদি কথাটা বুঝতে পারেন তো সহজ,
0: হ্যাঁ,
1: না বুঝতে পারলে কিন্তু কঠিন।
0: ঠিক তাই।
1: ঘটনা হচ্ছে, আপনি দেখবেন কথা বলে না যে মন মিলে মনের মানুষ মিলে না,
0: হ্যাঁ,
1: আপনি কোন দৃষ্টিভঙ্গিতে কথাটা বলছেন সেটা বোঝার মতো ক্ষমতা কিন্তু আপনার পার্শ্ববর্তী লোকটা থাকতে হবে।
0: ঠিক।
1: আপনি সংসারে কত দিয়ে শুরু করলেন না,
0: হ্যাঁ,
1: সংসারে ভালোবাসাটা টিকে থাকে, এটা সত্যি। অনেকে কিন্তু মিথ্যের আশ্রয় নিয়ে, জানেন, একদম ভালোবাসার আন্ডারস্ট্যান্ডিংটা কি নষ্ট করে ফেলে।
0: ঠিক তাই।
1: মিথ্যা কিন্তু একটা বিরাট বাধা, কিন্তু জানেন তো, অনেক সময় দেখা যায় কি, এই মিথ্যাটা যখন জানাজানি হয়ে গেল তখন কিন্তু শত কথা বলতে গেলেও তার মনে কিন্তু সেই বুঝটা আসে না।
0: হ্যাঁ,
1: কারণ আপনার বিশ্বাসের মাত্রাটা আপনি নষ্ট করে ফেললেন। আমি দেখেছি অনেক, অথচ দেখুন সংসারের নারীরা কিন্তু ডেলি ডেলি সোনা রূপা গয়নাগাটি স্বামীর কাছে দাবি করে না।

0: না।
1: হ্যাঁ,
0: দাবি করে শুধু একটু ভালোবাসা একটু বেশি আছে।
1: হুম,
0: কারণ সেটা যে পূর্ণ মাত্রায় বিশ্বাস করে, সেই জায়গায় সে যদি আঘাত খায় তখন সে তাকে কিন্তু আপনি লাখ টাকা দিলেও কিন্তু সেই আঘাতটা আপনি পূর্ণ করতে পারবেন না,
1: একদম নয়।
0: আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে আমি এটা বুঝলাম।
1: হুম,
0: আমার স্ত্রীর সাথে আমার বোঝাপড়া সাংঘাতিক ভালো।
1: আচ্ছা,
0: একটাই কারণ, একটাই কারণ হচ্ছে আমি মিথ্যে কথা কখনো ওকে ঠাট্টা করেও বলি না।
1: হুম,
0: বলি না এই কারণেই, বললে পরে আজকে হয়তো লাউ এনে বললাম কুমড়া এনেছি, ডাটা এনে বললাম মূলা এনেছি, তাতে ওর ভেতরে জানবে যে ও মনে হয় একটু মিথ্যে কথা বলছে রহস্য করে। আগামী দিনে আস্তে আস্তে যখন সিরিয়াস কোনো কথা আপনি মিথ্যে বলে ফেলবেন, সেটাও কিন্তু তার কাছে একটা বিরাট বাস্তব হয়ে যাবে।
1: ঠিক,
0: এই যে বিশ্বাস ভঙ্গের পেছনে কিন্তু কতগুলি কারণ আস্তে আস্তে কিন্তু ওর মনের ভিতরে জমাট বাঁধতে শুরু করবে।
1: হ্যাঁ,
0: তখন কিন্তু আপনার কথাটাকে সে কোনো অবস্থাতেই সে একভাবে মেনে নিতে পারবে না।
1: আমি ঠিক আছে,
0: যেমন আমি আমার সংসারের ক্ষেত্রে কি হয়, একবারে বেশি দুবার বলতে হয় না কথা, কেননা সে জানে

0: একটাই কারণ, একটাই কারণ হচ্ছে আমি মিথ্যে কথা কখনো ওকে ঠাট্টা করেও বলি না, বলি না এই কারণেই, বললে পরে আজকে হয়তো লাউ এনে বললাম কুমড়া এনেছি, ডাটা এনে বললাম মূলা এনেছি, তাতে ওর ভেতরে জাগবে যে ও মনে হয় একটু মিথ্যে কথা বলছে রহস্য করে। আগামী দিনে আস্তে আস্তে যখন সিরিয়াস কোনো কথা আপনি মিথ্যে বলে ফেলবেন, সেটাও কিন্তু তার কাছে একটা বিরাট মাস্টার হয়ে যাবে।
1: ঠিক,
0: এই যে বিশ্বাস ভঙ্গের পেছনে কিন্তু কতগুলি কারণ আস্তে আস্তে কিন্তু ওর মনের ভিতরে জমাট বাঁধতে শুরু করবে, তখন কিন্তু আপনার কথাটাকে সে কোনো অবস্থাতেই সে একভাবে মেনে নিতে পারবে না। আমি দেখুন, আমি আমার সংসারের ক্ষেত্রে কি হয়, একবারে বেশি দুবার বলতে হয় না কথা, কেননা সে জানে এই লোকটা মিথ্যে কথা বলবে না। ঘটনাটা হচ্ছে কি, বোঝানো এবং বোঝা পড়া এটা কিন্তু পরস্পর পরস্পরের মধ্যে কিন্তু একটা মনের একটা মিল তৈরি হয়। আপনি যা তা করে অযৌক্তিক ভাবে বোঝাবেন তা তো নয়, যে কোনো জিনিস দেখবেন আপনি কোন লোককে যদি একটু যুক্তি দিয়ে বোঝান, আর্গুমেন্টলি যেটা বলি আর কি আমরা, আমি একটা কথা বললাম তার পেছনে একটা যুক্তি থাকবে না?
1: নিশ্চয়ই,
0: এই যে আমি এখন আপনাকে কথা বলছি এর পেছনে নিশ্চয়ই একটা যুক্তি করে তো কথা বলছি, তখন কিন্তু আপনাকে আর সেটা যতই আপনি নেগেটিভিটিতে ভোগেন তারপরে আপনি একটা চিন্তা করবেন যে কথাটার পেছনে একটা যুক্তি নিশ্চয়ই আছে।
1: একদম একদম,
0: যুক্তি নির্ভর আলোচনা, সহজ সরল মনোভাব। আমি দেখেছি ম্যাডাম একটা সত্য কথা আপনাকে বলি, সরলতা এবং সত্যতা আর নিপুণ ভালোবাসা সংসারে বোঝাপড়ার মধ্যে বিরাট ভূমিকা রাখে। অর্থ নয়, বিরাট কিছু সম্পত্তিও লাগে না, এই ভালোবাসাটুকুকে দিয়ে রাখতে বলে সত্যিকারের ভালোবাসা লাগে। নমস্কার ম্যাডাম।
1: নমস্কার, ভালো থাকবেন। শ্রোতা বন্ধুরা, আমরা শুরুতেই বলছিলাম যে সম্পর্ক সবসময় ভালোবাসা চায় না, বোঝাপড়াকে চায়। আর বিশ্বজিৎবাবু সেই কথায় বলছিলেন যে ওনার সঙ্গে ওনার স্ত্রীর বেশ একটা বোঝাপড়া রয়েছে এবং এই বোঝাপড়ার ভিতটা তৈরি হয় সত্য দিয়ে। মিথ্যা কখনোই কোনো একটা সম্পর্কের আশ্রয় হতে পারে না, হয়তো বা সাময়িক ক্ষেত্রে তার সুফল পাওয়া যেতে পারে, কিন্তু আমার মনে হয় যে সত্যিটা কঠিন হলেও তার পেছনের ফলটা কিন্তু বেশ ভালো। যাই হোক বন্ধুরা, আজকে আমরা বলছি তোমায় পর্বে যে প্রসঙ্গটা নিয়ে আলোচনা করছি, বোঝাপড়া। এ বিষয়ে কথা বলতে আপনারা ফোন করতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপেও লিখে পাঠাতে পারেন। আরও একজন বন্ধুর সঙ্গে রয়েছেন। হ্যালো, নমস্কার।
2: হ্যাঁ নমস্কার দিদি।
1: নমস্কার বন্ধু।
2: হ্যাঁ, আমি পশ্চিমবঙ্গের বীরভূম জেলার দুবগাঞ্জপুর থেকে অমিতাভ ঘোষ কথা বলছি।
1: স্বাগত অমিতাভ বাবু।
2: হ্যাঁ, শুভ সকাল দিদি।
1: শুভ সকাল।
2: তো দেখুন, বিষয় দিয়েছেন বোঝাপড়া, তো আমরা একটা কবিতা পড়েছি, মনে রে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লাও সকাল।
1: ঠিক,
2: তো এই বোঝাপড়া জিনিসটা এমন একটা, মানে যেটাকে আমরা আন্ডারস্ট্যান্ডিং বলি, সেক্ষেত্রে বোঝাপড়া হলে কিন্তু আমরা অনেক সমস্যাকে সমাধান করে ফেলতে পারি। যেমন ধরুন বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে যদি আন্ডারস্ট্যান্ডিং ঠিক থাকে, হ্যাঁ, তাহলে যেটুকুই রোজগার হোক তাতে করে কিন্তু সংসারটা চলে যায়। সেক্ষেত্রে যদি মানে ধরুন তার চাহিদা বেশি থাকে কিংবা আমার চাহিদা বেশি থাকে, সেক্ষেত্রে বোঝাপড়ার অভাব ঘটে এবং তখন একটা পারিবারিক বাতাবরণ একটু অশান্ত হয়ে ওঠে। তেমনি ধরুন আবার যখন কোনো আমরা সালিশি সভা মাঝে মাঝে দেখি, হয়তো কেউ মধ্যস্থতাকারী রইলেন, তিনি একটা আন্ডারস্ট্যান্ডিং বা বোঝাপড়া করে দিলেন এবং তাতে করে যে অগ্নিগর্ভ পরিস্থিতি সৃষ্টি হয়েছিল কিন্তু সেটা কিন্তু ওই আলোচনার মাধ্যমে বা বোঝাপড়ার মাধ্যমে শান্ত হয়ে যায়। হ্যাঁ, তো বোঝাপড়া জিনিসটা মানে দরকার এই সমাজে এবং এই সংসারে, এই জীবনে এই বোঝাপড়াটা থাকলে জীবনের সঙ্গে জীবন যেমন মিলে যায় তেমনি অনেক শত্রুও বন্ধু হয়ে যায়।
1: একদম,
2: এটুকু শেয়ার করলাম, ভালো থাকবেন।
1: ভালো থাকবেন, নমস্কার নেবেন। নমস্কার বন্ধুরা, আমরা বোঝাপড়া বিষয় নিয়ে আলোচনা করছি, চলুন এই আবহেই একখানা গান শুনে নিই, তারপর আবারও ফিরে আসবো আপনাদের সঙ্গে কথায়।

0: হ্যালো, নমস্কার।
1: হ্যালো,
0: নমস্কার, শুভ সকাল।
1: শুভ সকাল। আমি আগরতলা উষাবাজার থেকে বলছি, পূজাদার।
0: কে বলছেন বন্ধু?
1: আগরতলা উষাবাজার থেকে বলছি।
0: হ্যাঁ, আপনার নামটা বলুন বন্ধু।
1: পূজা দেবনাথ।
0: আচ্ছা, বলুন।
1: আমি আমি ক্লাস 11-এ পড়ি। আমি অনেকদিন ধরে ট্রাই করছি নাম্বারটা শোনার, কিন্তু শুনতে পারি না, এত স্পিডে বলে যায়।

0: ওরা।
1: আচ্ছা
0: আপনি অনেক আসতে বললেন তো নাম্বারটা লিখতে পেরেছি।
1: আচ্ছা বেশ, তাহলে আমরা একজন নতুন শ্রোতা পেয়ে গেলাম। নামটা বলছিলে রীতা, তাই তো?
0: পূজা পূজা
1: পূজা, আচ্ছা ঠিক আছে। বলো বন্ধু।
0: আমি প্রতিদিনই আপনাদের এই এফএম রেডিও প্রতিদিনই শুনি, মনে হয় না আজকাল মানে ছোটরা কেউ শুনে, হয়তো বৃদ্ধরা বা বড়রাই কেউ শুনে।
1: যাই হোক, আজকে তোমাকে পেয়ে বেশ ভালো লাগলো, বলছি তোমায় পড়বে। বলো, কিছু বলতে চাও আজকের এই প্রসঙ্গটা নিয়ে? কি মনে হয় তোমার আজকের এই প্রসঙ্গটা বিষয়ে?
0: এমনিতে তো আমি প্রসঙ্গটা মানে প্রোগ্রাম আজকে শুনছিলাম না, খালি ফোনেই ট্রাই করে যাচ্ছিলাম।
1: আচ্ছা যাই হোক, আশা করি তুমি আগামী দিনে আমাদের এফএম উজ্জয়ন্ত শুনবে। ভালো থেকো।
0: হ্যাঁ অবশ্যই শুনবো।
1: ধন্যবাদ। বন্ধুরা, আমরা কথা বলছিলাম পূজার সঙ্গে, নতুন একজন শ্রোতা বন্ধুকে পেয়ে বেশ ভালোই লাগছে। আজকে প্রসঙ্গ বিষয়ে আমরা কথা বলবো অবশ্যই আপনাদের সঙ্গে, আর বন্ধুরা তার জন্য আপনাদের ফোন করতে হবে 03-81-232-6253 এই নম্বরে। আর তার সঙ্গে আমাদের হোয়াটসঅ্যাপও খোলা রয়েছে, সেখানেও লিখে পাঠাতে পারেন আপনার মনের কথা। আর তার জন্য হোয়াটসঅ্যাপ নম্বরটা জানিয়ে রাখি আপনাদের, হোয়াটসঅ্যাপ নম্বরটা হলো 9402169965। এই নম্বরেও লিখে পাঠাতে পারেন আপনার মনের কথা। বন্ধু একজন ফোন লাইনে রয়েছেন। হ্যালো, নমস্কার। নমস্কার।
2: হ্যালো,
1: নমস্কার বন্ধু।
2: আমি গোলাঘাটি থেকে নীলমণি দেবনাম বলছি।
1: নীলমণি বাবু বলুন।
2: বুঝা পড়া জানি না।
1: হ্যাঁ
2: বুঝা পড়া। ও সেটাই, সে সম্পর্কে একটা কথা বলছি। আমরা দুই ভাইয়ের মধ্যে শুনুন যে জায়গা নিয়ে গন্ডগোল হয়েছিল, জায়গা নিয়ে সে বলছিল ওটা আমার, সে আমিও বলছি না এটা আমার, বললাম
1: ভালো থাকবেন। নমস্কার। বন্ধুরা, যে কোনো সমস্যার সমাধান কিন্তু আমরা করতে পারি শুধুমাত্র এই একটা ছোট্ট শব্দ দিয়ে, বোঝাপড়া। অনেক কঠিন কঠিন পরিস্থিতি তৈরি হয় আমাদের জীবনে বিভিন্ন সময়ে, সেটা পারিবারিক হতে পারে, সামাজিক হতে পারে। আর সেই ক্ষেত্রে আমরা যদি একটু ঠান্ডা মাথায় নিজেদেরকে শান্ত রেখে একজন অপরজনের কথা বোঝার চেষ্টা করি, তাহলে হয়তোবা সেই সমস্যাটার একটা সমাধান বেরিয়ে আসবে, আর তার ফলশ্রুতিতে কোনো ধরনের কোনো হিংসা হানাহানি হবে না। হ্যালো, নমস্কার।
3: গুড মর্নিং ম্যাম।
1: শুভ সকাল।
3: শুভ সকাল।
1: কি রয়েছেন বন্ধু?
3: আমি আনন্দনগর থেকে বেকুমার বলছিলাম
1: ম্যাম। অজয় বাবু বলুন।
3: চাহিদা তো স্বামী স্ত্রীর মধ্যে চাওয়া পাওয়া অনেক থাকতে পারে, তো যতদিক চাই ততদিক পাওয়া যায় না। আকাশে তাহলে আমরা আকাশের তাকেও হাতে ধরতে পারি না, তবে চাওয়া পাওয়ার শেষ নেই। রুজি রোজগার ইনকাম যতদিন যার যতদূর সামর্থ্য অনুসারে ইনকাম করি তার অনুসারে চলতে হবে, তারপর সংসার মেনটেন করে সুন্দরভাবে দিন যাপন করা যায় ম্যাম।
1: ঠিক তাই,
3: এদরে বলার ছিল।
1: ভালো থাকবেন, নমস্কার।
3: ওকে ম্যাম।
1: বন্ধুরা, কথা তো বলছি, চলুন তাহলে শুনবো আজকের এই প্রসঙ্গ বিষয়ে আরো কিছু গান। তবে তার আগে আরো একজন বন্ধু ফোন লাইনে রয়েছেন, চলুন কথা বলে নিই। হ্যালো, নমস্কার।
4: শুভ সকাল।
1: শুভ সকাল।
4: শুক্লা বলছি।
1: শুক্লা দেবী, স্বাগত আপনাকে।
4: তোমাকে ধন্যবাদ। তো তুমি প্রসঙ্গ রেখেছো বোঝাপড়া।
1: হ্যাঁ
4: দেখো, ওই যে নতুন একজন শ্রোতা ফোন করলো, বাচ্চা মানুষ, খুব সত্যি একটা কথা বলেছে জানো, আমার এত ভালো লেগেছিল কথাটা শুনে ওর, যে আমি তো প্রসঙ্গটা শুনে

0: নেই, আমি শুধু ফোনেই ট্রাই করে যাচ্ছি।
1: সেটাই
0: খুব দারুণ একটা সত্যি কথা একদম। তো বোঝাপড়া, হ্যাঁ শুনছিলাম আমাদের শ্রোতা বন্ধুদের কথা। দেখো যেখানে বোঝাপড়া সুন্দর থাকবে সেখানে ভালোবাসা তো থাকবে
1: নিশ্চয়ই,
0: আর বোঝাপড়ার মধ্যে যদি একটু বেনুজল ঢুকে যায় সেখানেই তো ভালোবাসার মধ্যেও হয়ে যায় গণ্ডগোল। তো একটা বিষয় কি জানো, হ্যাঁ সংসার জীবনে আমাদের একদম সংসার বলতে জগৎটাই তো আমাদের সংসার, কিন্তু আমি একদম আমার ঘরটা থেকে শুরু করছি, সংসার জীবনে চলতে গেলে আমাদের প্রত্যেকের সাথে প্রত্যেকে সুন্দর একটা বোঝাপড়া থাকতে লাগে, সেটা স্বামী স্ত্রী হতে পারে, মা বাবা ছেলে মেয়ে সবার সাথে, তাহলেই দেখবে সংসারটা খুব সুন্দর হচ্ছে। সেখানে মিথ্যের জায়গাটা যাতে মানে না, মিথ্যেটা যাতে সেখানে খুব একটা জায়গা নিতে না পারে। তবে অনেক সময় কি হয় যে আমরা একেবারে সবাই খুব সত্যবাদী, একেবারে মিথ্যে কথা বলি না, এটা বললেও কিন্তু একটু দ্বিচারিতা হয়ে যায় অনেক সময়, অনেক কারণে হয়তো বলতে লাগে। তবে হ্যাঁ, ততটাই সবসময় খেয়াল রাখতে হবে যে আমার মিথ্যাটা যাতে আমার সংসারে ফাটল না ধরায়, আমার বোঝাপড়া যাতে এতটা মানে মানে কি বলে বোঝাপড়ার মধ্যে যাতে এতটা দেয়াল উঠে না যায় যে আমাদের সম্পর্কগুলো নষ্ট হয়ে যাবে। তবে আরেকটা বিষয় বলি, দেখো হ্যাঁ জগৎটা তো একটা সংসার, আমি যেখানে কাজ করছি যেটা আমার কর্মক্ষেত্র, প্রত্যেকেই তো কিছু না কিছু কাজ করে, সেই কাজ কেউ মানে অধিকাংশ লোক বাইরের জগতে কাজ করে বিভিন্ন ক্ষেত্রে, তার প্রফেশন অনুযায়ী সে কাজ করে, সেটাও কিন্তু তার একটা সংসার। আমি যদি ভাবি যে আমার ঘরটাকেই শুধু সুন্দর রাখবো, আমার বোঝাপড়াটা শুধু আমার স্ত্রীর সাথেই থাকবে বা আমার স্বামীর সাথেই থাকবে, আর বাইরের জগতে গিয়ে আমি যত মিথ্যাচার করব সেটাও কিন্তু কোনো না কোনো জায়গায় একটা ব্যক্তিকে কিন্তু ছোট করে দেয়, হেয় প্রতিপন্ন করে।
1: ঠিক ঠিক,
0: কারণ একটা মানুষের হ্যাঁ সেই বোঝাপড়াটা এবং সত্যবাদিতাটা তার কর্মক্ষেত্রেও রাখা উচিত মনে হয় প্রতিটা মানুষের, তাহলে কি হবে জানো, জগৎ সংসারটা অটোমেটিক সুন্দর হয়ে যাবে। একজন লোক সে মহিলা হতে পারে বা পুরুষ হতে পারে, যে কেউ হন, উনার কর্মক্ষেত্রে উনি যাচ্ছে তাই করলেন, উনি উনার বিন্দুমাত্র কারোর সাথে ভালো বোঝাপড়া নেই যা বা নিজের সাথেও নিজের ভালো বোঝাপড়া নেই, যাচ্ছে তা দুর্নীতি করলেন বা অন্যের সাথে খারাপ ব্যবহার করলেন, তারপর উনি ঘরে এসে একদম সব সত্যি কথাটা দিয়ে ঘরটাকে সুন্দর করে গুছিয়ে রাখলেন, তাহলে আমার ঘরটা সুন্দর থাকলো, আমার জগৎটা সুন্দর থাকলো। এই করে কি হয়, আস্তে আস্তে জগৎ সংসারটা নষ্ট হতে থাকে। তো আমাদের সবার লক্ষ্য রাখতে হবে যে আমার ঘর থেকে শুরু করে আমার কর্মক্ষেত্র প্রত্যেকটা জায়গাতেই যাতে আমার সুন্দর একটা বোঝাপড়া থাকে, এবং সেখানে যাতে মানে সত্যটাকে আমরা খুব বেশি জোরালোভাবে আমরা তাকে যাতে কি বলে মানে প্রতিস্থাপন করতে পারি আমার কর্মক্ষেত্রে, আমার যেই জায়গাতে আমি আছি সেই জায়গাতে।
1: সেটাই মানে ঘর থেকে শুরু করে সবটা জায়গাতেই নিজেকে সুন্দর রাখতে হবে
0: একদম, আর বোঝাপড়ার কোনো বিকল্প
1: নেই,
0: যেখানে বোঝাপড়া সুন্দর সেখানেই সব সুন্দর, ভালোবাসা তো সেখানে থাকবে।
1: একদম একদম,
0: ভালো থাকবে,
1: ভালো থাকবেন আপনিও, ধন্যবাদ। বন্ধুরা চলুন তাহলে শোনাই এই আবহে আরো একখানি গান।

0: হ্যালো, নমস্কার বন্ধু।
1: হ্যালো, নমস্কার, শুভ সকাল।
0: শুভ সকাল।
1: আমি আগরতলা শ্রীনগর থেকে সুশীল কুমার দাস বলছিলাম।
0: সুশীল বাবু, স্বাগত আপনাকে।
1: নমস্কার। তো আজকে একটা এত সুন্দর পর্ব নিয়ে এসছেন, সত্যি দু চারটা কথা বলতে ইচ্ছা করছে।
0: নিশ্চয়ই,
1: বোঝাপড়া আমাদের জীবনে প্রতিটা অংশেই কিন্তু হয়ে আসছে, সেটা আবার ঘর সংসার সব জায়গাতেই। বোঝাপড়া বলতে মূলত দুই পক্ষ বা ব্যক্তির মধ্যে সমঝোতা, মানসিকতা, মিল কিংবা কোনো বিবাদের নিষ্পত্তি, কন্ট্রাক্টকে বোঝায়। আমাদের প্রত্যেকের জীবনে দুঃখ, কষ্ট, হতাশা আসতেই পারে এবং প্রতিনিয়ত সংসারে এবং সমাজে এটা হয়েও থাকে।
0: ঠিক।
1: কিংবা প্রিয়জনদের মধ্যে সম্পত্তি নিয়ে অনেক সময় কলহ হয়, তখন আমরা নিজেদের মধ্যে কখনো মধ্যস্থতার মাধ্যমে বোঝাপড়া করে থাকি, আমরা যাতে ঘটনার নিষ্পত্তি করতে করে আমরা যাতে অব্যাহতি পেতে পারি। এই ছোট্ট জীবনে বিচার, রাগ, অভিমান, কষ্ট না দেখে, হাহাকার, দ্বন্দ্ব এসব না করে সত্য যেটা আছে সেটাকে নিয়ে যদি হাসি মুখে মেনে যাওয়া যায়, তার নাম হচ্ছে বোঝাপড়া।
0: নিশ্চয়ই।
1: নিজের অহংকার জেদ পরিহার করে অন্যের দোষটাকে তো একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে সমঝোতার মাধ্যমে বোঝাপড়া বা বোঝাপড়া করে মানিয়ে নেওয়াই শ্রেয়। তাই কবিগুরুর যে বোঝাপড়া কবিতায় লিখেছেন, মন রে কহ যে ভালো মন্দ যাই আসুক সত্যের লহ সহজে,
0: এই
1: যে কথাটা বলেছেন সত্যি এটা আমাদের প্রত্যেকের জীবনে কিন্তু পাথেয় করে রাখা উচিত। বর্তমান সমাজে যে পরিমাণ দুর্নীতি, মানুষ মানুষকে ঠকানোর প্রবণতা বেড়ে যাচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে সবসময় তো আইনের আশ্রয়ে কিংবা বাহুবলে সবকিছু কিন্তু মেটাতে গেলে আরো অনেক বেশি জটিলতার সৃষ্টি হবে। এর থেকে সহজ রাস্তা হচ্ছে বোঝাপড়ার মাধ্যমে এটাকে বিষয়টাকে শেষ করে দাও। আমরা দেখতে পাচ্ছি রাস্তে রাস্তে যে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন বিষয়ে ছোট্ট কারণেও যুদ্ধে জড়িয়ে পড়ছে, তখন আরেকটা দেশ এটার দিকে রেখে আরেকটা দেশ যদি এসে মধ্যস্থতা করে এগিয়ে এসে বোঝাপড়ার মাধ্যমে এটা শেষ করে দিচ্ছে, অনেক সময় করছেও কিংবা আরেকজন এসে করে দিচ্ছে, এরকম একটা ঘটনা ঘটে থাকছে। কিছুদিন আগে যেটা হলো মধ্যস্থতার মাধ্যমে কিন্তু যুদ্ধ, বিশ্ব যুদ্ধকে এড়িয়ে যাওয়া গেছে এমন একটা ঘটনা। তখন এমন কোন একটা ছোট্ট ঘটনা নিয়েও আইনি আশ্রয়ের মাধ্যমে থানায় গিয়ে মেটানোর চেয়ে আমরা যদি নিজেদের মধ্যে কথাবার্তা বলে শেষ করি, এতে অর্থেরও সাশ্রয় হয় কিংবা কোনো দ্বন্দ্ব কলহ থাকে না, ছোট ছোট ব্যাপারও কিন্তু হয়, খেলার মাঠও এমন হয়ে থাকে যেটা বোঝাপড়ার মধ্যে শেষ হয়, প্রতিটা খেলাতে প্রতি জায়গাতে এমন হয়ে থাকে, ঘরের ব্যাপারে হোক, এগুলি আমরা যদি প্রতি মানে ছোটখাটো ব্যাপারকে আমরা যদি কথাবার্তার মাধ্যমে সত্য যেটা সেটা আশ্রয় নিয়ে শেষ করতে পারি, তাহলে আজকে আপনি যে প্রসঙ্গটা রেখেছেন বোঝাপড়া, এটারই একটা সার্থকতা আসবে বলে আমার বিশ্বাস।
0: একদমই তাই।
1: সুন্দর সুন্দর ভাবে আপনি এই পর্বটা সবার মধ্যে বিলিয়ে দেওয়ার চেষ্টা করেছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।
0: নমস্কার আপনাকেও। বন্ধুরা, আমরা কথা বলছিলাম, বলছি তোমায় পর্বে আজকের প্রসঙ্গ বিষয়ে বোঝাপড়া নিয়ে। জীবন সুন্দর তখনই যখন আমরা একে অপরের হাত ধরে বুঝতে শিখি, একে অন্যের ভাষা বোঝার চেষ্টা করি, তখনই জীবন হয়ে ওঠে সুন্দর। বিভিন্ন কঠিন পরিস্থিতির মোকাবেলা করতে পারি আমরা ছোট্ট এই শব্দটা দিয়ে, যার নাম বোঝাপড়া। একজন বন্ধু রয়েছেন ফোন লাইনে। হ্যালো, নমস্কার।
2: নমস্কার।
0: নমস্কার, শুভ সকাল।
2: হ্যাঁ, শুভ সকাল। আমি পশ্চিমবঙ্গ বীরভূম থেকে নিতাই দাস বলছি।
0: নিতাই বাবু, বলুন, স্বাগত আপনাকে।
2: দেখুন, সংসারে বাস করতে গেলে বোঝাপড়ার দরকার। প্রত্যেকটা জিনিস না, যে ভালো কাজ করব বা যে কোনো কাজ করতে গেলে একটু বোঝাপড়ার দরকার। আগে যেমন আমার মা বাবা ছিল, তাদের কাছেই বোঝাপড়া করতাম, কী করলে কী হবে না হবে

0: তারা যুক্তি দিতেন। তো এখন তো সেই মা বাবা নেই, তো এখন আমরা নিজেরাই বাড়িতে আমার ছেলে মেয়ে আমার স্ত্রী তাদের সঙ্গে বোঝাপড়া করি, যে কোনো কাজ করতে গেলে একটু বোঝাপড়া করতে হয়, তবে কিন্তু সেই কাজে এগোনো যায়। ধরুন বোঝাপড়া সংসারে সবকিছুই দরকার আছে, যেমন ধরুন বড়দের কাছে শিক্ষা নিতে হয় এবং ছোটদের কাছে শিক্ষা নিতে হয় দরকার পড়লে। তো তারাও অনেক কিছু জানে এবং বোঝে, তাদেরও পরামর্শ নেওয়া দরকার, যে শুধু আমরা বড়দের কাছে পরামর্শ নেবো তা নয়, ছোটদের কাছেও পরামর্শ নেওয়া দরকার। হ্যাঁ, যে হ্যাঁ সঠিক কি বলছে না বলছে সেটা জেনে নিয়ে তাকে যদি ভুল বলে তাকে একটু সংশোধন করে দিতে হবে, যে না এটা নয় এটা এই হবে, তবে সে কিন্তু আবার বোঝাপড়া করা সুযোগটা পাবে, এবং এইভাবেই চললে কিন্তু সংসার ভালো থাকবে এবং সুখে থাকবে।
1: নিশ্চয়ই, নমস্কার, ভালো থাকবেন।

0: হ্যালো, নমস্কার।
1: হ্যালো,
0: নমস্কার, শুভ প্রভাত। হ্যালো, প্রেমজিৎ বাবু বলুন। হ্যাঁ, শুনতে পাচ্ছি। আসলে আপনার সাউন্ডটা না একটু কম আসছে। আচ্ছা, হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি, বলুন।
1: প্রথমে আপনাকে নমস্কার, এবং এই মুহূর্তে যারা আকাশবাণী এখন উজ্জয়ন তো শুনছেন, সবাইকে নমস্কার। আর আজকের যে বিষয় আপনি রেখেছেন,
0: হ্যাঁ,
1: সেই বিষয়টা হচ্ছে বুঝা পড়া।
0: ঠিক,
1: আসলে দেখুন, আমরা প্রত্যেক ক্ষেত্রে কিন্তু বুঝা পড়া আমাদের রয়েছে।
0: হ্যাঁ,
1: যেমন বিশেষ করে আমরা যদি হয়তো বা জায়গা ক্রয় এবং বিক্রয় করি, এখানেও কিন্তু অনেক বুঝা পড়া।
0: ঠিক,
1: যদি যানবাহন ক্রয় বিক্রয় করি তাতেও কিন্তু বুঝা পড়া
0: নিশ্চয়ই।
1: যদি আমরা আজকে মনে করুন বিদেশের সঙ্গে কোনো বিষয় নিয়ে চুক্তি করতে চাই, তখনও কিন্তু আমাদের বুঝা পড়া। এবং আমরা যদি হয়তো বা কোনো বিবাহের ক্ষেত্রে, তখনও কিন্তু আমাদের বুঝা পড়া।
0: ঠিক,
1: বুঝা পড়ার মাধ্যমে কিন্তু আমরা ঠিক করে নিই সবকিছু। কিন্তু মানে যিনি বুঝাবেন আর যিনি বুঝবেন তার মধ্যে কিন্তু ঠিকঠাক ভাবে বুঝতে হবে।
0: হ্যাঁ,
1: যদি কোনো ক্ষেত্রে কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে যিনি বুঝিয়েছেন খুব সুন্দরভাবে বুঝিয়েছেন, আর যিনি বুঝার জন্য গিয়েছেন কিন্তু তিনি কিন্তু একটু ঈদেশিদে বুঝে নিয়েছেন।
0: হ্যাঁ,
1: তার মধ্যে কি হয়, তার মধ্যে যে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়, সেই দ্বন্দ্বটা কিন্তু প্রকাশ্য বলেন না।
0: ঠিক,
1: অন্য কি বলবেন, অন্যর মাধ্যমে শোনা যায়। এখানে দেখুন কোনো ঝগড়া নেই, দ্বন্দ্ব নেই, তার মধ্যে দিয়ে কিন্তু একটা মনোমালিন্য সৃষ্টি হয়।
0: ঠিক ঠিক,
1: তার মধ্যে দিয়ে আবার আমার সমাধানও হয়। কিন্তু আসলে অনুষ্ঠানে আমি ঢুকছি এই মুহূর্তে আপনি কি বিষয় দিয়েছেন সেটা কিন্তু আমার বুঝতে হবে।
0: হ্যাঁ, একদম।
1: এই বুঝা করার মাধ্যমে কিন্তু আমার অনুষ্ঠানে প্রবেশ করতে হবে আমার।
0: ঠিক,
1: তারপরে আমি আপনার সঙ্গে কথা বলতে হবে। আর যদি ছট করে আসতে যাই, আগে ঠিকঠাক ভাবে বলতে পারি না, তাহলে অনুষ্ঠানটাকে আমি নষ্ট করে জন্য দেখি।
0: তাই
1: জন্য খুব সুন্দর মানে একটা প্রাসঙ্গিক দিয়েছেন বুঝা পড়া। আপনাকে নমস্কার, ধন্যবাদ, এইটুকু বললাম, রাখছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
0: ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, সময় হয়ে এসছে আজকের এই অনুষ্ঠান থেকে বিদায় নেওয়ার। তবে যেতে যেতে আপনাদের সঙ্গে যে কথাটা বলে যেতে চাই, সম্পর্ক মানে সবসময় একমত হওয়া নয়। সম্পর্ক মানে মতের অমিল থাকলেও একে অপরকে সম্মান করা, সময় দেওয়া, আর বলার আগে একটু ভাবা। জীবনটা খুব ছোট, তাই অভিমান জমিয়ে রাখার চেয়ে মন খুলে কথা বলা অনেক বেশি সুন্দর। কারণ একটি ভুল বোঝাবুঝি কখনো কখনো বছরের পর বছর ধরে গড়ে ওঠা সম্পর্ক নষ্ট করে দিতে পারে। তাই আজ যদি কারো সঙ্গে আপনার দূরত্ব তৈরি হয়ে থাকে, একবার ফোন করুন। হয়তো একটা কেমন আছো এই দুটি শব্দই আবার সব কিছু আগের মতো করে দিতে পারে। আজকের এই ছোট্ট ভাবনাটা আপনাদের জন্য রেখে গেলাম। মনে রাখবেন, ভালোবাসা সম্পর্কের শুরু হতে পারে, কিন্তু সেই সম্পর্ককে সুন্দরভাবে বাঁচিয়ে রাখে

বোঝা পড়া। চলুন আর এই অনুভূতি নেই, অনুভূতির সঙ্গে মিলিয়ে একটা গান শুনতে শুনতেই আজকের এই পর্ব বলছি তোমায় পর্ব থেকে আমি অর্থাৎ আর যে সুয়েতা বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন আর নিজের মানুষগুলোর পাশে থাকবেন আর তাদের কথা মন দিয়ে শুনবেন। নমস্কার।

0: ভারত আজ পোলিও মুক্ত দেশ, কিন্তু আমাদের এই বিজয়কে অব্যাহত রাখতে হবে, কারণ পোলিও এখনো কিছু দেশে আছে এবং যে কোনো সময় তা পুনরায় ফিরে আসতে পারে। আপনার শিশুর সুরক্ষায় কোনো অভাব রাখবেন না।
1: প্রত্যেকবার পোলিও বিরুদ্ধে বিজয় অব্যাহত।
2: আগামী 28 জুন 2026 রবিবার পশ্চিম ত্রিপুরা সহ সকল জেলায় 5 বছর পর্যন্ত আপনার শিশুকে নিকটবর্তী পোলিও বুথে নিয়ে আসুন এবং পোলিওর ডোজ দিন। বিশদ বিবরণের জন্য আজই আপনার নিকটবর্তী আশা, ANN অথবা অঙ্গনওয়াড়ি কর্মীর সাথে যোগাযোগ করুন। স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রক, ভারত সরকার ও মুখ্য স্বাস্থ্য আধিকারিক পশ্চিম ত্রিপুরা কর্তৃক জনস্বার্থে প্রচারিত।
3: কিউআর কোড স্ক্যান করো, 5,000 টাকার ক্যাশব্যাক পাও। বাহ, দিনটা ভালোই।
4: And has everything you could imagine in your SUV. Dolby Atmos 5.7 surround sound, yes. Advanced level 2 ADAS, yes. Smart power tailgate with gesture control, yes. 5-star safety rating, yes. Yes, it's got it all. Introductory price starts at just rupees 10.49 lakhs. Visit your nearest Maruti Suzuki Arena dealership to know more. Terms and conditions apply.
5: Dynamic performance, sleek design. Explore Maruti Suzuki Alto K10. Comes with a mileage of 24.90 km per litre. Smart Pace Studio, 15 plus safety features including 6 airbags, next gen K-Series, 1.0 litre dual jet, dual vivity engine and spacious interiors.
6: Get attractive offers up to ₹55,500. Offer till stock lasts. Visit your nearest Maruti dealership today. Terms and conditions apply.
5: Superior handling, stylish look. Explore Maruti Suzuki Brezza. Comes with superstar 9-inch Smart Pay Pro Plus with surround sense by Archimedes. It has 6-speed automatic 360-degree camera view, latest technology, electric sunroof, special safety features like 6 airbags, ABS, ESP, and also offers attractive mileage too. 19.89 km per litre in petrol and 25.51 km per kg in CNG.
6: Get attractive offers up to ₹40,000. Offer till stock lasts. Visit your nearest Maruti dealership today. TNC apply.

শ্রোতা বন্ধুরা, স্বাগত আপনাদের আরও একবার এই মুহূর্তের পর্বে, অর্থাৎ তুমি অনন্যা পর্বে আপনাদের আরও একবার স্বাগত। আমি রয়েছি আপনাদের বন্ধু আর যে শ্রোতা আপনাদের সঙ্গে। আর তুমি অনন্যা পর্বে আমরা প্রতিদিন কথা বলি কোনো না কোনো অনুপ্রেরণাদায়ক নারীদের নিয়ে। যে গানটা শুনছিলাম, যে গানটা দিয়ে শুরু করলাম আজকের এই পর্বটি, আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি কেমনে, শাহ আব্দুল করিম যেন মেয়েদের মনের কথাটি জানতে পেরেছিলেন, টের পেয়েছিলেন শত শিকলে বাঁধা পড়া মেয়েদের ইচ্ছে ডানার ছটপটানি। তবে শেকল ভাঙার জেদ যার মনে, তাকে বেঁধে রাখবে সাত্ত্বিকার। উনিশ শতকের মেয়েদের পায়ে সমাজ পড়িয়েছিল বড় মজবুত বেড়ে। সংস্কারের বাঁধন, সমাজের চোখ রাঙানি আর পুরুষদের আধিপত্য তার পথকে দুর্গম করে তুলেছিল। আজ ফিরে তাকালে মনে হয় কি কঠিনই না ছিল সেদিন মেয়েদের পথ চলা।

স্বপ্ন দেখার বিলাসিতা তার জন্যে নয়। জানলার গড়া দিয়ে চোখ রেখে এক চিলতে আকাশের খোঁজে হারিয়ে যেত সেই মেয়ে নীরবে অনাদরে। এই পৃথিবীতে এসে যেন অপরাধ করে ফিরেছে সে, বড় ফেল না তার অস্তিত্ব, অকারণ তার দিন যাপন। তারই মধ্যে যে দু চারজন মাথা উঁচু করে বেঁচে থাকার পথ খুঁজতে চেয়েছিল, চার দেয়ালের বাইরের প্রতিষ্ঠা পেতে চেয়েছিল, এমনকি তৈরি করেছিল নিজেদের আত্মপরিচয়, তাদেরই একজন হৈমবতী সেন। শৈশবের খেলনা বাটি নামিয়ে রেখেই আচমকা বিয়ে, আর বছর না ঘুরতেই শুরু বৈধব্যের আচার বিচার। দীর্ঘ চড়াই উৎরাই পেরিয়ে বাল্য বিধবা হৈমবতী হয়ে ওঠেন ডাক্তার হৈমবতী সেন। কাদম্বিনী গাঙ্গুলী কিংবা আনন্দীবাই যোশীর মতো মসৃণ ছিল না সে পথ। জীবনের প্রান্তে এসে একখানা টাইম লাইনে কিংবা লাইন টানা খাতায় লিখতে বসেন নিজের জীবন যুদ্ধের কাহিনী। লিঙ্গ বৈষম্য, জাতি বৈষম্য এবং পুরুষতান্ত্রিক সমাজের সঙ্গে অসম লড়াইয়ের ইতিকথা উজাড় করে লিখে গেছেন তার সেই খাতায়। এ যেন তার সামাজিক দায়বদ্ধতা, আড়ালেই ছিল, হয়তো চিরকাল চাপাই পড়ে থাকতো সেই খাতা খেজো অকেজো কাগজের নিচে। সৌভাগ্য আমাদের, তার নাতনি নমিতা দে এই পাণ্ডুলিপি উদ্ধার করে তুলে দিয়েছিলেন ইতিহাসবিদ জেরাল্ডিন ফোবর্টসের হাতে। শ্রোতা বন্ধুরা, তাহলে এতক্ষণে বুঝতেই পারছেন আজকের এই তুমি অনন্যা পর্বে আমরা কার গল্প শোনাব। আমাদের বন্ধুরা, আজকে কথা বলবো ডাক্তার হৈমবতী সেনকে নিয়ে, আর সেই সঙ্গে অবশ্যই শোনাব বেশ কিছু ভালো গান। শ্রোতা বন্ধুরা, তাহলে চলুন শোনাই পরের গান, আবারও ফিরে আসবো হৈমবতী সেনের জীবনের গল্প নিয়ে।

শ্রোতা বন্ধুরা, হৈমপতি সেনের যে চিঠিখানি তার নাতনি উদ্ধার করেছিলেন সেটির ইংরেজি তর্জমা করে, বলা ভালো সাহিত্যানুবাদ করে এবং প্রাসঙ্গিক ভূমিকা ও তথ্য সহ 2000 সালে দি মেমোয়ার্স অফ ডক্টর হৈমপতি সেন ফ্রম চাইল্ড উইডো টু লেডি ডক্টর নামে প্রকাশ করেন ইতিহাসবিদ অধ্যাপক তপন রায়চৌধুরী। হৈমপতির মূল বাংলা লেখাটি দুষ্প্রাপ্য। অধ্যাপক রায়চৌধুরীর ইংরেজি বইটিও সহজলভ্য নয়। তবুও এই ইংরেজি বইটির অনুসরণে হৈমপতি সেনের আমরা জীবন কাহিনী জানতে পারি। বন্ধুরা, তার যে জীবনের গল্প সেই দিকে যদি আমরা একটু তাকাই, 1866 সাল, অবিভক্ত বাংলার খুলনা জেলায় জমিদার প্রসন্নকুমার ঘোষের প্রথম সন্তান জন্মাল। কন্যা সন্তানের জন্মে বাড়ির বাকিরা অখুশি হলেও প্রসন্নকুমারের আনন্দের সীমা নেই। খুশিতে এক মাস ধরে গানের আসর চলল, আর সেই সঙ্গে তিনি ঘোষণা করে দিলেন মেয়ে বলে তার সন্তানকে কেউ অবহেলা করলে সে জমিদারির সাহায্য থেকে বঞ্চিত হবে। মেয়ের নাম রাখলেন চুনিবাবু, আর ভালো নাম হৈমপতি। পুত্র সন্তান লাভের সুপ্ত বাসনা নাকি কন্যাকে পুত্র সমবর করার ইচ্ছে, কিসের জন্যে মেয়ের নামে এমন পুরুষত্ব আরো তা জানা নেই। বাবার আশকারায় চুনিবাবু বাড়ির ভেতরে বাইরে বাধাহীনভাবে ঘুরে বেড়ায়। ছেলেদের পোশাক পরানো হয় তাকে, বাড়ির ছেলেরা স্কুল ঘরে যা পড়াশোনা শেখে চুনিবাবু তা শুনে শুনে শিখে ফেলে। ছেলেরা যে পড়া বলতে পারে না হৈম তা বলে দেয়। তার এই মেধা আর স্মরণ শক্তি দেখে একবার ইন্সপেক্টর সারদাবাবু প্রসন্নকুমারকে অনুরোধ করেন হেমকে লেখাপড়া শেখাতে। সানন্দে রাজি হন প্রসন্নকুমার। বাড়ির সবার অজান্তেই গুরুমশাইয়ের কাছে হেমের লেখাপড়া শুরু। তখন সমাজে স্থির বিশ্বাস ছিল লেখাপড়া শিখলে মেয়েরা বিধবা হয়। প্রসন্নকুমার সে কথা বিশ্বাস না করলেও বাড়ির মেয়েরা সে বিশ্বাসে অনুর। এদিকে লেখাপড়া শিখতে পেয়ে হেমের খুশির অন্ত নেই। সে শুভঙ্করী গণিত অবধি শিখে ফেলেছে কদিনেই।

রামায়ণ মহাভারত পড়ে সে গুরুমশাইয়ের প্রশংসা পায়। ঠাকুমাকে একদিন তা পড়ে শোনাতে গেলে জানাজানি হয়ে যায়, মেয়ে মানুষ লেখাপড়া শিখেছে, এ মেয়ে বিধবা হবে, জাত যাবে ওর জন্যে। হেমে গিয়ে চলে, ডুবে থাকে পড়াশোনায়। ইন্সপেক্টর তার পরীক্ষা নেন, পরীক্ষায় তার ফলাফল দেখে ইন্সপেক্টর তাকে দুটো বই, মাথায় দেওয়া রূপোর ফুল, আয়না আর চিরুনি পুরস্কার দেন। সেই সঙ্গে বলেন, লেখাপড়া শিখলে এম এ মহিষী হবে, কিন্তু ওকে সে সুযোগ কেউ দেবে না। বড় তাড়াতাড়ি ফলে গেল এই ভবিষ্যৎবাণী। ইন্সপেক্টরের কাছ থেকে পাওয়া পুরস্কারই তার কাল হল। বাইরের লোকের কাছ থেকে উপহার এনেছে এম এ, ভীষণ লজ্জার কথা। লোকে জানলে এম এর বিয়ে হবে, অতএব তড়িঘড়ি তার জন্য পাত্র খোঁজা শুরু হলো। হেম মজে আছে গুরুগিরিতে, উনুনের ভূষকালী গুলে সরকাঠি দিয়ে কলা পাতার উপর তার খুড়িকে লেখা শেখাতে ব্যস্ত সে। জানাজানি হতেই খুড়ির কপালে জুটল কঞ্চনা, আর সেই সঙ্গে শুরু হলো হেমের মাথা থেকে লেখা পড়ার ভূত তাড়ানোর প্রবল তোড়জোড়। 10 বছরের হেমের জন্য বছর 45-এর এক পাত্র স্থির হল, যশোরের ডেপুটি ম্যাজিস্ট্রেট, আগের 2 স্ত্রী প্রয়াত, 2 কন্যার পিতা। কন্যারা হেমের প্রায় সমবয়সী। হাদুরিনী চুনিবাবু এমন পাত্রের তৃতীয় পক্ষ হবে ভেবেই মুষড়ে পড়লেন প্রসন্নকুমার, কিন্তু পরিবারের চাপের কাছে হার মানতে হল নাকে। অথচ 1861 সালের পেনাল কোড অনুযায়ী 10 বছরের কম বয়সী মেয়েদের বিয়ে নিষিদ্ধ ছিল এবং ব্রাহ্মদের ক্ষেত্রে বিয়ের ন্যূনতম বয়স ছিল 14 বছর। তাই প্রসন্নকুমারের কাছ থেকে এই অবিবেচকের মতো কাজটি একেবারেই প্রত্যাশিত ছিল না।

তোমার সঙ্গে আমার বোধহয় অনেক জন্ম আগের পরিচয়, বোধহয় তোমারই অপেক্ষায় ছিল সময় হৃদয়। আমি জানি সব প্রেমের গল্প মিথ্যে, কিন্তু তোমার আমার গল্পটা যেন সে সত্যি সত্যি হয়।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে আকাশবাণী এফএম উজ্জয়ন্ত। আর এই মুহূর্তে আমরা রয়েছি আপনাদের প্রিয় অনুষ্ঠান নিয়ে, তুমি অনন্যা পর্বে। আমি রয়েছি আর যে শ্রোতা আপনাদের সঙ্গে আজকের এই তুমি অনন্যা পর্বে। বন্ধুরা, কথা বলছিলাম হৈমবতী সেনের জীবন নিয়ে। শুরু হল হৈমবতীর দুঃসহ বৈবাহিক জীবন। বিকৃতকাম স্বামী ডুবে থাকেন নারী অসুরায়, বারবনী তার অবাধ যাতায়াত অন্দরমহলেও। আতঙ্কে মাঝে মাঝেই মূর্ছা যায় হেম। বছর না ঘুরতেই নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মারা গেলেন হেমের স্বামী। 11 বছর বয়সে বিধবা হয়ে হেম বাপের বাড়ি ফিরে আসে। শুরু হয় কঠিন পথ চলা। বাপের বাড়িতে আবার পড়াশোনা শুরু করল সে। তার পড়াশোনা বন্ধ করতে আবার তাকে শ্বশুরবাড়ি পাঠিয়ে দিল তার ঠাকুমা। শ্বশুরবাড়ি, বাপের বাড়ি, কোথাও যেন আর তার ঠাঁই নেই, নেই কোনো কদর। ইতিমধ্যেই মারা গেছেন প্রসন্নকুমার, মেয়ের জন্য বরাদ্দ করে গেছেন মাসোহারা এবং জমি জমা। কিন্তু সে না পেল শ্বশুরবাড়ির সম্পত্তি, না বাপের বাড়ির। শ্বশুরবাড়ির তরফের মাত্র 10 টাকা মাসোহারা সম্বল করে হেম চলল বৈধব্যের বারাণসীতে। কাশীবাসী হল হেম। বিধবাদের কাশীবাসী করার পেছনে সমাজতাত্ত্বিকরা যে অভিসন্ধিগুলি লক্ষ্য করেন, তার মধ্যে প্রধান হল শ্বশুরবাড়ির সম্পত্তি থেকে বিধবাদের বঞ্চিত করা। হেমের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হল না। দূর সম্পর্কের এক দিদির ঠিকানা হাতে নিয়ে কাশী পাড়ি দিলেও তার ঠাঁই হল না সেখানে। অগত্যা ঘর ভাড়া নিয়ে কোনো মতে মাথা গোঁজার ব্যবস্থা করা, আসবাব বলতে পায়া ভাঙ্গা এক খাটিয়া। কাশীতে পুজো বা ব্রতর পর মেয়েরা মাটির তৈরি শিবলিঙ্গগুলি পথের ধারে ফেলে যেতেন। হৈমভূতি তার কয়েকটি তুলে এনে খাটিয়ার পায়া করলেন। হেমও তার আত্মকথায় মজা করে লিখেছেন, সকলেই শিবলোকে যাবার জন্য শিব পুজো করেন, আর শিব ঠাকুর নিজে মাথায় করে আমাকে শিবলোকে নিয়ে যাবেন। আসলে এ তো কেবল মশকুরা নয়, তাতেই আভাস পাওয়া যায় সংস্কারহীন একটা মন তৈরি হচ্ছে কিশোরী হৈমবতীর। ইতিমধ্যেই মাসোহারা বন্ধ হয়ে গেল তার। চরম দারিদ্রে অনাদরে দিন কাটে, তাও কারো কাছে হাত পাতা তার স্বভাবে নেই। তার এই দুরবস্থা দেখে প্রতিবেশী ভুবনমোহিনী দেবী তার শ্বশুরমশাইয়ের প্রতিষ্ঠিত স্কুলে শিক্ষিকার কাজ নিতে অনুরোধ করেন। রাজি হলেন হেম, মাসিক 10 টাকা বেতন। কিছু প্রবীণ শিক্ষকের বিরূপ মন্তব্য সহ্য করতে হলেও বাকি শিক্ষক এবং অভিভাবকরা তাকে সাদরে গ্রহণ করেন। একসময় তার মনে হয় আরও পড়াশোনা করে পরীক্ষায় পাশ করলে আরও ভালোভাবে পড়াতে পারবেন। স্কুলের পরিচালন সমিতিকে এই ইচ্ছের কথা জানালে সমিতির এক সদস্য কলকাতার ব্রাহ্ম নেতা শিবনাথ শাস্ত্রী এবং দুর্গামোহন দাসের উদ্দেশ্যে দুটি চিঠি লিখে দেন। সেই চিঠি দুটি আর নিজেকে সম্মানজনকভাবে প্রতিষ্ঠিত করার

স্বপ্ন নিয়ে অনিশ্চিতের পথে পাড়ি দিলেন হৈমবতী। 1888 সাল এসে উঠলেন কলকাতার ব্রাহ্ম বিধবা নিবাসে। দেখা হলো না দুজনের কারোর সঙ্গে, তারা তখন ইংল্যান্ডে। হাল ভাঙা নৌকোর মতো ভেসে বেড়ান তিনি, কলকাতা থেকে নারায়ণগঞ্জ, সেখান থেকে ঢাকা, ঢাকা থেকে ফের কলকাতা। হিন্দু থেকে ব্রাহ্ম, এক পরিবার থেকে আরেক পরিবারের আশ্রিতা হয়ে কোথাও একটু স্নেহ, কোথাও নিগ্রহ, কোথাও অশালীন প্রস্তাব, পাশ কাটিয়ে এগিয়ে চলেন হেম। দিন যাপনের গ্লানি তাকে আরও জেদি করে তোলে। একসময় ঢাকার ব্রাহ্মনেতা নবকান্ত চট্টোপাধ্যায়ের কাছে আশ্রয় প্রার্থনা করেন হৈমবতী। হ্যাঁ, মিলিয়েও যায় আশ্রয়। অত্যন্ত মানবিক আর স্নেহশীল নবকান্তবাবু কন্যা সম আগলে রাখেন হেমুকে। তার সান্নিধ্যে থাকাকালীনই তিনি ব্রাহ্ম আচার্য নগেন্দ্রনাথ চট্টোপাধ্যায়, সীতানাথ তর্কভূষণ ইত্যাদি সম্মানীয় মানুষদের সংস্পর্শে আসেন, আর এতেই হৈমবতীর চিন্তাভাবনা আর জীবন দর্শনে স্বচ্ছতা আসতে থাকে। লেখাপড়া শিখে নিজের পায়ে দাঁড়াতেই হবে এই জেদ নিয়ে ঢাকা থেকে কলকাতায় এসে ব্রাহ্মনিবাসে উঠলেন। কিন্তু তেমন কোনো সুযোগ না পেয়ে কিছুটা হতাশ হয়েই ব্রাহ্ম ধর্ম প্রচারক কুঞ্জবিহারী সেনকে বিয়ে করেন। তাবর ব্রাহ্ম নেতাদের উপস্থিতিতে সে বিয়ে সম্পূর্ণ হল, কিন্তু বাউন্ডুলে কুঞ্জবিহারী কেবলই বেরিয়ে পড়েন পথের টানে। সংসারের দায় দায়িত্বে তার মন নেই, নেই কোনো রোজগারও। কুঞ্জবিহারী পূর্ণ সময়ের ধর্ম প্রচারক, আর ডাক্তার হওয়ার স্বপ্ন হেমের। ক্যাম্পেল মেডিকেল স্কুলে ভর্তির প্রস্তুতি নিতে শুরু করলেন হৈমবতী। প্রথম বাংলা মেডিকেল জার্নাল ভিষক দর্পণের সম্পাদক ডাক্তার দেবেন্দ্রনাথ রায় তাকে যার পরনায় সাহায্য করেন। 25 বছর বয়সে হৈমবতী ক্যাম্পবেল প্রবেশিকা পরীক্ষায় দ্বিতীয় স্থান অধিকার করলেন। প্রথম হলেন স্বর্ণলতা মিত্র, তৃতীয় ইদেননিসা বিবি। 1891 সাল শুরু হল হৈমবতীর ডাক্তারি পড়া। মাসিক 7 টাকা বৃত্তি, সঙ্গে ডাফরিন ফান্ডের বৃত্তি। কি গভীর নিষ্ঠায় শত বাধা অতিক্রম করে হেমুর ডাক্তারি বিদ্যা আয়ত্ত করেছেন তা গল্পের মতো শোনায় হেম শ্রুতিধর। অন্য দুই বান্ধবী ক্লাসে পড়া মুখস্থ করে, বেঞ্চে মাথা রেখে শোনে হেম, তৈরি হয়ে যায় তার পড়া। ক্লাসের পড়া বুঝতে না পারলেন প্রধান মেট্রন মিসেস রোবসকে অনুরোধ করতেন আগে হাসপাতালে আসার জন্য। তিন বন্ধু পালা করে মিসেস রোবসের প্রাতরাশ বানিয়ে আনতেন। মেডিকেল ডিসপেন্সিং থেকে ধাত্রের বিদ্যা, সব ব্যবচ্ছেদ থেকে সার্জারি, সবেতেই দক্ষ হয়ে ওঠেন হেম।

এবার এলো পরীক্ষার সময়। 8 মাসের গর্ভবতীহীন পরীক্ষক ডাক্তার ব্যাংকট কোনো মেয়ের পরীক্ষা নিতে নারাজ। হিম বৃত্তিপ্রাপক, ভালো ছাত্রী, তা শোনার পরেও না। তবে শেষে রাজি হলেন বটে। অত্যন্ত কঠিন যাচাই পর্ব এবং প্রশ্নবাণীর বৈতরণী পার হতে হলো হিমকে। শুধু মেয়ে বলেই এই বৈষম্য। পরীক্ষা শেষে যদিও পরীক্ষক খুশি হয়ে হিমের পিঠে চাপড়ে দেন, ফলে ফল প্রকাশের পর দেখা গেল পরীক্ষায় প্রথম হয়েছেন হৈমবতী সেন। কিন্তু বৈষম্য তো পিছু ছাড়ে না। কোনো মেয়ে স্বর্ণপদক পাবে, সহপাঠী ছেলেদের পক্ষে মেনে নেওয়া কঠিন ছিল। হৈমবতীর কথায় তারা ধর্মঘট করলেন, কলেজ অবরোধ করলেন, যেসব মেয়েরা কলেজে আসছিলেন তাদের গাড়িতে ঢিল পাটকেল ছুঁড়তে শুরু করলেন। খবরের কাগজে কেউ কেউ চিঠি লিখলেন, মেয়েদের এভাবে মাথায় তোলা ঠিক হয়নি। বিষয়টি লেফটেন্যান্ট গভর্নর পর্যন্ত গড়িয়ে গেল। তিনি ডেকে পাঠালেন হৈমবতীকে। কয়েকদিন বয়সের পুত্র সন্তানকে কোলে নিয়ে হেম দেখা করলেন গভর্নরের সঙ্গে। গভর্নর জানতে চাইলেন হেম স্বর্ণপদকের পরিবর্তে কী আশা করেন। অভাবী সংসারে স্বর্ণপদক নিয়ে কী বা হবে, পরিবর্তে তাই হেম চাইলেন বিনা খরচে মেডিকেল কলেজে পড়ার সুযোগ। সানন্দেই তা মঞ্জুর হল। মাসিক 30 টাকা বৃত্তি, রৌপ্য পদক এবং যাতায়াতের ব্যবস্থা সহ কলকাতা মেডিকেল কলেজে পড়ার অনুমতি দেওয়া হলো তাকে। অনেক বৈষম্যের সাক্ষী 19 শতক, তবে মেয়ে বলে তার পদক ছিনিয়ে নেওয়া হলো, এমন কথা হৈমবতী কলম না ধরলে আমাদের অজানাই থেকে যেত বোধ হয়। এদিকে চাকুরি না করে স্ত্রী আবার পড়াশোনা করবেন শুনেই ক্ষিপ্ত হলেন কুঞ্জবিহারী। তবে মাসিক বৃত্তির টাকার অঙ্কটা শুনে তিনি খুশি হলেন। বৃত্তির সব টাকা উপার্জনহীন স্বামীর হাতে তুলে দিয়ে হেম বাস্তবিকই পরনির্ভরশীল হয়ে জীবন কাটান। এমনকি সামান্য একটা শাড়ি কেনার জন্যও তাকে স্বামীর কাছে হাত পাততে হয়। অবিবেচক আর আত্মকেন্দ্রে কুঞ্জবিহারী বারবারই সংসার ছেড়ে ভ্রমণে বেরিয়ে পড়েন। একা হাতে সংসার আর সন্তানদের সামলে 1894 সালে হৈমবতীর সাফল্যের সঙ্গে LMS লাইসেন্সিয়েট ইন মেডিসিন অ্যান্ড সার্জারি পাশ করলেন। তবে ম্যাট্রিক না হয় তাকে হসপিটাল অ্যাসিস্ট্যান্ট হয়েই

সন্তুষ্ট থাকতে হল। তারই সাফল্যের স্বীকৃতি স্বরূপ তাকে লর্ড ডাফরিন রৌপ্য পদক, লর্ড এলগিন রৌপ্য পদক এবং অন্য আরেক বিশেষ পুরস্কারে ভূষিত করা হল। জীবনভর কেবল বৈষম্যের পাহাড় ডিঙিয়ে চলেছেন হেম। ডাক্তারি পাস তো করলেন, কিন্তু তাকে কাজে কে দেবে? সরকারি হাসপাতালগুলোতে শুধু পুরুষ ডাক্তাররাই চিকিৎসা করেন। কেবলমাত্র ডাফরিন মহিলা হাসপাতালে ইউরোপীয় মহিলা ডাক্তাররা চাকুরি পেতেন। হৈমতির মতো ডিপ্লোমাধারী ডাক্তারদের নির্ভর করতে হতো পশারওয়ালা পুরুষ ডাক্তারদের উপর। কাজ পেতে গেলে তাদের কাছে তদ্বির করতে হয়। তবে হেম সে পথে হাঁটার পাত্রী নন। ইতিমধ্যেই কুঞ্জবিহারী এলেন চুঁচুড়ায় দেবেন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়িতে, আধ্যাত্মিক জ্ঞান লাভের আশায়। হেমও সঙ্গে এলেন, তবে গন্তব্য এক হলেও উদ্দেশ্য আলাদা। তিনি এলেন অসুস্থ সন্তানের হাওয়া বদলের এবং আরোগ্যের আশায়। চুঁচুড়ার লোকজন ক্যাম্পেল ডাক্তার হোমিওপ্যাথিকে ওখানেই প্রাইভেট প্র্যাকটিস করতে অনুরোধ করেন, কিন্তু বাদ সাধলেন কুঞ্জবিহারী। সরকারি হাসপাতাল ছাড়া স্বামী অনুমতি দেবেন না, মেনে নেন হেম। অবশেষে জেলার সম্মানিত ব্যক্তিদের উদ্যোগে তহবিল গড়ে কিছুটা সরকারি সাহায্যে এবং কিছুটা মহসিন তহবিলের অনুদানে 1894 সালে গড়ে উঠল হুগলি ডাফরিন উইমেন্স হাসপাতাল। হাসপাতালের দায়িত্ব নিয়ে হৈমবতী সপরিবারে কোয়ার্টারে এসে উঠলেন। কলকাতার ডাফরিন হাসপাতালে লেডি ডাক্তাররা যেখানে 400-500 টাকা বেতন পেতেন, হৈমবতী পেলেন 40 টাকা। দুবছর পর তা বেড়ে হল 50 টাকা। পরের 16 বছর এই একই বেতনে হেম কাজ করেছেন। এমনকি আর্থিক বৈষম্যের উদাহরণ হেমের কর্মজীবনে ফুরি ফুরি। সংসার চালাতে প্রাইভেট প্র্যাকটিসও করতে হয় তাকে। স্বনির্ভর ব্রাহ্ম মহিলা হতে চেয়েও উপার্জনের সব টাকা স্বামীর হাতে তুলে দিয়ে হেম স্বামী নির্ভর হিন্দু নারী হয়েই রইলেন। 4 পুত্র আর 1 কন্যা ছাড়াও হেমের পোষ্যের অভাব নেই। হাসপাতালে কোনো দুস্থ রোগিণী মারা গেলে কম করে 2-3টি শিশু অনাথ হয়, তারা আশ্রয় পায় হেমের ঘরে। একদিন আশ্রিতার জীবন কাটিয়েছেন বলেই হয়তো আশ্রয় দিতে তার কোনো কার্পণ্য নেই। এ যেন সমাজকে তার প্রতিদান। স্বামীকে লুকিয়ে বাড়তি কাজ করে টাকা রোজগার করতেন, দুস্থদের পাশে দাঁড়াবেন বলেই। দিন দিন স্বামীর দুর্ব্যবহার আর ঔদ্ধত্যে ঘরে বাইরে হেনস্তা হতে হয়েছে তাকে, কিন্তু মুখ বুজে তা সহ্য করেছেন। 1902 সালে মারা গেলেন কুঞ্জবাবু। 35 বছর বয়সে আর একবার বিধবা হলেন হৈমবতী। ছেলেমেয়েদের বড় করা, সমাজসেবা আর ডাক্তারি, এই তার জীবনের তখন ধ্যান জ্ঞান। তবে হৈমবতী তার কর্মজীবনের শেষটুকু আমাদের জানিয়ে যাননি। হয়তোবা বৈষম্যের বিরুদ্ধে লড়তে লড়তে ক্লান্ত হেম কলম বন্ধ করেছেন অভিমানে বিতৃষ্ণায়। তার বংশধর থেকে জানা যায় 1910 সালে ইউরোপীয় এক পুরুষ সিভিল সার্জন হাসপাতাল পরিদর্শনের নাম করে রোগিণী দেখার ঘরে ঢুকে পড়তেন। প্রতিবাদ করেন হেম, স্বভাবতই বিরোধ বাঁধে তার সঙ্গে। যে হেম এতদিন স্বাধীনভাবে হাসপাতাল চালিয়েছেন, এখন প্রশ্ন ওঠে তারই কর্তৃত্বের প্রকৃত অধিকার নিয়ে। আর এর ফলস্বরূপ হাসপাতালটি ডাফরিন তকমা হারায়। কর্মচ্যুতি ঘটে হুগলির প্রথম মহিলা ডাক্তার হৈমবতী সেনের। হাসপাতালের কোয়ার্টার ছেড়ে তিনি বাসা বাড়িতে ওঠেন, অল্প স্বল্প প্রাইভেট প্র্যাকটিস করে সংসার খরচ চালান। দিন যায়, ছেলেরা যে যার মতো প্রতিষ্ঠিত হয়ে চলে যায়। পড়ে থাকেন হৈমবতী একাকিত্বকে সঙ্গী করে। মেজ ছেলে আত্মজ্যোতি ডাক্তার হন, তিনি শেষ বয়সে মার দেখাশোনা করেন। 1933 ক্যান্সারে আক্রান্ত হয়ে চলে গেলেন হৈমবতী, রেখে গেলেন এক সাধারণ মেয়ের অসাধারণ হয়ে ওঠার এক আখ্যান। শ্রোতা বন্ধুরা, আজকের এই তুমি অনন্যা পর্ব থেকে বিদায় নেওয়ার সময় চলে এসছে। আর বিদায় নিতে নিতেই আরও একবার আমাদের ঘুরে দেখার সময়, এক সাধারণ নারীর অসাধারণ হয়ে ওঠার গল্প আজকে শোনালাম আপনাদের। আর এভাবেই প্রত্যেকটি মেয়ের মধ্যেই লুকিয়ে রয়েছে কোনো এক অসাধারণের বার্তা, আমরা চাইলেই সেই স্বপ্নকে সত্যি করতে পারবো। আর এই আশা রেখেই আজকের এই তুমি অনন্যা পর্ব থেকে আপনাদের প্রিয় বন্ধু আর যে শ্রোতাকে এখানেই বিদায় নিতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যেতে যেতে এখানে গান দিয়ে শেষ করব আজকের তুমি অনন্যা পর্ব। নমস্কার।

0: 바로 어조로 하게 너릭니 골드 파이난이 쟁기시던 강강게 사보록바 똥나 나이시에 나이그라시오는 가봉는 말이기신 헬로 헬로
1: 헬로
0: 이
1: 봉가함 봉가함 봉가함
0: Hello.
1: Hello.
0: 아니 거랑 누 거랑 야무로 야삭 마하이 응이던가 아 기세스 그런 사로고 야삭 대아라 몽로 당이 또가 세면이야 너 나이 나이 피가 나고 할게 사보통 피 Hello.
1: Hello.
0: 이 봉가함 বাহ বেলা খে জ্বর কাহাম তাই লামসগো নো
1: উদয়পুর
0: মহারানী ও রাজু স্ক্রেপ খসালাই দি ফ্রান দি নক নখং নাইনি বাকি ইয়ং খেত পান্থর বহাইন আলি সারা খিগলাইনি জরা লাই তালাইনি জরা বা হাকে বেলাই পাইলিয়া রাজু আসক পাইলিয়ানি বিশংসে নামই কর হরমান বাকিনাই নন বেলাই বেলাকে হামবাই আফারো রাজু তানসে সানা মুসং না
1: আমি
0: হিংকে কাশা ধর্ম হনমনি তাই কাশা বসং ধর্মনি বড় রক বখা হামিয়া না জাত খা নাং না জাত অমহাই কগ্র কৃণ্যাবলা আও আও আও তবু সেইপ্রুপন কাইসা কাইসা বসংন বা হায়ংকে বংথারন হামিয়া খাই রক তাসে দিদ সাদি সাদি
1: মা বাই লক্ষ্মী থাঙ্গুই টংনা জানা নাঙ্গো সাবৈ অ পংখে ক কতর সাব আপ্রো লক্ষ্মী খুঞ্জু মুঠুগো কেবা সাব কাইতর কতর কেবা সাব শিব কতর কেবা সাব আল্লা কতর ওয়ান সুগুই নাই দি যত সালসা মাসাইয়া অ পিতাংয়া সালনৈ মাসাইয়া খরাং পিসা খরাং কতরিয়া সালসা মাসাইয়া সালসা মাসাইয়া সালসা মাসাইয়া ফানসে মানিয়া সালব্রী মাসাইয়া ইয়াপি রাগ ইয়াপিসে রাগিয়া সালবা মাসাইয়া সাকমাং গলৈখা সালদ কাকা থৈনা নাংখা আচাই ফাইকা মানি আবক দৈসাখা তরি ফাইকা মাই ন চাখা কাই তরলে তরিয়া আমাসে শিকাং কতর শিবলে তরিয়া আমাসে শিকাং কতর আল্লাহলে তরিয়া আমাসে শিকাং কতর আসাই আমা বাই লক্ষ্মী মনই আমা বাই লক্ষ্মী সাগনি মিঠাংনা কতর উলসে কাইতর বাবা গরিয়া যতন কতর

0: বলফান্তক নি সাকলম মাইশু খেংটিরো লাইটা মশদেং বাই মাইদুল সকজাক আসেনি মাইশু মাই আসো আশেক দে থকজাক কক তেনে তেনে সাথে সাথে চাখা খেবা আসো মিথিক যাক তীরখা ইয়াং আসইব তিলকনি তৈ খান রুতিমানি তিলকনি তৈ আশেক দে থক মাইশু চালাইমানি মাইশু মাইনি বাহাই বলং হালঙ্গ তংখ তাবুগ বাহাই বলং হালঙ্গ থাংখে খনাও তপপুনি খরাং হাসুগ চেসেংমানি খরাং ইয়াং উয়াং নাসিগি নাইও সাবুনো বা নুকথক নুকথক সাবুনি বা খরাং খনাতক খনাতক বলং হালং থাঙ্গে অমহাইন বোখা কমাও মাইশু মাই চালাইমানি কথমা তাবুক বকথাং তংখো মাইশুনি মাই মাদে মাসা ফিরন আও খাপনি মার্কিসিং বলং হালঙ্গ থাঙ্গা হঙ্গে মৈতু মানো হুক গোয়াগি বেড়াই মারক কিসি মিশে নুক মারক মৈতু মানো মনে বাগাইন খাপনি মার্কিসিং মাইশুনি বাহাই হনাই ও ককটাং টাংসা আং মনরনি বাগৈ সৈমানি খাপনি মার্কিসিং সৈমানি নরকবা মাইশু মাই লাইটিয়া মসদেং নি বাহাই মানাই সানান্দ মুজুই টং মাইখা সৈমানিয়া নাইনিগ্রনা কো হেকেও জরো কক দুগো সাবো টংফি হ্যালো ই ফুংকহাম
1: ফুংকহাম দরে
0: আও ফুংকহাম আও সাদি এসান সাদি সাদি তামো খুম বা খুমনতেই সৈকদিন খে সান নং না এংখা সৈদি
1: হামবাই
0: সৈদি সৈতে সৈতে তাইব সৈনা রং নাই হামবাই হামবাই দ

0: হয় হাই নাইফিও নাহে কক দু সাবতং হ্যালো লাইন হামথালিয়া আও হাকে খাপনে মারকিসিং নর খনাই তঙ্গো সারসা পয়েন্ট ডগ মেগা হরজ খাপাং ইয়াখ্রাই পান্ডা আও খাপাং ইয়াখ্রাই পান্ডাও আও নরনি কক দু গবাং নো ফায়ো তাই ককটাং কগ্লব সুইয়াই রংনি বাগে হিংকে অমো আসে খ্লাইনাই প্ল্যাটফর্ম কাহাম নরনি কিসে মিশা সৈজাগ রকনো আও নং সিনি টংখরনো তৈয়ী সিনি হডা রায়দানো তৈয়ী তুমুনো সৈনানি মুসংখা হংকে সানানি মুসংখা হংকে খরকসা সঙ্গ ফ্রঙ্গার মুসংখা হংকে আও নি সৈজাগ রকনো চিনি মতই নং খনা রহমানি শেয়ার খাইমানী বিশংতৈন নং পিরি রিমানো খাপনে মারকিসিং আও নাইফিওনাক হাইকে সাবতংফি অজর হ্যালো
1: হ্যালো
0: ফুংকাহাম বাহ বেলাই হামবাই ওয়াইং খিলিমুং ও খিলিমুং তো ওয়াইং খিলিমুং তা দ

0: সবাই চাই আসি বড় খাখা বিয়া তাই অ মানে গরম দেমফোবা লে মানে লে বইন সাম বইন সুইক না ওয়াতিবাই নন সুইক না কলম বাই খাতা অ মনে লে ওয়াই বানছিল বাইনাই ওয়াই না ও ওয়াই দুগ্রমই থুদি লে মানে লে গানখানি ওয়াই ইং রুফানি বুদো ওয়াই দুগ্রমই থুদি অ মনে লে নানা বাইনানাই জুরুই নমালে বা মানে নিবি জুকরই সবা বাইনানাই নন অ মনে লে থুজা দিদো ওকাছে মাছ নাই থয়কে মাছ আয়া থুদি অ মনে লে অ মনে লে মনে লে নাব থাঙ্গা রাজানি সেব নমাব থাকা রাজানি তাইছে সবা বাইনানাই জন অ মনে লে লে কর্ম লে অ মনে কর্ম তেমক বালে মনে লে ওয়ানি বাড়ি ফাতে যা ফাতে মানে কক পাতে পাতে মানে মাইসা মা মাইরং না মাইরং বে আমি কক বানি আং অ মনে লে মনে লে ওয়ানি বাড়ি থালিং যা থালিং মানে মুখ রে লে লে অ মনে মনে অ মনে লে কর্ম লে লে মনে লে পাইকা তাকো এ বইনে দরা রে সুন তাকো
1: কাম কেন সাকাবলে তাইয়া হাঙ্গে মাসে মাসাইয়াং রমদি বুসু বুসই সমগ্রই হে সাবলে ওয়াইং খিলিছি নাই ওয়াইং খিলিয়া হাঙ্গে আজ চাই বব থাক ওয়াইং নো চেকাবই ওয়াইং খিলিউই মুথুনা নাগো আউন বগাইন আজর সাজাগো নিলে নিবি গ্রীবা রকনে নাই হ্যাঁ থোজা দি হায় কাবা বুসই ফোন ওয়াইং খিলি কে বুসই ওয়াইং খিলি তুই ব অমহাই খাইন ওয়াইং খিলিও রসাবতই ও মনাই বিবি গ্রৈলে ও মনাই বিবি লে গ্রৈনি বাহানক রগলে ওয়াইং দুরমুই থুদি রাংসাংনি ওয়াইং রুফাইনি বুদুক ওয়াইং দুক রমুই থুদি দ তাবলে বুতা গ্রৈনি বাহানক রগলে ওয়াইং দুক রমুই থুদি লে লে লে লে লে মনাই ও মনাই সাল জরা জরা ওংখা মনাইব থুনানি ওংখা ও মনাই থুমা বাসা ওই ইয়াক বাই মাইসা দি ও মনাই লে লে লে লে লে ও মনাই ওয়ানসাবারিনি থালিক দে থালিক থুজা দি মুক্তরি লিলি অমহাই খ্লাইনাই সেকাঙ্গো সিনি ওয়াইং খিলিনাই রক অমহাই খ্লাইনাই বরক ওয়াইং খিলি উইনাই সরাই রকনো মুথুলায়ু হায়াদিবা রমদি আশ্রাই নো খাশিদি নং সাশিদি থুমান বাসা ওই সাদি গজান গজানকে মুক্তি থাঙে থুদি রকনে নাই অমহাই খ্লাইন ওয়াইং সেকে বইনাই মুথুলায়ু হায়াদিবা ইয়ং বিবি সংরক তুমনু তংখা হাঙ্গে বিবি সংরক পাইটি পাইটি খ্লাইনাই বামজানা তুমনু গ্রী হাঙ্গে তো আশ্রাই নো সাবনাই নাই ওয়াইং গনো মখলি তনানে নাঙ্গো আও ককদুক নাই সাব তংফি হ্যালো হ্যালো ওয়াশো ওশো গাঙ্কে খরাং নরনি খনায় রক অঙ্গি থাঙ্গো হাঙ্কে আও হাইফেন কল খে ফাইমাং নতঙ্গো নাই না কহাইকে সাবতং হ্যালো আও ফুং কাহাম আও ফুং কাহাম বড় তং তুই সাহারি তং অবৈনগর নি মালা না আও দ সাদি মালা বাহাই তং নং আও দ সাদি বাহাই তং নং দ নিনি খরাং তিকিৎসা গবখাই খরাং তামদিনি আসে পাসা পায়া হাই মালা খেরাংবার না বা খেরাংবার বা সাদি

นึ่งกามก็สืบเก็บละซะโมมาละ

0: খাপনি মারকে সিংর খাই তঙ্গ সারসা পয়েন্ট ডক মেঘাহার্য এফ এম উজ্জয়ন্ত আও সঙ্গ খাপাং ইয়াখ্রাই পান্ডাও ককটাং কগ্লব্র খাই টংলায়ো নরক আংমাই যে গৃহনাই রকন পাইফ্লাইয়া হামবাই ইয়াফারো খাপনি মারকে সিং নরক অমহাইখ্লায়ী বেলাই খাতুং খাজা খ্লায়ী সৈয়ী নরক গৃহ হরমানী বাকে আও নরক সৈতানীও তাইব সৈনানী ফান মানথং আও হাকে নাই না কহাইনহাই কক দুগো সাবতং হ্যালো
1: হ্যালো কাহাম
0: বেলাই ফুং কাহাম
1: আংয়াং কিনা হাইছিং ওয়াকি দি সারি টংগো
0: সা বাহাই টং নে
1: আং সরি রকি দা পাথাই আংগা খরাং খনা কাই বুই কাহাম নহিনা ন গাই কগলো আং থাই টংমা বা তরা প্রাং টংগো সরি কে পাথাই আতা সা
0: সা খামতাই এখন
1: খরাং বাই সানা কিরিয়া নাংনাই জরা ন সিনিনা নাংনাই কুবুই খাই টংনা নাংনাই নখা নক আরিনি বরক ন হামজাকনা নাংনাই কেবল ন মুসুমা গরৈ উংনা নাংনাই উসুংনি কক পেপলামা কাহাম উংনা নাংনাই বৈন চুবানা সরংনা নাংনাই কুতুগ কানাই ন তেব ইয়াখিলি কুসুখাই টাঙিরিনা নাংনাই
0: হামথং আও খাপনে মারকে সিং বংখা কে বয়া সিনি সঙ্গাই সালব্রমন গ্রাই ওয়াকিটিসে সিমনা আমচাইনি বিনি সা খামথাইয়া হই সাহর হাইফোন বিন বখা কাহাম খরংব কাহামন ফাইও ডাক্তি ডাক্তি বিনি সাগ্র খামই বাজাথং আও খাপনে মার্কিসিং অমহাই খ্লাইন সঙ্গ তামনি সানানি কক বাই সঙ্গ খরসাতে খরকসান খা বাজা রিমানো টংথক রিমানো অমহাইন সিনি ও সৈমুং ককটাং কগ্লব কথমারক বহাইন আও বখা কেবেল ন ক্রাক খাইমানো খাবংনে মারকিসিং কাইসা সুসাইটিন সলাইমানো বড়রকন মনেরই মানো টংথক মংরি মানো মগ্রিব মানো তাই পাস্ট সিনে লাইফ ফাইকাব লাই থাংজাক সালনি কক্রনব সিনে বসকাঙ্গ ফাং ফাং খাইটবিরি মানো হাইকে খাবংনে মারকিসিং ও সৈমুংনি ফান বসুক নুই টংখা নাইগ্রা সিদি আও হাইকে নাই না ক হাইন হাই কক দুগো সাবতং ফি হ্যালো
2: হ্যালো
0: আও লামসুগো
2: হ্যালো স্যার
0: আও লামসুগো দীপর কাহাম
2: শচীন্দ্র দেবর্মা পাইলাবাঙ্গা এরিয়ানে
0: শচীন্দ্র দেববর্মা পাইলাবাঙ্গা আমচাইনি আতিয়াসার কেম গানে গিনি তা আয়ং গামন বাই গানা
2: এ গামন বাই গানা
0: মুখরা গথি বাইব গানা
2: এ মুখরা গথি গানা ন
0: দ হেকে তামসে মুং হুন ছা কামুন
2: সচিন্দ্র
0: সচিন্দ্র তামনি বাগাইন গ্রিম হরকা সাগরা

0: 이쳐진으로
1: 사랑간 기자 꺼트마 사나마타 꺼빵
0: 사나 무슨 가나 눈보 능도 사강으로고 와이샤프는 사야고 서진으로 앙왜 그런 허리고 능
1: 앙 능배터 강에서 살 앙 매댐 아니 매댐 그런 가 그런
0: 맞아 너 아까 하게 그런 데는 뭐 해클라이노 그러니까 디니 뭐 땅서 사오나 능 나
1: 땅서 사이 아원타 살
0: 너 가나 있는 뭐가 양별에 가동작 서진으로 사그라디 하게
1: 아마 통과 한 메칼이 사이 또 혼나 걸 봐야지
0: আর কোন নাকর মুঙ্গরই নাকর মুঙ্গরই চায়াব করি সাসে সাদি সজিন্দ্র সাদি
1: আমি আমি কথা মন মুঙ্গে রাং
0: রাং
1: আমি কথা মনে মুমুং রাং রাং রাং যতন মায় রাং যতন নাঙ্গ রাং কে বাবা চাকরি খালায় রাংনি বাগৈ কে বাবা তানানি বাগৈ কে বাবা রিসুম পানি বাগৈ রাং যতন নাঙ্গ রাং অহা সাকাও যতনি কতর কুন রাং হামবাই স্যার
0: পাইছা পাইরি রেখা
1: পাইছা হামবাই
0: বা
1: পাইরি
0: রেখা না
1: কেনা তক স্যার
0: খানা তো গেদে রাং রাং মাখানি দেব ও রাং ইয়ং ওয়ং থাকে খাও বিমান খরং
1: বিমান খরং
0: বি খরং খাওই আংব নাই মুসংখা বি মখং অরং অরং মখং নুকবা মেরে মারং অরং ইয়াফাও কালাই খাঙ্কে বিয়ং বথাং মিলিমালং অরং ইয়াফা রং টংখে বসে টংথক ইয়াফাও রং ক্রিংকে বসে খামক অরং হ্যাঁ না বা নাঙ্গ মানে মংসা পাইনা হাঙ্কাব নাঙ্গ সামুং খাইনা হাঙ্কাব নাঙ্গ বনন বসে খানা তকা খানা তকা সৈদি তাইব সৈদি তাইব সৈদি গবাংখে সৈদি সৈতে সৈতে সৈনানি রঙনাই রঙ্গিয়া হই তা অংশুকদি তাই নাকারকবো সানানি নাঙ্গিয়া দো তামনি গেসং সৈনা সঙ্গনাই সৈকিয়া হঙ্কে সঙ্গ তাইব রঙনাই ওয়াশা বাইবলে সাবো রঙনাইবা সৈতে সৈতে রঙনাই সৈয়া হঙ্কে ভাকে রে হন
1: ইকো দিল্লি এফ এম খানা লাই সার থাকে এগার টাকা খানা স্যার এফ এম গানা মা আসবো দিল্লি এফ এম বাই মুয়া নির্জন না খাই
0: বা
1: আনি আনি আমার বাহিনী আনি আমার আসলে খেলাও আমার বরিশিপ্তা বরিশিঙ্কা
0: খেলাও না
1: খেলাও
0: আনি কামি বতং
1: বরকত জাদিন খেলাও বরক জাদিন হামজাও বর আইগিন বরে দিবা
0: আও হাইনো হাইনো দ খেলার দি হে দিবা খেলার দি টং থকুই টং থং রসমং খেলা থং হে দা দ আকো হাইকে বেলাই হামবাই দো বেলাই হামবাই আও কাপনে মারে গেছি অমহে কেন রমদি রিঙিয়া হই সালায়ো নাকার দি আংসিয়া রংলা খাই হাইয়া ওয়াইসাবাই যত্ন রিঙিয়া ওয়াইসাবাই বুফং বসল কাসেমানিয়া তরক তরক তরক খাইছে হ্যাঁ সঙ্গ মা কাসাও নাইলা নং সরাই কলিব সারকন কালায়ো বাসাও উস্তা খুও অমহাই খাইছে ইয়াকুং কেবেল খাইনাই ত্রক ত্রক খাই হিমো হে দিবা ইয়াপরি ইয়াসা ইয়াসা খাইছেও অল হঙ্কাকে হিমি মানো অলকে হিমি সিমিং মানিয়া ব খাইছে গি মানো হঙ্কে থঙই মানো খাইছে গি মানো অমহাইন নাই সিনি সৈনাই রকব সালসা শিকলা সকনাই তাবক সৈ টংনাই রক নাকে তো আও সরাই হাইন সঙ্গ মা হনাই সালসা শিকলা সকনাই সিনি সৈক্রং বিকাশ রায় দেববর্মা সংরক অলিন্দ্রলাল ত্রিপুরা সংরক সুদন্য হন্দি সামলাল দেববর্মা হন্দি নন্দ কুমার দেববর্মা হন্দি হ্যাঁ দিবানা বরক সৈমানি চন্দ্রকান্ত মুরা সিং সং সৈমারক শ্যামাচরণ ত্রিপুরা সং সৈমারক বরগ আসমসা রিঙ্গিয়া খাপুনি মারকি সিং সৈতে সৈতে ন বরগ বরং বয়ু হ্যাঁ দিবা হঙ্কে

0: মিয়াঙ্কাঙ্কে তো সাহিত্য সম্রাট হেনি হেঞ্জাগো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়নি আসাই মানিসাল ব বসুক যে শিখিয়া খাপনি মার্গিসিং বসুক যে শিখিয়া আসেক খাইনে ব শিখিয়া আর সৈমানি বাগিন তাবুক বহাইন বড়কনি খাও বিনি মুং টং রগৈ টং খাপনি মার্গিসিং তামনি হনকে বঙ্কিমচন্দ্র সংরক্ন রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সঙ্গে কগ্রগ্ন ব্যবাগ্র নগ্রগ্ন সাজাগ ফ্রংজাগ তামনি বাকি বরক অমহাই খাইন শিকা বড়ক চবা খাইন শিকা খা বাসা রেখা টংথক রেখা তাই আজরাও বারো থাকতনি বড়কনি যে পৈত্য হায়া কাবা যে হদাও যে রায়দা টংমানি বরই রান্দিজেক বসাই থাকা হংকে তাই ওয়াইসা মা কাইজে গিয়া তে ওয়াইসা কাইজাকি বিনি তাই সেবগ্রই হায় হংকে বসাই থাকা হংকে বসাইনি সিমলাঙ্গ বিহিক নব খিতারি রহলায়ো অমহাকে বুথারি পাইলাই হায় হংকাঙ্কে জরাই ইয় উমর ন বরি বসার ন কাইলায়ো ইয়াং সলানি উমর হংকা হংকে নখা বিশি বাসি হায় কাবা বরিশি চল্লিশ পঞ্চাশ বছর পুনো উংজাক অমহায়রক রায়দা তংমানি আজর রগন ও ঈশ্বরচন্দ্র নি হঞ্জানাই রক রাজা রামমোহন রায় ইয়াংনি বঙ্কিমচন্দ্র সংরক সৈয়ী আজরানি বড় রগ্ন ওয়ান সুমুং কতাল ওয়ান সুকনানি ফ্লাং সাকলাই রগ্রফাইমানি হায়াদিবা খাপনি মারিকিসিং মনি বাকইন নরক বহাইন চিনি বুসকাঙ্গো সিনি হদা সিনি সোসাইটিও ববন তৈয়ী নরনি মকলতাবো বুসকাঙ্গ নর নুগুইতং ববন চায়াকে নুগুইতং ভাকে সৈনা মুসং সাবন তৈ নরক সৈনা মুসং সৈনাই রক্ত নরনি থানীয় নরক ভাকে সৈনাই সৈকং নরক বহাইকে রিকনাই আবো নরনি থানীয় সে খাবলে মার্কেসিং মনে বাকিন রিংগিয়া শিয়া হনিতা হন্দি রংনাই সিনাই খরক যাবো গ্রৈ সং যতন রঙ্গো শিও হাই হিনে ওয়ান সঙ্গে ত্রক ত্রক খাইছে সৈনানি বাকি সং মা সাইতগ্লাইনাই নাইগার শিওনা কহাইকে কক দগ সাবো তংফি দো হ্যালো
1: হ্যালো
0: আও লামসুগো খাপাং ইয়াখরাই পান্দাও
1: বেলাই কেন ফুঙ্কাহাম তাই দীপর কাহাম
0: আও
1: আং রাজাপুরনি সত্যজিৎ দেববর্মা
0: রাজাপুরনি সত্যজিৎ বাহ গুমতি হাঙ্কুরনি সাদি সত্যজিৎ তাম সানা মুসুং
1: আং তিনি নি যে তফিরনক নাই বেলাই নু খাও নাং রেখা ইংকে থাকি গজে খিলিমুংনি আ কগলক সাইথনাই তিনি বহুত স্বর্ণমালা তিনি অ খিলিমুনি কগলক খানা ওই আং তাইবু খাবা থাকা ইংকে আজাগাও তেকাকে তম তিনি বহু মালা ব খেরংবানি কগলক সাইথমানি বাকি বেলায় কেন হামবাই বানাবো
0: বরকনি তো খনাই নাক জাকা বেলাই হামবাই নিনি আগলে তো তং সত্যজিৎ
1: আং তো খরক বিকলঙ্গ আং তো অভাইরক সৈমেয়া
0: ও
1: বিকংবাই সৈনানি ফানো আং বিকলঙ্গ নি বাগে আং তো সৈমেয়া
0: ককরি ককরি সত্যজিৎ খাতা বাইদি
1: অবনি বাগে
0: খাতা বাইদি বড় খাই টংকা হংকে তমু বড় খাই টংকা হংকে বরক কিরং হিং তাই ওয়াশিয়া বরক খার ফিং
1: বদল পালকে নাম্বার
0: বেলাই হামবাই তো নিনি নাম্বার বড় কারি ওয়ান সত্যজিৎ বড় কারি নাই নিনি দো নাকি বড় কারি পাই নাই নাই বেলাই হামবাই

খবৰ নিউজ হেডলাইন্স মন্ত্রী বখ্রাও নরেন্দ্র মোদী তিনি সেসেলস বেরেনা থাঙ্গানা তাই সেসেলস নি বসং সালনি রাংসাক তের পালেমা পান্ডাও মানজাগান মন্ত্রী বখ্রাও নরেন্দ্র মোদী সাকা ফেক মং কারজাক ভারত তাংবু তাঙ্গ লুকুরক থানচাকে মানজাকমা বাই কাইশা লুকু চবাও সলাইজাখা কামি আমচাইনি হামক্রাইনকারী হাস্তে এবা হাক্তরনি হামক্রাই অংয়া হই সাকা মন্ত্রী অগ্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা হদা হামক্রাই তাই হদা রং নাইখং মন্ত্রী টিঙ্কু রায় মিয়া কয়লা শহর শ্রীরামপুরনি স্বামী বিবেকানন্দ ভবন খেত বাসাও অভিযান তাই হুক বার্ণ তৈয়ী সামং বুতাং পান্ডা কাইসা চেঙ্গি রেখা তিনি নিশিমি দিল্লি কতালনি মেজর দেনচাঁদ ন্যাশনাল স্টেডিয়ামও হায়ং বেরেমনি অমতৈ হাইকাব আনারস সাল পালাইমা পান্ডা চেঙ্গজাগান মন্ত্রী বখ্রাও নরেন্দ্র মোদী খনা ককটি সালনি ফুং দামচি সাও আগজবাণী মন কি বাত পান্ডাও হাক্তর তাই বৈহা কতরনি লুকুরক বাই কগলাম সালাইয়ান অবঙ্গানে মন কি বাত নি ফিল ছাড়া থামচি বা বেরেমনি পান্ডা হেপাটাইটিস ফাউন্ডেশন ত্রিপুরানি চেতন বাই আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজনি কে এল এস অডিটোরিয়ামও তিনি সিমিং চেঙ্গানে লিভার ব্যামারনি সাইন্টিফিক কনফারেন্স লিভার কন নাইন হায়ংকা ফুটবল বাতে মংনি পাইঠা কাইব্রী মেসো ফ্রান্স নরওয়েন ব্রৈসা গোলনি ফেরবাই মেসেনখা ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন বাই নাইকলজাক অরণি থার্ড ডিভিশন লীগ ফুটবল বাতেমাও মিয়া কাইনৈথিংমুংখা বুসকাং দামনিসি ব্রিয় উনকুতি তাই উত্তর হাংখর ফেরাংকগুই ওয়াতৈ গবাং ওয়াউই মানোহনি হজামুং রেখা নবার্তিবার নাইখুং তিনি সালনি তুংমারি সাকো 34 ডিগ্রি সেলসিয়াসনি গানেগিনিও টঙ্গি মানো হাকে তাপসুজরানি এফ এম নিউজ হেডলাইন্স খানাবাখ্যা

0: আও খাপনি মারে কিসিং স্টুডিও নি জরা খগ দীপরনি দামচি নই তাই সতী ধক ইংলাহা আও হাইকে খাপনি মারে কিসিং তি কিসা জরা তংখ নরকবাই ককতাং কগলব খানানানি নরনি খুকনি তাই স্রাপসা জরা তংখ তাই কিসা নাইন সাববাই ক্রঙি মানো সাববা তামরক সাহনার হানি অনসগুই টংখা নাই নাইন খানাওয়ানো হাকে নাই নেন সাবতং অজর সাবতং নাইগার শিওয়ানো হ্যালো হ্যালো ই হ্যালো রাম পদনী পঞ্চলক্ষী বিয়াং বহা গাব অ পঞ্চলক্ষী না আও দ হাকে পঞ্চলক্ষী নং তামো সানান বাগি ক্রংখা দ সাগ্রাদি কেরং কথমা হঙ্গে তো বা আবো তো আং তেম খানা তক জাগো কেরং কথমা হঙ্গে আং তেম কেরং কথমা হঙ্গে আং তেম খানা তক জাগো দ সাগ্রাদি হাকে মক্রা সানি না
1: লামা ব্যাং ব্যাং
0: হুম।
1: গা পর গা হেপা

0: খপনে মারিকিসিং কগদুগো স্বাগতং নাই নেই অনেক হ্যালো হ্যালো হ্যালো
1: দীপর কাহাম
0: বেলাই দীপর কাহাম কলার বিশ্রামগঞ্জ মুসরা কামিনী ধরণী সে কিজিং সংরক খানায় তোমায় খানা বি খরাং খানে বালুকা হই
1: আগে
0: সাধন মতিলাল কে বালুকা
1: জরা
0: চিকিৎসা দো গলকটা খাই দি বারাক্লাই মা সাইসি নাই
1: অমংকা

0: खपने मारेकी नरक खानाइ तंगो सारसा पॉइंट डग मेगाहार्जो नरकनि हमजाकमा चिनि खातुंगमा बान्दा आव नरकनि खानातकजाकमानि रसामं खानानन बागै नरक गोरोंहर दांबाय 03-81-232-6253 ककडुक नम्बरनि बिसिंतै नाइन हेकाव जराव ककडुगो साबतं हेलो
1: हेलो
0: आव दीपर काहाम
1: दीपर काहाम दारानो नब
0: সাদি
1: সম্রাটছি
0: না
1: সম্রাট
0: নাম খানা মসুং যা
1: সালপাশা
0: মুসং বা খামা আব সম্রাট
1: কেতাই আং কইনা মসুং তাকুক সঙ্গতা তাকুক বে নি সঙ্গনা বিজেস সঙ্গতা তাই বাইকনিকা তাই বাইওয়া খেতে সঙ্গতা তাই আমি গানে গিয়ে তো আমি কুকুর সঙ্গে বড় গাও গান খেলা নম জায়গায় আসুক তো এফিম গান
0: বড় তং তুই সাহরি তং সম্রাট নে
1: আং পাতিনি রে
0: এ নংস সায়াঙ্কা পাতিনি নি হনে
1: আং পাতিনি দারা
0: খানারিয়া ডেডিকেট খাই মসো না
1: আনবাগ হামারি

0: অম আমন ইয়া খোদ অমন অমন সিপ আপনা আপনার নিশি গেন সামান আবো আংকারি মেয়েখো আং নাই নালে নাই নাই আং দো হাইকাতে কাছে সারি দো
1: স্যার তখন পিল মাকে কিসা
0: খানা তো
1: আমি
0: নাইতুগুই নাই নাই অজর মিথুনি মানে অর সামনে খাই নাগার সিদি বেলাই হামাই আক
1: হামাই স্যার
0: মে তুজে সরকে কাহা যাওঙ্গা ক্লান্ত নিবাগৈ

চিনি বড়ক হ্যাঁ আর দি বর্মন নি মিউজিক নতুই খাইজাক সামু খান বাকি কব খরনে বাঙান হন যায় তামনি হনবা বরংকা চিনি কুং সুকজাক নাই সিনি বুবকরা রং বসংনি খরকসা আর নুখুংনি ব হ্যাঁকে চিনি বারো থাকতর তাই হায়ং গনাঙ্গই ব বাই মিউজিক কম্পোজ খাইজাক আর সামু রক আসে খাই পীর জাগি থাকা হাইফানো যামজন আসে চেয়ার লাইথাই হাই সিনি লাই হাই হ্যাঁ দিবা সঙ্গসা মন খালায়ো হাইফানো মিউজিক সাব কম্পোজ খাই আর দি বর্মন সাবো বি বাবুন মূ তাম বব্ব জায়গা পরীক্ষা বব্বর কাইজাখা বফর আসাইখ্যা বর সামু রক বর জায়গার মিউজিক কম্পোজ খাইখ্যা আবো রকম সঙ্গ আসে চেয়ার লাইথাই আবোন চিনি কিচ্ছা চাথাই হাইংটা ব্রিজেস না খাই না লাগে শিও না বেলাই হাম বাই

0: au khapang ne mari kising a seng samong khala lakya a narwa khana kana he diwana samne khorango rsab jak he diwa asa busle tai mohammad rafi ni khorango seng samong khana lakya fiaba music director hngankai ardi barman seng asa samong khana tok jak layo khana layo fiaba music director sabo hngankai ardi barman boke boya hngke au sajingwang bridges nobo saka आसा बुसले साबों खाना हमें नहीं आओ बोनांग सही खाना रखा आसा आसा बुसले हिंगा हंके बोंखा आओ क्यों या बो सिनी आर्दी बर्मन रसाब क्रेंग आर्दी बर्मनी नो बो बिहिक हमें नहीं हंके आर्दी बर्मन बो वाईनी का जखा पुल्ला का जखा बो रीटा पेटल वाई 1966 बिशियो फियाबा बरोक Kaglacha 1971 BC Bukak Abun Ulonke Hainohai Bo Nukung Kapika Abunka Asa Buslebai 1980 Bukak 1980 Enka Ozorauna Norankisha Sawibu Narakshwana Ardi Bormuni Buma Bupa Sabo Ganke Ardi Bormuni Buma Tai Bupa Bupa Ganke S. De Bormun Sosin De Bormun তাই বুমা হংকে মীরা দেববর্মন দেববর্মতা হাই দিব না হংকে আও সং বিনি রামং খনালাই টঙ্গো বিনি মিউজিক কম্পোজ খাইজা রামং খনালাইও হাইপন সং শেয়ার লাইয়া সাবনি হনি সং নাইটক লাইয়া ফিয়াবা সং খরকসা সিনে বার থাকতর তাই হাইঙ্গো আসক খলাই মুং গনাং মিউজিক ডাইরেক্টর কম্পোজার হ্যাঁ বনন সং রিকথারনে নাঙ্গো Seng rsamung musamung hamzak nairok Seng bonorek tharnane nango Bini ya pridno seng songnane nango Khapangne mare kising Seng naitunane nango O ardi bormun sabo Bupa sabo Bini busu song sabo ngkana Borok buro tong mani Tamni bagi kolkata thangai asai tongkya boba Abaro ntai nai seng sinane nango Hai diba Nor tumuna saimanaro musung khanke Angbo Norno sazakamu Piaba norok ayang asak thangyan bagi আংব থং থা দো আও হাকে ককরই অ জরাব কক দুগ সাব তংফি নাই নে না ক হ্যালো দীপর কাহাম সাদি সনম তেরি কসম সাবনি খরাং গো
1: আমো কিশোর কুমার দাং খালা হুদ দেবা আমো খাসং মালি আতাকো তো ফন লা হুদ দেবর মনি নং না হাই মা তং ওয়া নরা কি চেরে রও নাই মা বলা তাকো গাবো প্রথম মাই কে
0: হুম
1: আমো কি তাকো খাসং ওয়া গাবো কি খা হা না মানে ও জে তিনি আং মা কে ওয়া কি তিনি কতাল গান খানা নে ওয়ান থুক মানে ইংকাই তিনি আপনি বসাই খাবা রাহুল দেবর মনে আসে মা দিন কে পতি না থানাম তেরি কসম না খানা জওয়ান হই
0: ফিল্মান সিনেমানে বুমুং তামো সাইজামান অমনো না সনাম তেরি কসম হাইনো হাইনো কমল হাসান তাই রীনা রায়

0: আগে সেরে ফোন আইমানে আসো মুটু করি কথা কো
1: হাইনো হাইনো এনকে আং তাবক ননো মনো খানা রওয়ান হুম
0: হুম হামবাই তাকুক দ
1: বেলাই হামবাই আও হাকে সনম তেরি কসম সনম তেরি কসম অর সামুং খানা বাকিনাই কর কবখরকা সিনি আয়ং দুগ্রাইনি স্বর্ণ মালা তাই ব গবাং বিনি খাসুকনি বরক সংরগ্নব ব অর সামুং ডেডিকেট হাইকা খানারনানি মুজুং জাখা হাই দিবা আও হাকে অ মিউজিক ব কম্পোজ খাইনাই বহাইনি অর আর দি বর্মন বাকে ফিয়াবা অর সামুং আসে গবাং মা সনম তেরি কসম নাইগার না বুবংখা

बताती हूँ मैं अभी, बस सोचता ही नहीं आपको।

Hallelujah.

Ao kabune marketing haino hai norokno lamsok firo norokno jorao a srungdi tai sidi o pandao norokno haino hai lamsugo kabune marketing ao sangir samuru bokhana lakya hai hai diba samuru bokhamon khana lakya ke sing o jorao kisha srungi bona lai gorna sang sinani nango saimanen nango boino bosang saiman rani nango haya diba au tini musin kya silayana kapungi marikisin tini kesa mujo klay lay nai omo honga hanke au sang chini boshongo chini asu asu isongi molo tamo nuk kumba kapungi marikisin samari thang lay mani sang nugo samari ompa hani kasa lay maruk sang nugo abono chini borok ne tradition chini hukumu mukumu haya diba hanke অমহাই খাইন চিনি আসু আসু সঙ্গে মলো সামরি পিসাই কাই টংলাই আবো নুখুঙ্গ রং পুইসা গরই হাই কাইলে মানি রগিয়া ফিয়াবা আ জরা অমহাই নি দো হে অ জরানো সং কক খুরসাতাই ক্লাই আও আফ্রু সং তামো সেমান কাহে হামজে কতালনি বুমানো সে ও সামরি কানাই ব ওয়াক রক পাই ওয়াক ক্লাঙি থাঙ্গ রাথারি চারিও কানমুং চুমুং ক্লাঙি থাঙ্গ হাই কক রক সালাই মানে খানাও ফিয়াবা আবো ত্রক ত্রক ক্লাইনাই মল সলাই জাখা মল সলাই জাগাইনাই তাবুক চামরি রক আসক থাঙ্গাই গ্রী তাবুক বহাইন কিসা থাঙি দংখ হাইফন আবো আয়ং টংথাইরক মানখাঙ্কে থাঙ্গো টঙিনি আর সেবসাব রঙখাঙ্কে আসকসি ফিয়াবা খাবনে মারগিজিং ও জরাও হংকে সঙ্গে তামো নকুখা হংকে

깔려 있다니요. 전 사보 그방만의 마모고카 사보 그방만의 두비만카 어무하이록 저라오 바텔레마록 누카 누카 카보니 마레키싱 라디오 러허리앙게 앙 가이제기야 바이사이클 러허리앙게 앙 가이제기야 어무하이록 흔히냐이 살레마록 তাই আং বাইথাং মাং নুখা তে অমহাই খাইনো তরক তরক তাম ফাই সব কাইকে আংকে ডাউরি সিস্টেম হায়াকাবা কেবা পন প্রথা হায়াকাবা চিনি কক বাই হিংকাংকে পম হুনি হিনলাই হুনি সাও অকরা রক তামনি বাকি পম হুন হিংকাংকে মকিটং থাইকথং র কাইকে আংকে আবনো ক্রাক খাই বাজার না বাগাই হামসারনানি বাগাই নাই বনো হাত চুক চুক সর খাই নাই পম রিরো হুনি সাও হিংকাংকে অমহাইনো পম রিরো হনাই সালাই বাক্সা বাক্সা হাকে অজর ওসং বরি বসারক ন কাইলাইও আও নগ্ন খুঙ্গো শিকলারক সকা হাঙ্কাকে কাইনানি নাঙ্গো সং কাইলিনে নাঙ্গো তাই অজর হামজক রক রহলাইও আসু বৈসিমিং পাইয়া তাবুক তাম খাইলাই আহকে মানে খনাই রহলাইও মালখুং বাইক সাইকেল খেত পান্থর অমহাই খাইনাই রহলাইও তাই ইয়ং সান লাইও সানাই রক বো সান লাইও হাকে খাবনে মারি কিছিং ডৌরি সিস্টেম হাই কাবা পন মানে আবো তামো নরক সাইন মান খানা হাকে ও পন প্রথা হাই কাবা ডৌরি সিস্টেম ও জোরাও সিনি সোসাইটিও আসে খ্লাইনাই মসাইয়া উনি টং মানে চেং নুগুই টং অমনি বাগাইনো কবাং মা বরি বসারক বরক বরনি জরা ফাইয়ে সিনিনো লংমারক গমানানে নাংখা নগ সাইসা গ্রাক গ্রাজক সংবাই সাতুক জাগনানে নাংখা তাই ব ও নাইথক সংসারন ইয়াকরি থাংনানে নাংখা অমহাইরক জং নুখা খাবংনি মারকিসিং হংকে অর পনতামন হন মানে নং চিকন মিকন জেসপন নং থং আবরিয়া হংকা হংকে আংকাই জিগিয়া হনাইনাই নং সান মানে ডিমান্ড খাই মানে আবনসে হনো পন আবনসে হনো পন তে পম হাকে অমহাই হামজক কতাল তে সামরি হামজক রহনাই রক আইনি নুই নাই সামরি সংন মার হর মানে অমরিয়া হাঙ্গাঙ্গে আং কাইজে গিয়া আনু খেত কানিসারিয়া হাঙ্গে আং কাইজে গিয়া আনু রাং লাকাইসারিয়া হাঙ্গে আং কাইজে গিয়া আবো কিসি সাপুনগারা সেতেন চিকুন সাপুনগারা সেতেন আনু রাবার বাগান কিসারিয়া হাঙ্গে আং কাইজে গিয়া অমহাই হেনই সানই যে নালাই মানে অবন হনো পন খাপুনে মারাকিসিং অমুক কাইসা বেমার বেলাকে হামিয়া তাবো সিনি টং থানিও বেলাকে হামিয়া নুকজাগি টং তাই সং যে রহর নাই রক বহাইন সিনি ওয়ান সুক মারক আশেক খাইনাই তলাও সগৈখ্যা তাম হনই সালাই হিংকাকে আয়াং জামাইন হায়কাবা সামরিন নাসিগিপুন রহনা নাংটা হনই সালাইও তাম্বা হনে হিংকাকে জামাই হায়কাবা চামরি অমহাই মহাই চাকরি খাই টংটা হনই সালাইও বা আবদ বন হ্যাঁ মালখুং খুঁজাফন রহইয়া হনই সালাইও বনবা বি মোখাং নাসিগিপুন রহনা নামমানি তা হনাই নাই হিংকে ইয়ং মানে রকব মানে ল ইংখা রহনে রকব অমহাই হনে সে ওয়ান সৌই টংলাইও ফিয়াবা ইয়ং তে খরকসা টং হ্যাঁ ব হংকাঙ্কে কে বয়া বয়ার বয়ার হংকাঙ্কে ব খরকসা চাকরি রোগ খাইজে গিয়া সেবু খাই যাব হাইন টংজানায় টাঙি চাজানাই বব কাইজা উখা বন রে রহকা বাইক খুংসা ফিয়াবা ওগুলো তামো সালাই আবো হাই হাইন বেকার সালার তানি বাকি বাইক রহবা অমহাই রকনি সালাইও খাপাংনে মার্কিসিং অমহাই সিনি ওয়ান ছুক মারক আবো বেলাইকে মোজাং গিয়া গত গিয়া সাবন রহনা নিকলাই আবো সে আবো সঙ্গে ওয়ান ছুক দেখলাইও ফিয়াবা অর সানি যে নামানি আবোকে বেলাই মোজাং গিয়া সং অ রগ সানি এফান বুয়া বুহা হানজানাই রক বসাজগ্ন বিনি মালখুং খুংটাম টংকে ব খুংসা রহর বসাজগ্ন ব নগ্র তাঙিরিও কিসি কপলা খাই ব টনামুসুই হাইদা টনিয়া ফিয়াবা খাবনে মারকিজিং অমহাই খাইনাই তমু ন পন নাই কাজাগি টংখাঙ্কে আবো বেলাইকে মোজাং গিয়া হামজগ সাজগ্ন তরসার বু টক খাইকা হাঙ্কে আবো আশে খাইন মোজাং গিয়া গত গিয়া বনি বাকি জিনানে নাঙ্গো অবো বসুক জরাতই

ni society o hamya omong ka kaisa sraimung nangjak se sraimung nangjak sini indian ni kerongo tam saba the dowry prohibition act 1961 aro sao omhoi khlai pon nauinai tumun kaija khangke bono bisibani alongo bono chobi manu bisiba joratei tai bono rang mohaino fine khlai rimano 15,000 bono fine khlai rimano rangmar nai hoi nai te omhoi khlai no indian penal code section ip indian ipc abo 498 e obo sao arbo bisik thamrok nang aro bono chobui tori mano omohai khlaino chini bharat haktorni kerango kabangma sectiono omo sijak tongo tomungno hamjek sajek rok no butok khlai sikri sokro khlai rok o hamjek thainani nang khangke ma thai khangke bono a kerangno rok chawi a nok nukhungni borokno romui mano eres khlai mano tai bari busarok tumungno dori system hai ka pon pom ni bagai nai nok nukhungo busai bai bakra bakra jik bai butok khlai nai satok jagai rok tumuno tongkha ke norok siringcha ta tongdi norok khorang tisadi man kha ke evidence norok no bumani tokmani dak rok mari rok hayake tumuno video recordok tongkha hanke tebo kaham norok ganani norokni police station no norok thangai nai norok fir hai kabo complain file khlai mano norok aro norok tam khlai nai details norok bebak no record ma sei nai ano mohaini bagai nai bu togo ajorao adeto omoi mohai khlai kya bebak no record khlai di আর নক নুখুংনি বরক সাবো সাবো নুনু বুতক খ্লাই ভাইকে নুনু সাতক খ্লাই আবো উনি মানো ফিজিক্যালি নুনু বুতক খ্লাই মানো বুয়া ফানো মেন্টালি টর্চার নুনু শিকিরি সক্র খ্লাই হমনিন তং কেসেব খিগলাই তং খাহকে আবরক ন ব্যাবাক নুন খবুই নাই রেকর্ড খ্লাই নাই নুন ফাইল খ্লাই মানো নিন গানানি পুলিশ স্টেশন আবনি ওলন আরবো তুমু নুইয়া হংকে নং এসপি নর খ্লাই মানো নং তাই বুয়া প্রিনে মানো হাঙ্কর ফা হাই কাবা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নি মকলবো নং থাঙি মানো বনবো নং সাউই মানো নং রেকর্ড লাঙি মানো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নি আরো থাঙি মানো হাবংনি মার্কিসিং তাই সিনি হাক্তরবো তঙ্গো বরি রকনি কাইসা মথা আ মথা রক বাই ফোনর গ্রঙ্গি মানো নুনু সাবো বুতক খ্লাই তামনি বাকি বুতক খ্লাই আবার নং বেবাক মেনশন খ্লাই খ্লাই দি হায়কে নং আর নি ইয়গুই মানান তমন নং বরই হনাই নাই আর নি নক নুখঙ্গো ন ফানে আরো মানে খনি নাহাদি রাং নাহাদি হা অম হাই হিনি মানু বুতক খ্লাই তংকে সাল বসক নং অম হাই খ্লাই মানে রই মানাই নং মানে রই মানগ্লা ফিয়াবা আবন বাগিন ও জরাও গবাং জরাওন সেন বরি বসারন থৈমানি রক নুখা হা বসাগো কেরোসিন রুই সকমারক চং খনাকা মন বইন অমহাই রক তা অংথং নুখুং রগ তা অংথং তামনি হনবা নুখুং খালাই মানে আবং হামসানানি নক নুখুং খাক চাঙ্গি তংনানি ক্রা ক্রা জক সং রক বাই তংথগুই হিক সাই বসা বুতই রং তৈ তংথগুই তংনান বাকি নুখুং খালাইও হাইকে তমুং রাং পয়সানি বাকি গবামা লামাতৈ ও যে ডৌরি সিস্টেম আবং ট্রান্সফার খাই মানে নুখুং কাইসানি তাই কাইসে নুখুঙ্গো ট্রান্সফার খাই রহমানি অমন বাকি বুত হক শিগ্রি সকর খাই আঙ্কে নরক সিরিং চাতা তংদি হাই সহিতা তংদি খরাং তিসাদি আবন ইয়াকনি নরক কাতি ওই মানান তাই সেন ও কক্ন সেন শিলায়ন বুইনব সেন সাইমান রায়ন হাই কেন সিনি কামি রগ সিনি নক নুখুং রগ অম হাই বুতক ওয়ালাই সুগলাই রক আসে গবাং ইংলাক তে বড় রক পন হই সাননি বেলাই লাইসি নাই কাইজাক ফুরু আনো মহাই মার নাই আনো মালখুং খুংসা মার নাই আনো রাং আসং মার হনাই হনি সাননি লাইসি ওয়ান খাবনি মারি কিছিং হাই দানা হাকে তিনিন বাগৈ সরংদি তাই সিদি আসক জরদি ইংগারে সিদিং সং তাবক তাই কাইসা পান্ডাও থাং লাইনাই নরক অমনো
비리 말 나이 감

0: শুভ দুপুর
1: শ্রোতা বন্ধুরা, শুভ দুপুর। সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন। হ্যাঁ, ভালো থাকারই কথা, কিন্তু গরমটা একটু কেমন যেন মনটা খারাপ করে দিয়েছে, তাই না? বেশি বৃষ্টি বেশি গরম যেমন ভালো লাগে না, তেমনি আমাদের এফএম উজ্জয়ন্তকে কিন্তু সবার ভালো লাগে। আপনারা টিউন করেছেন 101.6 মেগাহার্জ এফএম উজ্জয়ন্ত। আর এই মুহূর্তে আপনাদের সঙ্গে, অর্থাৎ আজকের দুপুরের আড্ডায় আপনাদের বন্ধু আর যে মহুয়া রয়েছি, তাহলে ঝটপট ফোন করুন আর তার সঙ্গে অবশ্যই জানান আপনার পছন্দের গানটি কী রয়েছে। অবশ্যই সেটা হতে হবে ছবির গান, ছায়াছবির গান, অর্থাৎ মুভি সং হতে হবে। বন্ধু আছেন সঙ্গে? হ্যালো, নমস্কার।
2: নমস্কার।
1: হ্যাঁ নমস্কার,
2: ভালো আছেন?
1: হ্যাঁ ভালো আছি। আপনি ভালো আছেন?
2: হ্যাঁ ভালো আছি।
1: বলুন কি গান শুনবেন?

0: तो वही ना मुझे पुराना छुपी दर्द
1: दर्द अच्छा है
0: प्यार का दर्द है एक घंटे
1: प्यार का दर्द है अच्छा ठीक है धन्यवाद
0: ভালো থাকবেন ম্যাম
1: হ্যাঁ আপনিও ভালো থাকবেন प्यार का दर्द है আরো একজন বন্ধু আছেন হ্যালো নমস্কার
2: হ্যালো
1: হ্যালো হ্যালো শুনতে পাচ্ছি
2: হ্যাঁ
1: হ্যাঁ বলুন শুনতে পাচ্ছি বলুন
2: হ্যাঁ ম্যাডাম
1: হ্যাঁ
2: আমি গান শুনতে চাই
1: হ্যাঁ বলুন
2: আপনার হিন্দুস্তানি
1: না আমি আরো পুরনো গান শুনতে হবে এটা ফেলে রাজা হিন্দুস্তানি আচ্ছা নামটা বলুন নামটা বলুন হ্যালো হ্যালো হ্যাঁ রাজা হিন্দুস্তানি থেকে কোন গানটা
2: যে কোন গান
1: আচ্ছা কি নাম বলছিলেন আপনার
2: কমলা
1: কমলা কোথা থেকে ফোন করেছেন কোথা থেকে ফোন করেছেন
2: গাবর্দি
1: গাবর্দি থেকে আচ্ছা ঠিক আছে সঙ্গে থাকুন কমলা দেবী অবশ্যই আপনাকে আপনার পছন্দের গানটি শুনিয়ে দেব

0: হ্যালো, নমস্কার, কে আছেন বন্ধু?
1: নমস্কার দিদি।
0: নমস্কার,
1: আমি আশুতোষ দেবনাথ কৈলাসহর থেকে বলছি।
0: হ্যাঁ আশুতোষ বাবু, বলুন।
1: আপনি ভালো আছেন দিদি?
0: হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন?
1: হ্যাঁ ভালো আছি দিদি, আর ফোনটা পেয়ে গেলে আরো ভালো হয়ে যায়।
0: হ্যাঁ এটা সত্যি কথা।
1: তো আজকে তো দিদি বিশেষ একটা দিন, সুরের জাদুকর রাহুল বর্মনজির শুভ জন্মতিথি। তো আজকে আমি উনার সুর দেওয়া বিখ্যাত একখানা গান শুনিয়ে উনাকে আমি শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি।
0: আপনি আপনি বরং নামটা বলুন, আমরা সবাই মিলে শুনি, কারণ আপনার এক দেরি করাতে আরো অনেকজন তো ফোন লাইনের উপরে রয়েছে।
1: আচ্ছা আচ্ছা,
0: তাহলে আপনি নামটা বলুন, আমি শুনিয়ে দেব।
1: হ্যাঁ, ছবির নাম হচ্ছে আপনার হাম কিসি সে কাম নেহি।
0: হাম কিসি সে কাম নেহি। আচ্ছা।
1: এ লড়কা হে আল্লাহ কেসা হে দিবানা, আশা ভোসলে আর মোহাম্মদ রফিজি গেয়েছেন গানটি, আর মজরু সুলতানপুরি লিখেছেন, আর আরডি বর্মন সুর দিয়ে সাজিয়েছেন।
0: আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ, ভালো থাকবেন। ইয়ে লড়কা হে দিবানা, একদম। শ্রোতা বন্ধুরা ফোন করুন 0381-2326-253, এই নম্বরে আপনার পছন্দের গান শুনুন। হ্যালো নমস্কার।
2: হ্যালো
0: হ্যালো,
2: নিখিল পণ্ডিত বলছি।
0: হ্যাঁ বলুন নিখিল বাবু।
2: মুকেশের মেহবুব মেরে মেহবুব মেরে,
0: ছবির নাম
2: মেহবুব মেরে মেহবুব মেরে।
0: আচ্ছা, ছবির নাম, ছবির নাম বলতে পারবেন
2: না?
0: আচ্ছা ঠিক আছে, আমি দেখব আছে কিনা। ধন্যবাদ। এবার তাহলে চলে আসি কমলা দেবীর পছন্দের গান রাজা হিন্দুস্তানি থেকে, মানে পছন্দের ছবি রাজা হিন্দুস্তানি থেকে এই গানটি পড়ছি।

0: পরপর দুটো গান শুনলাম আমরা, যেই দুটো গান হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের সাথে আমাদের কাছে এসছে। পশ্চিমবঙ্গ হাওড়া থেকে কর্তব্য ছবি থেকে শুনতে চেয়েছেন লালন ঘরামি, আর তারপর এক্ষুনি যে গানটা শুনলাম তোমার আমার ভালোবাসা, এটা শুনতে চেয়েছেন বাদল খটিয়াল। ওনারা দুজনই পশ্চিমবঙ্গ হাওড়া থেকে অনুরোধ জানিয়েছেন। আমাদের হাতে অনেকগুলো গান রয়েছে, তাও একটা অনুরোধ। হ্যালো নমস্কার। হ্যালো
1: নমস্কার।
0: হ্যাঁ নমস্কার,
1: আমি সমুদয় বর্মা।
0: শম্ভুদেব বর্মা, আচ্ছা হ্যাঁ বলুন।
1: গান শুনতে পারবো তো ম্যাম? মহারাষ্ট্র ছবি থেকে
0: ঠিক আছে,
1: নমস্কার,
0: ধন্যবাদ,
1: ধন্যবাদ।
0: এবার তাহলে আমরা চলে যাচ্ছি কৈলাস শহর থেকে। আশুতোষ বাবু শুনতে চেয়েছেন হাম কিসি সে কাম নেই ছবি থেকে ইয়ে লড়কা হায় আল্লাহ এই গানটি। তাহলে চলুন এই গানটি আগে শুননি, তারপর শুনবো নিখিলবাবুর পছন্দের গান মেহবুব মেরে মেহবুব। এই গানটি মুকেশ এবং লতার কণ্ঠে শুনতে চেয়েছেন পাথর কে সনম ছবি থেকে।

0: আমরা শুনলাম এই গানটি শম্ভু দেববর্মা মহাশয় এই গানটি শুনতে চেয়েছিলেন। অনুরোধ রইল। হ্যালো নমস্কার। হ্যালো
1: হ্যালো,
0: হ্যাঁ হ্যালো নমস্কার।
1: হ্যাঁ, আমি শম্পা সরকার বলছি আগরতলা থেকে।
0: হ্যাঁ বলুন।
1: বলছি, প্যার কি মন্দির একটা গান দিলে ভালো হতো এই ফিল্মের।

0: গানটা,
1: যে কোনো একটা। আচ্ছা, যে কোনো একটা গান তো?
0: হ্যাঁ হ্যাঁ, প্যার কা মন্দিরের যে কোনো একটা।
1: আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অবশ্যই শোনাবো। আমাদের হাতে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অনেকগুলো গানের অনুরোধ এসে গেছে, আবার রয়েছে ফোন লাইনের ওই পারের ফোনও। হ্যালো, নমস্কার।
2: হ্যাঁ ম্যাম নমস্কার, আমি সুমন বলছি।
1: হ্যাঁ সুমন বলো, ভালো আছো?
2: কেমন আছে?
1: ভালো আছি।
2: আপনি কেমন আছে?
1: ভালো আছি।
2: অনেকদিন পরে
1: বলো, কি গান শুনবে
2: ম্যাম? চুরালিয়া হ্যায় তুমনে, এটা থেকে টাইটেল একটা।
1: চুরা লিয়া হ্যায় তুমনে, এটা তো ওই হাম কিসি সে কাম। আচ্ছা ঠিক আছে,
2: গানটা হলো আঁখো কি কাজল কি তারা।
1: আঁখো কি কাজল কি তারা, আচ্ছা আমি দেখছি কোনটা রয়েছে। হ্যাঁ ঠিক আছে,
2: তুমি
1: হ্যাঁ হ্যাঁ ভালো থাকবে, আসবো তো অবশ্যই। আচ্ছা ঠিক আছে, দেখতে হচ্ছে গানটা কি রয়েছে। আরো একজন বন্ধু আছেন, হ্যালো নমস্কার।
3: হ্যালো ম্যাডাম।
1: হ্যালো
3: নমস্কার ম্যাডাম। গান মানে গান নেই?
1: আপনি কে বলছিলেন?
3: আমি তো নাম বলতে বলতে চৈত্র দেব বর্মা বাইনবাড়ি।
1: কি দেব বর্মা?
3: চৈত্র,
1: চৈত্র দেব বর্মা। আচ্ছা হ্যাঁ
3: হ্যাঁ হ্যাঁ ম্যাডাম
1: বলুন।
3: তারা তো ওই হিন্দি গান।
1: কি গান? এবার তাহলে আমরা এবার চলে যাব অনুরোধে গানে, যেগুলো হোয়াটসঅ্যাপের মাধ্যমে এসছে। কণিকা দেবী অনুরোধ করেছেন পারসন ছবি থেকে কেহনা হ্যায় এই গানটি। পশ্চিমবঙ্গ হাওড়া থেকে রিঙ্কু মণ্ডল এবং অভিজিৎ মণ্ডল শুনতে চেয়েছেন মিস্টার অ্যান্ড মিসেস খিলাড়ি ছবি থেকে একটি গান, জব নকরি নকরি মিলেগি এই গানটি। তবে হ্যাঁ, অজিত দেববর্মা, আপনি যে গানটা লিখে পাঠিয়েছেন আমি কিছুই বুঝতে পারিনি, তার জন্য আপনার গানটা আমি শোনাতে পারলাম না, দুঃখিত। তাহলে এবার চলুন পরপর দুটো গান হোয়াটসঅ্যাপের থেকে শুনবো, আর দুটো গান শুনবো ফোন লাইনের ওই পার থেকে, যে অনুরোধগুলো এসছে সেখান থেকে।

0: হ্যালো, নমস্কার। আসলে অনেকগুলো গান আমাদের হাতে জমে এসছে, জমে রয়েছে। কিছু আছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে, আর কিছু রয়েছে ফোনিংয়ে। তো হ্যালো, নমস্কার। হ্যালো,
1: নমস্কার ম্যাডাম।
0: হ্যাঁ, নমস্কার।
1: আমরা হিন্দি গান শুনতে চাই।
0: হ্যাঁ, কে বলছিলেন আগে বলুন।
1: শশীন্দ্র দেববর্মা, টাকাজলা এরিয়া।
0: আচ্ছা, বলুন কি গান শুনবেন। আচ্ছা, গানটা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। এবার আমরা শুনলাম এতক্ষণ শম্পা সরকার এবং সুমনের পছন্দের গান, দুটো ছবি থেকে শুনলাম। এবার আমরা শুনতে যাচ্ছি, বিধানবাবু শুনতে চেয়েছেন আখরি খাত ছবি থেকে একটি গান, আর প্রসেনজিৎ মণ্ডল পশ্চিমবঙ্গ হাওড়া থেকে শুনতে চেয়েছেন এক দুজে কে লিয়ে ছবি থেকে গান, আর সঙ্গে মিষ্টি। হ্যাঁ, মিষ্টি শুনতে চেয়েছে খাত থেকে অরিজিৎ সিংয়ের কণ্ঠে গান। তো আমরা এই কয়টা গান শুনে আবার ফেরত আসছি।

একটি ঘোষণা। আকাশবাণী আগরতলার পক্ষ থেকে জানানো যাচ্ছে যে যারা মনসা মঙ্গল গান পরিবেশন করেন এবং বর্তমানে আকাশবাণীর কোনো গ্রেডেশন প্রাপ্ত নন, তারা আকাশবাণী আগরতলায় মনসা মঙ্গল গান পরিবেশনের আগ্রহ প্রকাশ করলে সাদা কাগজে আবেদনপত্র জমা দিতে পারেন। উল্লেখ্য, প্রধান গায়ক এবং দলীয় সদস্যরা প্রত্যেকে শুধুমাত্র একটি মাত্র পর্বে অংশগ্রহণের সুযোগ পাবেন। আবেদনপত্রে আবেদনকারীর নাম, ঠিকানা, যোগাযোগের নম্বর এবং দলের বিবরণ স্পষ্টভাবে উল্লেখ করার জন্য অনুরোধ করা হচ্ছে। আবেদন করার শেষ দিন 6 জুলাই 2026। বিস্তারিত তথ্যের জন্য অফিস চলাকালীন সময়ে আকাশবাণী আগরতলার সঙ্গে যোগাযোগ করা যেতে পারে। ঘোষণাটি শেষ হলো। শ্রোতা বন্ধুরা, আমরা শুনলাম অনেকগুলো গান, আর অল্প কিছুক্ষণ সময় আমরা এই পর্বে আছি, তারপর নিউজ হেডলাইন্স, তারপর আবার এই পর্বে ফিরে আসব। তো এখন শুনবো আমরা চৈত্রবাবু শুনতে চেয়েছেন সরগম ছবি থেকে একটি গান। তাহলে সরগম ছবি থেকে এই গানটি রইল আপনার জন্য।

0: নমস্কার।
1: হ্যালো
0: হ্যালো হ্যালো, কে বলছেন?
1: না বলছি,
0: হ্যাঁ
1: আমি আগরতলা থেকে রিয়াজ বলছি।
0: হ্যাঁ বলো।
1: আমি আমি আল্লাহ রক্ষা মুভি থেকে একটি গান শুনতে চাই।
0: কোন গানটা?
1: গানটির নাম হলো ডলি লেকে আহা কইয়া তানি।
0: ডলি লেকে ইহা কই আতা নেহি। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ ফোন করার জন্য। শ্রোতা বন্ধুরা, আমরা আড়াইটা থেকে আপনাদের সঙ্গে রয়েছি। সুরের আকাশে পর্ব নিয়ে আর এতক্ষণ আপনারা ছিলেন আমার সঙ্গে, আমি আর জি মহুয়া রয়েছি আপনাদের সঙ্গে। আর কিছুক্ষণ পরেই আমরা আবার ফিরে আসব আমাদের সুরের আকাশে পর্বটিতে। তবে এখন আমরা জেনে নেব নিউজ হেডলাইন্স। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামীকাল সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 135তম পর্ব। এই অনুষ্ঠানটি আকাশবাণী ও দূরদর্শনের সমস্ত নেটওয়ার্ক, আকাশবাণী সংবাদ ওয়েবসাইট www.newsonair.com ও নিউজ অন এয়ার মোবাইল অ্যাপে শোনা যাবে। আজ নতুন দিল্লির মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত 3-দিনব্যাপী ত্রিপুরা গ্লোবাল পাইনঅ্যাপল ফেস্টিভ্যালের উদ্বোধন করেন কেন্দ্রীয় ডোনার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার। তিনি বলেন, সম্প্রতি ডোনার মন্ত্রণালয় ও ত্রিপুরা সরকারের যৌথ উদ্যোগে উন্মোচিত 236 কোটির মিশন কুইন পাইনঅ্যাপলের মূল লক্ষ্য হচ্ছে ত্রিপুরার কুইন পাইনঅ্যাপল অর্থনৈতিক মূল্য 2028 সালের মধ্যে 35 কোটি টাকা থেকে 200 কোটি টাকায় পরিবর্তিত করা। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেন, জিআই ট্যাগযুক্ত কুইন আনারস শুধু রাজ্যে উৎপাদিত একটি ফল নয়, তা এই অঞ্চলের সাংস্কৃতিক ঐতিহ্য, কৃষি উৎকর্ষ এবং আদিবাসী জনগোষ্ঠীর কঠোর পরিশ্রমের এক প্রকৃত প্রতিফলন। অনুষ্ঠানে কৃষিমন্ত্রী রতনলাল নাথও উপস্থিত ছিলেন। ত্রিপুরা গ্লোবাল পাইনঅ্যাপল ফেস্টিভ্যাল উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুভেচ্ছা চিঠি পাওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। সামাজিক মাধ্যমে তিনি জানান, প্রধানমন্ত্রীর এই বার্তা ত্রিপুরার কৃষকদের ক্ষমতায়ন, কৃষিক্ষেত্রে উৎকর্ষ সাধন এবং বিশ্ববাজারে রাজ্যের খ্যাতিমান কুইন আনারসের বাজার সম্প্রসারণের লক্ষ্যে নতুন উদ্দীপনা যোগাবে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন বলেছেন, বিশ্বের যে কোনো দেশের অর্থনীতির শক্তি অনেকটাই নির্ভর করে এমএসএমই খাতের ওপর। আজ নতুন দিল্লিতে এমএসএমই দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। তিনি জানান, ভারতে এই খাত নতুন উদ্যোক্তাদের সাহস ও উদ্যোগী মানসিকতার প্রতীক। শুনলেন নিউজ হেডলাইন্স।

0: হ্যালো, নমস্কার। হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ, কে বলছিলেন? হ্যালো, হ্যাঁ, গান শোনাবো। কি শোনাবো, কি গান শোনাবো? আপনার নামটা বলুন আগে। দুঃখিত, আপনার কথা আমি কিছুই শুনতে পাচ্ছি না। তো তাহলে আমরা এখন চলে যাচ্ছি, আমাদের কাছে অনেকগুলো অনুরোধ রয়েছে। ঝর্ণা ভট্টাচার্য জিরানিয়া থেকে, উনি শুনতে চেয়েছেন রজনীগন্ধা ছবি থেকে একটি গান। তাহলে চলুন আমরা সেই গানটিতে চলে যাই।

Tokyo, Tokyo, Osaka, Osaka.

0: হ্যালো, নমস্কার, কে আছেন বন্ধু?
1: হ্যালো,
0: হ্যালো,
1: হ্যাঁ, আমি পূর্ণিমা বলছি।
0: হ্যাঁ বলুন।
1: গান শুনবো, হিন্দি গান। নাম হচ্ছে হিরো হিন্দুস্তানি। এই গানটা আমি সোমবার দিন শুনতে চেয়েছিলাম, কিন্তু গানটা প্লে করা হয়নি।
0: আচ্ছা বলুন, কোন গানটা?
1: গানটা শুনবো এখন, হিরো হিন্দুস্তানি মুভি থেকে। হিরো হিন্দুস্তানি মুভি থেকে না সোনা না চান্দি না হিরে না মোতি, এই গানটা।
0: আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হবে,
1: ঠিক আছে, ধন্যবাদ
0: ধন্যবাদ।

0: শ্রোতা বন্ধুরা, আমরা আরও বেশ কিছুটা সময় রয়েছি এই পর্বে, একদম 5টা পর্যন্ত। হ্যাঁ, স্টুডিওর ঘড়িতে 5টা, আর তারপরেই শুরু হয়ে যাবে আজকের সিকান্দার পর্বটি, যেখানে আমরা প্রশ্ন রাখি আর আপনারা তার উত্তর দেন। প্রশ্নোত্তর পর্ব 5টা থেকে 6:30 পর্যন্ত চলবে। তো 5টার আগ পর্যন্ত আপনারা ফোন করুন 0381-232-6253 এই নম্বরে। হ্যালো, নমস্কার।
1: নমস্কার।
0: নমস্কার, কে বলছিলেন?
1: হ্যাঁ, আমি আমি আমি পশ্চিমবঙ্গের বীরভূম জেলার দুবরাজপুর থেকে অমিতাভ ঘোষ কথা বলছি দিদি।
0: হ্যাঁ অমিতাভ বাবু, বলুন।
1: হ্যাঁ, কেমন আছেন দিদি?
0: ভালো আছি, আপনি ভালো আছেন?
1: দেখুন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব আমাদের এখানে খুব গরম দিদি, প্রচুর গরম।
0: কেন, সে একই অবস্থা,
1: একদম বৃষ্টি নেই যে। তো যাই হোক, আজকে আমাদের মহান গায়ক, প্রবাদপ্রতিম গায়ক আর ডি বর্মন, যাকে আমরা পঞ্চম দা বলে চিনি, আজ তার জন্মদিন। তারপর বিনম্রতা এবং প্রণাম জানাই তাকে, এবং তার গাওয়া যেতে যেতে পথে হলো দেরি এই গানটা যদি শোনান দিদি, তাহলে আমি খুব কৃতজ্ঞ থাকবো।
0: একদম একদম আপনাকে শুনিয়ে দেব।
1: ধন্যবাদ দিদি, ধন্যবাদ,
0: ধন্যবাদ, ভালো থাকবেন। আচ্ছা, এবার তাহলে আমরা চলে যাচ্ছি, আমরা শুনছিলাম আল্লাহ রাখা ছবি থেকে ডলি লেকে ইয়াহা কই আতা নিহি, এই গানটা শুনতে চেয়েছিলেন রিয়া দেবনাথ। এবার অজিতবাবু SMS করেছেন দেখা প্যার তুমহারা এই গানটি। আচ্ছা, দেখি এই গানটা পাই কি না, বলতে পারছি না পাবো কি না। হ্যাঁ, দেখা প্যার তুমহারা ছবি থেকে উম্র তেরে নাম কার দি এই গানটি। আচ্ছা, শোনাবো অবশ্যই, তবে আরও একজন বন্ধু আছেন সঙ্গে। হ্যালো, নমস্কার।
2: হ্যালো।
0: হ্যালো,
2: নমস্কার, আমি ধীরেন দেব বর্মা বলছিলাম।
0: ধীরেন দেব, ধীরেন দেব বর্মা?
2: ধীরেন।
0: আচ্ছা, বল।
2: ছবির নাম হলো আয়ে দিন বাহার কি।
0: আয়ে দিন বাহার কি, আচ্ছা, গানটা,
2: গানের লাইনটা একটু লম্বা আছে। ইয়ে কলি জব তালাক ফুল বনকে খিলেগি, ইন্তজার ইন্তজার ইন্তজার।
0: তাহলে এবার চলে যাবো অজিত বাবুর পছন্দের গানে, তারপর যাব বিশ্রাই বাবু শুনতে চেয়েছেন ইশক ইশক ছবি থেকে একটি গান, আর আসাম থেকে অনুরোধ জানিয়েছেন বিকন মুন্ডা, বিখন মুন্ডা, উনি বলেছেন যে ওনার নাম নিয়ে যে কোনো একটা গান শুনিয়ে দিতে। অবশ্যই শুনিয়ে দেব আমরা সেই গান। খোকাবাবু ছবি থেকে গান শুনতে চেয়েছেন বিখন মুন্ডা। তো যাই হোক, এখন আমরা যেই পর্বে যাচ্ছি, সেই আর যে গানটিতে যাচ্ছি সেটি হচ্ছে দেখা প্যার তুমহারা ছবি থেকে সুরেশ ওয়াদকারের কণ্ঠে এই গানটিতে।

0: হ্যালো, নমস্কার, কে আছেন বন্ধু?
1: নমস্কার ম্যাডাম।
0: নমস্কার,
1: আমি গোলাঘাট থেকে বিজেশ কথাছি ম্যাডাম।
0: হ্যাঁ বিজেশ বাবু বলুন।
1: আমি গান শুনতে চাই, চুরালি আহে তুমে যে দায়ে আশা ভোসলের গাওয়া।
0: আচ্ছা ঠিক আছে, সঙ্গে থাকুন, ধন্যবাদ। চুরালি আহে তুমনে যো, এই গানটা শুনতে চেয়েছেন ব্রিজেশ বাবু। হ্যালো নমস্কার। হ্যালো হ্যালো, হ্যাঁ বল।
2: হাম তুমারি সনম,
0: হাম
2: হাম তুমারি সনম মুভির নাম।
0: আচ্ছা গান
2: কবি বান্দান চুরালি আহে গানটা।
0: আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। এবার আমরা গান শুনব, হিতেন্দ্র দাস মহাশয় শুনতে চেয়েছেন, যে কোনো গান শুনতে চেয়েছেন পশ্চিমবঙ্গ থেকে। তিনি বলেছেন ওনার নামটা যেন বলি আর যে কোনো একটা গান শুনিয়ে দিতে। তো হিতেন্দ্রবাবু আপনার জন্য রইল এই গানটি।

একটি ঘোষণা। আকাশবাণী আগরতলার পক্ষ থেকে জানানো যাচ্ছে যে যারা মনসামঙ্গল গান পরিবেশন করেন এবং বর্তমানে আকাশবাণীর কোনো গ্রেডেশন প্রাপ্ত নন, তারা আকাশবাণী আগরতলায় মনসামঙ্গল গান পরিবেশনের আগ্রহ প্রকাশ করলে সাদা কাগজে আবেদনপত্র জমা দিতে পারেন। উল্লেখ্য, প্রধান গায়ক এবং দলীয় সদস্যরা প্রত্যেকে শুধুমাত্র একটিমাত্র পর্বে অংশগ্রহণের সুযোগ পাবেন। আবেদনপত্রে আবেদনকারীর নাম, ঠিকানা, যোগাযোগের নম্বর এবং দলের বিবরণ স্পষ্টভাবে উল্লেখ করার জন্য অনুরোধ করা হচ্ছে। আবেদন করার শেষ দিন 6 জুলাই 2026। বিস্তারিত তথ্যের জন্য অফিস চলাকালীন সময়ে আকাশবাণী আগরতলার সঙ্গে যোগাযোগ করা যেতে পারে। ঘোষণাটি এখানেই শেষ হলো। শ্রোতা বন্ধুরা, আমাদের হাতে আর সময় নেই, আরও একটি অনুরোধ রয়েছে। সেই অনুরোধটি শুনতে শুনতে আমরা এই পর্ব থেকে বিদায় নেব আজকের মতো। আর তারপরেই আসছে আপনাদের সবার পছন্দের পর্ব, প্রশ্নোত্তর পর্ব, আজকের সিকান্দার। হ্যাঁ, ওই পর্বে আবার কথা হচ্ছে, তবে এক্ষুনি আজকের মতো করে শেষ বন্ধু যিনি অনুরোধে জানিয়েছিলেন সেই অনুরোধটা রাখব। ব্রিজেশবাবু শুনতে চেয়েছেন চুরালিয়া হে তুমনে জ্যোতির্গো, ইয়াদো কি বারাত ছবি থেকে এই গানটি। তাহলে চলুন।

শুভ বিকেল শ্রোতা বন্ধুরা, এতক্ষণ ধরে আমরা ছিলাম আপনাদের পছন্দের গানের অনুরোধের আসরে। সেখানে আপনারা প্রত্যেকেই কেউ হোয়াটসঅ্যাপের মাধ্যমে, কেউ বা ফোন লাইনের মাধ্যমে আপনাদের অনুরোধ জানিয়েছেন, আর আমরা সেই অনুযায়ী অনুরোধের গান শুনিয়েছি। এবার আমরা যেই পর্বে রয়েছি সেই পর্বের নাম সবাই জানেন, শনিবার 5টা থেকে 6:30 পর্যন্ত আমরা এই পর্বে থাকি, আর এই পর্বের নাম হচ্ছে আজকের সিকান্দার। প্রশ্ন করব, উত্তর আপনারা দেবেন, আপনাদের থেকে নেব আমরা উত্তর, এবং সঠিক উত্তর হলে অবশ্যই সেটা গ্রহণযোগ্য। শ্রোতা বন্ধুদের বলবো যে নতুন বন্ধুদের আশা করি আমরা প্রত্যেকবার, এবারও আশা করব নতুন বন্ধুরা আমাদের সঙ্গে জুড়ে যাবেন। ভুল তো হতেই পারে, তাও চেষ্টা করবেন অবশ্যই। আর আরেকটা কথা, কথাটা হচ্ছে শুধুমাত্র ফোন লাইনের মাধ্যমে আজকে আমরা উত্তরগুলো নেব। হোয়াটসঅ্যাপে আপনারা প্রশ্নোত্তর পর্বের উত্তর দেওয়ার চেষ্টা করবেন না, শুধুমাত্র ফোন লাইনের মাধ্যমেই আমরা সেই উত্তরগুলো গ্রহণ করব। আর হ্যাঁ, আরেকটা কথা, এতক্ষণ ধরে আমরা অনুরোধের আসর শুনছিলাম, তো এখন আর শ্রোতা বন্ধুরা কষ্ট করে ফোন করবেন না, কারণ আপনি দেখতে পাচ্ছি আপনারা এখনও অনুরোধ করার জন্য, অনুরোধ জানানোর জন্য গানের ফোন করেই যাচ্ছেন। তো আপনাদের কাছে অনুরোধ রইল আমার তরফ থেকে যে আপনারা আজকে আর অনুরোধের আসরে ফোন করবেন না। এই মুহূর্তে পর্বটা হচ্ছে প্রশ্নোত্তর পর্ব, নাম হচ্ছে আজকের সিকান্দার। বারবার বলে দিচ্ছি, কারণ এমনও অনেক বন্ধু আছেন হঠাৎ করে ফোনটা রিসিভ করছেন আর একটা গান শুনতে চাইছেন, তাই তাদের উদ্দেশ্যে জানিয়ে দেওয়া, আগে জানুন, আগে শুনুন পর্বটা কি চলছে, তারপর না হয় আপনার অনুরোধ রাখবেন। তো তাহলে আজকে প্রথম প্রশ্নটা করেই ফেলছি আপনাদের জন্য। যে প্রশ্নটা রইল সেটা হচ্ছে প্যাংগং হ্রদ, প্যাংগং হ্রদ কোথায় অবস্থিত?

0: হ্যালো, নমস্কার।
1: নমস্কার, আমি আমফুল থেকে বলছি, শঙ্কর চৌধুরী।
0: হ্যাঁ শঙ্করবাবু, বলুন।
1: এটা লাদাখে?
0: একদম সঠিক উত্তর, ধন্যবাদ।
1: ধন্যবাদ।

0: কে বলছিলেন?
1: প্রতিমা বলছি, উত্তরটা হবে ঝাড়খণ্ড।
0: উত্তরটা
1: ঝাড়খণ্ড
0: না, হলো না। ধন্যবাদ।

হ্যালো, নমস্কার। হ্যালো হ্যালো, কে বলছিলেন? হ্যালো।

0: হ্যালো, নমস্কার।
1: নমস্কার, হ্যালো ম্যাডাম। ভারতের ঝাড়খণ্ড রাঁচিতে।
0: ঝাড়খণ্ডের রাঁচিতে, একদম সঠিক। কে বলছিলেন?
1: আমার নাম জয়শ্রী দেবপুরম।
0: আচ্ছা, ধন্যবাদ সঠিক উত্তর দেওয়ার জন্য। আসলে
1: ধন্যবাদ,
0: ভালো থাকবেন। আসলে ঝাড়খণ্ড জায়গাটা তো অনেক বড়, তাই না? তো শুধুমাত্র ঝাড়খণ্ড বললে কি হয় বলুন? ঝাড়খণ্ডের রাঁচিতে এই দশম জলপ্রপাতটি অবস্থিত। এবারের প্রশ্নটি হচ্ছে একদম সোজা প্রশ্ন, ব্রহ্মপুত্র নদ তিব্বতে কি নামে পরিচিত? ব্রহ্মপুত্র নদ তিব্বতে কি নামে পরিচিত?

0: হ্যালো নমস্কার, কে আছেন বন্ধু?
1: নমস্কার, আমি শঙ্কর চৌধুরী।
0: হ্যাঁ বলুন।
1: এটা শাংসু নামে পরিচিত।
0: একদম সঠিক উত্তর, ধন্যবাদ।
1: ধন্যবাদ।

0: হ্যালো নমস্কার।
1: হ্যালো নমস্কার।
0: হ্যাঁ নমস্কার, কে বলছিলেন?
1: আমি লীলা কর্মকার বলছিলাম।
0: হ্যাঁ হ্যাঁ,
1: হবে কিনা জানি না, চেন্নাইতে

0: নমস্কার, আমি শঙ্কর চৌধুরী।
1: হ্যাঁ বলুন শঙ্কর বাবু।
0: এটা গুজরাটে।
1: একদম সঠিক উত্তর। আচ্ছা একটু বলতে পারবেন এটা কিসের জন্য বিখ্যাত?
0: মানে এই পার্কটা,
1: হ্যাঁ
0: এটা একটা সামুদ্রিক জাতীয় উদ্যান আর কি।
1: একদম সঠিক উত্তর, ধন্যবাদ শঙ্কর বাবু। ভারতের প্রথম সামুদ্রিক জাতীয় উদ্যান ম্যারিন ন্যাশনাল পার্ক। হ্যাঁ, মেরিন হয়তো শুনলেই সবার একটা কথাই মনে পড়ে যায়, সেটা হচ্ছে মেরিন ড্রাইভ। না, সেই সৈকতের কথা আমি বলছি না, ন্যাশনাল পার্কটার নামই হচ্ছে মেরিন। এবার যে প্রশ্নটা রাখছি সেই প্রশ্নটা হচ্ছে, ভারতের কোথায় মুক্তোর চাষ হয়?

হ্যালো, নমস্কার। হ্যালো হ্যালো, কে সঙ্গে আছেন?

0: হ্যালো, কে আছেন বন্ধু?
1: হ্যালো
0: হ্যালো
1: হ্যালো, আমি একটা গান শুনতে চাই।
0: আগে মন দিয়ে অনুষ্ঠানটা শুনুন, তারপর গান শোনার অনুরোধ করবেন। আগে দেখবেন, শুনবেন যে কি অনুষ্ঠান চলছে, তারপর না হয় অনুরোধটা করবেন, ঠিক আছে? এতক্ষণ ধরে আমি একটা কথাই বলছিলাম, আগে অনুরোধ আপনাদের কাছে যে আপনারা আগে অনুষ্ঠানটা শুনুন। শুধু শুধু গানের অনুরোধ করে আমাদেরও বিরক্ত করবেন না, অসময়ে আপনারাও বিরক্ত হবেন না। হ্যাঁ, নমস্কার। হ্যালো হ্যালো, নমস্কার। ফোন লাইনের ওপারে বন্ধু হয়তো আমাদেরকে ধরতে পারছেন না, লাইনের মাধ্যমে নেটওয়ার্কের প্রবলেম থাকতেই পারে। নমস্কার, কে আছেন?
2: হ্যালো
0: হ্যালো,
2: আমি খোয়াই থেকে বলছি।
0: হ্যাঁ, কে বলছিলেন?
2: নিখিল।
0: হ্যাঁ বলুন নিখিল বাবু।
2: মুখটা চাষ না?
0: হ্যাঁ,
2: তামিলনাড়ুতে।
0: কোথায়?
2: তামিলনাড়ু, গালফ অফ মেনার।
0: না হলো না,
2: গালফ অফ মেনার অঞ্চলে।
0: না হলো না, ধন্যবাদ।
2: গুজরাটেও আছে?

0: হ্যালো, নমস্কার।
1: আমি তাপস মজুমদার
0: বলছি। তাপস বাবু বলছেন, তাই তো?
1: হ্যাঁ
0: হ্যাঁ হ্যাঁ, বলুন তাপস বাবু।
1: মান্নার উপসাগরে?
0: বুঝতে পারছি না।
1: তামিলনাড়ুর মান্নার উপসাগরে?

জায়গাটার নাম তামিলনাড়ু তো বুঝলাম। হ্যালো, আচ্ছা।

0: হ্যালো, নমস্কার।
1: নমস্কার, আমি শঙ্কর চৌধুরী।
0: হ্যাঁ বলুন শঙ্কর বাবু।
1: হ্যাঁ, এটা মূলত তামিলনাড়ু মান্নার উপসাগর।
0: হ্যাঁ, মান্নার উপসাগরের সেটা তো ঠিকই বললেন তাপসবাবু, একই কথা বললেন, কিন্তু ওই মানে ওই জায়গাটার নাম কি বলতে পারবেন স্পেসিফিক্যালি?
1: যেখানে মুক্তা চাষ চাষ হয়, এটা আপনার
0: অনেক আগে থেকে, প্রাচীনকাল থেকে মুক্তা আহরণ করা হয় এবং সামুদ্রিক বাণিজ্যের জন্য বিশ্বজুড়ে তুতিকুড়িন কিন্তু বিখ্যাত। যাক, তুতিকুড়িন নামটা কিন্তু আমরা পেয়ে গেছি। এবার তাহলে যে পর্বে, মানে এই পর্বের পরবর্তী প্রশ্নটাতে আমরা চলে যাচ্ছি। এই পর্বের পরবর্তী প্রশ্নটা হচ্ছে, ভাগীরথী ও অলকানন্দা নদীর মিলন স্থলকে কি বলা হয়? ভাগীরথী ও অলকানন্দা নদীর মিলনস্থলকে কি বলা হয়?

0: হ্যালো, নমস্কার, কে আছেন?
1: নমস্কার, আমি শঙ্কর চৌধুরী।
0: হ্যাঁ শঙ্করবাবু, বলুন।
1: হ্যাঁ, এটা নামটা হলো দেবপ্রয়াগ।
0: একদম সঠিক উত্তর, ধন্যবাদ।
1: ধন্যবাদ।

এবারে প্রশ্নটা হচ্ছে, ভারতবর্ষে 82.30 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা অতিক্রমকারী সময়কেই তো আইএসটি বলা হয়, তাই না? এই রেখা ভারতবর্ষের 5টি রাজ্যকে অতিক্রম করে গেছে। জানতে চাইছি আপনাদের থেকে এই 5টি রাজ্যের নাম। আবারও বলে দিচ্ছি, ভারতবর্ষে 82.30 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা অতিক্রমকারী সময়কে আইএসটি বলা হয়, এটা আমরা সবাই জানি। এই রেখা 5টি রাজ্যকে অতিক্রম করেছে ভারতের। এই 5টি রাজ্য

0: হ্যালো, নমস্কার, কে বলছিলেন বন্ধু?
1: মজুমদার বলছি।
0: হ্যাঁ, তারপর বলুন।
1: উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ।
0: একদম সঠিক উত্তর, ধন্যবাদ। এবারের প্রশ্নটি হচ্ছে, মহাত্মা গান্ধীকে যেখানে দাহ করা হয়েছিল সেই জায়গাটার নাম কি? একটা বিশেষ নাম তো থাকে মহান ব্যক্তিদের, যেখানে দাহকার্য সম্পন্ন করা হয় সেই জায়গাটার একটা বিশেষ নাম থাকে, সেই নামটা জানতে চাইছি। হ্যাঁ, আমার মনে হয় আমাদের বন্ধুরা সবাই জানেন। হ্যালো, নমস্কার।
2: নমস্কার, আমি শঙ্কর চৌধুরী।
0: হ্যাঁ বলুন। আপনি আবার হাফ এন আওয়ার পরে ফোন করুন। আপনার অনেকগুলো প্রশ্ন কিন্তু আমরা উত্তর আমরা পেয়ে গেছি, ঠিক আছে? আমরা দেখব যখন আপনাকে কেউ এক্সিট করে যাচ্ছে তখন আবার আপনাকে অনুরোধ করব ফোন লাইনে আসার জন্য। এবার একটু আমরা অন্যদেরকেও সুযোগ করে দিই, ঠিক কি না? এবারের প্রশ্নটি হচ্ছে, কোন শহরকে ভারতের মধ্যবিন্দু বলা হয়? কোন শহরকে ভারতের মধ্যবিন্দু বলা হয়?

0: হ্যাঁ নমস্কার, কে বলছিলেন বন্ধু?
1: হ্যালো
0: হ্যালো,
1: আমি নিখিল রঞ্জন ভট্টাচার্য বলছি।
0: হ্যাঁ বলুন নিখিল বাবু।
1: দিল্লি?
0: না হলো না, ধন্যবাদ চেষ্টা করার জন্য।

0: হ্যালো, নমস্কার।
1: আমি তাপস মজুমদার বলছি।
0: হ্যাঁ বলুন তাপস বাবু।
1: মহর্ষি নাগপুর।
0: নাগপুর?
1: হ্যাঁ।
0: না হলো না দাদা, ধন্যবাদ।

0: হ্যালো, নমস্কার।
1: হ্যালো, আমি লীলা কর্মকার বলছি।
0: হ্যাঁ বলুন।
1: আইডিয়া করে
0: বলুন বলুন।
1: ভূপাল?
0: না হলো না।
1: মধ্যপ্রদেশের ভূপাল?
0: মধ্যপ্রদেশ ঠিক আছে,
1: হয়নি না?
0: মধ্যপ্রদেশ ঠিক আছে, কিন্তু মধ্যপ্রদেশের ভূপাল ঠিক নেই। অর্ধেক হয়েছে, তার জন্য ধন্যবাদ, ভালো থাকবেন।

হ্যালো নমস্কার। আচ্ছা তাহলে উত্তরটা আমি দিয়ে দিচ্ছি। উত্তরটা হচ্ছে, জায়গাটার নাম হচ্ছে শিহোর, আর সেটা হচ্ছে মধ্যপ্রদেশের জব্বলপুরের কাছে। মধ্যপ্রদেশের জব্বলপুরের কাছে শিহোরে, শিহোরকে ভারতের মধ্যবিন্দু বলা হয়। আচ্ছা এবার যে প্রশ্নটা রাখছি সেই প্রশ্নটা খুব সহজ, আমি জানি আপনারা সবাই দিতে পারবেন। প্রশ্নটা হচ্ছে, ভারতের কোন অভয়ারণ্যে সাদা বা বাঘ দেখতে পাওয়া যায়? আমি জানি আপনারা এক ডাকেই নন্দনকানন বলবেন, না নন্দনকাননে আনা হয়েছে, নন্দনকাননে সাদা বাঘ শুধুমাত্র তাকে অতিথি হিসেবে আনা হয়েছে। কিন্তু আসলে যে অভয়ারণ্যটা সাদা বাঘের জন্য বিখ্যাত, সেই অভয়ারণ্যটা কোথায় সেটাই জানতে চাইছি। হ্যালো নমস্কার। হ্যালো, ইকো হচ্ছে আমার সাউন্ডগুলো।

0: হ্যাঁ, কে বলছিলেন বন্ধু?
1: আমি দিদি ভাই, আমি দিলীপ লাহিড়ি বলছিলাম, আগরতলা।
0: দিলীপ লাহিড়ি? আচ্ছা, হ্যাঁ দিলীপ বাবু বলুন।
1: উত্তরটা হচ্ছে সুন্দরবন।
0: না, হলো না। সুন্দরবন তো না, হলো না। রয়্যাল বেঙ্গল টাইগার। ধন্যবাদ।

0: হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যাঁ
1: আমি বিধান দেবর্মা বলছি ঢাকা থেকে।
0: বিধান দেবর্মা? হ্যাঁ
1: হ্যাঁ জি, হ্যাঁ
0: বলুন।
1: হ্যাঁ মধ্যপ্রদেশে।
0: মধ্যপ্রদেশের কোন জায়গায়?
1: মুকুন্দপুর।
0: মুকুন্দপুর
1: পুর
0: মধ্যপ্রদেশের কোথায় বললেন?
1: মুকুন্দপুর বা এরকম কিছু একটা নাম।
0: না হলো না, মধ্যপ্রদেশ ঠিক আছে কিন্তু এক্সাক্ট নামটা হলো না। ধন্যবাদ চেষ্টা করার জন্য।

0: মধ্যপ্রদেশ মুকুন্দপুর এওয়ার জঙ্গল।
1: মধ্যপ্রদেশ মুকুন্দপুর
0: এওয়ার জঙ্গল?
1: না, হলো না, আমার সাথে ঠিক উত্তরটা মিলল না। ধন্যবাদ।

আমি জানিয়ে দিচ্ছি উত্তরটা। উত্তরটা হচ্ছে মধ্যপ্রদেশের বান্ধবগড় অভয়ারণ্যে সাদা বাঘ দেখতে পাওয়া যায়।

না বন্ধুরা, উত্তরটা আমি দিয়ে দিয়েছি, তাই এই প্রশ্নের উত্তরের জন্য আর ফোন করবেন না। প্রশ্নটা ছিল ভারতের কোন অভয়ারণ্যে সাদা বাঘ দেখতে পাওয়া যায়। উত্তরটা হচ্ছে মধ্যপ্রদেশের বান্ধবগড়ে, বান্ধবগড় অভয়ারণ্যে। এবারে যে প্রশ্নটা সেটা হচ্ছে, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে আলাদা করেছে কোন প্রণালী? আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে কোন প্রণালী আলাদা করেছে?

0: হ্যাঁ নমস্কার, কে বলছিলেন বন্ধু?
1: হ্যালো,
0: হ্যালো,
1: হ্যাঁ নমস্কার দিদিভাই।
0: হ্যাঁ নমস্কার,
1: হ্যাঁ শুভ বিকেল।
0: শুভ বিকেল, কে বলছিলেন?
1: হ্যাঁ আমি দুঃখ থেকে দুয়াল দাসিতেছি।
0: হ্যাঁ বলুন দুলাল বাবু। পক প্রণালী ডিগ্রিটা বলতে পারবেন, কত ডিগ্রি?
1: না এটা বলতে পারবো।
0: আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ।

0: হ্যাঁ নমস্কার, কে আছেন বন্ধু?
1: তাপস মজুমদার বলছি।
0: হ্যাঁ বলুন তাপসবাবু।
1: 10 ডিগ্রি পাক প্রণালী,
0: একদম সঠিক উত্তর, ধন্যবাদ। 10 ডিগ্রি চ্যানেল, এটাই রয়েছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে আলাদা করেছে। এবারের প্রশ্নটি হচ্ছে, এটা সবাই পারবেন, কারণ এখন খেলা চলছে, সবাই একদম যে যেখানেই থাকে সেখান থেকে একদম পূর্ব প্রস্তুতি নিয়েই সবাই খেলা দেখতে বসে যায়, তাই তো? তো সেখান থেকেই একটা প্রশ্ন, ফুটবল জগতে কালো হিরে কাকে বলা হয়?

0: आगे क्या होगा?
1: हाँ, हेलो, नमस्कार।
2: हेलो, আমি রিলা কর্মকার বলছি।
1: হ্যাঁ বলুন।
2: ছেলেকে?
1: একদম সঠিক উত্তর, ধন্যবাদ। ভালো থাকবো,
2: খুশি হলাম।
1: ধন্যবাদ। তাও তো তিনবারের চেষ্টা একবার হলো।
2: আর তুমি না আমাকে একটা ভালো সুন্দর প্রশ্ন দিয়েছো, আমি জানি যে কথা বলি।
1: ধন্যবাদ।

আচ্ছা শ্রোতা বন্ধুরা, এবার এই প্রশ্নটার উত্তর দিন। কোন শহরকে, ভারতের কোন শহরকে বাঘের রাজধানী বলা হয়? ভারতের কোন শহরকে বাঘের রাজধানী বলা হয়?

0: হ্যাঁ নমস্কার, কে আছেন বন্ধু?
1: তাপস মজুমদার বলছি।
0: হ্যাঁ বলেন তাপস বাবু।
1: মহারাষ্ট্রের নাগপুর শহর কি?
0: একদম সঠিক উত্তর, একদম সঠিক উত্তর, ধন্যবাদ। শঙ্করবাবু আপনাকে বলছি, আপনি এখন থেকে উত্তর দিতে পারেন আপনার প্রশ্নে। আমরা আমাদের প্রশ্নের উত্তরে আপনাকে আমরা আশা করছি। শ্রোতা বন্ধুরা চেষ্টা করবেন না, কারণ এই প্রশ্নের উত্তর দেওয়া হয়ে গেছে। প্রশ্নটা ছিল ভারতের বাঘের রাজধানী মানে কোন শহরকে বলা হয়। উত্তরটা হচ্ছে নাগপুর, মহারাষ্ট্রের নাগপুরকে। এবার যে প্রশ্নটা রাখছি সেই প্রশ্নটা হচ্ছে, কোন শহরকে ভারতের চিংড়ির রাজধানী বলা হয়? চিংড়ি মাছ খেতে সবাই ভালোবাসি, তাই না? আর সেটা কুচু চিংড়িও হতে পারে, কিংবা গলদা চিংড়ি, বলদা চিংড়ি, আরও কত কিছু আছে না, অনেক বড় বড় চিংড়ি আছে। সব কিছুর জন্য একটা জায়গা বিখ্যাত, সেই শহরটার নাম কি? ভারতের চিংড়ির রাজধানী কোন শহরকে বলা হয়?

সবাই জানি আমরা, নবাবদের শহর লখনৌ। এবার যে প্রশ্নটা, যে জায়গাটা সম্পর্কে রাখছি, সেটা হচ্ছে সুরমা নগরী কোন শহরের নাম? সুরমা নগরী, যেটা চোখে দেওয়া হয়।

0: বলুন।
1: তাপস মজুমদার বলছি।
0: হ্যাঁ বলেন তাপস বাবু।
1: সুরমানব, এটা হবে উত্তর প্রদেশের বেরেলি।
0: একদম সঠিক উত্তর, ধন্যবাদ তাপস বাবু। এবার একদম সঠিক, মানে একদম খুব জলের মতো সোজা একটা প্রশ্ন আপনাদের জন্য রাখছি। আমরা জানি ভগবান বিষ্ণুর 10টি অবতার রূপে ভগবান বিষ্ণু অবতরণ করেছেন, বা সেই 10টি অবতার রূপ জানতে চাইছি আপনাদের থেকে।

0: বলুন কে আছেন সঙ্গে?
1: আমি শঙ্কর চৌধুরী।
0: হ্যাঁ শঙ্করবাবু বলুন।
1: ভগবান বিষ্ণু দেবী অবতার দুটোর নাম না? মৎস্য কুর্ম বরাহ নৃসিংহ বামন পরশুরাম রাম বলরাম বুদ্ধ কল্কি।
0: বলরাম কি?
1: হ্যাঁ বলরাম বলেছি তো ম্যাডাম।
0: না বলরাম কি সঠিক?
1: হ্যাঁ কৃষ্ণের জ্যেষ্ঠ ভ্রাতা বলরাম।
0: হ্যাঁ সে তো আমি জানি।
1: তারপরে তুমি বলো মত বুদ্ধ।
0: হ্যাঁ বুদ্ধ তো রয়েছেই, বুদ্ধ তো আছেই, কিন্তু বলরামের জায়গাটা বলছিলাম, এটা কি সঠিক?
1: তাহলে তো আর বলতে পারছি না।
0: আচ্ছা ঠিক আছে, সঙ্গে থাকুন, দেখি অন্যরা কি বলছে।
1: ধন্যবাদ।
0: ধন্যবাদ।

0: জানেন তো কিভাবে একজন এইচআইভিতে আক্রান্ত হন?
1: সংক্রমিত সঙ্গীর সঙ্গে অসুরক্ষিত যৌন মিলনে,
0: সংক্রমিত ব্যক্তির ব্যবহার করা সূচ দিয়ে শিরাপথে মাদক বা ইনজেকশন ব্যবহার করার মাধ্যমে,
1: অপরীক্ষিত সংক্রমিত রক্ত অন্য ব্যক্তির শরীরে সঞ্চালন করা হলে,
0: সংক্রমিত গর্ভবতী মহিলা থেকে গর্ভস্থ সন্তান বা সদ্যজাত শিশুকে সংক্রমিত মায়ের বুকের দুধ খাওয়ানোর মাধ্যমে,
1: তাই সতর্ক থাকুন, জীবনকে ভালোবেসে এইডসকে প্রতিরোধ করুন।
0: মনে রাখবেন, এইচআইভি এবং এইডস বিষয়ে সত্যটা আমাদের জানতে হবে।
1: বর্তমানে এইডস এর কোনো প্রতিরোধক টিকা নেই। এইডস বিষয়ক সেমিনার, পথসভা, শিক্ষামূলক কর্মশালা, বিভিন্ন প্রচার মাধ্যমের প্রচার দ্বারা শিক্ষার্থী, শিক্ষক, শিক্ষিকা, অভিভাবক এবং জনসাধারণের মধ্যে সচেতনতা গড়ে তোলাই হবে এইডস এর প্রতিরোধ কর্মসূচি।
0: এছাড়াও যে সকল ঘটনাক্রম বা ব্যবহার মানুষকে এইডস আক্রান্ত হওয়ার ঝুঁকির দিকে ঠেলে দেয়, তা থেকে বিরত থাকাই এইডস প্রতিরোধের উপায়। এইচআইভি এইডস এর বিষয়ে বিস্তারিত জানতে হলে 1097 টোল ফ্রি নম্বরে যোগাযোগ করুন।
2: Dynamic performance, sleek design. Explore Maruti Suzuki Alto K10. Comes with a mileage of 24.90 km per liter. Smart Pay Studio, 15 plus safety features including 6 airbags, next gen K-Series, 1.0 liter dual jet, dual 50 engine and spacious interiors.
3: Get attractive offers up to ₹55,500. Offer till stock lasts. Visit your nearest Maruti dealership today. Terms and conditions apply.
2: Superior handling, stylish look. Explore Maruti Suzuki Brezza. Comes with Superstar 9-inch Smart Pay Pro Plus with surround sense by Archimis. It has 6-speed automatic 360-degree camera view, latest technology, electric sunroof, special safety features like 6 airbags, ABS, ESP, and also offers attractive mileage too. 19.89 km per liter in petrol and 25.51 km per kg in CNG.
3: Get attractive offers up to ₹40,000. Offer till stock lasts. Visit your nearest Maruti dealership today. TNC apply.
4: I love my Eco because it's got more power.
3: And it also comes with all new safety features.
5: We love our Eco because we can bring all our friends.
4: We love our Eco because it's made every journey special.
6: Over 15 years, 12.5 lakh proud owners made their dream come true. The Eco family is growing. Get attractive offers up to ₹55,500.

0: বন্ধু, কে আছেন সঙ্গে?
1: তাপস মজুমদার।
0: হ্যাঁ বলুন তাপসবাবু।
1: বলরাম যদি না হয় তাহলে কৃষ্ণ হবে শ্রীকৃষ্ণ।
0: একদম সঠিক। না না হলেন আপনি শিওর কিনা সেটা বলুন।
1: না দুটো মত আছে, কারোর মতে বলরাম কারোর মতে কৃষ্ণ।
0: আচ্ছা তাহলে আমি এক কাজ করি, দুটো দুজনকেই সঠিক উত্তরদাতা হিসেবে ধরে নিই, কারণ আমার কাছে শ্রীকৃষ্ণ রয়েছে, আপনি বলছেন শ্রীকৃষ্ণ আর উনি বলছেন মানে শঙ্করবাবু বলছেন। আচ্ছা তাহলে আমি দুজনকেই সঠিক উত্তরদাতা হিসেবে ধরছি, ধন্যবাদ।

এবারের প্রশ্নটি হচ্ছে, সম্রাট আকবরের কথা আমরা অনেকেই শুনেছি, অনেকেই আমরা আমাদের পাঠ্যপুস্তকে পড়েছি। তো তারই শাসনকালে তার দরবারে 9 জন শ্রেষ্ঠ ব্যক্তিত্বর কথা আমরা শুনেছি, যাকে নবরত্ন বলা হয়। এবং এই নবরত্ন এক একজন এক একটা ফিল্ডে একদম সেরা সেরা। তো জানতে চাইছি আপনাদের থেকে সম্রাট আকবরের নবরত্ন সভার এই নবরত্নদের নাম।

0: হ্যাঁ বন্ধু, কে আছেন সঙ্গে?
1: আমি শঙ্কর চৌধুরী।
0: হ্যাঁ বলুন শঙ্কর বাবু।
1: নাম বলি হলো আবুল ফজল, ওইজি, তানসেন, রাজা বীরবল, রাজা তুডরমল, রাজা মানসিংহ, আব্দুর রহিম খান, মোল্লা দো পিয়াজা, ফকির আজিয়াউদ্দিন, এই নয় জন।
0: এই নয় জন একদম সঠিক উত্তর। ধন্যবাদ।
1: ধন্যবাদ।

আমরা সবাই দেখি দেখে থাকি, টাকা যখন আদান প্রদান করি তখন আমাদের আমরা দেখে থাকি যে 50 টাকার নোট, 200 টাকার নোট এরকম করে সিম্বল মানে লেখা থাকে অঙ্কটা, তো সেখানে একটা চিত্রও থাকে, প্রত্যেকটা নোটের আলাদা আলাদা চিত্র থাকে। তো জানতে চাইছি 500 টাকার নোটের ওপর কোন চিত্রটা রয়েছে।

এবার ভারতবর্ষের গুরুত্বপূর্ণ পুরস্কার রয়েছে, কিছুদিন আগে পদ্মভূষণ এবং পদ্মবিভূষণ, পদ্মশ্রী, এই পুরস্কারগুলো দেওয়া হয়েছে। এবার আপনাদের কাছে জানতে চাইব যে কল্পনা চাওলা পুরস্কারটি কিসের উপর ভিত্তি করে দেওয়া হয় বা কাদের দেওয়া হয় এবং কত সাল থেকে এই পুরস্কারটি দেওয়া

0: হ্যাঁ, কে বলছিলেন বন্ধু?
1: তাপস মজুমদার বলছি।
0: হ্যাঁ বল।
1: 2003 সাল থেকে দেওয়া হয় কল্পনা চাওলা পুরস্কার।
0: কবে থেকে?
1: 2003 সাল 15 আগস্ট থেকে।
0: আচ্ছা, কাদের দেওয়া হয় পুরস্কারটা?
1: মহিলাদের দেওয়া হয়, একটা সাহস অদম্য ইচ্ছার জন্য বা সাহসিকতাপূর্ণ কাজের জন্য। বিজ্ঞান প্রযুক্তি ক্ষেত্রে অবদানের জন্য দেওয়া হয়।
0: না, হলো না, মানে হয়েছে, একদম একুরেট উত্তরটা হয়নি। ধন্যবাদ। কিছুটা হয়েছে, পুরোটা হয়নি। প্রদান করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, এটা ঠিক। দেখি আরেকবার চেষ্টা করব উত্তরটা পাওয়া যায় কিনা। হ্যাঁ নমস্কার, কে বলছিলেন?
2: নমস্কার, আমি শঙ্কর চৌধুরী।
0: হ্যাঁ বলুন।
2: আচ্ছা, এটা আপনার সাহসিকতা উদ্যম পুরস্কার বিজ্ঞান প্রযুক্তির জন্য দেওয়া হয় এটা, বা আপনার

0: বলা হয় যে ধরেন মহাকাশচারীদেরকে পুরস্কারটা দেওয়া হয়।
1: কত সালে দেওয়া হয়েছিল, কত সাল থেকে শুরু হয়েছিল?
0: এটা বোধ হয় 2003 হবে।
1: আচ্ছা, নিতে পারলাম না, দুঃখিত।
0: আচ্ছা, ধন্যবাদ।
1: ধন্যবাদ। আসলে কল্পনা চাওলা এই নামটা আমাদের কাছে ভীষণ পরিচিত, এবং একটা আক্ষেপেরও ব্যাপার রয়েছে সেখানে, যে যদি কল্পনা চাওলা ঠিকঠাক মতো ল্যান্ড করতে পারত ভারতবর্ষে, তাহলে আগামী দিনে আরও অনেক কিছু ভারতবর্ষ পেত হয়তো। কিন্তু দুঃখিত, তাকে আমরা হারিয়েছি তার অবতরণ করার কয়েক মুহূর্ত আগে। তো এই কল্পনা চাওলা পুরস্কারটি শুরু হয়েছিল 1997 সাল থেকে, প্রদান করে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। আর এই পুরস্কারটি বিশেষ করে দেয়া হয় মহিলা বিজ্ঞানী এবং গবেষকদের, মানে মহিলা গবেষকদের এবং মহিলা বিজ্ঞানীদেরকে এই কল্পনা চাওলা পুরস্কারটি

এবার শ্রোতা বন্ধুরা, একটু সন্ধ্যা হয়ে এসছে, তো একটু ঠাকুর দেবতার দিকে আমরা ঘুরছি। আমরা জানি প্রত্যেক ঠাকুর দেবতারই বাহন থাকে, তাই না? আচ্ছা বলুন তো, কালো বিড়াল কোন দেবতার বাহন?

0: হ্যাঁ বলুন।
1: আমি শঙ্কর চৌধুরী।
0: হ্যাঁ বলুন শঙ্কর বাবু।
1: বলা হয়ে থাকে পৌরাণিক মধ্যে দেবী ষষ্ঠীর বাহন কালো বিড়াল।
0: একদম সঠিক, ধন্যবাদ।
1: ধন্যবাদ।

এবারের প্রশ্নটি, আমরা জানি রথযাত্রায় সমান সমান তিনটি রথ বের হয়, একটা প্রভু জগন্নাথের, একটা তার জ্যেষ্ঠ ভ্রাতা বলরামের, আরেকটা হচ্ছে তাদের ছোট বোন সুভদ্রার। তো তিনটে রথেরই কিন্তু আলাদা আলাদা নাম রয়েছে। জানতে চাইছি তালধ্বজ এই রথটি কার,

0: বলুন। হ্যালো হ্যালো হ্যালো হ্যাঁ, কে বলছিলেন?
1: নিখিল বাবু।
0: ও নিখিল বাবু, আচ্ছা, হ্যাঁ, একদম সঠিক উত্তর, ধন্যবাদ।

0: হ্যাঁ বলুন, কে বলছিলেন বন্ধু?
1: আমি শঙ্কর চৌধুরী।
0: হ্যাঁ বলুন শঙ্কর বাবু।
1: জগন্নাথ দেবের রথের নাম নন্দী ঘোষ। নন্দী ঘোষ
0: না,
1: অন্য কোন অন্যগুলো নাম আছে, গরুর ঘোষ বা কপির ঘোষ, এই দুটা নামে পরিচিত।
0: ঠিক আছে, সঠিক উত্তর, ধন্যবাদ।
1: ধন্যবাদ।

0: হ্যালো, কে আছেন?
1: আমি শঙ্কর চৌধুরী।
0: বলুন।
1: দেবী গঙ্গার বাহন।
0: একদম সঠিক উত্তর, ধন্যবাদ।
1: ধন্যবাদ।

রাবণের লঙ্কা নগরী আমরা সবাই জানি বা পড়েছি আমরা, এখন তো আমরা টিভিতেও দেখেছি, মানে কিছুটা আইডিয়া করা যায় সেটার পুরো সোনা দিয়ে বানানো হয়েছিল, গোল্ড দিয়ে। তো সেই নগরী কে তৈরি করেছিলেন, রাবণের লঙ্কা নগরী কে তৈরি করেছিলেন?

0: কে আছেন বন্ধু? হ্যাঁ নিখিল বাবু বলুন।
1: মহিরাবন।
0: কে?
1: মহিরাবন।
0: না হলো না, ধন্যবাদ চেষ্টা করার জন্য।

0: হ্যাঁ, কে বলছিলেন বন্ধু?
1: দেবশিল্পী বিশ্বকর্মা।
0: একদম সঠিক, তাপসবাবু।
1: হ্যাঁ হ্যাঁ,
0: ধন্যবাদ, একদম সঠিক উত্তর।

সঙ্গে চলে এসেছি আমরা, প্লাস আমাদের এই পর্ব শেষ হওয়ার পথে প্রায়, না আরও সময় আছে। তবে আমরা কিন্তু আমাদের আজকের সিকান্দার পেয়ে গেছি, তাও আরও কিছুক্ষণ সময় আছে। তো দেখা যাক সেই বাজিটা উল্টে যায় কি না। এবারের প্রশ্নটি হচ্ছে, আন্তর্জাতিক বাগিচা গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? বাগিচা মানে বাগান, সবাই জানেন। আন্তর্জাতিক বাগিচা গবেষণা কেন্দ্র

0: হ্যাঁ বলুন।
1: হ্যালো
0: হ্যালো,
1: আমি নিখিল পরিচয় বলছি।
0: হ্যাঁ নিখিল বাবু বলুন।
1: জেনেভা?
0: হ্যাঁ
1: জেনেভা।
0: জেনেভা?
1: হ্যাঁ
0: না, জেনেভাতে নয়।

0: হ্যাঁ বলুন, কে আছেন বন্ধু?
1: তপস মজুমদার বলছি।
0: হ্যাঁ বল।
1: এটা কর্ণাটকের বেঙ্গালুরুতে।
0: একদম সঠিক উত্তর, ধন্যবাদ তপস বাবু।

প্রশ্নটা ছিল গম গবেষণা কেন্দ্রটি কোথায়? হ্যাঁ নমস্কার, কি বলছিলেন? ধন্যবাদ।

0: নমস্কার।
1: নমস্কার,
0: হ্যাঁ
1: আমি শঙ্কর কে বলি।
0: হ্যাঁ বলেন শঙ্করবাবু।
1: হ্যাঁ, এটা মানে কোরিয়ানাল কার্নার অথবা দিল্লির পুসা একটা বাজার।
0: হ্যাঁ দিল্লির পুসা, এটাই সঠিক উত্তর। ধন্যবাদ।

একটা একটা সোজা প্রশ্ন করব, শেষ হয়ে এসছে সময়টা, তাই একটা সোজা প্রশ্ন করব আপনাদের কাছে। প্রশ্নটা হচ্ছে, ভারতের রাষ্ট্রীয় ফল কি? জানি সবাই উত্তর দিতে পারবেন। এবং আজকের মতো শেষ প্রশ্ন,

0: হ্যাঁ নমস্কার।
1: নমস্কার, তুমি রিনা কর্মকার বলছি?
0: হ্যাঁ বলুন।
1: আম হবে না?
0: একদম সঠিক উত্তর, ধন্যবাদ ধন্যবাদ। আসলে চারিদিকে এখন এত আমের ছড়াছড়ি, আমের নামটা না নিলে অন্যায় হয়ে যায়, তাই না? রাষ্ট্রীয় ফল আম, যিনি বা যারাই এই নামটা ঠিক করেছেন তারা একদম সঠিক নাম নামটা দিয়েছেন। যাই হোক শ্রোতা বন্ধুরা, আজকের মতো আমরা এই পর্ব থেকে বিদায় নিচ্ছি। আজকের একদম হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। জয়শ্রী দেবী একটা প্রশ্নের উত্তর দিয়েছেন, লীলা দেবী দুটো প্রশ্নের উত্তর পেয়েছি লীলা দেবীর থেকে, আর নিখিলবাবুর থেকে একটা উত্তর পেয়েছি, দিলীপ লাহিড়ী বাবুর থেকেও একটাই উত্তর পেয়েছি, না দিলীপ লাহিড়ী বাবুর থেকে উত্তর পাইনি আমি, তাপস চৌধুরী। হ্যাঁ তাপসবাবু দশটা প্রশ্নের উত্তর দিয়েছেন সঠিক, আর শঙ্করবাবু দিয়েছেন বারোটা প্রশ্নের উত্তর আমরা শঙ্করবাবুর থেকে পেয়েছি। তো সুতরাং আজকের মতো এই পর্ব থেকে বিদায় নেব, তবে জানিয়ে দিচ্ছি আজকের শিল্পীকে, সিকান্দার কে। আজকের সিকান্দার হচ্ছেন শঙ্কর চৌধুরী বাবু। তাহলে যারা যারা চেষ্টা করেছেন তাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা, এবং দ্বিতীয় পর্যায়ে যিনি রয়েছেন তাপসবাবু তার জন্য রইল আমাদের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। এই আজ আমাদের সবার প্রিয় পঞ্চমের জন্মদিন, তাই চেষ্টা করেছি কিছু কিছু গান আর ডি বর্মনের লিস্টের থেকে তুলে আনতে। আজকের মতো বিদায় নেব, এখন শুধু গান, আর কোনো প্রশ্নোত্তর পর্ব নয়, অনেকক্ষণ চলেছে প্রশ্নোত্তর পর্ব। তবে শ্রোতা বন্ধুরা, আজকের মতো আমাকে কিন্তু বিদায় দিতে হচ্ছে, খুব শিগগিরই চলে আসবো আপনাদের সঙ্গে আবারও আড্ডা মারতে গান আর গল্প নিয়ে।

0: চাকরি পেয়ে গেছি।
1: আরে বাহ, অভিনন্দন। এবার প্রচুর শপিং।
0: হ্যাঁ, নতুন মোবাইল, জিন্স, জ্যাকেট।
1: ও রাজপুত্তর, স্যালারির আগে খরচ?
0: ইনস্ট্যান্ট লোন তো পাওয়া যায়।
1: আগে বাজেট বানাতে সে, তারপর খরচ কর।
0: কিন্তু দিদি,
1: দেখ, রোজগারের একটা অংশ সব সময় বাঁচানো উচিত, কিন্তু পার্টি দেওয়া থেকে বাঁচবি না তুই।
0: হ্যাঁ দিদি, পার্টি আমার, বাজেট তোর।
2: আরবিআই এই কথা বলে,
3: সঠিক আর্থিক আচরণ আপনাকে দেয় নিরাপত্তা।

শ্রোতা বন্ধুরা, টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্টজে আকাশবাণী এফএম উচ্চারণ। আর আমি রয়েছি আজকের সন্ধ্যায় আপনাদের সঙ্গে, আপনাদের বন্ধু আর যে শর্মিষ্ঠা। আর এই মুহূর্তে স্টুডিওর ঘড়ির কাঁটা বলছে 6:43 হয়ে 12 সেকেন্ড। তার মানে আমরা অলরেডি চলে এসেছি সেই অনুষ্ঠানে, যেই অনুষ্ঠানে আমরা চলে যাই বিজ্ঞানের কাছে আর জেনে নিই কিছু অজানা তথ্য। আর আমাদের জ্ঞান ভান্ডারকে সমৃদ্ধ করতেই আমাদের এফএম উচ্চারণের এই বিশেষ অনুষ্ঠান উড়ান। গানে গানে শুরু হলো সন্ধ্যাটা। হাতে চায়ের পেয়ালা নিয়ে একটু যদি আমরা হোমওয়ার্ক করে নিতে পারি আমাদের সায়েন্স অ্যাফেয়ার্স নিয়ে, তাহলে হয়তো বা খুব একটা বাজে হবে না, কি বলেন আপনারা? আর এই মুহূর্তে যা একটা গরম পড়েছে, হাতে কি রয়েছে, কফির কাপ নাকি এক গ্লাস ঠান্ডা শরবত? তা যাই থাক, ব্যাপারটা হচ্ছে গরম কিন্তু নাজেহাল করে দিচ্ছে। বর্ষাকালে রয়েছি, বৃষ্টি হচ্ছে একদিকে, পাশাপাশি গরম তো কমার নামই নিচ্ছে না, গরম তো বেড়েই চলেছে। আর বিজ্ঞানীদের ভাষায় এবছর ফিরে এসেছে এল নিনো। কি এই এল নিনো, সেটা বলবো, অবশ্যই জেনে নিতে হবে, হোমওয়ার্ক তো করতেই হবে, না হলে আমরা নিজেরা সচেতন হবই বা কি করে, আর আমাদের বন্ধুদের সচেতনই বা করবো কি করে। তো আবহাওয়াবিদরা কি বলছেন একবার সেদিকে চোখ রাখি চলুন। আবহাওয়াবিদদের মতে আগের বারের চাইতে এবছর আরও তীব্র হতে পারে উষ্ণ স্রোত, আর তার প্রভাবে আরও বাড়তে পারে পৃথিবীর তাপমাত্রা, ভাঙতে পারে আগের রেকর্ডও। তাহলে কি হচ্ছে ব্যাপারটা? অনেক অনেক প্রশ্ন মনের মধ্যে আঁকি বুকি কাটছে। তাহলে কি বাইরে বেরোতেই পারবো না? তাহলে কি বাইরে দিনের বেলা লু পড়বে? আর জলবায়ুর পরিবর্তন কি তীব্র করছে এই এল নিনোকে, ফিরে আনছে বারবার, তার চেয়ে কি বাড়ছে বিপর্যয়? এই নিয়েই মনের মধ্যে যখন হাজারো প্রশ্ন আঁকিবুকি কাটছে আমাদের, ঠিক তখন একদল বিজ্ঞানী জলবায়ুর পরিবর্তনকেই দায়ী করেছেন, কিন্তু অন্য দল তা মানছেন না। এ নিয়ে বিজ্ঞান মহলে বেশ কিছু বিতর্ক চলছে, কিন্তু তারপরেও কিছুটা কনক্লুশনে তো চলে এসছে বিজ্ঞান। তাহলে প্রথমেই জানাই যে এই এল নিনো নিয়ে যখন এত কথাবার্তা, এই এল নিনো কি আসলে? কয়েক বছর পর পর প্রশান্ত মহাসাগরে একটা অদ্ভুত ঘটনা ঘটে। কি সেই ঘটনা? সেটা হচ্ছে পূর্ব থেকে পশ্চিমমুখী যে বাতাস সাধারণত উষ্ণ জলকে ইন্দোনেশিয়া এবং অস্ট্রেলিয়ার দিকে ঠেলে দেয়, সেই বাতাস হঠাৎই দুর্বল হয়ে পড়ে, আর এর ফলে উষ্ণ জল আবার পূর্ব দিকে ফিরে আসে এবং দক্ষিণ আমেরিকার উপকূল ঘেঁষে বইতে থাকে। আর এই স্রোতের প্রভাবে যেটা হচ্ছে, সেটা হচ্ছে যে মধ্য প্রশান্ত মহাসাগরের বিস্তীর্ণ অংশ উষ্ণ হয়ে পড়ছে আর বইতে শুরু করেছে উষ্ণ স্রোত, আর একেই বলে এল নিনো। যদিও এটি একটি স্প্যানিশ শব্দ, কিন্তু তার অর্থ হচ্ছে, আমাদের বাংলা ভাষায় যদি বলতে চাই তাহলে, ছোট্ট ছেলে। শত শত বছর আগে দক্ষিণ আমেরিকার মৎস্যজীবীরা প্রশান্ত মহাসাগরে এই অস্বাভাবিক স্রোত লক্ষ্য করেছেন, আর এই স্রোত

গুপ্তের নামকরণও তারাই করেছিলেন। তো কী হতে পারে তার প্রভাব? গোটা বিশ্বে 2026-27 সালে আবহাওয়ার তীব্রতা অনেকটাই কি বেড়ে যাবে? আমরা কি এতটাই গরমের মুখে পড়ে যাব? হ্যাঁ, সেটা সমস্তটাই জানাবো, কিন্তু তার আগে আজকের সন্ধ্যাতে এবার পরপর দুটো গান দেখি আমাদের মনটাকে কতটুকু শান্ত করে তুলতে পারে। চলুন

সারা বেলা জুড়ে ভালোবাসা ছড়িয়ে থাকুক না কেন, এই মরশুমে গোটা বেলা শীততাপ নিয়ন্ত্রিত কক্ষ ছাড়া আমাদের জন্য কিন্তু নাজেহাল অবস্থার পরিস্থিতি হয়ে আছে। তার কারণটা কেন, যতই ভালোবাসা থাক, যতই অপেক্ষা থাক, ব্যাপারটা কিন্তু সেটা নয়। ব্যাপারটা হচ্ছে নিজের ভালো থাকা, নিজের কমফোর্ট জোন, সেটা খুব ম্যাটার করে আমাদের জন্য। কিন্তু এই মুহূর্তে এই গরমের হাঁসফাঁস ছেড়ে আমরা বাঁচছি না, সেখানে বলতেই হয় যে গরম আমাদের সমস্ত কমফোর্ট জোন আমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে, আর সেটার কারণে আবারও ফিরে আসতে হয় বিজ্ঞানের কাছে, অর্থাৎ সায়েন্স যেটা বলছে এল নিনো এফেক্ট। তারপরেই আমরা চলে যাব গ্লোবাল ওয়ার্মিংয়ে। এই এল নিনো এফেক্টের ফলে আমাদের এই যে নাজেহাল অবস্থা তার সৃষ্টি হয়েছে, কিন্তু তার কী কারণ রয়েছে? আবার বলা হচ্ছে যে শুধুমাত্র 26-এই সেটা শেষ হবে না, সেটা টান চলে যাবে 27 পর্যন্ত, এবং গোটা 2027 সাল ধরেই চলবে এই এল নিনোর প্রভাব। আর তার প্রভাব সরাসরি গিয়ে পড়বে আবহাওয়ায়। গত কয়েক দশক ধরেই অল্প অল্প করে এই এল নিনোর তীব্রতা বৃদ্ধি পেয়েছে। আমরা যদি বলি হঠাৎ করে এল নিনো চলে এলো, সেটা কিন্তু নয়, সেটা গত দশক ধরে চলছে। হ্যাঁ, অল্প বিস্তর ছিল, আমরা এতটা ফিল করিনি, যার জন্য আমরা এত সেটাকে নিয়ে মাথা ব্যথা করিনি বা জানতেও চাইনি। ঠিক আছে, চলছে, চলবে। কিন্তু এখন যখন তাপমাত্রা প্রায় 40 ডিগ্রি সেলসিয়াস ক্রস করছে, তখন আমাদের মাথা ব্যথা হওয়ারই কারণ, মাইগ্রেনের সমস্যা হওয়ারই কারণ। আর সেখানেই বিজ্ঞানের কাছে ফিরে যেতে হবে যে কেন কেন হচ্ছে এই এল নিনো, আমরা কিভাবে তার থেকে রেহাই পাব, আর কি কি প্রভাব রয়েছে সেটা আবার একটু বলে দেই আপনাদেরকে। যে 2027 সাল তো আমাদের পুরো চলবেই, গোটা 27 সাল ধরে এই এল নিনো এফেক্ট চলবে, আর গরম আমাদেরকে পুড়িয়ে মারবে, সেটা আমরা খুব ভালোই বুঝতে পারছি। তো যেটা আপনাদের প্রশ্ন ছিল যে কয়েক দশক মানে সমষ্টি ঠিক কবে থেকে এল নিনো এফেক্টটা শুরু হয়েছে, সেটা যদি বলতে চাই তাহলে আমাদের ফিরে যেতে হবে 1980-এর দশকে। তখন থেকেই কিন্তু এই এল নিনো নিয়ে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা শুরু করেছিলেন বিজ্ঞানীরা, এবং তাদের অনেকেই মনে করতেন যে জলবায়ুর পরিবর্তনের জন্যেই এল নিনোর এই তীব্রতা বেড়েছে, তার প্রভাবে উষ্ণতা বাড়ছে, কোথাও কোথাও খরার প্রকোপও বাড়ছে। কিন্তু এ নিয়ে কিছুক্ষণ আগে যেটা বলছিলাম যে একটা ডিবেটও চলছে, একদল সেই বিশ্বাসে বিশ্বাসী, আরেক দলের দাবি হচ্ছে জলবায়ুর পরিবর্তন এবং এল নিনো এই দুটি বিষয়কে মিলালে চলবে না, দুটো আলাদা বিষয়, এবং এই দুয়ের যোগ নিয়ে যথেষ্ট প্রমাণ নেই তাদের কাছে। বিজ্ঞানীদের মতে এল নিনো অত্যন্ত একটি জটিল প্রক্রিয়া। যদি বাংলা ভাষায় সহজ ভাষায় বলতে চাই তাহলে সেটা আমাদের মতো সহজ বাঙালি নয়, সেটা একটা বিশাল জটিল প্যাচ রয়েছে তার মধ্যে। আর তার নেপথ্যে কি রয়েছে বলুন তো, তার নেপথ্যে রয়েছে মহাসাগর এবং বায়ুমণ্ডলের একাধিক প্রক্রিয়া। দ্য নিউ ইয়র্ক টাইমস এর প্রতিবেদন অনুসারে আমরা যদি বলতে চাই তাহলে বলতে হয় যে আমেরিকার সরকারের এক সংস্থা দ্য ন্যাশনাল ওশনিক অ্যান্ড অ্যাটমসফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশন, ওনারা বলছেন যে এই এল নিনোকে কন্ট্রোল করে অনেকগুলো সুইচ, আর তার মধ্যে একটি হতে পারে জলবায়ুর পরিবর্তন। তা বলে এল নিনোর প্রভাব তীব্র করার ক্ষেত্রে জলবায়ুর পরিবর্তনের যে কতটা ভূমিকা রয়েছে তা নিয়ে কিন্তু প্রশ্ন থেকে যায়। আবার দক্ষিণ কোরিয়ার বুসানের IBS সেন্টার ফর ক্লাইমেট ফিজিক্সের অধ্যাপক অ্যাক্সেল টিমারম্যান, তিনি জানাচ্ছেন যে জলবায়ু প্রক্রিয়ার সবচেয়ে কোলাহলপূর্ণ অংশ হচ্ছে এই এল নিনো, আর

এই কোলাহলে যে বদল হচ্ছে তা ধরার চেষ্টা করছেন বিজ্ঞানীরা। বিজ্ঞানীরা আর কি কি কাজ করছেন সে বিষয়েও আপনাদেরকে জানাবো, কিন্তু তার আগে চলুন আরো দুখানা গান শোনা যাক। এই গরমে গানই আমাদেরকে কিছুটা শান্তি এনে দিক।

শ্রোতা বন্ধুরা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্টজে আকাশবাণী এফএম উজ্জয়ন্ত। আর এই মুহূর্তে আমরা যে অনুষ্ঠানে রয়েছি সেই অনুষ্ঠানের নাম উড়ান। আর উড়ানে আজকে আমরা কথা বলছি যে বিষয়টি নিয়ে, সেই বিষয়টি হচ্ছে যে আমাদের এই যে অতি অতি গরমের একটা মরশুম, তার কি কারণ রয়েছে? তার কারণ এলনিনো। আর এই এলনিনো কে ডেকে আনছে? জলবায়ুর পরিবর্তনে কি ঘন ঘন ডেকে আনছে এলনিনোকে? তীব্র করছে সমুদ্রের সেই উষ্ণ স্রোতকে? হ্যাঁ, এই প্রশ্নের উত্তর খুঁজছি আমরা সকলে মিলে। আর তারই মধ্যে এবার জানিয়ে দিচ্ছি যে বিজ্ঞানীদের মতে একদল সাপোর্ট করছে এই তথ্যটাকে, আরেক দল তার এগেনস্টে চলে গেছে, ঠিক উল্টো দিকে হাঁটছে তারা। তারা মনে করছে যে শুধুমাত্র জলবায়ু তার কারণ হতে পারে না, তার অনেক অনেকগুলো সুইচ রয়েছে, অথবা সেই অনেকগুলো সুইচের মধ্যে একটা সুইচ হতে পারে জলবায়ু। আর একদল বিজ্ঞানী বলছেন সেখানে যে না, তার মেইন রিজনটা হচ্ছে এই জলবায়ু। কিন্তু এত এত ডিবেট বা এত এত মতের পার্থক্যের মধ্যে যেটা সব থেকে বেশি জরুরি সেটা হচ্ছে যে দ্য নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে যে মোট 16 জন বিজ্ঞানীর সঙ্গে কথা বলেছেন তাদের প্রতিবেদকরা। আর সেখানে 16 জনের মধ্যে 8 জনের দাবি হচ্ছে যে এলনিনো ক্রমে তীব্র হচ্ছে, আর সেটাই হচ্ছে আমাদের চিন্তার বিষয়। আর এই ক্রমে তীব্র হওয়ার নেপথ্যে যে কারণটি রয়েছে সেটা হচ্ছে জলবায়ুর পরিবর্তন। আর সেই মতবাদের ধারকদের মধ্যে অন্যতম হলেন দ্য ন্যাশনাল ওশনিক অ্যান্ড অ্যাটমসফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশনের মাইকেল ম্যাকফ্যাডেন। আসলে চলতি বছর আবহাওয়ার সংস্থাগুলি যে পূর্বাভাস দিয়েছে তা সত্যি হলে 1950 সাল থেকে যত এলনিনো এসেছে তার মধ্যে অন্যতম শক্তিশালী হতে চলেছে এবছরেরটি। আর আবহাওয়াবিদদের একাংশের মত হচ্ছে যে চলতি বছরের যে এলনিনো তার কারণে কিন্তু পৃথিবীর বিভিন্ন অংশে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, কিন্তু সেই তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার গড়ে যদি আমরা হিসেব করতে চাই তাহলে দেখব যে 3 ডিগ্রি সেলসিয়াস বেশি হচ্ছে। ঠিক শুনেছেন, 3 ডিগ্রি সেলসিয়াস, যেখানে আমরা চেষ্টা করছি আমাদের টেম্পারেচার, গ্লোবাল টেম্পারেচার প্রত্যেক বছরে 2 ডিগ্রি করে কমিয়ে আনতে, সেখানে এলনিনোর এফেক্টে 3 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাচ্ছে। আর ফলে কি হচ্ছে তা তো আমরা ভোগ করছি। আর এই এলনিনোই কিন্তু আরও একখানা সতর্কবার্তা নিয়ে এসছে আবহাওয়া দপ্তর এলনিনোকে নিয়ে, যে এলনিনোর তাপমাত্রা যদি এভাবে বৃদ্ধি পেতে থাকে তাহলে ভবিষ্যতে চরম খরা দেখা দেবে। আর তা শুধুমাত্র আমেরিকা বা ওইসব অঞ্চলে নয়, বরং আমাদের ভারতবর্ষেও। হ্যাঁ, তো আমাদের একটু সাবধানে থাকতেই হবে, চেষ্টা করব আমরা যেন বেশি বেশি করে গাছ লাগাতে পারি, কিছুটা হলেও পৃথিবীর তাপমাত্রা কম করে আনতে পারি। তো শুধুমাত্রই কি আমেরিকাতে তার রিসার্চ চলছে? দক্ষিণ কোরিয়াতে চলছে, চলছে চায়নাতেও। আর চায়নার ওশান বিশ্ববিদ্যালয়ের ওয়েন শুকাই গত 20 বছর ধরে এই এলনিনো নিয়ে গবেষণা করছেন। তার গবেষণা নেচারে প্রকাশিত হয়েছে। আর তাদের মতে শিল্পায়ন

এরপরে এলনিনোর সম্ভাবনা বৃদ্ধি পেয়েছে 2.5%। তার আগে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কম ছিল বলে এলনিনো তুলনায় কম হতো এমনটাই দাবি কাইয়ের। তার মতে যে জলবায়ুর পরিবর্তন না হলে এলনিনোর আবির্ভাবও এভাবে বাড়ত না, তো তিনিও সাপোর্ট করছেন জলবায়ুর পরিবর্তনকে। আর এই এলনিনো নিয়ে 1950 সালের আগে সেভাবে খাতায় কলমে কোনো পরিসংখ্যান কিন্তু পাওয়া যায়নি। নাবিকদের ডায়েরি বা লিখিত নথি থেকে কিছু তথ্য পাওয়া গেছিল, তাও কিন্তু 1800 শতকেই। তার আগের তথ্য এখনও আমাদের কাছে অজানা, বিজ্ঞানের কাছে অজানা। তো ন্যাশনাল সেন্টার ফর অ্যাটমসফেরিক রিসার্চের গবেষক ক্লারা ডেসার, তিনি আবার নিয়ে এলেন আরেক মতামত। তিনি বলছেন এলনিনোর তীব্রতা ঘন ঘন ফিরে আসার জন্য জলবায়ুর পরিবর্তনের হাত রয়েছে বলে তিনি মানতে চাইছেন না, এটা কোনোভাবেই হতে পারে না তার মতে। তার মতে তাহলে কি হতে পারে সেটা জানছি, আর তার আগে জানিয়ে দিচ্ছি শ্রোতা বন্ধুরা, আপনারা কিন্তু রয়েছেন আর জি শর্মিষ্ঠার সঙ্গে উড়ান অনুষ্ঠানে। আমরা শুনছি বিজ্ঞানের এলনিনো এফেক্ট নিয়ে কিছু কথাবার্তা, আর সেই সাথে অসাধারণ কিছু গান আজকের সন্ধ্যায়। তো টিউন করে থাকবেন 101.6 মেগাহার্টজে আকাশবাণী এফএম উচ্চায়ন্ত। যে বিষয়টি আপনাদেরকে বলার সে বিষয়টি হচ্ছে ক্লারা ডেসার, ন্যাশনাল সেন্টার ফর অ্যাটমসফেরিক রিসার্চের আরও একজন গবেষক। তো তিনি বলছেন যে জলবায়ুর বিশৃঙ্খল স্বভাব এর জন্য দায়ী হতে পারে, কিন্তু গোটা জলবায়ুর পরিবর্তনের হাত আছে সেটা তিনি মানতে রাজি নন। আর এলনিনো নিয়ে নির্দেশিকা জারি করার সময় ওয়ার্ল্ড মেটেরোলজিক্যাল অর্গানাইজেশন জানিয়েছে যে এলনিনোর তীব্রতা বৃদ্ধি, বারবার আসা অর্থাৎ বারবার আগমনের নেপথ্যে জলবায়ুর পরিবর্তনের হাত রয়েছে বলে তেমন কোনো প্রমাণ মেলেনি। ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ এর গবেষক আবার দাবি করেছেন যে শিল্পায়নের আগে এলনিনোর তীব্রতা এখনকার থেকে অনেকটা কম ছিল। রাষ্ট্রপুঞ্জের মহাসচিব অ্যান্টনিও গুয়েতেসের তিনি বলছেন উষ্ণ পৃথিবীর আগুনে আরও কিছুটা ঘি ঢালবে এই এলনিনো। তার মতে কারণ যাই হোক প্রভাব কিন্তু তীব্র পড়বে, আর তাই তিনি আমাদেরকে সতর্ক হতে বলেছেন। কেন সতর্ক হতে বলেছেন? কারণ আমরা আমাদের কিছু কার্যকলাপের ফলে যেটা করছি গ্লোবাল ওয়ার্মিং অনেক অংশে বৃদ্ধি করছি, আর যার ফলে কি হচ্ছে, যার ফলে এলনিনো, গডজিলা এলনিনো সামনে এসছে। আচ্ছা এবার একটু বলি আপনাদেরকে, এতক্ষণ তো বললাম যে এলনিনো এই করতে পারে সেই করতে পারে, 2027 অবধি আমাদের প্রচণ্ড গরম রাখবে, তারপরে আদৌ গরমটা আরও বাড়বে কি না সেটা এই মুহূর্তে বলা যাচ্ছে না, সেটাও ডিপেন্ড করছে আমরা কতটুকু চেষ্টা করছি এলনিনো কমিয়ে আনতে। কারণ আমাদের কি কি পদক্ষেপ নিতে হবে, যুদ্ধকালীন তৎপরতায় বিজ্ঞানের যে পরিমণ্ডল রয়েছে বা মহল রয়েছে তারা বিভিন্ন রকমভাবে চেষ্টা করছেন, আমাদের সরকার চেষ্টা করছেন, পাশাপাশি আমাদের কিন্তু 4 স্তম্ভ বিশিষ্ট রূপান্তরমূলক একখানা পদ্ধতির কথা বলা হয়েছে। কি সেই পদ্ধতি? ভারতবর্ষের ক্ষেত্রে সেটা বলছি, আসলে সামগ্রিকভাবে ভারতীয় কৃষির জন্য জলবায়ু এবং ইরান যুদ্ধ সংক্রান্ত নীতিগত পদক্ষেপগুলোকে উন্মুক্ত পরাগায়িত বীজ, বিশুদ্ধ জল, গবাদি পশু এবং টেকসই ঐতিহ্যবাহী কৃষি, এই 4টি স্তম্ভের উপর ভিত্তি করে নতুন করে ভাবতে হবে বলে জানানো হচ্ছে। বীজ দিয়ে শুরু করে ভারতের জেলা পর্যায়ে বিভিন্ন জেলাতে বীজ ব্যাংক তৈরি করতে হবে, অবশ্য সরকারি প্রচেষ্টায়, এবং কৃষি জলবায়ু অঞ্চলের এই যে উপযুক্ত বীজ সেগুলিকে অন্তত 5 বছরের জন্য জরুরি বীজ মজুত হিসেবে সংরক্ষণ করতে হবে। এর পাশাপাশি স্থানীয় বীজ সার্বভৌমত্বকে উৎসাহিত করার জন্য সরকার কিন্তু বিবর্তনমূলক অংশগ্রহণমূলক বীজ প্রজনন পদ্ধতি চালু করছে, আর এই ব্যবস্থাটি যখন সম্পূর্ণভাবে কার্যকর হবে তখন দেখবেন যে গ্রামীণ অংশের কৃষিক্ষেত্রে যারা বিশেষ করে রয়েছেন তারা কিন্তু অনেকটাই সুবিধা পেতে পারেন। আর পাশাপাশি যেটা করতে হবে, জল সম্পদের বিশেষ যত্ন নিতে হবে, আমাদের নদী মাতৃকা দেশ, আর তাই জল সম্পদের

বিশেষভাবে যত্ন নিতে হবে আর তাতে আমাদের এগিয়ে আসতে হবে। পাশাপাশি শিল্পভিত্তিক জীবাশ্ম জ্বালানি উপকরণের ব্যবহার থেকে ভারতীয় কৃষিকে পুনরুদ্ধার করার দিকে কিন্তু মনোযোগ দিতে হবে। তাই এলনিনো আসুক আর নাই বা আসুক, আমরা যদি নিজেরা সেই পরিবেশটাকে সুন্দর করে তোলার হাল ধরতে পারি, তাহলে কিন্তু দেখবেন এই পৃথিবী আবার শান্ত হবে। হ্যাঁ, পৃথিবী আবার তার আগের পর্যায়ে পৌঁছে যাবে, যখন কোনো এসি ছিল না। একবার ভাবুন তো, আজকে সন্ধ্যায় ভাবতে কি আমাদেরকে একটুখানি সাহায্য করবে এফএম জয়ন্ত? অবশ্যই করবে। একটুখানি ভাবুন, যখন ফ্যানও ছিল না, আবিষ্কার হয়নি, হয়তো বা হাত পাখা দিয়ে কিছুটা গরম নিবারণ হতো, তখন মানুষ চার দেয়ালের ভেতরে নয় বরং উঠোনে বসে থাকত, প্রাকৃতিক হাওয়া এবং এই আবহাওয়ার মরশুমে নিজেদেরকে শান্ত রাখতে। তখন ঘরে ঘরে ফ্যান ছিল না, এসি ছিল না, প্রাকৃতিক হাওয়াই স্বস্তি এনে দিত। তো আমরা কেন পারি না সেই পুরনো দিনগুলোকে ফিরিয়ে আনতে? আজকে যদি পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে, তার পেছনের কারণ যদি আমরা হতে পারি, তাহলে পৃথিবীকে আবার শান্ত করার কারণ আমাদের হাতে নেই কেন? সেটাও তো আমরা করতে পারি। একটুখানি ভাবুন, ঠিক এই গানটির মতো যেখানে কল্পনা করা হচ্ছে, যদি হোস সন্ধ্যা তারা।

শ্রোতা বন্ধুরা, এই গানের সঙ্গে সঙ্গে আমরা পৌঁছে গেলাম সেরা কথা অনুষ্ঠানে। সারাদিনের ব্যস্ততা, কাজের চাপ, ট্রাফিক জ্যাম আর জীবনের হাজারো ইঁদুর দৌড় শেষে এই সন্ধ্যায় আমরা যখন একসঙ্গে ঘরে ফিরি, তখন এক চরম ক্লান্তি এসে আমাদেরকে গ্রাস করে। শরীর ভেঙে আসতে চায় আর মন বলে ওঠে, আর পারছি না। আর ঠিক এই মুহূর্তে মনে হয় কেউ একজন এসে আমাদের মাথায় হাত বুলিয়ে দিক। কেউ এসে বলুক, ঠিক আছে একটু জিরিয়ে নাও। আর কবিগুরু রবি ঠাকুর ঠিক সেই জায়গাটাতেই আমাদের হাত ধরেছেন। তিনি যেন আমাদের হয়ে পরমেশ্বরের কাছে আরজি জানিয়েছেন যে, ক্লান্তি আমারে ক্ষমা করো প্রভু, পথে যদি পিছিয়ে পিছিয়ে পড়ি কভু। আমরা আসলে এক তীব্র প্রতিযোগিতার যুগে বাস করছি, যেখানে প্রত্যেকটা দিন আমাদেরকে দৌড়াতে হচ্ছে, প্রত্যেকটা সেকেন্ড হিসেব করে চলতে হচ্ছে। সেখানে হতে পারে ক্যারিয়ারের দৌড়, সংসারের দৌড়, ভালো থাকার দৌড়। আর এই অন্তহীন দৌড়ে একটা সময় আসে যখন শরীর আর চলে না, মন ভেঙে পড়ে, চারদিকের চাকা যেন থমকে যায়, আর জন্ম নেয় এক চরম অবসাদ ক্লান্তির। কিন্তু রবি ঠাকুর আমাদের সেই অদ্ভুত একজন মানুষ, যিনি শিখিয়েছেন যে সত্যকে কিভাবে স্বীকার করা যায়। আমরা তো আর কেউ ঈশ্বর নই, আমরা মানুষ, আমাদের ক্লান্তি আসবেই, আমরা পথ চলতে চলতে পিছিয়ে পড়বই। কিন্তু কবি এই পিছিয়ে পড়াকে কিন্তু অপরাধ ভাবেননি, বরং তিনি পরমেশ্বরের কাছে এসে হাত জোর করে দাঁড়িয়েছেন। এই ক্ষমা চাওয়া কোনো পাপের অনুশোচনা নয়। এখান থেকেই আমরা শিখি নিজের অহংকারকে বিসর্জন দিয়ে ঈশ্বরের চরণে নিজেকে সমর্পণ করা। আর তাই আজকের এই যান্ত্রিক যুগে আবারও আমরা ফিরে যাই রবি ঠাকুরের সেই গানে, সেই লাইনগুলোতে, আর মনে মনেই বলি যে ক্লান্তি এলে থেমে যাওয়া অপরাধ নয়। যখন নিজের শক্তিতে আর কুলোবে না, তখন সেই পরম শক্তির কাছে নিজেকে সুপে দেওয়াই হলো মুক্তি। আর এই সমর্পণ আমাদের দুর্বল করে না, বরং নতুন করে পথ চলার শক্তি যোগায়। তাই আসুন, জীবনের সমস্ত ক্লান্তি আর অবসাদকে আমরাও কবির মতো সেই পরমেশ্বরের চরণে সঁপে দেই।

শ্রোতা বন্ধুরা টিউন করে রয়েছেন 101.6 MHz আকাশবাণী FM উচ্চান্ত। আর কিছুক্ষণের মধ্যেই কলকাতা কেন্দ্র থেকে বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে এবং তারপরেই শুনবেন ককবরক সংবাদ ও স্থানীয় বাংলা সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 3 দিনের সেসেলস সফরে আজ ভিক্টোরিয়ায় পৌঁছেছেন। সেসেলসের স্বাধীনতার 50তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন বলেছেন, যে কোনো দেশের আর্থিক শক্তি নিহিত থাকে তার ক্ষুদ্র অতিক্ষুদ্র ও মাঝারি শিল্প এমএসএমই ক্ষেত্রের অবদানের উপর। মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, প্রধানমন্ত্রী মোদী এমন একটি দেশের নেতৃত্ব দিচ্ছেন যা আর্থিক ক্ষেত্রে শক্তিশালী হওয়ার সঙ্গে সঙ্গে ক্রমশ একটি প্রভাবশালী বিশ্ব শক্তিতে পরিণত হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। ভারতের আবহাওয়া দপ্তর আগামী 2 দিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ ও সিকিমে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। ইউএস ওপেন ব্যাডমিন্টনে ভারতের দেবিকা সিহাগ, কিদাম্বি শ্রীকান্ত এবং রৌনক চৌহান সেমিফাইনালে উঠেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 3 দিনের সেসেলস সফরে আজ ভিক্টোরিয়া পৌঁছেছেন। বিমানবন্দরে সেসেলসের প্রেসিডেন্ট ডঃ প্যাট্রিক হারমিনের উষ্ণ অভ্যর্থনার প্রশংসা করেছেন শ্রী মোদী।

0: প্রধানমন্ত্রী বলেন যে ভারত মহাসাগরীয় অঞ্চলে সেসেলস ভারতের এক গুরুত্বপূর্ণ অংশীদার ও ঘনিষ্ঠ বন্ধু। ভারত ও সেসেলসের দীর্ঘদিনের সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং উভয় দেশের জনগণের কল্যাণে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যেই এই সফর। বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা জানানোর জন্য প্রধানমন্ত্রী সেখানে বসবাসরত ভারতীয় সম্প্রদায়ের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ভারতের বিভিন্ন সংস্কৃতিকে যেভাবে তারা সংরক্ষণ ও উদযাপন করে আসছেন তা অত্যন্ত প্রশংসনীয়। সেসেলসের স্বাধীনতার 50তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন বলেছেন যে কোনো দেশের আর্থিক শক্তি নিহিত থাকে তার ক্ষুদ্র অতিক্ষুদ্র ও মাঝারি শিল্প এমএসএমই ক্ষেত্রের অবদানের ওপর। আজ নতুন দিল্লিতে এমএসএমই দিবস 2026 উদ্যমী ভারত উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ভাষণে তিনি বলেন, ভারতে এমএসএমই ক্ষেত্রটি প্রথম প্রজন্মের উদ্যোক্তাদের সাহস ও মানসিকতার প্রতিফলন ঘটায়। উচ্চ গুণমান বজায় রাখার পাশাপাশি এমএসএমই দেশের মোট রপ্তানির প্রায় 50% অবদান রাখে। শ্রী রাধাকৃষ্ণন বলেন, 2047 সালের মধ্যে বিকশিত ভারত হয়ে ওঠার যাত্রায় এটি ভারতের অন্যতম শক্তিশালী স্তম্ভ হয়ে উঠেছে। প্রকৃত চাহিদার উপর ভিত্তি করে এক্ষেত্রে আরও কার্যকর নীতি প্রণয়নের আহ্বান জানান উপরাষ্ট্রপতি।
1: It is very impressive that contributions of MSME is being felt by the Indian economy so much today. The business and environment reforms of our Honorable PM Sriman Narendra Modi ji have transformed MSMEs as the silent architects of our nation's progress. This is not a word just for feel happy. This is the reality that is what we understand from the great contribution of the MSME. Yes, MSME become the strongest pillar of our collective journey towards Viksit Bharat by 2047.
0: শ্রী রাধাকৃষ্ণন উল্লেখ করেন, বর্তমান বিশ্ব বাণিজ্য ক্ষেত্রে সাশ্রয়ী বা কম খরচে উৎপাদন ও পরিষেবা প্রদান অত্যন্ত জরুরি। গুণমানের সঙ্গে কোনো আপোষ না করেই ব্যবসা প্রতিষ্ঠানগুলোর উচিত তাদের পণ্যকে সাশ্রয়ী করে তোলা। এছাড়াও তিনি উৎপাদনশীলতা, উৎপাদনের পরিমাণ ও গুণমান আরও বৃদ্ধির জন্য উদ্যোক্তাদের আধুনিক প্রযুক্তি গ্রহণের আহ্বান জানান। শ্রী রাধাকৃষ্ণন বলেন, প্রযুক্তিগত পরিবর্তনকে হুমকি হিসেবে না দেখে বরং একটি সুযোগ হিসেবে দেখা উচিত। মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশমন্ত্রী মার্কো রুবিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বের প্রশংসা করে বলেছেন, ভারত আর্থিক ক্ষেত্রে উল্লেখযোগ্য অর্থনৈতিক অগ্রগতি অর্জন করেছে এবং বিশ্বমঞ্চে আরও বড় ভূমিকা পালন করছে। হোয়াইট হাউসে একটি সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে রুবিও বলেন, ট্রাম্প প্রশাসন ভারতকে যুক্তরাষ্ট্রের অন্যতম ঘনিষ্ঠ কৌশলগত অংশীদার হিসেবে বিবেচনা করে। তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী মোদী এমন একটি দেশের নেতৃত্ব দিচ্ছেন যা আর্থিক ক্ষেত্রে শক্তিশালী হওয়ার সঙ্গে সঙ্গে ক্রমশ একটি প্রভাবশালী বিশ্ব শক্তিতে পরিণত হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় হায়দ্রাবাদে একটি রাস্তার নাম ডোনাল্ড ট্রাম্প এভিনিউ করার জন্য ভারতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তার বার্তায় তিনি আরও বলেন, তিনিই প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্ট যাকে সম্মান জানিয়ে ভারতে কোনো রাস্তার নামকরণ হয়েছে। এর আগে বুধবার আমেরিকার 250তম স্বাধীনতা দিবস উপলক্ষে তেলেঙ্গানার উপমুখ্যমন্ত্রী ভাট্টি বিক্রম মার্কামল্ল আনুষ্ঠানিকভাবে হায়দ্রাবাদের মার্কিন কনসুলেটের পাশের রাস্তার নামকরণ করেন ডোনাল্ড ট্রাম্প এভিনিউ। শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট আনুষ্ঠানিকভাবে সাধারণ সম্পাদক চম্পত রায় এবং ট্রাস্টি অনিল মিশ্রের পদত্যাগের বিষয়টি স্বীকার করেছে। শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্রের কোষাধ্যক্ষ স্বামী গোবিন্দ দেবগিরি মহারাজ আজ এ বিষয়ে একটি বিবৃতি দেন। বিবৃতিতে বলা হয়েছে যে পরবর্তী বৈঠকে পদত্যাগের বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে। এতে আরও আশ্বস্ত করা হয়েছে যে ভক্তদের দান করা রূপোর ইট ও গহনার যথাযথ হিসেব রয়েছে। ট্রাস্ট এক চিঠিতে জানিয়েছে, অযোধ্যা রাম মন্দিরের সাম্প্রতিক ঘটনার প্রবাহে তারা গভীরভাবে ব্যথিত, মর্মাহত ও অত্যন্ত বিচলিত। সিটের অন্তর্বর্তীকালীন প্রতিবেদনের ভিত্তিতে অনুদান সংক্রান্ত বিষয়ে একটি এফআইআর দায়ের করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কেন্দ্রীয় বিদ্যুৎমন্ত্রী মনোহরলালের লেখা একটি প্রবন্ধ সমাজ মাধ্যমে শেয়ার করেন। এই প্রবন্ধে ভারত আন্তর্জাতিক ক্ষেত্রে ভবিষ্যতে সুনিশ্চিত, সুস্থায়ী এবং ধারাবাহিক জ্বালানির কেন্দ্রস্থলে গ্লোবাল সাউথকে রাখার আহ্বান জানিয়েছে। সমাজ মাধ্যমের বার্তায় প্রধানমন্ত্রী মোদী বলেন, দেশ বিশ্বাস করে স্থিতিশীল জ্বালানি ব্যবস্থা গড়ে তুলতে শক্তিশালী দেশীয় নীতির পাশাপাশি দৃঢ় আন্তর্জাতিক অংশীদারিত্বেরও প্রয়োজন রয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 135তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেল ও সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট, নিউজ অ্যান্ড এয়ার মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে।

হিন্দিতে মূল অনুষ্ঠানটির পর সম্প্রচারিত হবে এর আঞ্চলিক ভাষার তর্জমা। তামিলনাড়ুতে এমডিএমকে ডিএমকে সঙ্গে তাদের নবছরের জোট ভেঙে দিয়েছে। এমডিএমকে সাধারণ সম্পাদক ভাইকো সভাপতিত্বে চেন্নাইয়ে আজ দলের পরিষদীয় বৈঠকে ডিএমকে সঙ্গে জোট থেকে সরে আসার প্রস্তাব গৃহীত হয়। এমডিএমকে 2017 সালে ডিএমকে নেতৃত্বাধীন ধর্মনিরপেক্ষ প্রগতিশীল জোটে যোগ দিয়েছিল। বর্তমানে রাজ্য বিধানসভায় এমডিএমকে দুজন বিধায়ক রয়েছে। ভারতের আবহাওয়া দপ্তর আইএমডি আগামী দুদিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ ও সিকিমে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। অত্যন্ত ভারী বৃষ্টির লাল সতর্কতা রয়েছে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায়। কোচবিহার, কালিম্পং এবং দার্জিলিং জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা এবং মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। পাহাড়ি এলাকায় নদীর জলস্তর বৃদ্ধি এবং ভূমিধ্বসের সতর্কতাও জারি করা হয়েছে। এছাড়াও আজ বিহার, ছত্তিশগড়, উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, উপকূলীয় কর্ণাটক, তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকাল এবং উত্তর পূর্ব ভারতের কিছু অংশে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মহারাষ্ট্রে আগামীকাল অনুষ্ঠিত হতে চলা শিক্ষক যোগ্যতা পরীক্ষা টেট প্রশ্নপত্র ফাঁসের কারণে স্থগিত করা হয়েছে। মহারাষ্ট্র স্টেট কাউন্সিল অব এক্সামিনেশন আজ এই সিদ্ধান্ত জানিয়েছে। থানে জেলার ভিওয়ান্ডি এলাকায় কিছু ব্যক্তির কাছে পরীক্ষার প্রশ্নপত্র সম্পর্কিত গোপন তথ্য থাকার খবর পাওয়া যায়। পুলিশি অভিযানে আটক সন্দেহভাজনদের কাছ থেকে টেটের প্রশ্নপত্রের কিছু প্রশ্ন উদ্ধার হয়েছে। এই ঘটনার পর ভিওয়ান্ডি থানায় মামলা দায়ের করা হয়েছে। কাউন্সিল জানিয়েছে, পরীক্ষা প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করতে পরীক্ষা স্থগিত করা হয়েছে। নতুন তারিখ ও তথ্য শীঘ্রই সরকারি ওয়েবসাইটে প্রকাশ করা হবে। দক্ষিণ পূর্ব এশীয় অঞ্চলে ভারতের নৌবাহিনীর জাহাজ মোতায়েন কর্মসূচির অঙ্গ হিসেবে নৌসেনার ইস্টার্ন ফ্লিটের তিনটি জাহাজ উদয়গিরি, কাভারাত্তি এবং শক্তি থাইল্যান্ডের সাপ্তাহিক বন্দরে পৌঁছেছে। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, এই সফরের লক্ষ্য হল ভারত ও থাইল্যান্ডের মধ্যে পারস্পরিক বন্ধুত্ব, সহযোগিতা এবং সমুদ্রের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করা। অপরাধ দমন ও অপরাধীদের দ্রুত শনাক্তকরণের উদ্দেশ্যে দেশের 6টি গুরুত্বপূর্ণ বিমানবন্দরের ফেসিয়াল রেকগনিশন ক্যামেরা বা এফআরসির তথ্য একটি কেন্দ্রীয় ডেটা ফিউশন সেন্টারের সঙ্গে যুক্ত করা হবে। কলকাতা, দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ এবং চেন্নাই বিমানবন্দরে থাকা এফআরসির তথ্য দিল্লি ডেটা ফিউশন সেন্টারে পাঠানো হবে। ইউএস ওপেন ব্যাডমিন্টনে ভারতের দেবিকা সিহাগ, কিদাম্বি শ্রীকান্ত এবং রৌনক চৌহান সেমিফাইনালে উঠেছেন। ক্যালিফোর্নিয়ার ফুলারটনে মহিলাদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে দেবিকা সিহাগ প্রতিযোগিতার তৃতীয় বাছায় জাপানের রিকো গুঞ্জিকে 22-21 স্টেট গেমে হারিয়ে দিয়েছেন। সেমিফাইনালে দেবিকা প্রতিযোগিতার দ্বিতীয় বাছায় ডেনমার্কের লাইন ক্রিস্টোফারসেনের মুখোমুখি হবেন। পুরুষদের সিঙ্গলসে বিশ্বের প্রাক্তন এক নম্বর ব্যাডমিন্টন তারকা কিদাম্বি শ্রীকান্ত চীনা তাইপের লিয়াও ঝু ফুকে 21-9, 12-21, 21-8 গেমে হারিয়ে দিয়েছেন। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 3 দিনের সেসেলস সফরে আজ ভিক্টোরিয়া পৌঁছেছেন। সেসেলসের স্বাধীনতার 50তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন বলেছেন, যে কোনো দেশের আর্থিক শক্তি নিহিত থাকে তার ক্ষুদ্র, অতিক্ষুদ্র ও মাঝারি শিল্প এমএসএমই ক্ষেত্রের অবদানের ওপর। খবর এখনকার মতো এ পর্যন্ত। এর পরের খবর 7:50 মিনিটে।

0: মৈতনারক দি নিগিলাগাই তং মং চামং তে চাসমাই তং মানে বিসিংতে সাগ এইচ আই ভি সলই মানো
1: তুমুং কেব এইচ আই ভি বাই মানজাক থতক মাতং যাকে হাস্তে নিজে শাশা খাম নগ থাঙ্গই আই সি টি সি খতল মালাই দি ডাক্তার বাই কক সালাইয়ে তামুক খালাইনা নাংন কক বিতি না দি

আকাশবাণী আগরতলা কক্তমা পরিও কিশোর জমাতিয়া তিনি কক্তমা বোবাক্রকা কেন্দ্রনি সালসি সালকা আমচাই হামক্রাই মন্ত্রী ইয়াকচো ডক্টর সুকান্ত মজুমদার তিনি দিল্লি কেতাল ত্রিপুরা গ্লোবাল পাইন অ্যাপেল ফেস্টিভেল এবার ত্রিপুরা নি অমতুই তেরন চেঙ্গি রেখা রাষ্ট্রবক্র ইয়াকু সিপি রাধাকৃষ্ণন সাকা হায়ুনি জেসা হাকতর নিরান থংকরা কংমা উংখা বেলাই বসা বসা পেতাই তমরুমরু সাকথারমুর এবা এম এস এম ই নি সাকা মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী খুনা ফুমদামসুই সাহ আকাশবাণী নি মন কি বাত পান্ডানী বিশিংতী হাকতর তাই বুই হাকতর নি লুকুরক বাই কগলাম সালায়না বস্কাংগ্রং বিশিনী সিমি উদয়পুর নি চন্দ্রপুর তংসুগি আয়ুর্বেদিক কলেজ তাই হাসপাতাল নি পরিমুং চেঙ্গ্রে জাগানা অর নি ফিল থামদীপ সন্লিগ ফুটবল বাতাই মুং নি তিনি নিথমুঙ্গ টি টি এ ডি সি তাই ইউথ ক্লাব কপ্লাই ইংখা কেন্দ্রনি সালসি সালকা আমচাই হামক্রাই মন্ত্রী ইয়াকচু ডক্টর সুকান্ত মজুমদার তিনি

0: लिकेताल ने मेजर ध्यानचंद नेशनल स्टेडियम सालथामरो मिचलिनाय त्रिपुरा ग्लोबल पाइनएप्पल फेस्टिवल एबा त्रिपुरा ने अमतै तेरनो सेंगि रेखा पांडव मन्त्रक र प्रोफेसर डाक्टर मानिक साहा साका जीआईटेक गरिं रजाक अमतै त्रिपुरा ने थाय रजाक बथायनि थाय रजाक बथायनि सिमिया अ बथाय अ आम चायनि लाइबु माने हुकुमो काहाम को खुक बारथाय संदुक बसंने सामंकराक तंगमानि छय अंखारि मानमासे हाथाय हा फुंगक कायवै थाय रजाक कुइन अमतै त्रिपुरा ने काहाम काय श्री सितिनि हुक बाराय दाताय बांग्र रगै फायमा बबायनि मारि नगजाकमा बसाका अ लाइबु मानि सलै फायमानो हायुनि कोगुन बाय बायकै নানা বাকি হাস্তে আফং ত্রিপুরা গ্লোবাল অমতৈ তের চল চল খলাইখা অ যুগালমুং ত্রিপুরা নি বুথাই ফাতার রহরমানি লগে লগে ইয়াকনি মানাই খনি সামমুং হুকমতাই বেড়াইখ্রিনি হায়ংনি হারেম রমৈ তিসাওয়ে মানহনৈ বসাখা হুকবার মন্ত্রী রতনলাল নাথ সাকা মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী নি তৈফাং বাই ত্রিপুরা ও হুকবার মজম কাহাম ফাইসিং সলাইজাগৈ ফাইখা ব ত্রিপুরা গ্লোবাল অমতৈ তেরনি গরং না সংফাই ককনা রেখা ত্রিপুরা গ্লোবাল পাইনএপ্পল ফেস্টিভেল নরগৈ মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী খা কাহাম ইয়াফারখা অবনি বাকি মন্ত্রকর প্রফেসর ডাক্তার মানিক সাহাব মন্ত্রী বক্রক ন খা কাহাম ইয়াফারখা হতানি ককতমাল্লা ম মন্ত্রক রাতাইব সবাই শাখা মন্ত্রী বক্রকনি খা কাহাম ইয়াফার মংতাই খা বাচারি মুং ককতমা ত্রিপুরানি হুকবার খ্লাইনাই রকনি দারাকেরি মুং হুকবার কাহামতাই হায়ংনি হাতিয় মুং গনাং কুইন অমতিনি হাতি ফার মুং নাহারে খাতংমা কতাল খা বাচার ওয়ানা রাষ্ট্রবক্রক ইয়াকচো সিপি রাধাকৃষ্ণন সাকা হায়ংনি জেসা হা কতরনি রাং থংকরা কংমাংখা বেলাই বেসা বেসা তেতাই তমরমরো সাথার মুং এবা এম এস এম ইনি সাকা তিনি দিল্লি কতাল এম এস এ ই সালনর গৈ যোগালিজাক পান্ডা ও মচাং রাধাকৃষ্ণন অ কক শাখা বসাখা ভারত অবনি ও সাকথার নাই কতাল রক্ন খা বাচার মাতাই সাকথার মানে খাপাংনি মারি মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী খুনা ফুংডামচি সহ আকাশবাণী নিমন কি বাত পান্ডানি বিশিংতে হা কতটাই বুই হা কতর নি লোকরক বাই কগলাম সালায় না অবঙ্গনে মন কি বাত নি ফিল সারা থামচি বা বেরেমনি পান্ডা অ পান্ডা আকাশবাণী তাই দূরদর্শনী যত নেটওয়ার্ক আকাশবাণী ক নি ককটমা ওয়েবসাইট www.newsonair.com তাই নিউজ অন এ আই আর মোবাইল এপ ও খনাগুই মানবায়ন পান্ডান আকাশবাণী ডিডি নিউজ মন্ত্রীবক্রক নি নাইখং এবার ককথম তাই কক সংলাই নকনি ইউটিউব চ্যানেল ব খনাগুই মানবায়ন পান্ডা পাইমানে উলদ্রব ন আবো আম চাইনি কক বাইক আওয়াই খ্লাইজাক ও পান্ডান আম চাইনি কক বাই হরনি দামচুকু দামচার তামফ্র তাইবাইসা আওয়াই খ্লাইজাক জে আই টেক মান মানে উলট তাবুক হায়ংনি হাতিয় ত্রিপুরা অমতৈ নাইব রমৈতি সানাবাগী দিল্লি কেতালো তিনি নিশিমি ত্রিপুরা গ্লোবাল পাইনএপ্পল ফেস্টিভেল এবা ত্রিপুরা অমতৈ তের যোগাল খা হাস্তে আপাং অমহাই সাকথারমা বাকী সিপাহী জলা হাংখরনি মোহন বুকনি অমতৈ কাইনাই রক খা সরাংজাক মলমল রমৈ অমতৈ কাই ফাইনাই খরক সারা বাচি সেক তাবুক খা ফাংনি চুবাচু বাই রাং থঙ্গ বাইথাং সাক চুকজাক অবনতৈ কাইসা ককমু
1: তিনি নিশিমি দিল্লি কেতালো চেংজাখা নি গ্লোবাল পাইনএপ্পল ফেস্টিভেল হাস্তেনি বেবাগৈ কাইনেইচি সাই অমতৈ রহরজাখা আপনি বিশিং মোহন বুকনি খুরজাজাক থতক অমতৈ রহরজাখা থাংনাই বিশি কিচাব হুকবার নাইখুংনি জুদা জুদা তাং বুতাং নি চুবাচুবাই অরণি হুকবার খ্লাইনে রকনি লাংমাবো স্লাইমুং নুকজাখা আমজাইনি হুকবার খ্লাইনে রকসাখা অমতৈ হুকবার খ্লাইয়ে কাহামান মারি মানি টংখা বরকনৈ
2: আমার নাম নবদ্বীপ দেবব্রহ্মা মোহন বুক আনন্দপুর ভিলেজ ব্লকের আন্ডারে আমার আঞ্জস বাগান দুইটা প্লট আছে
3: আমার নাম রাজ্য কুমার দেব বর্মা 3 হেক্টর টিলা জমি ওইখানে আমি আনারস বাগান করছি 2022-23 সালে তখন গভর্নমেন্ট আমাকে স্কিম দিচ্ছিলেন MDS থেকে 1,35,000 টাকা ওই টাকা দিয়ে আমি বাগান শুরু করছি প্রায় আমি 1.5 লাখ টাকা মতো বিক্রি করছি এবং আনারস বাগান এখন মোটামুটি একটা মার্কেটে চাহিদা আছে এবং খুব রসালো ফল এবার আমি 400 মতো পাঠাচ্ছি দিল্লিতে
1: হুকবার সিমিয়া অমতৈ নকিতিংগৈ বাই থাং চোকজাক বদল নিব রকব জেম জেলি তাই জুদা জুদা চাজাকাই মানুষ নামই বরকনি কতাল আজিমুংনি লাম ফিয়গৈ তিসাকা আবুবাই মোহন বুকনি অমতৈ তাবো কথক সিমিয়া রাংথং হামক্রাই এংমা কাহামকুক লাম্বো উঙ্গৈ বাজাখা ককতমা খতলনি সিমি আং বিপূর্ণা আকাশবাণী আগরতলা
0: কেন্দ্রনি সাকামতাইন কুং হামক্রাই মন্ত্রী জগত প্রকাশ নাড্ডা ও জুনতালনি বিসকাং সাল নৈচিকু দিল্লি কেতাল কেন্দ্রনি সাকামতাইন কুং হামক্রাই নাইমঠানি ফিলচিদ ককমালাই মঙ্গ আশোক ফাঙ্গানা ও ককমালাই মঙ্গ জুদা জুদা হাস্তেতাই কেন্দ্র বাই নাইকলজাক আমচাইনি সাক হামতাই নকং হামখ্রাই মন্ত্রী সাংসদটাই কেন্দ্রটাই হাস্তে হাফাংনি কুচুক বেরেমনি তাংফাং রক মানজাগানা আকাশবাণী আগরতলা কেন্দ্রনি অ ককতমা ওয়াই খ্লাইজাগৈ তঙ্গু

আকাশবাণী নিকমা আপডেট মানা বাকি লগ ইন খাইদি www.newsonair.com নিউজ অন এ আই আর এপ তাই টুইটার বাই ফেসবুক প্লেটফর্ম এ আই আর নিউজ এলার্স ইউটিউব নাইদি নিউজ অন এ আই আর অফিসিয়াল অবন কারিব আকাশবাণী আগতলা কেন্দ্র কক্মা আপডেট মানা নিহে টুইটার এবার এক্স হ্যান্ডেল আকাশবাণী নিউজ আগতলা ফেসবুক এ আই আর নিউজ আগতলা তাই ইউটিউব আকাশবাণী নিউজ আগতলাও নাইনা নাঙ্গানা বসকাংরিং বিশ্বী সিমিং উদয়পুরনি চন্দ্রপুর টংসুগিয়া আয়ুর্বেদি কলেজ তাই হাসপাতালনি পরিমং চেংরেজাগান বসকাং বিশিকনৈনি বিশিঙ্গ টেপানীয় টংসুকনাই আয়ুর্বেদিক কলেজ নাম তিসাজাগান সাকাম তাংক্রা কিরণ গীতা তিনি অ কলেজনি বাকি কক তিসাজাক জায়গা বেড়াই নাই সাকা আয়ুর্বেদিক কলেজ নাম তিসানা বাকি খক স্নিচি রেজাক রাংবক জাখা হাস্তেফা ইন্দ্রসেন আরেদ্দি নালু তিনি আগতলা নিকুঞ্জম বন পেন নি পেনশনার রগনি টংথাই নগ আশ্রয় বেড়াই নাইকা আর টংনাই চাকরা রক বাই কলাম সালাইকা হাস্তেফা বরকনি জঞ্জালনি কক রক নখনাকা হাস্তেফা সাকা ও চাকরা রক সাইবার ঠকক জাকমা ও কলাই টংখা ও বাবায় চাকরা রকন হাজক মুংবাংরা নাংথাই হাস্তেফা চাকরা রকন বাইথানি সহিমান মানো তৈ সৈনানি কয়মুংব নারকা হাস্তেফানি লগে আর মানসাখা হদ হামক্রাই তাই হদ রংনাইকুনি আলাইদা তাংক্রা তপন কুমার দাস ব সাকা আশ্রয় টংথাই নগ হাস্তে হাফাং পুরো নাইক্রাই তাই হাফাং মানজু জাক মথানী লেলা মঙ্গু মানজাক চাকরা রক্সিমি টঙ্গুই মান নাই টাবুক আশ্রয়ে খরক বৃষ্টি থাম টংনাই টঙ্গু রামমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় শাখা ত্রিপুরা হাস্তে তাংদল ব্যাংক নি সিডি রেসিও হাস্তে নি তাই কুন ব্যাংক নিশলাই গবাং কোকদিনী আগরতলা নি নজরুল কলাক্ষেত্র ব্যাংক নি যোগালিজাক পান্ডব অ কক শাখা আর কক নারক থানী কামিনী রং থংন রাগ রা বাকি ল্যাম্পস তাই পেক্স রক সামু কাহাম তাঙ্গি টংনি শাখা পান্ড তাংদল ব্যাংক নি মান বারানি খক সি দকরা সাই চারশি থামসাই রাংনি ডিভিডেন্ড চেক ন রংমন্ত্রী ইয়াগ রাজাখা পান্ড তাংদল মন্ত্রী শুক্লাচরণ নিয়াতীয় ও ব্যাংকনি সামুং সারাই মান মান বলাইখাতাই লাকা কিফিল মানথানী তাই বো সামুং চুকজাকিয়া প্রিরমনানি কবখা পান্ডা কুবিনী বিশিং মানজাখা তাংদল নাইখুংনি তাংক্রা তাপস রায় নাবাটনি তাংফাং তনশ্রী ভট্টাচার্য ব্যাংকনি চেয়ারম্যান নাগাদিরাজ দত্ত আকর্ষং লামসকমা ককনারখা ব্যাংকনি এমডি ভজন চন্দ্র রায় পান্ড ব্যাংকনি সেবুক তাই কাহামকুক ল্যাম্পস টেক্স নি তাংফাং রগ্ন সকাত রেজাখা ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন বাই নাইকলজাকরণ ফিল থাম ডিভিশন লীগ ফুটবল বাতাই মুং তিন থমুং কাইনি এংখা উমাকান্ত মিনি স্টেডিয়াম কুইলা থমুঙ্গ টি এ এডিসি গোল কাইনিল বুকসানি ফের বাই উমাকান্ত কোচিং সেন্টার ন বেচান খা উল আর ন সংসারচাক তাই কেশব থমুঙ্গ ইউথ ক্লাব গোল কাইথাম কাইসানি ফের বাই কেশব সঙ্গ ন মেচেন খা হাইংকা ফুটবল গ্রুপ জি নি থমুং কাইনি বেলজিয়াম গোল কাইবা কাইসানি ফের বাই নিউজিল্যান্ড ন মেচেনই গ্রুপ নি কুচুক থাই নাউই নক আউট হাফ খাতাই গুবনি থমুঙ্গ মিশর তাই ইরান গোল কাইসা কাইসা রলাই দ্র খাইমা বাই মিশর নক আউট দাদাক সিদাক সগৈ খাইফিয়া ইরান তাই গুবন গ্রুপ নি থমুং জরা নাইসিংনা নাঙ্গানা তিনি হর র তাই খনাফুঙ্গ গ্রুপ বেরেমনি থমুং কাইলাই ইঙ্গানা ভারতনি জরানো রোগী হরনি দাম নৈতামৈ সতি থামজিও গ্রুপ এল নি পাইথাক থমুং কাইনৈয় ইংল্যান্ড তাই পানামা ক্রোয়েশিয়া তাই ঘানা থাইনা খনা আইচুক নি দাম্বা তামফ্রু গ্রুপ কে নি থমুং কাইনি ইংগানা পর্তুগাল বাই কলম্বিয়া থাইন তাই কঙ্গু বাই উজবেকিস্তান থাইন আর্জেন্টিনা জর্ডন বাই থাইন তাই কুবুন থমুঙ্গ নক আউট অস্ট্রিয়া বাই আলজেরিয়া থাইন নবর লিবার নি সিকাংবারিয়া কমুঙ্গ সাজাক খা বসকান দামনি শিবির উনকোটি তাই উত্তর হাংখর গ ফেরাঙ্ক গৈ গবাং খেওয়াতে ফাই মানখনা সালনি তুমারি সাক থামচি ব্রি ডিগ্রি সেলসিয়াস তাই খামাও নৈশি স্নি ডিগ্রি সেলসিয়াস নি গানাঙ্গিনি টঙ্গুই মান তিনি সালনি সাকানি তুমারি থামচি বা দশমিক চার ডিগ্রি সেলসিয়াস তাই খামানি তুমারি নৈশি বা দশমিক ব্রি ডিগ্রি সেলসিয়াস পাইরেন সেকাং তিনি ককতমা বুবাগ্রক তাই সেপুরু কেন্দ্রনি সালসি সালকা আমচাই হামক্রাই মন্ত্রী ইয়াকচু ডক্টর সুকান্ত মজুমদার তিনি দিল্লি কেতালো ত্রিপুরা গ্লোবাল পাইন অ্যাপেল ফেস্টিভ্যাল এবার ত্রিপুরানি অমতুই তেরন চেঙ্গি রেখা রাষ্ট্রবক্ষক ইয়াকচু সিপি রাধাকৃষ্ণন সাকা হায়ং নিজে সাহা কতনি রাং থংকরা কংমা অংখা বেলাই বসা বসাতে তাই তম্রম্রু সাকথামুং এবার এম এস এম ইনি সাকা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী খনাফুং দামচি সাও আকাশবাণী নি মন কি বাত মান্দানি বিশিং তৈ হা কত তাই বুই হা কতর নি লুকুরক বাই কগলাম সালায়ান বসকাংরিং বিশিনি সিনি উদয়পুরনি চন্দ্রপুর টংসুগিয়া আয়ুর্বেদিক কলেজ তাই হাসপাতাল নি পরিমং চেঙ্গ্রেজাকান অরনি ফিল থাম ডিভিশন লীগ ফুটবল বাতাই মং নি তিনি থমুঙ্গ টি টি এ এডিসি তাই ইয়ুথ ক্লাব কপ্লাই ইংখা কক্তমা তিনি নি বাকে অরণ পাইখা উলনি কক্তমা আওয়াই ইংগানা খনা বুং ফুং দামসনি তামুই সতি ব্রিচিও

0: আপনি নিয়মিত ইআরটি নিচ্ছেন তো?
1: ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি আওতাধীন ইআরটি সেন্টার রাজ্যের সবকটি জেলা হাসপাতাল ও সাব ডিভিশনাল হাসপাতালে রয়েছে।
0: বিনামূল্যে ইআরটি পরিষেবা ও ঔষধ গ্রহণ করুন, নিজেকে সুস্থ ও স্বাভাবিক করে তুলুন।

0: আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি শান্তা ভৌমিক। এখনকার বিশেষ বিশেষ খবর হল, তিন দিনব্যাপী ত্রিপুরা গ্লোবাল পাইনঅ্যাপল ফেস্টিভ্যাল আজ থেকে নয়াদিল্লিতে শুরু হয়েছে। অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেছেন, ত্রিপুরা রাজ্য সমবায় ব্যাংকের সিডি রেশিও রাজ্যের অন্যান্য সব ব্যাংক থেকে সর্বাধিক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। বিশ্বকাপ ফুটবলে গ্রুপ পর্বে দুই মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগাল এবং লিওনেল মেসির আর্জেন্টিনা শেষ ম্যাচ খেলতে নামছে আজ এবং আগামীকাল। কেন্দ্রীয় ডোনার প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার আজ নয়াদিল্লির মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়ামে তিন দিনব্যাপী ত্রিপুরা গ্লোবাল পাইনঅ্যাপল ফেস্টিভ্যালের উদ্বোধন করেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, জিআই ট্যাগযুক্ত কুইন আনারস শুধুমাত্র ত্রিপুরার উৎপাদিত একটি ফল নয়, তা এই অঞ্চলের সাংস্কৃতিক ঐতিহ্য, কৃষি উৎকর্ষ এবং আদিবাসী জনগোষ্ঠীর কঠোর পরিশ্রমের এক প্রকৃত প্রতিফলন। প্রাকৃতিকভাবে উৎপাদিত কুইন আনারস ত্রিপুরার উর্বর মাটি, ঐতিহ্যবাহী চাষাবাদ পদ্ধতি এবং ক্রমবর্ধমান গর্বের প্রতীক। তিনি বলেন, এই ঐতিহ্যকে বিশ্বের সাথে ভাগ করে নেওয়ার জন্য রাজ্য সরকার ত্রিপুরা গ্লোবাল পাইনঅ্যাপল ফেস্টিভ্যাল চালু করেছে। এই আয়োজনটি ত্রিপুরার ফল রপ্তানির পাশাপাশি হস্তশিল্প, সংস্কৃতি এবং পর্যটনকে বিশ্বের মানচিত্রে তুলে ধরবে বলে তিনি জানান। কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ত্রিপুরায় কৃষিক্ষেত্রে অভূতপূর্ব পরিবর্তন এসেছে। তিনি ত্রিপুরা গ্লোবাল পাইনঅ্যাপল ফেস্টিভ্যালের তাৎপর্য বিস্তারিত ব্যাখ্যা করে বক্তব্য রাখেন। ত্রিপুরা গ্লোবাল পাইনঅ্যাপল ফেস্টিভ্যাল উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও শুভেচ্ছা জানান। এর জন্য মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহাও প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী লেখেন, প্রধানমন্ত্রীর শুভেচ্ছা এবং অনুপ্রেরণামূলক বার্তা ত্রিপুরার কৃষকদের ক্ষমতায়ন, কৃষিক্ষেত্রে উৎকর্ষ সাধন এবং বিশ্ববাজারে রাজ্যের খ্যাতিমান কুইন আনারসের বাজার সম্প্রসারণের লক্ষ্যে নতুন উদ্দীপনা যোগাবে। জিআই ট্যাগ পাওয়ার পর এবার বিশ্ববাজারে ত্রিপুরার আনারসকে আরও তুলে ধরতে দিল্লিতে আজ থেকে গ্লোবাল পাইনঅ্যাপল ফেস্টিভ্যালের আয়োজন করেছে রাজ্য সরকার। এই উদ্যোগে খুশি সিপাহীজলা জেলার মোহন ভোগের আনারস চাষিরা। যুগের পর যুগ আনারস চাষ করে আসা প্রায় 150 জন চাষি এখন সরকারি সহায়তায় আর্থিকভাবে স্বনির্ভর। একটি প্রতিবেদন।
1: আজ থেকে দিল্লিতে শুরু হয়েছে গ্লোবাল পাইনঅ্যাপল ফেস্টিভ্যাল। রাজ্য থেকে প্রায় 20,000 আনারস পাঠানো হয়েছে, যার মধ্যে মোহনভোগ থেকেও উল্লেখযোগ্য পরিমাণ আনারস গিয়েছে। গত কয়েক বছরে কৃষি দপ্তরের বিভিন্ন প্রকল্পের সহায়তায় এখানকার চাষিদের জীবনমানের উন্নতি হয়েছে। স্থানীয় চাষিরা জানাচ্ছেন, আনারস চাষ করে বছরে ভালো আয় হচ্ছে তাদের।
2: আমার নাম নবদীপ দেব্রমা, মোহনভোগ আনন্দপুর ভিলেজ ব্লকের আন্ডারে। আমার আনারস বাগান দুইটা প্লট আছে, ন্যূনতম 2 হেক্টর। বছরে ন্যূনতম 1.5-2 লাখ টাকা মতন ইনকাম হইতে আছে।
3: আমার নাম রাজ্য কুমার দেববর্মা, 3 হেক্টর টিলা জমি, ওইখানে আমি আনারস বাগান করছি। 2022-23 সালে তখন গভর্নমেন্ট আমাকে স্কিম দিচ্ছিলেন MDS থেকে 1,35,000 টাকা। ওই টাকা দিয়ে আমি বাগান শুরু করছি, প্রায় আমি 1.5 লাখ টাকা মতো বিক্রি করছি। এবং আনারস বাগান এখন মোটামুটি একটা মার্কেটে চাহিদা আছে এবং খুব রসালো ফল। এবার আমি 400 মতো পাঠাচ্ছি দিল্লিতে।
1: শুধু চাষি নয়, আনারসকে কেন্দ্র করে স্বসহায়ক গোষ্ঠীর মহিলা জ্যাম, জেলি ও অন্যান্য পণ্য তৈরি করে নতুন আয়ের পথ খুঁজে পেয়েছেন। ফলে মোহনভোগের আনারস এখন শুধু স্বাদের জন্য নয়, অর্থনৈতিক উন্নয়নের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে। সিপাহীজলা জেলা থেকে অভিজিৎ বর্ধনের প্রতিবেদন। সংবাদকক্ষ থেকে রাহুল লোধ, আকাশবাণী আগরতলা।
0: রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু আজ আগরতলার কুঞ্জবনে পেনশনারদের আবাস আশ্রয় পরিদর্শন করেন। সেখানে তিনি আবাসের প্রবীণ নাগরিকদের সঙ্গে আলোচনা করেন, তাদের সমস্যার কথা শুনেন। রাজ্যপাল বলেন, প্রবীণ নাগরিকরা সাইবার প্রতারণার শিকার হচ্ছেন, এক্ষেত্রে তাদের সচেতন করতে হবে। তিনি প্রবীণ নাগরিকদের নিজেদের অভিজ্ঞতা সম্পর্কে লেখালেখি করতেও আবেদন জানিয়েছেন। উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের বিশেষ সচিব তপন কুমার দাস। তিনি জানান, আশ্রয় আবাসে শুধুমাত্র রাজ্য সরকার, পুর নিগম ও সরকার অধিগৃহীত সংস্থার অবসরপ্রাপ্তরা থাকতে পারেন। বর্তমানে আশ্রয়ে 43 জন আবাসিক রয়েছেন। অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেছেন, ত্রিপুরা রাজ্য সমবায় ব্যাংকের সিডি

রেশিও রাজ্যের অন্যান্য সব ব্যাংক থেকে সর্বাধিক। আগরতলার নজরুল কলাক্ষেত্রে আজ ত্রিপুরা রাজ্য সমবায় ব্যাংকের 43তম বার্ষিক সাধারণ সভায় তিনি একথা বলেন। তিনি বলেন, কৃষি নির্ভর রাজ্যে গ্রামীণ অর্থনীতির বিকাশে ত্রিপুরা রাজ্য সমবায় ব্যাংকের বিশেষ অবদান রয়েছে। গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে ল্যাম্পস ও প্যাক্সগুলি বলিষ্ঠ ভূমিকা পালন করছে। কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার জনকল্যাণে গৃহীত সমস্ত প্রকল্প বাস্তবায়নে সমবায় ব্যাংক ইতিবাচক ভূমিকা পালন করছে। সমবায় ব্যাংকের লভ্যাংশ থেকে 16,83,000 টাকার ডিভিডেন্ড চেক আজ অর্থমন্ত্রীর হাতে তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া সমবায় ব্যাংকের সাফল্যের প্রশংসা করেন এবং অনাদায়ী ঋণের টাকা আদায়ে আরও কার্যকরী ভূমিকা নেবার জন্য পরামর্শ দেন। অনুষ্ঠানে সমবায় দপ্তরের সচিব তাপস রায়, নাবার্ডের ত্রিপুরা আঞ্চলিক ম্যানেজার শ্রীমতী তনুশ্রী ভট্টাচার্য ভাষণ দেন। সমবায় ব্যাংকের চেয়ারম্যান নাগাধীরাজ দত্ত 2025-26 অর্থ বছরের জন্য ব্যাংকের বার্ষিক প্রতিবেদন পেশ করেন। স্বাগত ভাষণ দেন ব্যাংকের সমবায় ম্যানেজিং ডিরেক্টর ভজন চন্দ্র রায়। অনুষ্ঠানে অসামান্য সাফল্যের জন্য ব্যাংক কর্মচারী, শ্রেষ্ঠ ল্যাম্পস, শ্রেষ্ঠ প্যাক্সের কর্মকর্তাদেরও পুরস্কৃত করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে সাড়া দিয়ে কম তেল কি থালি হর ঘর মে খুশিয়ালি কর্মসূচির অংশ হিসেবে আজ বিজেপি মহিলা মোর্চার উদ্যোগে বিশালগড়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্বোধন করেন বিধায়ক সুশান্ত দেব। তিনি বলেন, সুস্বাস্থ্য ও সঞ্চয়ের স্বার্থে প্রতিটি পরিবারে ভোজ্য তেলের ব্যবহার 10% কমানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। সেই বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। অল ত্রিপুরা ব্লাইন্ড অ্যাসোসিয়েশনের উদ্যোগে আজ সংগঠনের কার্যালয়ে হেলেন কেলারের 146তম জন্ম জয়ন্তী উদযাপিত হয়। অনুষ্ঠানে ওএনজিসি ত্রিপুরার পক্ষ থেকে 30 জন দৃষ্টিহীন ব্যক্তিকে স্মার্ট ভিশন চশমা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলাশাসক ডক্টর বিশাল কুমার, ওএনজিসির অ্যাসেট ম্যানেজার সঞ্জিত কুমার ঝুনঝুয়া সহ সংগঠনের সদস্যরা। এ খবর শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণী সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলা সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 135তম পর্ব। এই অনুষ্ঠানটি আকাশবাণী ও দূরদর্শনের সমস্ত নেটওয়ার্ক, আকাশবাণী সংবাদ ওয়েবসাইট www.newsonair.com ও নিউজ অন এআইআর মোবাইল অ্যাপে শোনা যাবে। অনুষ্ঠানটি আকাশবাণী, ডিডি নিউজ, প্রধানমন্ত্রীর দপ্তর তথা তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও শুনতে পাওয়া যাবে। অনুষ্ঠানের অব্যবহিত পরেই এর আঞ্চলিক ভাষার অনুবাদ শোনা যাবে। এই আঞ্চলিক ভাষার অনুষ্ঠানটি রাত 8টায় পুনঃপ্রচার করা হবে। ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় আজ কৈলাসহরের শ্রীরামপুরস্থিত স্বামী বিবেকানন্দ ভবনে যুবমোর্চা আয়োজিত অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা জানান। তিনি তাদের হাতে শংসাপত্র ও স্মারক তুলে দেন। উপস্থিত ছিলেন চণ্ডীপুর পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন শম্পা দাস পাল, জেলা পরিষদের সদস্য বিমল কর প্রমুখ। কুমারঘাট উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে আজ এক অনুষ্ঠানে 139 জন ছাত্রীকে বাইসাইকেল প্রদান করা হয়। উপস্থিত ছিলেন বিধায়ক ভগবান দাস, কুমারঘাট পুর পরিষদের চেয়ারপারসন বিশ্বজিৎ দাস প্রমুখ। আগামী শিক্ষাবর্ষ থেকে উদয়পুরের চন্দ্রপুরে আয়ুষ হাসপাতালে অস্থায়ীভাবে আয়ুর্বেদিক কলেজ ও হাসপাতালের পঠন পাঠন শুরু হবে। আগামী 2 বছরের মধ্যে উদয়পুরের টেপানিয়াতে স্থায়ীভাবে আয়ুর্বেদিক কলেজের পরিকাঠামো গড়ে তোলা হবে। স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে আজ কলেজটির জন্য প্রস্তাবিত জমি পরিদর্শনে গিয়ে জানান, আয়ুর্বেদিক কলেজ নির্মাণের জন্য 70 কোটি টাকা বরাদ্দ হয়েছে। বিশ্বকাপ ফুটবলে গ্রুপ জির দুটি ম্যাচে বেলজিয়াম 5-1 গোলে নিউজিল্যান্ডকে হারিয়ে গ্রুপ শীর্ষস্থান নিয়ে নক আউটে প্রবেশ করল। অন্য ম্যাচে মিশর ও ইরান 1-1 গোলে ড্র করায় মিশর নক আউটে সরাসরি পৌঁছে গেল। ইরানকে অপেক্ষা করতে হবে বাকি গ্রুপগুলির শেষ ম্যাচ পর্যন্ত। আজ রাত এবং আগামীকাল সকালে গ্রুপ পর্বের ম্যাচ শেষ হয়ে যাচ্ছে। ভারতীয় সময় রাত 2:30 গ্রুপ এল এর শেষ দুটি ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড ও পানামা এবং ক্রোয়েশিয়া ও ঘানা। পানামা বাদে বাকি 3টি দেশের রাউন্ড অফ 32 এ যাওয়ার সম্ভাবনা রয়েছে। আগামীকাল ভোর 5টায় রয়েছে গ্রুপ কে এর ম্যাচ দুটি। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগাল মুখোমুখি হবে কলম্বিয়ার এবং কঙ্গো প্রজাতন্ত্র খেলবে উজবেকিস্তানের বিরুদ্ধে। সকাল 7:30 রাউন্ড অফ 32 নিশ্চিত করে থাকা লিওনেল মেসির আর্জেন্টিনা খেলবে ছিটকে যাওয়া জর্ডনের সঙ্গে। অন্য ম্যাচে মুখোমুখি হবে 9টায় সুযোগ থাকা 2 দেশ অস্ট্রিয়া এবং আলজেরিয়া। আবহাওয়ার খবর, আগামী 24 ঘন্টায় ঊনকোটি ও উত্তর জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি।

0: পাতে সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25.4 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরগুলি আরেকবার। তিন দিনব্যাপী ত্রিপুরা গ্লোবাল পাইনঅ্যাপল ফেস্টিভ্যাল আজ থেকে নয়াদিল্লিতে শুরু হয়েছে। অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেছেন, ত্রিপুরা রাজ্য সমবায় ব্যাংকের সিডি রেশিও রাজ্যের অন্যান্য সব ব্যাংক থেকে সর্বাধিক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। বিশ্বকাপ ফুটবল গ্রুপ পর্বে দুই মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগাল ও লিওনেল মেসির আর্জেন্টিনা শেষ ম্যাচ খেলতে নামছে আজ এবং আগামীকাল। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35।
1: মনে মনে খুশি হতেন তিনি।

0: শ্রোতা বন্ধুরা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্টজে আকাশবাণী এফএম উজ্জয়ন্ত। আমি রয়েছি আপনাদের বন্ধু আর যে শর্মিষ্ঠা আপনাদের সঙ্গে। আর এই মুহূর্তে যে অনুষ্ঠান আমাদের কাছে ধরা দিয়েছে সেই অনুষ্ঠান অবশ্যই আপনাদের পছন্দের গানের, আর সেই অনুষ্ঠানের নাম গানে আপকে লিয়ে, যে অনুষ্ঠানে হিন্দি ছবির গানের অনুরোধ করতে হবে। তো শ্রোতা বন্ধুরা এক্ষেত্রে দুইভাবে আপনারা অনুরোধ পাঠাতে পারেন আপনাদের আমার কাছে। এক তো হচ্ছে ফোন করে, ফোন নম্বর 0381-232-6253, আর পাশাপাশি হোয়াটসঅ্যাপ করেও কিন্তু আপনার পছন্দ আমার কাছে পৌঁছে দিতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর 9402169965, 9402169965। শুধু কন্ডিশন একটাই, সেই গানটি হতে হবে কোনো হিন্দি ছায়াছবির। তো প্রথমে নেই, ফোন চলে এসছে, তো প্রথম কোন বন্ধু রয়েছেন চলুন দেখা যাক। হ্যালো, কে রয়েছেন সঙ্গে?
1: স্বপন জগন্নাথ বলছি, যোধপুর থেকে।
0: স্বপন বাবু বলুন।
1: মিস্টার বেচারা ছবি থেকে সাথী মেরে শুন তো যারা, এই গানটা শুনে দিন।
0: সাথী মেরে শুন তো যারা, তাই তো?
1: মিস্টার বেচারা,
0: ঠিক আছে, অবশ্যই শোনাবো। ভালো থাকবেন আপনিও বন্ধু। শ্রোতা বন্ধুরা ডায়াল করবেন 0381-232-6253। যদি অনুষ্ঠানটার জন্য সময় আমাদের হাতে খুব কম, তবু চেষ্টা করব আপনাদের পছন্দে আপনাদের সুরে ভেসে যাওয়ার। হ্যালো, কে রয়েছেন সঙ্গে? হ্যালো,
2: হ্যালো, নমস্কার।
0: নমস্কার বন্ধু, কে বলছেন?
2: আমি এই মুহূর্তে জম্পুই জেলা থেকে বিশ্রয় দেবরমা বলছি।
0: হ্যাঁ বিশ্রয় বাবু, বলুন কি গান শোনাতে পারি আপনাকে?
2: গান শুনবো সুপার রুস্তম ছবি থেকে, এসা না হো আরমান জাগ যায়, গানের কথাটা।
0: এসা না হো আরমান জাগ যায়, তাই তো?
2: হ্যাঁ।
0: আচ্ছা ঠিক আছে, অবশ্যই শোনাবো, সঙ্গে থাকবেন, শুনতে থাকবেন এফএম উজ্জয়ন্ত। শ্রোতা বন্ধুরা, ঘড়ির কাঁটা যখন বলছি 8:10, আর ঠিক তখন আপনাদের পছন্দের গান যদি বেজে ওঠে এফএম উজ্জয়ন্ততে, কেমন লাগবে বলুন তো? আমার তো মনে হচ্ছে ব্যাপারটা একেবারেই জমে যাবে। সারাদিনের ক্লান্তি ফেরে কাজকর্ম শেষ করে যখন আমরা একটু বসি নিজেদেরকে সময় দেবার জন্যে, আর ঠিক তখন যদি নিজের পছন্দের গান নিজের পছন্দের এফএম চ্যানেলে বেজে ওঠে, তাহলে শোনাই সোহাগা। একে একে রিকোয়েস্ট আসা শুরু করেছে, চলুন গানে ফিরে যাই। প্রথম গানটি না হয় আমার পছন্দের থাক, দেখুন তো ভালো লাগে কিনা। শ্রেয়া ঘোষালের কণ্ঠে আপনাদের জন্য রইল।

0: এইচআইভি এইডস নিয়ে ভয় না পেয়ে এইচআইভি এবং এইডসের বিষয়ে সত্যটা আমাদের জানতে হবে। জীবনকে ভালোবেসে এইডসকে প্রতিরোধ করতে হবে।
1: এইডসকে ঘৃণা করুন, রোগীকে নয়, এই কথাটি এইডস প্রতিরোধের মূল মন্ত্র।
0: বিস্তারিত জানতে টোল ফ্রি নম্বর 1097 এ ফোন করুন।
1: রাজ্যের বিভিন্ন এলাকায় দফতর পরিচালিত কেন্দ্রগুলো থেকে সহায়তা গ্রহণ করুন।
0: ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত। মনে রাখবেন, এইচআইভি সংক্রমণের বিভিন্ন পর্যায়ে এইডসের প্রধান কয়েকটি উপসর্গ দেখা যায়।
1: খুশখুশে কাশি, জ্বর,
0: টানা সময় ধরে পেটের গন্ডগোল,
1: শরীরের ওজন হঠাৎ কমে যাওয়া,
0: মুখে ও গলায় ঘা,
1: রক্তের শ্বেতকণিকার সংখ্যা দ্রুত হ্রাস পাওয়া,
0: ঘুমের সময় অতিরিক্ত ঘাম,
1: এছাড়াও কিছু যৌন লক্ষণও থাকতে পারে।
0: এই উপসর্গগুলো নজরে এলে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করুন।
1: প্রয়োজনে এইডস হেল্পলাইন নাম্বার 1097 এ ফোন করুন।

0: শ্রোতা বন্ধুরা, যে গানটি আমরা শুনলাম সেই গানটি অনুরোধ করেছিলেন স্বপন বাবু মিস্টার বেচারা ছবি থেকে। আর এই গানটি আমরা শুনলাম কুমার শানু এবং আলকা ইয়াগনিকের দ্বৈত কণ্ঠে। তো এই মুহূর্তে আরও একজন বন্ধু অপেক্ষা করছেন ফোন লাইনের ওপারে, দেখি কে আছেন। হ্যালো, কে রয়েছেন সঙ্গে?
1: নমস্কার, আমি বীরেন্দ্র বর্মা বলছিলাম।
0: কোথা থেকে বলছেন বন্ধু?
1: হ্যালো,
0: হ্যাঁ, কোথা থেকে বলছেন আপনি?
1: ও, কৃষ্ণনগর থেকে।
0: আচ্ছা বন্ধু, বলুন কি গান শোনাতে পারি?
1: সবির নাম মজবুর।
0: মজদুর?
1: মজবুর,
0: মজবুর। আচ্ছা, হ্যাঁ
1: হ্যাঁ। গানের লাইনটা হলো কবি সোচতা হুঁ, কবি সোচতা হুঁ,
0: কবি সোচতা হুঁ। ঠিক আছে, অবশ্যই চেষ্টা করবো গানটা শোনাতে। সঙ্গে থাকবেন, শুনতে থাকবেন এফএম উজ্জয়ন্ত। শ্রোতা বন্ধুরা ডায়াল করবেন 03।

0: টু 3 2 6 2 5 3, অথবা যদি মনে হচ্ছে যে ফোনের লাইন পাওয়া খুব দুষ্কর হয়ে রয়েছে তো সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ তো রয়েছে, হোয়াটসঅ্যাপ করে আপনার পছন্দ আমাদের কাছে পৌঁছে দিতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর 9402169965, 9402169965। হ্যালো, কে রয়েছেন সঙ্গে?
1: নমস্কার।
0: নমস্কার, কে বলছেন?
1: আমি পশ্চিমবঙ্গ বীরভূম থেকে নিতাই দাস বলছি।
0: হ্যাঁ নিতাই বাবু, বলুন।
1: আমি একটা গোলামি ছবির গান শুনতে চাই, সাব্বির কুমার এবং লতা মঙ্গেশকর।
0: কোন গানটি শুনতে চাইছেন?
1: ওই যে জি হ্যাঁ সে মস্তি বাপান মরঞ্জিত।
0: আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অবশ্যই শোনাবো, সঙ্গে থাকবেন, শুনতে থাকবেন এই বিমোচন। তো শ্রোতা বন্ধুরা, যেটা বলছিলাম কিছুক্ষণ আগে যে আপনারা যদি ফোনে লাইন না পেয়েও থাকেন, আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপে আমাদের জানাতে পারেন। ঠিক যেমনি আমাদের শ্রোতা বন্ধু কণিকা দেবী জানিয়েছেন, টাকার জলা থেকে হোয়াটসঅ্যাপ করে তিনি শুনতে চেয়েছেন তেসরি মঞ্জিল ছবির একখানা গান মোহাম্মদ রফির কণ্ঠে। চলুন সেই গানটি শোনা যাক সবাইকে সঙ্গে করে নিয়ে।

গানে চলে যাব। এবারে যে গানটি শুনবো কুমার শানু এবং কবিতা কৃষ্ণমূর্তির কণ্ঠে সার ছবি থেকে, এই গানটি শুনতে চেয়েছেন, হোয়াটসঅ্যাপে রিকোয়েস্ট করেছেন আমাদের শ্রোতা বন্ধু খোয়াই থেকে অজিত দেববর্মা। তার পছন্দের গান, চলুন সবাই মিলে শোনা যাক।

0: আলকা ইয়াগনিক এবং কুমার শানুর কণ্ঠে আমরা এই গানটি শুনলাম ছুপা রুস্তম ছবি থেকে। এবং যিনি শুনতে চেয়েছিলেন, যার অনুরোধে এই গানটি আমরা শুনলাম, তিনি হচ্ছেন আমাদের শ্রোতা বন্ধু বিশ্রয়বাবু। তার পছন্দের গান আমরা সবাই মিলে শুনলাম। আর এই মুহূর্তে আরও একজন বন্ধু অপেক্ষা করছেন ফোন লাইনের ওপারে, দেখি কে আছেন। হ্যালো, কে রয়েছেন সঙ্গে? হ্যালো বন্ধু, কে রয়েছেন সঙ্গে?
1: হ্যালো,
0: হ্যালো, কে বলছেন?
1: ম্যাম, আমি সুমন বলছি, মিলনসঙ্গ থেকে।
0: হ্যাঁ সুমন বাবু, বলুন।
1: শুভ সন্ধ্যা।
0: শুভ সন্ধ্যা
1: ম্যাম। কাবিয়াল বিদা না কে না টাইটেলটা একটা শুনিয়ে দিন।
0: আচ্ছা ঠিক আছে, অবশ্যই শোনাবো, সঙ্গে থাকবেন, শুনতে থাকবেন আমাদের অনুষ্ঠান। তো শ্রোতা বন্ধুরা, যেহেতু রিকোয়েস্ট আরও হাতে অনেক কটা রয়েছে আর সময় হাতে খুব কম, তাই আর ফোন নিচ্ছি না।

0: শ্রোতা বন্ধুরা, এই গানটি আমরা শুনলাম মজবুর ছবি থেকে, এবং যিনি অনুরোধ করেছিলেন আমাদের শ্রোতা বন্ধু বীরেন বাবু। এবারে পৌঁছে যাচ্ছি নিতাই বাবুর পছন্দের গান লতা মঙ্গেশকরের কণ্ঠে, গুলামি ছবি।
1: বাসিয়া ফরিদের কে লিয়ে রুকে গে।

শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনছিলেন অনুষ্ঠান গানে আপকে লিয়ে। আর কিছুক্ষণের মধ্যে দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান সমাচার সন্ধ্যা আপনাদেরকে রিলে করে শোনানো হচ্ছে।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন 101.6 মেগাহার্টজে আকাশবাণী এফএম উচ্চারণ। তো এই মুহূর্তে জানিয়ে দিচ্ছি আজকে সংবাদ শিরোনাম, কিন্তু তার আগে জানিয়ে দিচ্ছি আজকে ঠিক 9:02 থেকে আমাদের আজ রাতে পর্বে যে বিষয় নিয়ে আমরা কথা বলবো সে বিষয়টি হচ্ছে বর্ষার ব্যাকরণ। বর্ষার ব্যাকরণ এই মুহূর্তে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। কেন্দ্রীয় ডোনার প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার আজ নয়াদিল্লির মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়ামে 3 দিনব্যাপী ত্রিপুরা গ্লোবাল পাইপ অ্যাপল ফেস্টিভ্যালের উদ্বোধন করেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন, জিআই ট্যাগ যুক্ত কুইন আনারস শুধুমাত্র ত্রিপুরায় উৎপাদিত একটি ফল নয়, তা এই অঞ্চলের সাংস্কৃতিক ঐতিহ্য, কৃষি উৎকর্ষ এবং আদিবাসী জনগোষ্ঠীর কঠোর পরিশ্রমের এক প্রকৃত প্রতিফলন। রাজ্যপাল ইন্দ্র সিনহা ডিনল্লু আজ আগরতলার কুঞ্জবনে পেনশনারদের আবাস আশ্রয় পরিদর্শন করেন। সেখানে তিনি আবাসের প্রবীণ নাগরিকদের সঙ্গে আলোচনা করেন, তাদের সমস্যার কথা শোনেন এবং রাজ্যপাল বলেন, প্রবীণ নাগরিকরা সাইবার প্রতারণার শিকার হচ্ছেন। অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেছেন, ত্রিপুরা রাজ্য সমবায় ব্যাংকের সিডি রেশিও রাজ্যের অন্যান্য সব ব্যাংক থেকে সর্বাধিক। আগরতলা নজরুল কলাক্ষেত্রে আজ ত্রিপুরা রাজ্য সমবায় ব্যাংকের 43তম বার্ষিক সাধারণ সভায় তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 135তম পর্ব। এই অনুষ্ঠানটি আকাশবাণী ও দূরদর্শনের সমস্ত নেটওয়ার্ক, আকাশবাণী সংবাদ ওয়েবসাইট এবং www.newsonair.com এবং সেই সাথে নিউজ অন এআইআর মোবাইল অ্যাপেও শোনা যাবে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা আগামী 29 জুন নয়াদিল্লিতে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ পরিষদের 16তম সম্মেলনে সভাপতিত্ব করবেন। এই সম্মেলনে বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী, সাংসদগণ এবং কেন্দ্র ও রাজ্য সরকারের শীর্ষ আধিকারিকগণ অংশ নেবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে সাড়া দিয়ে কম তেল কি থালি হর ঘর মে খুশিয়ালি কর্মসূচির অংশ হিসাবে আজ বিজেপি মহিলা মোর্চার উদ্যোগে বিশালগড়ে এক অনুষ্ঠানের আয়োজন।

করা হয়ে উদ্বোধন করেন বিধায়ক সুশান্ত দেব। বিশ্বকাপ ফুটবলে গ্রুপ জির দুটি ম্যাচে বেলজিয়াম 5-1 গোলে নিউজিল্যান্ডকে হারিয়ে গ্রুপ শীর্ষস্থান দখল করে নক আউটে প্রবেশ করল। অন্য ম্যাচে মিশর ও ইরান 1-1 গোলে ড্র করায় মিশর নক আউটে সরাসরি পৌঁছে গেল। ইরানকে অপেক্ষা করতে হবে বাকি গ্রুপগুলোর শেষ ম্যাচ পর্যন্ত। আজ রাত এবং আগামীকাল সকালে বিশ্বকাপের গ্রুপ পর্বের সব ম্যাচ শেষ হয়ে যাচ্ছে। আগামীকাল 24 ঘন্টায় ঊনকোটি ও উত্তর জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। শ্রোতা বন্ধুরা, জানিয়ে দিলাম আজকের সংবাদ শিরোনাম।

শহরে তখন কালবৈশাখী দিন, আমারও মাথায় যত রাজ্যের ধুলো। কবিতার নামে ভাঙিয়েছি আজ দিন, বন্ধু হয়েছে ডায়েরির পাতাগুলো। ল্যান্ডলাইন আছে, কফি খেতে ভালোবাসো? কলেজ ফেস্টে আসা যাওয়া করেছিলে? আষাঢ়ে গল্পে সাক্ষী শ্রাবণ মাসও, পাশাপাশি হাঁটা ঝিরঝির টিপটিপ। আমার বৃষ্টি তোমারই জন্যে নামে, ছাতা উড়ে গেছে বর্ষাতি গায়ে নেই, ভিজি সব সব ছোট্ট একটা খামে, গোটা রেড রোড লিখে দেব তোমাকেই। আজও এ শহর জুলাই এসেছে ওঠে, ছোট লণ্ঠনে মন কেমনের রাত, স্বপ্নকে ঘিরে আজও মাতালিরা জোটে, শুধু ভিজে গেলে বাড়ায় না কেউ হাত। চিরকালীন এই ভালোবাসার মেঘ বয়ে নিয়ে যায় বর্ষার প্রিয় চিঠি, ভুলে গেছো সব বাতাসের উদ্বেগ, হাতের লেখাটা মনে রেখো লক্ষ্যটি। এ গান আমার শ্রাবণে শ্রাবণে ফেরে, আষাঢ়ে গল্পে সাক্ষী তো ছিল সেই, আমরা গিয়েছি সময়ের কাছে হেরে, শুধু বৃষ্টির কোনো বিকল্প নেই। কালো করে ফের আকাশ নেমেছে আজ, চোখের সামনে ঝাপসা হচ্ছে দিক, ভালোবাসাদের দেখা হয়ে যাওয়া কাজ, আবার কোথাও আমরা ভিজব ঠিক, আবার কোথাও আমরা ভিজব ঠিক। জানলার কাছে তখন জল ছবির মতো জমছে মেঘের চিঠি, আর ঘরের কোণা থেকে ধোঁয়া ওঠা চায়ের কাপ থেকে আলতো করে উড়ে যাচ্ছে এক চিলতে নস্টালজিয়া। আর ঠিক তখনই আমাদের মনে হয় বৃষ্টিরও বুঝে নিজস্ব একটা ব্যাকরণ আছে, তবে সেই ব্যাকরণ নিয়মের বেড়াজালে বাঁধা কোনো কঠিন বই নয়, কিন্তু সে আসলে একটা আলতো পরশ, একটা অদ্ভুত মায়াবী অনুভূতি। আজকের এই মেঘলা আকাশ যখন সন্ধ্যায় বেশ একটা মনের কোণেও মেঘ জমিয়ে রেখেছে, ঠিক তখনই আজ রাতে পড়বে আমরা কথা বলবো বৃষ্টির ব্যাকরণ নিয়ে। না না, কোনো নিয়ম মুখস্থ করব না, বা অ আ ক খ র ঠিক স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণও নয়। তাহলে কি বলুন তো, তাহলে বৃষ্টির শব্দের আড়ালে লুকিয়ে থাকা সেই সব পুরনো স্মৃতিদের একটু নতুন করে আমরা ছুঁয়ে দেখব। হ্যাঁ, বৃষ্টি নামলেই কেন জানি বুক পকেটে জমতে থাকে ধুলোবালিগুলো। কিসের ধুলোবালি? স্মৃতির ধুলোবালি। আর আমরা ফিরে যাই সেই পুরনো নস্টালজিয়ায়, সেই শৈশবের কাগজের নৌকো, স্কুল ছুটির পর ছাতা বন্ধ করে ইচ্ছে করে সবাই মিলে ভিজে বাড়ি ফেরা। আবার কখনো যখন একটু বড় হই, বিভিন্ন অনুভূতির কাছে আমরা ধরা দিতে শিখি, ঠিক তখনই কোনো এক বিকেলে একা একা জানলার ধারে বসে দূর সীমানায় তাকিয়ে থাকার সেই চেনা একাকিত্ব। আর এই সব কিছুর সাক্ষী বৃষ্টি থাকে। আসলে বৃষ্টি আমাদের বাধ্য করে একটু থামতে, পেছনের ফেলে আসা দিনগুলোর পাতাগুলো একটু উল্টে উল্টে দেখতে, আর স্মৃতির দরজায় কড়া নাড়তে। আর আকাশের মেঘ যখন মাটির তৃষ্ণাকে ছুঁয়ে দেয়, তখন চারপাশের সোঁদা মাটির গন্ধ যেন এক অলিখিত কবিতার মতো ছড়িয়ে পড়ে আমাদের চারপাশে।

0: আজকের আজ রাতে পর্বের আড্ডা ঠিক তেমনই, এক টুকরো চেনা নস্টালজিয়া আর এক রাশ স্নিগ্ধতার। ফোন করবেন 0381-232-6253 নম্বরে আর জানাবেন আপনার ব্যাকরণে বৃষ্টি ঠিক কেমন। কথা বলবো যে বিষয় নিয়ে, সে বিষয়টি হচ্ছে বৃষ্টির ব্যাকরণ। আমি রয়েছি আপনাদের বন্ধু আর যে শর্মিষ্ঠা আপনাদের সঙ্গে, আর এই মুহূর্তেই আরও একজন বন্ধু আমাদের সঙ্গে আড্ডায় সামিল হয়েছেন। দেখি কে আছেন। হ্যালো, কে রয়েছেন সঙ্গে?
1: হ্যালো, নমস্কার দিদি ভাই।
0: নমস্কার, কে বলছেন?
1: আমি পশ্চিমবঙ্গ বোলপুর বীরভূম থেকে অম্বিকা মণ্ডল বলছি।
0: হ্যাঁ বলুন বন্ধু।
1: দেখুন, বৃষ্টির ব্যাকরণ, বৃষ্টি তো বর্ষাকালে সকলেরই খুব প্রিয়। বৃষ্টি হলে তো সবার ভালো লাগে, আর আমরা সেই বৃষ্টির জন্যই এখন অপেক্ষা করছি। যার দেখা এখনো পাইনি তা তো পাখির মতন বসে আছি। চাষিরা যেমন বসে আছে অপেক্ষা করে, আমরাও ঠিক।
0: কেন, আপনাদের ওখানে বৃষ্টি এখনো শুরু হয়নি?
1: না না, হয়নি, প্রচন্ড গরম, বৃষ্টি হয়নি। হ্যাঁ, তো আমি একটু লেখালেখি করি। তো এই বৃষ্টি নিয়ে আমি আমার একটি নিজের লেখা একটি কবিতা একটু শোনাতে চাই।
0: অবশ্যই, ছোট করে শোনান।
1: হ্যাঁ, বৃষ্টি তুমি পদ্ম পাতায়, বৃষ্টি তুমি চোখের পাতায়, ঝরে পড়ো টাপুর টুপুর, বৃষ্টি তুমি সবুজ ঘাসে, বৃষ্টি তুমি কচি পাতায়, বুকের মাঝে জাগায় হরষ, বৃষ্টি তুমি পাগল হাওয়া, ছুটে চলো সজোর বেগে, বৃষ্টি তুমি নদীর বুকে, বৃষ্টি তুমি চাষির সুখে, হরষ জাগাও পরশ জাগাও প্রেমিক প্রেমিকার মনে, বৃষ্টি তুমি অবুধ সবুজ ওই যে বন মাঝে, বৃষ্টি তুমি চাতক মুখে ফটিক বাড়ি যাকে, বৃষ্টি তুমি পদ্ম শালুক ফোটাও ওই যে সরোবরে।
0: হ্যালো,
1: হ্যাঁ,
0: অসাধারণ।
1: এই কলাইনি শোনালাম,
0: অনেক ধন্যবাদ বন্ধু।
1: হ্যাঁ,
0: অনেক অনেক ধন্যবাদ। বৃষ্টিকে কবিতার ছন্দে বাঁধলেন অম্বিকা দেবী, আর ঠিক কবিতার মধ্য দিয়েই তিনি প্রকাশ করলেন তার বৃষ্টির ব্যাকরণ। সত্যি তো তাই, আর কবিতার ভাষায় যদি বলতেই চাই তাহলে বলতেই হয়, বৃষ্টি তোকে অবুজ ভাবি, বৃষ্টি তোকে সবুজ ভাবি, বৃষ্টি রে তুই বল আমার ভেতর ভীষণ মরু, কোথাও নেই ছায়া তরু, তুই আমাকে বল বাড়ি ধারায় বল না রে সই, তুই ছাড়া আর স্বজন যে কুই, তুই ছাড়া যে আষাঢ় শ্রাবণ সব ঋতুই বিফল, বৃষ্টি রে তুই বল। আজ বৃষ্টিকেই বলতে দিই, বৃষ্টির কথা, বৃষ্টির নস্টালজিয়া সমস্তটা আমাদেরকে ভিজিয়ে দিক আজকে রাজরাতে পারবে। আর ঠিক তখনই আরও একজন বন্ধু ফোন লাইনের ওপারে এসেও ব্লিঙ্ক করেও চলে গেলেন। যাই হোক, আমরা অপেক্ষায় থাকব বন্ধুদের ফোনের, আর সেই সাথে আপনাদেরকে জানিয়ে দেই যে আমরা রয়েছি আজ রাতে পর্বে, যে পর্বে আমরা কথা বলছি বৃষ্টির ব্যাকরণ নিয়ে। আসলে বৃষ্টির কতই না রং রয়েছে, কখনো ভালোবাসার রঙে সে আমাদেরকে ভিজিয়ে দেয় আনন্দে, আবার কখনো বিরহের সুরে আমরা আমাদের চোখের জল লুকোতেও বৃষ্টির আশ্রয় নেই। আর এভাবেই বৃষ্টি আমাদের কখন যে এত কাছের হয়ে যায়, কখন যে এত পছন্দের বন্ধু হয়ে যায় সেটা আমরা বুঝতে পারি না। বৃষ্টি এভাবেই থাকুক, বলতে গেলে বলতেই হয় যে বৃষ্টির একটা কিন্তু নিজস্ব গন্ধ রয়েছে। আপনারা সেটা অনুভব করেছেন কি না আমার জানা নেই, কিন্তু যদি এখনও অনুভব না করে থাকেন একটুখানি কান পাতবেন, ঠিক বুঝতে পারবেন তার একটা শব্দ রয়েছে, তার একটা অনুভূতি রয়েছে। আর সেই অনুভূতিতে যখন আমাদের অনুভূতি মিশে যায় তখনই মনে হয় বৃষ্টি আমাকে বুঝতে শিখেছে। আমাদের ভেতর বাইরের সমস্ত দুঃখ ভিজিয়ে দিয়েছে আর আনন্দ সম্বল হয়ে উঠেছে। কখনো সে আমাদেরকে কাঁদিয়ে দেয়, কখনো সব অভিমান মুছে দেয়, আর তাই তো বলে

মেঘগুলো সব আপন হলো, বিন্দু বিন্দু আমার হলো। মন বলল দুঃখ ভোলো আনন্দ সম্বল, ভিজিয়ে দিয়ে কাঁদিয়ে দিলি, সব অভিমান মুছিয়ে দিলি, বড় আপন করে নিলি চারপাশ ছলমল। এভাবেই বৃষ্টি আমাদের সব থেকে কাছের, সব থেকে প্রিয় বন্ধু, আর তাই আমাদের জীবনের ব্যাকরণে সে তার আলাদাই একটা মানে রাখে। সেই মানেই আমরা আজকে খুঁজব, কারণ ওই যে বলছিলাম বৃষ্টির একটা নিজস্ব গন্ধ রয়েছে। মরশুমের প্রথম বর্ষা যখন নেমে আসে এই আর্দ্র তপ্ত পৃথিবীর বুকে, তখন একটা মন কেমন করা গন্ধ ছড়িয়ে পড়ে চারদিকে। বৃষ্টির এই নিজস্ব গন্ধ সৃষ্টি হওয়ার বেশ কিছু কারণ থাকলেও আমরা কোথায় আর সেই রহস্য সব কিছু ভেদ করতে চাই? আসলে আমাদের মন মেঘলা দিনে উড়ে যায় দূর তেপান্তরের মাঠে, যে মাঠের মাঝ বরাবর দুটো গাছ একটা দমকা ঝড়ো হাওয়ার বাহানায় এলিয়ে পড়ে একে অপরের বুকে। আবার যদি বলি যেই মন বৃষ্টি দিনে কাগজের নৌকাও বানায়, যে নৌকা সে হারিয়ে ফেলেছিল ছেলেবেলা থেকে বড় হয়ে ওঠার অথই সমুদ্রের দিকে পাড়ি দিতে দিতে, তাহলেও কিন্তু ভুল হবে না। আর ঠিক বড় হওয়ার পাশাপাশি বৃষ্টি আমাদের ভিজিয়ে দেয়। সারাটা দিন ধরে অঝোর ধারায় বৃষ্টি নামলে আমরা যেভাবে ভিজে যাই বৃষ্টির সঙ্গে, ঠিক তেমনি বৃষ্টি আমাদের সারাটা জীবন ধরে আগলে রাখে, সারাটা জীবন ধরে চোখের জল মুছে।

0: এইচআইভি এইডস নিয়ে ভয় না পেয়ে এইচআইভি এবং এইডসের বিষয়ে সত্যটা আমাদের জানতে হবে। জীবনকে ভালোবেসে এইডসকে প্রতিরোধ করতে হবে।
1: এইডসকে ঘৃণা করুন, রোগীকে নয়, এই কথাটি এইডস প্রতিরোধের মূল মন্ত্র।
0: বিস্তারিত জানতে টোল ফ্রি নম্বর 1097 এ ফোন করুন।
1: রাজ্যের বিভিন্ন এলাকায় দফতর পরিচালিত কেন্দ্রগুলো থেকে সহায়তা গ্রহণ করুন।
0: ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত।
1: বর্তমানে এইডস এর কোনো প্রতিরোধক টিকা নেই, সচেতনতাই এইডস প্রতিরোধের প্রধান উপায়।
0: নিরাপদ যৌন সংস্পর্শ, কন্ডোম ব্যবহার সুনিশ্চিত করা,
1: রক্তদান বা গ্রহণের সময় নতুন সিরিঞ্জ ব্যবহার করা,
0: একই সিরিঞ্জে ড্রাগ নেওয়া ও শরীরের উল্কি আঁকা থেকে সতর্ক থাকা,
1: অন্তঃসত্ত্বা মহিলার সন্তান ধারণের ক্ষেত্রে বিশেষ বিশেষ সময়ে বিশেষ ধরনের চিকিৎসা ও ব্যবস্থা গ্রহণ করা।
2: জীবনকে ভালোবেসে এইডস প্রতিরোধ করুন।
3: বৃষ্টি জানলার ওপারে, বৃষ্টিটা একটা মায়াবী চাদরের মতো পুরো শহরটাকে জড়িয়ে রাখে। যখন বৃষ্টি রঙের চাদরে এই শহর মুড়ে যায় আর তার টুপটাপ ছন্দে আমরা হারিয়ে যাই সেই আমাদের পুরনো নস্টালজিয়ায়, আর ঠিক তখনই মনে হয় যে বৃষ্টিটা আসলে একটা টাইম মেশিন, তাই না, যা এক পলকে আমাদের ফিরিয়ে নিয়ে যায় শৈশবের সেই জলকাদায় মাখামাখি দুপুরে, আবার কখনো সেই কাগজের নৌকার পিছু পিছু ছুটে চলা সেই নিষ্পাপ দিনগুলোতে। বৃষ্টি আমাদের ভিজায় না শুধু, বৃষ্টি আমাদের অতীতেও ফিরিয়ে নিয়ে যায়, ভিজিয়ে দেয় সেই পুরনো নস্টালজিয়ায়। আর তাই কবি জয় গোস্বামী যেমনটা লিখেছিলেন যে সব কিছু ধুয়ে দিয়ে গেল বৃষ্টি, তোমার আমার বুকের ভেতর যত ধুলো জমেছিল, ঠিক তেমনি কখনো মনে হয় যে আমাদের সমস্ত ক্লান্তি, আমাদের জীবনের সমস্ত মলিনতা ধুয়ে মুছে সাফ করে দিয়ে বৃষ্টি যেন আমাদেরকে নিয়ে যায় এক পরম শান্তিতে। আর সেই শান্তি জড়িয়ে রাখতেই আমাদের আজকের আজরাতে পর্বের বিষয় হচ্ছে বৃষ্টির ব্যাকরণ। আর সেই ব্যাকরণে বৃষ্টি কীভাবে ধরা দেয় আপনাদের কাছে সেটাই জানবো আপনাদের কাছ থেকে। ডায়াল করবেন 03812323253 নম্বরটি, রয়েছে আপনাদের বন্ধু আর যে শর্মিষ্ঠা আপনাদের সঙ্গে। আর এই মুহূর্তে আরও একজন বন্ধু রয়েছেন সঙ্গে, দেখি কে আছেন। হ্যালো, কে রয়েছেন সঙ্গে? নমস্কার বন্ধু। হ্যালো,
4: মর্তমুনি থেকে কমল কৃষ্ণ বলছিলাম।
3: হ্যাঁ কমল কৃষ্ণ বাবু, বলুন।
4: বৃষ্টির ব্যাকরণ খুব সুন্দর ব্যাখ্যা করলেন। মানে ব্যাকরণ মানেই তো ভাষার দিক থেকে, যখন আমরা ব্যাকরণের নিয়ম মেনে ভাষা লিখি বা বলি শুদ্ধ ভাষা, আর এই ব্যাকরণ না মানলেই চলতে পারে না।
3: ঠিক,
4: প্রকৃতির ক্ষেত্রে ঠিক তাই, নিজস্ব কিছু তার বৈশিষ্ট্য আছে, নিয়ম আছে, বিভিন্ন ঋতুতে প্রকৃতি তার আলাদা আলাদা বৈশিষ্ট্য গন্ধ রূপ রসে চলে, বর্ষ তার বাইরের। তো বর্ষার ব্যাকরণ বলতে আমি যেটা বুঝি, তার ছন্দ শব্দ রূপ এবং ধারাবাহিক ধারা যে বাহিকতা বা বিভিন্ন সময়ে তার ভয়াবহতা, এই যে বিভিন্ন সময়ে বিভিন্ন রূপে বর্ষা ধরা দেয়, এটাই মনে হয় তার ব্যাকরণ। তার মধ্যে আমাদের জীবনের সঙ্গে তো বর্ষা একান্ত ভাবে জড়িয়ে আছে। একটা সময় ছিল যে আমাদের দেশটাই তো কৃষি প্রধান দেশ, এখনো বলবো,

0: এই ভারতবর্ষের কৃষি প্রধান দেশে যে সমস্ত উৎপাদিত শস্য এইটা কিন্তু এই বর্ষার উপর নির্ভর করে।
1: একদম তাই, একদম তাই, ঠিক।
0: আজকালের যুগে কিছুটা সেচ ব্যবস্থা থাকলো, এখনো অনেকটাই অঞ্চল কিন্তু বর্ষার উপর নির্ভর করে এবং বৃষ্টি সৃষ্টি। তো যখন ওই প্রথম বৃষ্টি, যখন বৃষ্টি পড়ে টাপুর টুপুর, মানে এটা বলবো আমি তার সর্বন, কখনো কখনো আবার ঘন কালো মেঘে গর্জন করে আছে, কালো মেঘ করে বর্ষা নামে, তখন আবার যখন একটু বেশি বৃষ্টি হয় ব্যাঙের ডাক শুনি, ব্যাঙও ডাকতে থাকে। আবার যখন ঝমঝম করে নামে, তখন একটু বেশি বৃষ্টি হলে নদী খাল বিল ভরে যায়, এই সময় তার রূপ দেখতে পাই। এটাই এভাবেই বলবো যে ব্যাকরণ বলতে বর্ষার সেই রূপ তার বর্ণমান। কিন্তু বর্ষা কিন্তু আবার ছন্দ বলবো যখন মুষলধারে পড়ে, তখনই যেন তার বর্ষার ছন্দ, আবার কখনো ধীরে ধীরে, তখন রিমঝিম রিমঝিম কখনো থেমে যায়, আর মুষল

0: একটু বেশি বৃষ্টি হলে নদী খাল বিল ভরে যায়, এই সময় তার রূপ দেখতে পাই।
1: ঠিক,
0: এটাই এভাবেই বলবো যে ব্যাকরণ বলতে বর্ষার সেই রূপ তার বর্ণমান। কিন্তু বর্ষা কিন্তু আবার ছন্দ বলবো যখন মুষলধারে পড়ে তখনই যেন তার বর্ষার ছন্দ, আবার কখনো ধীরে ধীরে তখন রিমঝিম রিমঝিম কখনো থেমে যায়, আর মুষলধারে যখন অবিরাম যখন চলে তখনই কিন্তু তার ভয়াবহ রূপ।
1: ঠিক ঠিক,
0: থামতেই চায় না,
1: ঠিক
0: থামতেই চায় না, তার কোনো দাড়ি কমা নেই, আর তখনই আমাদের যত সব যন্ত্রণা। কিন্তু বর্ষায় কিন্তু আরেকটা জিনিস আপনি বলছিলেন যে বাইরের দিক যেমন ধুয়ে দেয় অন্তরকেও কিন্তু ধুয়ে
1: দেয়, সেইভাবে
0: যদি দৃষ্টি দৃষ্টি দেখি তাহলে বর্ষা আমাকে বাইরেও পরিষ্কার করে দিল, ভেতরও পরিষ্কার করে দিল,
1: পরিষ্কার করে দিল। ঠিক ঠিক ঠিক,
0: দুর্দশা কিন্তু তখন পদ ঘাট মদ খাল বিল যখন একাকার হয়ে যায়, বর্ষা কিন্তু সবাইকে ধনী দরিদ্র সবাইকে এক করে দিয়ে, সবাই আমরা তখন শরণার্থী ক্যাম্পে, বর্ষা সবার কাছেই সমান। বর্ষার রূপ রস নিয়ে বললে তো আরো অনেকটাই
1: বলতে হয়। ঠিক, অনেক অনেক ধন্যবাদ, নমস্কার, ভালো থাকবেন আপনিও। সত্যি কি সুন্দর করেই কমলকৃষ্ণবাবু বললেন যে বৃষ্টি কিন্তু মানে না কোনো বাধা, বৃষ্টি যেমন একদম আমাদের ফসল উর্বর করে তোলে ঠিক তেমনি আমরা যখন একেবারে ভেদাভেদের চাদরে জড়িয়ে যাই ঠিক তখন সে তার তীব্র রূপ আমাদেরকে দেখিয়ে বলে যে না তোমরা সবাই সমান, আর প্রকৃতির কাছে সবাই হেরে যাবে যদি এভাবে ভেদাভেদ করতে থাকো। আর তখনই কিন্তু সে তার মেঘ রাঙা চাদরে জড়িয়ে আমাদেরকে বুঝিয়ে দেয় যে ধনী দরিদ্র সব কিন্তু এক আকাশের নিচেই আমরা রয়েছি, আর সেখানে বৃষ্টির জলের ফোঁটা যেমন কোনো ধনীর শরীরে পড়ছে ঠিক তেমনি দরিদ্ররাও কিন্তু ভিজে উঠছে এই বর্ষার বৃষ্টির টুপটাপ ছন্দে। আর ঠিক তেমনি আজকে আমাদের FM উজ্জয়ন্তী আজ রাতে পর্বে কিন্তু বৃষ্টির টুপটাপ ধ্বনি আমরা শুনতে পাচ্ছি, আর ঠিক তেমনি আপনাদের শরীরেও কি বৃষ্টি পড়ছে কথার মধ্য দিয়ে? অবশ্যই জানাবেন, ডায়াল করবেন 0381-232-6253, কারণ আমরা রয়েছি বৃষ্টির কথা নিয়ে, বৃষ্টির ব্যাকরণ নিয়ে। আর বৃষ্টির কিন্তু নানান রূপ রয়েছে। এই যে প্রথম দিকের বৃষ্টি, সে একটু চঞ্চল, তারপরে মাঝখানের যেমন বৃষ্টিটা ঝমঝমিয়ে পড়ে আমাদেরকে মনে করিয়ে দেয় সেই পুরনো দিনগুলোর কথা, আর ঠিক তেমনি শেষ বিকেলের যে বৃষ্টি তা যেন আমাদের এক পরম শান্তিতে ধুয়ে দেয় আমাদের সমস্ত ক্লান্তি সমস্ত মলিনতা সব কিছু ধুইয়ে দেয়। আর তাই এই মায়াবী চাদরে মোড়া বৃষ্টির ব্যাকরণে রয়েছি আমরা আজকে আজ রাতে পর্বে, জানবো আপনাদের কথা। হ্যালো, কে রয়েছেন সঙ্গে? হ্যালো বন্ধু, কে রয়েছেন সঙ্গে?
2: আমি কমলা সাগর থেকে দীপন বলছি।
1: কমলা সাগর থেকে দীপন? ঠিক আসবে, হ্যাঁ কি বলছেন? বৃষ্টিটা ঝমঝমিয়ে আসছে না, তাই তো? হয়তোবা আমরা বৃষ্টিকে সেভাবে ডাকছি না। চলুন আজকের পর্বে আমরা সবাই মিলে বৃষ্টিকে ডাকি, বৃষ্টি এসে যেন আমাদের সমস্ত ক্লান্তি ধুইয়ে দেয়। আর তাই চলুন একসঙ্গে যখন আবাহন হবেই আবাহনের সুরটাও একসঙ্গে মিশে যাক,

ঘন মেঘের দুপুর, তখন আকাশ ভেঙে বৃষ্টি এলো, বারান্দাতে জল থই থই। তোমার কথা মনে হলো, বাজ পড়লো দূরের গাছে, কারনিশে কাক ভিজছে বসে, ঠান্ডা হাওয়ায় তোমার স্মৃতি।

0: মনে কথা আসছে ভেসে।
1: কেমন আছো? বৃষ্টি এলেই তোমার তো সেই জর্জারি হয়। ওষুধ টুষুধ খাও না ভোলো, আগের মতোই খুব ভুল হয়।
0: একলা থাকো,
1: কে রেঁধে দেয়? নাকি আজও হিন্দু হোটেল? পোড়া রুটি, সমুদ্র ডাল, বিশ্রি রকম মশলা ও তেল। আমি তো সেই বৃষ্টি এলে চপ বেগুনি দিতাম ভেজে,
0: এখন বোধ হয় তোলা উনুন উপেক্ষা বৃষ্টিতে ভেজে।
1: পাতিলেবুর একখানা গাছ রান্নাঘরের জানালা ঘিরে, ফল হয় আর লেবু পাতার গন্ধ কি পাও তেমন করে?
0: সব ভুলেছ? সেই যে কেমন গান শোনাতাম বৃষ্টি এলে, রবীন্দ্রনাথ ভাঙা ঘরে দিতেন খুশির আলো জেলে, সব ভুলেছ? আমার গলায় জীবনানন্দ কিংবা সুনীল, শক্তি শঙ্খ কিংবা অন্য শত কবির কাব্য মিছিল। আজকে বৃষ্টি অন্ধকারের হাত ধরে পথ হাঁটছে একা, অনেক দূরে একলা তুমি, কতদিন যে পাই না দেখা। বৃষ্টি এলেই সেই সব রাত বড্ড বেশি ভাবায় কাঁদায়, তোমার তুমুল ভালোবাসার বৃষ্টি দিত ভিজিয়ে আমায়। তার কি কোনো দাম ছিল না, সবই উপলক্ষ। মা হওয়ায় শরীরে নেই, সেটাই হলো সত্য। গঞ্জনার অপমানের পথ পেরিয়ে শেষে তোমায় ছেড়ে ফিরে এলাম আগের চেনা দেশে। মা হব না, পারব না, সেই শক্তি দেয়নি বরাত। এখন আমার একলা দুপুর, একলা বিশাল রাত, বাবা মায়ের কানা ঘুষোয় শুনতে পাচ্ছি সবই, নতুন বউয়ের খোঁজ চলছে, পেলেই বিয়ে হবে। সেও কি তোমায় গান শোনাবে, পদ্য গদ্য পড়বে? সেও কি তোমার সোহাগ বৃষ্টি অঙ্গ জুড়ে মাখবে? একবারও কি এ মুখ তোমার সামনে দাঁড়াবে না? একবারও কি হারিয়ে যাওয়া বৃষ্টিকে দেখবে না? বিয়ে হবে, বাচ্চা হবে, বংশ রক্ষা হবে, সেটাই শুধু দাম্পত্য, আর কিছু নেই। তবে খুশি থেকো, সুখে থেকো, ওদের ঘিরে থেকো, দুঃখে শোকে ওদের ভালোবাসায় ঠেকে রেখো। আমার যাচ্ছে সকাল দুপুর, বৃষ্টি এলেই ভালো। মনকে বোঝাই আমি কাঁদি, আকাশও তো কালো, সেও তো কাঁদে, তারও বুকের গভীর অব্দি ব্যথা। কেউ না শুনুক, আকাশ শোনে আমার মনের কথা, কেউ না শুনুক, আকাশ শোনে আমার মনের কথা।

বৃষ্টি কখনো শুধু জল হয়ে নামে না, কখনো সে ফিরে আসে এক পুরনো নাম হয়ে, এক অসমাপ্ত গল্প হয়ে, এক অপ্রত্যাশিত অনুভূতির অনুবাদ হয়ে। আর বৃষ্টির এই টুপটাপ শব্দে হঠাৎ আমাদের মনে পড়ে যায় সেই ফিরে আসা মানুষটির কথা। আমাদের প্রত্যেকের জীবনেই এমন কোনো না কোনো একজন মানুষ আছে যার সঙ্গে হয়তোবা আমাদের হাত ছাড়াছাড়ি হয়ে গেছে, যার সঙ্গে হয়তোবা একদিন বৃষ্টিতে ভেজার প্রতিশ্রুতি ছিল, কিন্তু আজ সে নেই। কিন্তু বৃষ্টি আছে ঠিকই, তাই প্রতিটি বর্ষাই যেন অতীতের দরজায় আলতো করে করা নাড়ে। অদ্ভুত না, মানুষ চলে যায়, সময় বদলে যায়, সম্পর্কের সংজ্ঞা পাল্টে যায়, কিন্তু কিছু স্মৃতি কখনো পুরনো হয় না, বরং বৃষ্টি

0: বৃষ্টির জলে আরও স্পষ্ট হয়ে ওঠে। হয়তো এটাই ভালোবাসার সবচেয়ে নিঃশব্দ রূপ, যেখানে কোনো অভিযোগ নেই, কোনো দাবি নেই, শুধু আছে কিছু ভেজা বিকেল, কিছু না বলা কথা আর এক মুঠো স্মৃতি। আর বৃষ্টি নামলেই মনে হয় কিছু ভালোবাসা শেষ হয়ে যায়, কিন্তু তার ঋতু কখনো শেষ হয় না। প্রতিটি বর্ষাই তাকে নতুন করে ফিরিয়ে নিয়ে আনে আর তৈরি করে বর্ষার এক নতুন ব্যাকরণ। সেই বর্ষার ব্যাকরণের কত কত সম্পর্ক, তাই না? সেই সমস্ত সম্পর্ক আজ একটু একটু করে আমাদের সামনে এসে দাঁড়াবে, আর আমরা ভেসে যাব বৃষ্টির সেই রূপের মধ্যে, যেখানে আমরা নিজেকে অন্যভাবে খুঁজে পাই। সমস্ত আড়াল ভেঙে আমরা ঠিক নিজের সামনে এসে দাঁড়াই। আমাদের সমস্ত শরীর ভিজে যায় বৃষ্টির জলে, আর আমরা নিজেদের কাছে আরও আরও বেশি স্পষ্ট হয়ে উঠি। ঠিক এভাবেই বৃষ্টির ব্যাকরণের সমীকরণ আমরা মেলাবো আপনাদেরকে সঙ্গে নিয়ে, কারণ বন্ধু একজন অপেক্ষা করছেন ফোন লাইনের ওপারে। হ্যালো, কে রয়েছেন সঙ্গে? বন্ধু কে বলছেন? আশিস বাবু, অনেক অনেক স্বাগত, বলুন।
1: বৃষ্টির ব্যাকরণ, দেখেন বৃষ্টির ব্যাকরণ বলতে দুটো সাইড আছে, একটা হচ্ছে সুখের স্মৃতি আর একটা হচ্ছে দুঃখের স্মৃতি, বুঝলেন তো? সুখের স্মৃতি বলতে কিরকম, ধরুন আমার এখন বয়স তো 63 বছর, আমার ছোটবেলার আপনার এই চিন্তা শুনে ছোটবেলার অনেক স্মৃতি মনে পড়ছে। এখন তো সবাই সাথে মাথায় দিয়ে স্কুলে যায়, তখন আমরা যখন ক্লাস 2-4-5 পড়তাম, সাথী ছিল না, হ্যাঁ কেসি নাকের সাথী ছিল, বড় বড় সাথী ছিল, এগুলো নিয়ে বেরোনো যেত না। এই আমাদের বাড়ির পাশে বড় বড় কচু গাছের পাতা ছিল, এই পাতা দিয়ে মাথা দিয়ে আসতাম, বুঝলেন তো? এখন বর্তমান প্রজন্মের কাছে বললে এটা গল্প মনে হবে, যে পুতুলটা মাথা দিয়ে স্কুলে আসছি। আর সবচেয়ে বড় সুখের পিছু কি জানেন, আমরা ক্লাসে ঢুকলাম, দীর্ঘ 3-4 ঘন্টা বৃষ্টি হলো, ক্লাস ছুটি হয়ে যেত, বুঝলেন তো? কেউ বৃষ্টি পেতে যেতাম বই যে, তখন তো এখন তো ছেলে মেলে ব্যাগ নিয়ে যায়,
0: ব্যাগ নিয়ে যায়, ঠিক।
1: হ্যাঁ, আজকের থেকে ধরেন 40-45 বছর আগের কথা, তখন তো ব্যাগ ছিল না, হাতে বই নিয়ে বুকে আজা করে দৌড়িয়ে বাড়ি যেতাম, বৃষ্টি ভিজিয়ে যেতাম, ক্লাস ছুটি হয়ে গেছে, আনন্দ ছিল। তাছাড়া অনেক ছিল যে মাছ ধরা বিষয় ছিল, বৃষ্টির মধ্যে খেলতে আমরা ভালোবাসতাম, এগুলো সুখের স্মৃতি। আর আর দুঃখের স্মৃতি কি জানেন, এই বৃষ্টি আমার চোখে দেখা, হ্যাঁ প্রচন্ড 7-8 ঘন্টা বৃষ্টির পর বা 10 ঘন্টা র্যান্ডম যখন অর্থে বৃষ্টি হয়, হ্যাঁ তখন ফ্লাড হতো, অনেকের বাড়িঘর ফসলাদি নষ্ট হতো, এটা হলো সবচেয়ে দুঃখের বিষয়। আর একটা বিষয় হচ্ছে কি, বৃষ্টির দিনে সবচেয়ে মজার বিষয় হলো যাকে আপনি ভালোবাসেন, বৃষ্টির মধ্যে কি করবেন, বসে আছেন দালানার পাশে, তার স্মৃতি মন ফোন করতে খুবই ভালো লাগে, সে জানি কি করছে। এখন তো ফোন আছে, আমরা সময় তার ফোন ছিল না, বুঝলেন তো? তাহলে হ্যাঁ প্রিয়জনের কথা করতে খুবই ভালো লাগে, বুঝলেন তো? সুতরাং বৃষ্টি হচ্ছে মানুষের সুখ দুঃখের একটা সংমিশ্রণ। এটি আমি সংক্ষেপে শেষ সারাংশ কথা বললাম ম্যাডাম, বুঝলেন তো? আর কিছু বললাম সুতাকে একটু বলতে দিন।
0: অবশ্যই সঙ্গে থাকবেন বন্ধু, সঙ্গে থাকবেন। সত্যি তাই, বৃষ্টি মানে সেই নস্টালজিয়া। ছোট্টবেলা একটা সময় হয়তো বা ছাতা ছিল না, আশিসবাবু যেটা বললেন যে কচু গাছের পাতা মাথায় নিয়ে বাড়ি ফিরতেন, কোনোভাবে বইটাকে নাকি সংরক্ষণ করা যায় সেদিকে নজর দিয়ে। আর ঠিক তেমনি আমরা যত বড় হচ্ছি, যত নিত্য নতুন ব্যাপার চলে এসছে আমাদের কাছে, রেইনকোট চলে এসছে, অত্যাধুনিক ছাতা চলে এসছে, কিন্তু তারপরেও সেই যে পুরনো দিনের নস্টালজিয়া, সেটাই আমাদেরকে কাছে টেনে নিয়ে যায়। আরও একজন বন্ধু রয়েছেন, শুনি তার কথা। হ্যালো, কে রয়েছেন সঙ্গে? হ্যাঁ সুমন বাবু, বলুন।
2: ছোটবেলায় আমি বৃষ্টির দিনে

0: মাছ ধরতাম খুব ভালো লাগতো, এখন বন্ধুদের সাথে আমি খুব মাছ ধরতাম, এটা আমার কাছে এখনো স্মৃতি হয়ে রয়েছে। এখন তো আর আগের মতো ধরতে পারি না,
1: এখন কিন্তু সেটাই হয় না, না পুরোনো দিনে ফিরে যাওয়াটা হচ্ছে না। ঠিক ঠিক ঠিক, অনেক অনেক ধন্যবাদ বন্ধু, অনেক অনেক ধন্যবাদ। সত্যি পুরোনো দিনে সবাই মিলে মাছ ধরা, বন্ধু আমাদের সেটাই মিস করছেন খুব। আর দেখুন তো এই আজ রাতে পর্বের কি সুন্দর ম্যাজিক, আমাদেরকে ফিরিয়ে নিয়ে যায় সেই সব দিনে। কিছুক্ষণ আগে বলছিলাম যে বৃষ্টি এমনই এক টাইম মেশিন, এবং সেই টাইম মেশিনের সঙ্গে যুক্ত হয়ে যায় আমাদের আজ রাতে। সেই আজ রাতে এতটা আমাদের নস্টালজিক করে তোলে যে আমরা সবাইকে সঙ্গে করে নিয়ে সবার পেছনের দিকগুলোতে ফিরে যাই। আর ঠিক তেমনি আজকে ফিরে যাচ্ছি আপনাদের বৃষ্টির দিনগুলোতে, কেমন ছিল আর এখনই বা কেমন, সমস্তটা বেঁধে আপনারা আমাকে বলবেন আপনাদের বৃষ্টির ব্যাকরণ। হ্যালো, কে রয়েছেন সঙ্গে?
2: হ্যালো, নমস্কার।
1: নমস্কার, কে বলছেন?
2: আমি ওয়েস্ট বেঙ্গল পূর্ব বর্ধমান থেকে শেখ নূর আলম বলছি।
1: নমস্কার বন্ধু, স্বাগত, বলুন।
2: বিষয় হচ্ছে যে বৃষ্টির ব্যাকরণ, আপনি যেটা বললেন, আমরা হচ্ছি আপনার ছাত্র, আপনি হচ্ছেন আমাদের ম্যাডাম, তা শুনে এত ভালো লাগলো যে আপনার কাছে আমরা চিরকৃতজ্ঞ, বুঝলেন। আর সেই সঙ্গে বলি, আপনার ওই ভূমিকায় যে কথাগুলো বললেন, বলার সঙ্গে সঙ্গে মনে যেন একটা নাটক দেখছি, মনে যেন যাত্রা দেখছি আর কি, সেই সঙ্গে অনুভূতিগুলো মনের মধ্যে আনতে পারছি। কিন্তু আপনি যেভাবে বইয়ের প্রকাশ করলেন গুছিয়ে গাছিয়ে, অতটা দক্ষতা আমাদের নেই, কারণ আপনারা হচ্ছেন ম্যাডাম, আমরা হচ্ছি আপনাদের ছাত্র, বুঝলেন। কারণ অনেকটাই আমরা এই কালচারের মাধ্যমে আপনাদের কাছ থেকে অনেকটাই এগিয়ে এসেছি। এরপরে বলি, বৃষ্টির ব্যাকরণ নিয়ে প্রথম বলছি, অনেক স্মৃতি উসকে দিলেন, তখন ক্লাস সিক্সে পড়ি, বুঝলেন, ক্লাস সিক্সে পড়ি, মাটির ঘরের উপরে বারান্দায় বসে মানে বন্ধু বান্ধবী সবাই একসঙ্গে বসে গল্প করতাম, তখন আমরা ক্লাস সিক্সে পড়ি, সেই স্মৃতিগুলো মনে ভেসে উঠছে। আর সেই মেয়েগুলো যে কোথায় বিয়ে হয়েছে, কোথায় আছে, কিছু খোঁজ খবর রাখুন, ঠিক পাচ্ছি না, দেখা সাক্ষাৎ তো হয় না।
1: আচ্ছা
2: বেশ, আর তারপরে বলি, যখন ক্লাস ইলেভেনে পড়ি আর কি, বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হচ্ছে, আমি থাকতাম আমার দিদিমার কাছে, আমার দিদিমা একা ছিলেন। হ্যাঁ, দিদিমা মারা যাওয়ার পর আমি কিন্তু কিছুদিন থাকতে বাধ্য হয়েছিলাম একা একটা বাড়ির মধ্যে। তা যেই বৃষ্টি হতো আর বন্ধুগুলো সব ছুটে আমার কাছে হাজির হতো, যে নূর আলম একা আছে, চলো ওর কাছে গিয়ে আড্ডা দিই। তা দেখতাম বন্ধুরা কম বেশি, কেউ সিঙ্গারা নিয়ে আসতো, কেউ চপ নিয়ে আসতো, একটা বন্ধু দেখি এক ডালি মুড়ি আর আখের গুড় আর সেই সঙ্গে গোটা মতো মানে পেঁয়াজি নিয়ে ছুটে চলে এলো, এসে আড্ডা জমে গেল আমাদের, বুঝলেন। তা আপনি এত সুন্দর একটা জিনিস আমাদের দিলেন আর কি, যে সবটাই মনে চিত্রগুলো ভেসে উঠছে, কিন্তু আপনার মতো আমরা গুছিয়ে গেছি ঠিক কথাটা বলতে পারছি না।
1: আপনারা যতটুকু আমাদের কাছে বলছেন সেটাই আমাদের পরম প্রাপ্তি, অনেক অনেক ধন্যবাদ।
2: বিষয়টা হচ্ছে বর্ষাকে কেন্দ্রবিন্দু করে মানুষের জীবনে অনেক অনেক কিছু ঘটে,
1: অনেক ঘটে, ঠিক, অনেক ঘটনা ঘটেছে।
2: হ্যাঁ,
1: আর সেই সমস্ত ঘটনা আমরা কিন্তু শুনছি আজকে। ধন্যবাদ বন্ধু, আপনাকে
2: চিরকৃতজ্ঞ, আপনার কাছে চিরকৃতজ্ঞ, আপনার যে বলার ভঙ্গি,
1: অসংখ্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন বন্ধু, আপনিও। প্রত্যেক দিন আজ রাতে পর্বে আমরা অপেক্ষা করে থাকি আপনাদের জন্য, আপনাদের কথার সঙ্গে আমাদের কথা মিলে মিশে একাকার হয়ে যায়। আর এই যে ভালোবাসার এক সেতু বন্ধন, যেখানে আপনাদের কথা, আমাদের কথা আমাদেরকে নিয়ে চলে যায় এক অন্য পৃথিবীতে, এক অন্যতম বন্ধুত্বের বন্ধনে আমাদেরকে বেঁধে বেঁধে রাখে, সেখানটাতেই আমরা বারবার নস্টালজিক হয়ে পড়ি। বিষয় যাই থাক না কেন, আমরা এবং আপনারা, আমরা মিলে কিন্তু এক মহাসমুদ্র থেকে মুক্তদানা কুড়িয়ে আনি। আর তাই আজকের পর্বেও বৃষ্টিকে সঙ্গে করে নিয়ে আমাদের চলছে সেই সন্ধান। রয়েছেন আরও একজন বন্ধু, চলুন কথা বলা যাক। হ্যালো, কে রয়েছেন সঙ্গে? না বন্ধু, কথা বলা গেল না। কিন্তু একটা জিনিস লক্ষ্য করেছেন কি, আমি জানি না আপনাদের মনে কতটুকু দাগ কেটেছে ব্যাপারটা, বৃষ্টি এলেই সেই রবি ঠাকুরের গগনে গরজে মেঘ ঘন বর্ষা হোক, বা এমন দিনে তারে বলা যায়, অথবা বাদল দিনের প্রথম কদম ফুল। আর সেই সাথে আরও একজন বাঙালি, যাকে চির আধুনিক বলা হয়, যিনি বৃষ্টির সঙ্গে ঠিক রবি ঠাকুরের মতো করেই আমাদের পরিচয় করিয়েছিলেন। কার কথা বলছি বলুন তো? কি কিছু মনে পড়ছে?

0: অপু দুর্গা। পথের পাঁচালিতে দুর্গা আর অপু যখন বৃষ্টি ভেজা মাঠে ছুটে বেড়ায়, সেই দৃশ্য শুধু কি দুটি শিশুর আনন্দ, তা কিন্তু প্রকৃতি ও শৈশবে এক অবিস্মরণীয় কবিতা। আবার চারুলতার জানালার ওপারের প্রকৃতি, মেঘ, আলো, ছায়া সব মিলিয়ে বৃষ্টি যেন চারুর নিঃসঙ্গতার নীরব সঙ্গী হয়ে ওঠে। আর তাই বৃষ্টি বিভিন্ন কবির, বিভিন্ন পরিচালকের কাছে এক নতুন ব্যাকরণ সৃষ্টি করেছেন। কখনো মাটির গন্ধে ফিরে পাওয়া শেকর, কখনো নীরবতায় লুকিয়ে থাকা ভালোবাসা, আর কখনো সময়ের সঙ্গে বদলে যাওয়া মানুষের অন্তর্জগৎ। আর তাই তো বলি, রবীন্দ্রনাথের কলমে বৃষ্টির গান হয়ে ঝরে, সত্যজিৎ রায়ের ক্যামেরায় বৃষ্টির নীরব দৃশ্য হয়ে বাঁচে। আর আমাদের জীবনে, আমাদের জীবনে বৃষ্টি আজও স্মৃতি, প্রেম, অপেক্ষা আর ফিরে পাওয়ার এক চিরন্তন ব্যাকরণ। আর তাই আজকেও আমরা সেই ব্যাকরণ সমাধানেই বসেছি আপনাদেরকে সঙ্গে করে নিয়ে, বৃষ্টির ব্যাকরণ। আরও একজন বন্ধু রয়েছেন, শুনি তার কথা। হ্যালো, কে রয়েছেন সঙ্গে?
1: আমি পশ্চিমবঙ্গ বীরভূম থেকে এ রহমান বলছি ম্যাডাম।
0: রহমান বাবু, অনেক অনেক স্বাগত, বলুন।
1: আপনাকেও কাইন্ডলি আপনার নামটা একবার বলুন।
0: আমি আরজে শর্মিষ্ঠা রয়েছি আপনাদের সঙ্গে।
1: শর্মিষ্ঠা ম্যাডাম, আমি নিউজ অন এআইআর অ্যাপ যখন অন করে কি একটা শুনলাম আজকে, দ্যাট ইজ অ্যামেজিং এন্ড ফ্যান্টাস্টিক। কি রিসাইট করলেন গো আপনি, আমাদের আর বলার কি রয়েছে গো এই বৃষ্টিকে নিয়ে। হ্যাঁ, আমাদেরকে বললে তো আর বলার মতো কিছু নেই। হ্যাঁ
0: বন্ধু, যা মনে হয় তাই।
1: এত সুন্দর কাব্যময় করলেন আজকে, আমি মনে মনে কি শুনছি আজকে, আজ কোনোদিন জীবনে আমার এই বয়স পর্যন্ত এটা শুনিনি তো। যাই হোক, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
0: রোমান্টিসিজম
1: বলে আমার কিছু নেই, তবে যেটুকু স্মৃতি আছে সেটুকুই বলছি। বৃষ্টি হলে স্কুল গেলে রেনি দে ঘোষণা হতো, বৃষ্টিতে কড়কড়া ভাজা খেতে খুব ভালো লাগতো মায়ের হাতে। সেইটা প্রত্যেক বছরই হতো। আর বৃষ্টি হলে নালা নর্দমে পুকুরে ছিপ ফেলে মাছ ধরা, বৃষ্টি হলে ছাতা ফুটিয়ে কখনো কখনো মাঠে খাবারও দিতে যেতে হতো লেবার দেখে। আমাদের বাড়িতে চাষ আছে, আমরা কৃষক পরিবারের মানুষ, বুঝলেন।
0: আচ্ছা,
1: বৃষ্টিতে ভেজা অনেকবার ভিজেছি, অনেকবার মাঠে থেকে বা স্কুল থেকে আসতে। তাছাড়া মায়ের হাতে খই ভাজা এটাও বলা হলো না বৃষ্টিতে, এই বৃষ্টির দিনে। তারপরে বৃষ্টির দিনে আমরা জমিয়ে বন্ধু বান্ধব মিলে ঝালমুড়ির একটা ছোট্ট খাটা আয়োজন করতাম।
0: আচ্ছা,
1: সেটাও কিন্তু হ্যাঁ ওই 2-5 টাকা দিয়ে আর কি, তখন 5 টাকা দামটা দাম ছিল অনেকটাই। তো যাই হোক, এইসব স্মৃতিগুলো মনে পড়ছে বৃষ্টিতে। তবে যেটা বললাম সেটা খুব কম, কিছুই বলতে পারলাম না, তার জন্য
0: বন্ধু যতটুকু বলেছেন সেই কথাই আমাদেরকে সেই পুরনো দিনগুলোতে নিয়ে এসেছেন, সেই বন্ধুত্বে জড়ানো দিনগুলোতে,
1: নস্টালজিয়ার
0: দিনে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধু, সঙ্গে থাকবেন, খুব ভালো থাকবেন। আর বন্ধু যেভাবে তার পেছনের দিনগুলোতে, তার বন্ধুত্বে জড়ানো দিনগুলোতে আমাদেরকে ফিরিয়ে নিয়ে গেলেন, আপনারাও কিন্তু ঠিক সেইভাবে আমাদেরকে ফিরিয়ে নিয়ে যেতে পারেন আপনাদের বৃষ্টি ভেজা দিনগুলোতে, যে দিনগুলো আমাদের চোখের শ্রান্তি। আর তার জন্য আপনাকে ছোট্ট একটা কাজ করতে হবে, ডায়াল করতে হবে মুঠোফোনে 0381-232-6253, অথবা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করেও জানাতে পারেন আপনার মনের কথা। আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর 9402169965। একজন বন্ধু রয়েছেন সঙ্গে, চলুন শোনা যাক তার কথা। হ্যালো, কে রয়েছেন সঙ্গে?
2: হ্যালো,
0: নমস্কার, কে বলছেন?
2: ম্যাডাম শর্মিষ্ঠা, আপনাকে স্বাগত।
0: অনেক অনেক ধন্যবাদ বন্ধু, কে বলছেন আপনি?
2: আমি টাকাদল থেকে নীলকান্ত দেবর্মা বলছি।
0: নীলকান্ত দেবর্মা।

0: শান্তবাবু, অনেক অনেক স্বাগত, বলুন।
1: আমার ছোটবেলায় যে বৃষ্টির দিনে মনে পড়ে, যে বৃষ্টির দিনে বৃষ্টির বেলা বৃষ্টির সময় আমরা ছোটবেলায় অনেক আগে তখন বৃষ্টি যখন হয় তখন তা কাঁঠালি বৃষ্টি বাজিয়ে কাঁঠালি বৃষ্টি বাজিয়ে আর কড়াই বাজিয়ে খাওয়ানোর সেই কথা মনে পড়ে। আরো আর মনে পড়ে শিবের বিচি বাজিয়ে সেটাও খায়। আর মনে পড়ে যে যখন বৃষ্টির জমজম বৃষ্টি হচ্ছিল তখন আমার বড় খুশি ওই বাইরের দাম বাইরের কাপড় শুকানোর দান্ডায় এক কাপ সিমাইতে জিমিয়ে বসেছিল। তখন পিসিমা বলো কি আস্তে আস্তে আস্তে আস্তে গিয়া কাপটাকে পায়ে ধরে নিল।
0: কি অসাধারণ সেইসব দিন,
1: ধরে ফেলো কাকটা বসেছিল আমার পিসিমা নিয়ে কাকটা ধরে রেখে। তারপরে আমি আসতে গেলাম কাকটা কিভাবে জিমাইয়া কে বসার অবশ্যই তাকে ধরে নিল কথা মনে পড়ে। আর মনে পড়ে আমরা বৃষ্টির দিনে আমরা তো ডুঙ্গার মাঝে পাশে জলের মধ্যে ডুঙ্গা পাঠানো ওই যে যখন আমরা কই মাছ কই মাছ আর এই কাকি মাছ এই মাছ এবং আমার মনে পড়ে যে পাশের যে ডুঙ্গার পাঠটা আমরা মাছ ধরানো সে কথা তো মনে পড়ে। আরো মনে পড়ে
0: বেশ বেশ বেশ অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ বন্ধু। লাইনটা যদিও একটু ডিস্টার্ব করছিল কিন্তু দেখুন বন্ধুর মনের কথা ঠিক আমাদের কাছে পৌঁছে গেল। আসলে এই বৃষ্টির দিকে তাকালে মনে হয় সময় যেন কোথাও একটা থমকে গেছে, আর আমাদেরকে এই বৃষ্টি শব্দটা স্পষ্ট করে বুঝিয়ে দিচ্ছে আমাদের অন্তহীন অপেক্ষার প্রহর এই বৃষ্টির রূপের মধ্য দিয়েই আরও আরও বেশি স্পষ্ট হয়ে ওঠে। আর তাই তো রবি ঠাকুর লিখেছিলেন, এমনও দিনে তারে বলা যায় এমনও ঘন ঘোর বরিশায়। আমরা রবি ঠাকুরের কাছে ফিরে যাই কখনো কখনো, ফিরে যাই শুভ দাশগুপ্তের কাছে, আবার কখনো ফিরে যাই শ্রীজাতর কাছে। সে রবি ঠাকুরই বলুন, শ্রীজাতই বলুন বা শঙ্খ ঘোষ, সবার সঙ্গে একটা জায়গাতে গিয়েই আমাদের থেমে যেতে হয়, আর তা হচ্ছে এই যে ভালোবাসার বৃষ্টি কাহন। সবাই যেন আমাদের কাছে এই বৃষ্টিকে নতুন নতুন রূপে এনে দিয়েছেন, যে রূপ আমাদের কাছে নস্টালজিয়া ছাড়া আর কিচ্ছু বোঝায় না। ওই টাইম মেশিনের মতো আমাদেরকে নিয়ে যায় সেই পুরনো দিনগুলোতে, সেই ভালোবাসার দিনগুলোতে, যে দিনগুলোতে ভালোবাসাও বৃষ্টি হয়ে আসে, ঠিক এই গানটির মতো।

আসমানে কি বৃষ্টি নাকি? সব মেঘে কি বৃষ্টি ঝরে? সব বৃষ্টির বিকেল জুড়ে কিন্তু তোকেই মনে পড়ে। চিলেকোঠার অন্ধকারে বৃষ্টি যখন তুমুল মাতাল, তোর ঠোঁটে ঠোঁট, তোর বুকে হাত, উল্টেছিল আকাশ পাতাল। বৃষ্টি সেদিন ছাদ উঠোনে, বৃষ্টি তখন সংগোপনে, তোর শরীরে এই দহনে তুই কি ছিলি অন্য সে কেউ? নাকি তুই বৃষ্টি ছিলি? চুল থেকে নখ আমিই জানি, কেন আমায় ভিজিয়ে দিলি, কেন আমায় কাঁদিয়ে গেলি? মেঘ মানে কি বৃষ্টি নাকি? সব মেঘে কি বৃষ্টি ঝরে? বৃষ্টি এলেই তোর গভীরে আমার গভীর খেলা করে। বৃষ্টি পরে বৃষ্টি পরে টাপুর টুপুর সারা দুপুর, তোর দু চোখে নীলাজ হাসি, তোর চরণে লজ্জা নুপুর, তোর মুখে মুখ, তোর হাতে হাত, দিন ফুরুল নির্ঘুম রাত। বৃষ্টি তখন বৃষ্টি তখন শরীর ভেজা শিক্ত এমন, তুই তো তখন অন্য ঘরে, অন্য মেঘের আদর চাদর, তোর তো তখন ঝরে পড়া অন্য ঠেউ অন্য সাগর। আমার নৌকো নোঙর বাঁধা, শুকনো ডাঙায় গোলক ধাঁধা, কেবল স্মৃতি একলা স্মৃতি, এটাই নিয়ম এটাই রীতি। এখন বৃষ্টি এই দু চোখে,

0: দেখে আর ভাবে, কে আর দেখে? তবুও যখন একলা থাকি কষ্টগুলো লুকিয়ে রাখি। বৃষ্টি, ওরে বৃষ্টি আমার, একবার কি আসবি নাকি? একবার হাসবি নাকি? বৃষ্টি আর বিরহ, তাদের মধ্যেও এক অদ্ভুত মিল আছে, তাই না? দুটোই আমাদের স্মৃতির দরজা খুলে দেয়। তখন মনে হয় এই দুই যেন একে অপরের নীরব আত্মীয়। বিরহের দিনগুলোতেও বৃষ্টি শুধু জানালার কাছে টুপটাপ শব্দ তোলে না, বরং হৃদয়ের গভীরেও অদৃশ্য ঢেউ তোলে। যে নামটি অনেকদিন উচ্চারণ করা হয়নি, যে মুখটি হয়তোবা সময়ের ভিড়ে ধীরে ধীরে ঝাপসা হয়ে গিয়েছিল, ঠিক যেমনি জানালার কাছে বৃষ্টি পড়লে গাছটি ঝাপসা হয়ে যায়, ঠিক তেমনি বৃষ্টি আবার তাকে স্পষ্ট করে দেয়। অদ্ভুত ব্যাপার বলুন। আর তাই বৃষ্টি থেমে যায় কখনো, মেঘও সরে যায়, আকাশ আবার নীল হয়, কিন্তু কিছু কিছু বিরহ ঠিক ওই ভেজা মাটির গন্ধের মতো, চোখে দেখা যায় না তবু দীর্ঘদিন হৃদয়ে থেকে যায়। আর তাই হয়তো কবিরা বারবার বর্ষার কাছে ফিরে গেছেন, কারণ বৃষ্টি জানে কিছু গল্পের শুধু শেষ হয় না, আর ঠিক তেমনি কিছু অপেক্ষারও শেষ হয় না। আর এই সমস্তটা মিলিয়েই বৃষ্টির ব্যাকরণ, যেই ব্যাকরণের সমীকরণ আমরা আজকে আজ রাতে পর্বে সবাই মিলে তৈরি করছি। আরও একজন বন্ধু রয়েছেন, চলুন কথা বলা যাক। হ্যালো, কে রয়েছেন সঙ্গে? অনিমেষবাবু বলুন।
1: বলছেন যে বৃষ্টির কথা কি বলবো, আপনি তো সবকিছু বুঝে একটা জলের মতো পরিষ্কার করে বুঝিয়েছেন, সব জলের মতো। আমরা আমাদের প্রত্যেক শ্রোতা বন্ধুদের কথা শুনছি, আমি কলকাতা থেকে এসেছি, আমি কলকাতা গতকালকে কলকাতা এসেছি বৃষ্টির জন্য, আমি কলকাতা এসেছি।
0: আচ্ছা, তাই
1: বৃষ্টির জন্য? হ্যাঁ, ওই আমাকে আমার অনেক পুরানা বন্ধুকে হারিয়েছিলাম, সেই বন্ধুকে বৃষ্টির কারণে আমার ওই বন্ধুটাকে পেয়েছি।
0: তাহলে বৃষ্টি বৃষ্টি যখন আপনার বন্ধুর সঙ্গে আপনার আবার দেখা করিয়ে দিল, ঠিক তেমনি বৃষ্টির ব্যাকরণ বলতে আপনার ডায়েরির পাতায় কি কি শব্দ উঠে আসে সেটা যদি একটু বলেন আমাদেরকে।
1: তো ডায়েরির পাতাতে আমার লেখা ছিল, মানে সত্যি কথা যেটা, আমি ওকে হারিয়েছিলাম সাধারণ একটা কথা নিয়ে।
0: আচ্ছা,
1: ওইটা আমার লেখা ছিল 1993 তে লেখা ছিল।
0: বাহ,
1: অর্পিতা রায় চৌধুরীকে আমি হারিয়েছিলাম সামান্য একটা কথা নিয়ে, তখন আমি ওই ডেটটা আমি লিখেছিলাম।
0: আর
1: ওইকে যখন আজকে বৃষ্টি হয়েছিল 12-13 দিন আগে, ঠিক সকাল 11:30 দিকে, তখন তারিখটা মানে 17/6/2026, ওই দিন আমি 15 মিনিটে গিয়েছিলাম একটা বিশেষ একটা দরকারে, তখন বৃষ্টি যায় এমন জায়গা দিলাম যে ওকে আমি পেয়ে গেছিলাম। তা ও যখন আমাকে দেখে, ও আমাকে দেখে চিনে ফেলেছে, সে আমাকে ডাইরেক্ট বলেছে তোমাকে চিনি চিনি লাগছে, তোমার নাম অনিমেষ না? আমি তো হ্যাঁ আমার নাম অনিমেষ, কিন্তু আমি তো আপনাকে চিনতে পারলাম না, দেখো তো মনে করে আমি নাম মনে থাকবো না, আমি তো কোনোদিন দেখিনি তোমাকে, ওর নামটা আমাকে বললো, তখন কি বলবো ম্যাডাম, আমার হৃদয়টা বৃষ্টির জন্য কেঁদে উঠছে, মানে এটা আমার কাছে একটা স্মরণীয় ঘটনা হয়ে গেল।
0: সত্যি সত্যি তাই, সত্যি তাই। অনেক অনেক ধন্যবাদ বন্ধু, অনেক অনেক ধন্যবাদ। সত্যি বন্ধুর কথা এটাই মনে হলো যে প্রেম যদি হৃদয়ের ভাষা হয় তবে বৃষ্টি তার উচ্চারণ, প্রেম যদি কবিতা হয় তাহলে বৃষ্টি তার সুর, আর প্রেম যদি দীর্ঘ এক যাত্রা হয় তবে বৃষ্টি তার সবচেয়ে স্মরণীয় অধ্যায়। আর বৃষ্টির মধ্যেই তিনি খুঁজে পেলেন তার সেই ফেলে আসা ভালোবাসাকে। তাই বৃষ্টির সঙ্গে কত

0: কত অনুভূতি আমাদের জড়িয়ে আছে বলুন, আর সেই সমস্ত অনুভূতি এক এক করে আজকে আমরা কুড়িয়ে আনছি আপনাদের হাত ধরে। কেউ পুরনো বন্ধুর কথা বলছেন, কেউ আবার সেই ফেলে আসা দিনগুলোতে, যেদিনে হয়তো বা হাতে ছাতা ছিল না কিন্তু ছিল অনেক অনেক ভালোবাসা। এত এত পাওয়ার না পাওয়ার খাতায় আমাদের এত এত ব্যাপার ছিল না, ছাতা ছিল না, সেখানে কচু পাতায় সমস্ত বন্ধুরা একসঙ্গে চলে আসতেন, স্কুল ব্যাগ ছিল না, বুকে জড়িয়ে বইপত্তরকে সুরক্ষা করতেন। আর এভাবেই আমরা ফিরে যাচ্ছি সেই সব পুরনো দিনের নস্টালজিয়ায়। কেউ হয়তোবা ঝালমুড়ির গল্প বলছেন বিকেলে সবাই মিলে বসে, কেউ হয়তোবা চায়ের কথা বলছেন, আর কেউ বলছেন ভালোবাসার কথা। তাই সব কিছু মিলে মিশে একাকার হয়ে যাচ্ছে আমাদের আজ রাতে পর্বে। বিষয়টা আবারও বলে দিই, যে বিষয়ে আমরা কথা বলছি বৃষ্টির ব্যাকরণ। আরও একজন বন্ধু রয়েছেন সঙ্গে, শুনি তার কথা। হ্যালো, কে রয়েছেন সঙ্গে? শুভ সন্ধ্যা, কে বলছেন? আমি ভালো আছি বন্ধু। আর একবার আপনার পরিচয়টি জানতে চাইব।
1: জয় কুমার।
0: হ্যাঁ,
1: বলুন
0: বন্ধু। আচ্ছা, যে যে বিষয়ে আমরা কথা বলছিলাম, চলুন সে বিষয়ে কথা বলা যাক, বৃষ্টির ব্যাকরণ।
1: বৃষ্টির সময় স্কুলে যাওয়া, স্কুল
0: যাওয়া
1: খুব ভালো লাগে। ভিজা ভিজা খাতা লইয়া, বই লইয়া, ব্যাগ লইয়া খুব ভালো লাগে। বন্ধু বান্ধবদের সঙ্গে পড়ি, মানে হাসি খুশি আর ওই আনন্দ চিন্তা আসবে না ম্যাম, মনে থাকে আর।
0: অনেক অনেক ধন্যবাদ বন্ধু, অনেক অনেক ধন্যবাদ আপনি ফোন করেছেন, আপনার সময় আমাদেরকে দিয়েছেন, আর সেই সাথে আপনার স্মৃতিও একটু একটু করে আপনার মনে পড়ছে। আমাদের হোয়াটসঅ্যাপে স্বর্ণালীদি লিখেছেন, শুভ সন্ধ্যা শর্মিষ্ঠা, তোমার আজকের টপিক বৃষ্টির ব্যাকরণ। তোমাদের কি হলো জানি না, এই কদিন ধরে বৃষ্টি, মেঘ, প্রেম, ভালোবাসা নিয়েই আলোচনা হচ্ছে, সবাইকে প্রেমে হাবুডুবু খাওয়াচ্ছ, প্রেমিক প্রেমিকার হৃদয়ের শিহরণ জাগানোর এক সুন্দর প্রচেষ্টা। আর তাই তো আর ডি বর্মন ওনার কম্পোজিশনে 1942 লাভ স্টোরি ছবিতে অসাধারণ একটা গান সৃষ্টি করলেন, রিমঝিম রিমঝিম, রুমঝুম রুমঝুম, ভিকি ভিকি রাতমে, তুম হাম হাম তুম। আজ আর ডি বর্মনজির জন্মদিনে এই গানটি ভীষণভাবে মনে পড়ল, তোমার টপিকের সাথে সাথে ওনার প্রতি আন্তরিক শ্রদ্ধা জানাই। বৃষ্টি মানেই ভালোবাসা, বৃষ্টি মানেই খোলা আকাশের নিচে ঝুমঝুম বৃষ্টিতে বন্ধুদের সাথে সারা পাড়া ঘুরে ঘুরে বৃষ্টি স্নান করা। সে খুব ছোটবেলায় করেছি, এখনও তাজা হয়ে আছে। কাগজের নৌকো বানিয়ে বৃষ্টির জলে ভাসিয়ে দেওয়া, বন্ধুদের সাথে আড্ডা মারা, আন্তাক্ষরী খেলা, ঠাকুমার মুখে রূপকথার গল্প শোনা, আর ঠাকুরদা বৃষ্টির দিনে বারান্দায় বসে নিজের হাতে পাটের দড়ি পাকাতেন, বাঁশের বেত তৈরি করতেন, মা নিজের হাতে চিড়ে মুড়ি ভাজা, তিলের নাড়ু বানিয়ে বাড়ির সবাইকে খাওয়াতেন। আরও কত কত ব্যাকরণ রয়েছে বৃষ্টির গল্পকথায়, বলে শেষ করা যায় না। আজ এ পর্যন্তই থাকুক, ভালো থেকো শর্মিষ্ঠা, শুভরাত্রি স্বর্ণালীদি। সত্যি স্বর্ণালীদি, তুমি আমাদের সেই পুরনো নস্টালজিয়ায় ফিরিয়ে নিয়ে গেলে। তোমার পাশাপাশি আমরাও কিন্তু সেই ছোট্টবেলায় ফিরে গেলাম। আর সেই সাথে আরও একজন বন্ধু হোয়াটসঅ্যাপে লিখেছেন, শুভ সন্ধ্যা শর্মিষ্ঠা দিদিমণি, কৃষ্ণনগর থেকে সুরঞ্জনা বলছি। বৃষ্টি নিয়ে লেখা এই লাইন কটি আপনার সুমিষ্ট কণ্ঠে শোনার অভিপ্রায় রইলাম। বৃষ্টি, আয় বৃষ্টি ঝেঁপে ধান দেব মেপে, এই বৃষ্টি বৃষ্টি কি যে মিষ্টি, বিধাতার অপার সৃষ্টি, ঝাপসা চোখের দৃষ্টি, ময়ূর নাচে চাতক বাঁচে, নদী নালা ভরে জেলি মাছ ধরে, পথ ঘাট পিচ্ছিল ফুটল পদ্ম বিল, বিরোহিণী কাঁদে হায়, হে প্রিয় তুমি কোথায়। অনেক অনেক ধন্যবাদ আপনাকে শর্মিষ্ঠাদি, অসাধারণ অসাধারণ, অনেক অনেক ধন্যবাদ আপনাকে সুরঞ্জনা ম্যাডাম, কি অসাধারণ লিখলেন আপনি। আর এভাবেই আমরা কিন্তু বৃষ্টির নস্টালজিয়ায় হারিয়ে যাচ্ছি। আরও একজন বন্ধু রয়েছেন, শুনি তার কথা। হ্যালো, কে রয়েছেন? না, কথা বলা গেল না বন্ধু। আমরা বৃষ্টির কাছে ফিরে যাচ্ছি। বৃষ্টি আর বিরহের কথা যখন বললাম, ঠিক সেইভাবে

বৃষ্টি আর প্রেমের অধ্যায়ও কিন্তু রয়েছে। আর এই বৃষ্টি আর প্রেম, এই দুয়ের মধ্যে কি অদ্ভুত মিল রয়েছে বলুন তো। দুটোই হঠাৎ আসে, আমাদেরকে কখনো কখনো অপ্রস্তুত করে দেয়, আর চলে যাওয়ার পরও রেখে যায় গভীর এক স্নিগ্ধতা। প্রেমের শুরুটা অনেকটা প্রথম বৃষ্টির মতো, আকাশে তখনও রোদ থাকে কিন্তু কোথাও অদৃশ্যভাবে মেঘ জমতে থাকে, আর তারপর এক সময় নেমে আসে এক ফোঁটা দু ফোঁটা অনুভূতি, আর বুঝে ওঠার আগেই মন ভিজে যায়। বৃষ্টির দিনে মানুষ কি শুধু খালি রেইনকোট আর ছাতা খোঁজে? তার পাশাপাশি খুঁজে একটি হাত, এমন একজন যার সঙ্গে নীরবেও কথা বলা যায়, কারণ প্রেমের সবচেয়ে সুন্দর ভাষা অনেক সময় শব্দ নয়, বরং একসঙ্গে বৃষ্টি দেখা। বৃষ্টির প্রতিটি ফোঁটা যেন বলে দেয়, ভালোবাসা মানে কাউকে বদলে দেওয়া নয়, ভালোবাসা মানে কারো পাশে এমনভাবে থাকা যেমন শুকনো মাটির পাশে প্রথম বর্ষার জল থাকে। তবে সব প্রেমই যে পূর্ণ হয় সেটা নয়, কোনো কোনো প্রেম অপূর্ণও থেকে যায়। আবার কিছু প্রেম বর্ষার মতো আসে, ভিজিয়ে দেয়, তারপর দূরে সরে যায়, কিন্তু তার স্মৃতি থেকে যায় ভিজা মাটির গন্ধের মতো অনেক দিন ধরে। আর তাই তো বৃষ্টি এলেই আমাদের মনে হয় যে প্রেমের কোনো নির্দিষ্ট ঋতু নেই, সে বসন্তই হোক বা বর্ষা, সমস্ত ঋতুতেই সে সুন্দর, সে আষাঢ় হোক বা শ্রাবণ। আর তাই তো হয়তোবা কবি শ্রীজাতর কলমে ভেসে এসেছে, এবার শ্রাবণে ভাবনার অপচয়, পুরনো সন্ধে ভাঙিয়ে নিয়েছি জলে, কত কারখানা এমনই বন্ধ হয়, আমার বাড়িতে সুমনের গান চলে, আকাশ বুঝে না কত ধানে কত চাল, তফাতে জানে না বন্ধুতে বর্গিতে, বর্ষাতি রাখে শহরের হালচাল, মেঘ ঢুকে আসে ভাঙা চোরা কলোনিতে। এবার শ্রাবণে ঘুম জমে টিপকলে, ছোট বস্তিতে বালতির পোয়াবারও, আমার বাড়িতে সুমনের গান চলে, কখনো সখনো তুমিও আসতে পারো। দুদিন বৃষ্টি, রিকশার ভাড়া বেশি, অথচ বাজারে ইলিশ উঠেছে কম, ইতিহাস বলে বাতাসেরা ভিন দেশি, বুঝবে কি আর মল্লারে ঝমঝম, খুচরোর খোঁজে দু পকেট তোলপার, বেকার যুবক দাঁড়িয়েছে সংসেজে, এবার শ্রাবণে চোখকে দিয়েছি ছাড়, এই বৃষ্টিতে চশমাই শুধু ভেজে, তবু শহর ভিজতে পারছে কই, মেঘ থমকেছে দূরের মফস্বলে, মন খারাপের চুক্তিতে হোক সই, আমার বাড়িতে সুমনের গান চলে, আমার বাড়িতে সুমনের গান চলে।

0: আজকের পৃথিবীতে আমরা সবাই খুব ব্যস্ত, হাতে স্মার্টফোন, মাথায় কাজের চাপ, আর মনে ভবিষ্যতের উদ্বেগ। অথচ জানালার ওপারে নেমে আসা এক পশলা বৃষ্টি যেন নিঃশব্দে আমাদেরকে বলে যে একবার থামো, এই মুহূর্তটুকু অনুভব করো। আর প্রতিটি ফোঁটা বৃষ্টির আমাদেরকে মনে করিয়ে দেয় যে জীবন কেবল একটা গন্তব্য নয়, জীবনের পথে সৌন্দর্যতাও রয়েছে। আগামী দিনের চিন্তা আর গতকালের আফসোসের মাঝখানে যে ছোট্ট সময়টুকু রয়েছে আমাদের হাতে, আসলে সেটাই জীবন। আরো একজন বন্ধু রয়েছেন সঙ্গে, শুনি তার কথা। হ্যালো, কে রয়েছেন সঙ্গে?
1: নমস্কার শর্মিষ্ঠাদি।
0: নমস্কার, কি বলছেন বন্ধু?
1: আমি মিল্টন চক্রবর্তী কথা বলছি, মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা মানিকনগর থেকে। দিদি ভাই,
0: বেশ বন্ধু, বলুন।
1: দেখুন, আসলে আমার ছোটবেলায় বিষ্ণু বিষয়ে আসছি, ছোটবেলায় আমাদের বেনবাবু বোঝাতেন ব্যাকরণটা খুব ভালো করে পড়বি, জানিস, যদি ব্যাকরণটা ভালো করে না পড়িস না, তাহলে কিন্তু সাহিত্য পড়টা একদম উল্টো পাল্টা হয়ে যাবে। তো আমি আমি এই কথাটা ধরি, আজকে বৃষ্টির ব্যাকরণ সময় এত সুন্দর বিষয় দিয়েছেন, আমি যদি এরকম একটা বৃষ্টিকে নিয়ে এত সুন্দর একটা বিষয় মানে যোগ করেন আপনি বৃষ্টির ব্যাকরণ, এটা নিয়ে একটা কবিতা লিখবো আমি রাখি আজকে খুব সুন্দর করে। তবে আমি লিখতে পারি, সঙ্গে সঙ্গে লিখতে পারি কবিতা, যাই হোক, আপনি যেহেতু দিয়েছেন বৃষ্টির ব্যাকরণ
0: শুনবো সেই কবিতা, বলুন।
1: হ্যাঁ দিদি, দেখুন ব্যাপারটা হচ্ছে যে আমি, বৃষ্টি হচ্ছে প্রেম ভালোবাসা, বৃষ্টি কখনো বা বিরহ রোমাঞ্চকরকে অনুভূতি এনে দেয়, আর তার সঙ্গে বৃষ্টির টুকটুক শব্দ সেগুলোও কিন্তু বৃষ্টির এক মধুময় ব্যাকরণ, ঠিক আছে? এছাড়াও যখন বৃষ্টির সময় ঘন কালে কালো দেওয়া আমাদের মনকে ভিজিয়ে দেয়, আমার ভান্ডার তহ বিলি যখন গর্ভবতী হয়ে ওঠে বৃষ্টির টুকটুক শব্দে রসনামৃত এক অনুভূতিতে, তখন যেন মনে হয় বৃষ্টি শুদ্ধ ব্যাকরণের সঙ্গে যুক্ত। যখন কখনো কখনো বা দেখবেন এই যে এখন বৃষ্টি প্রচন্ড গরম পড়ছে, এই গরম পড়া পরে কিন্তু বৃষ্টি হচ্ছে না, কিন্তু এটা ভুল নয়, কারণ গরম না থাকলে তো বৃষ্টি আসবে না, আবেদন নিবেদন। সবিশাদি
0: বলুন,
1: আবেদন নিবেদন না থাকলে কিন্তু কখনো আপনি বৃষ্টিকে পাবেন না,
0: ঠিক ঠিক ঠিক।
1: এটা মনে হয় একটা ব্যাকরণের মানে মূল কথা। আমি ভাবছিলাম বিষয়টা আপনি কোন মাপকাঠি দিয়ে বিচার করেছেন, তো আমার মনে হয়, আমার মনে হয় ব্যক্তিগত ভাবে যে বৃষ্টি তার ব্যাকরণ মেনেই চলে, পরিবেশ দূষণ আমাদের করলে হবে না, তার জন্য কিন্তু আমরাই দায়ী। হ্যাঁ, আমাদের আমাদের যে ব্যক্তিগত কদর্য নীতি, এই মলাটা কিন্তু খুলে ফেলতে হবে। বৃষ্টি আপন ছন্দে পড়ুক, বৃষ্টি আপন ছন্দে যা, কিন্তু পরিবেশ দূষণ থেকে যেন আমরা বাঁচাতে পারি, তাহলে দেখবেন শুদ্ধ ব্যাকরণসম্মত বৃষ্টি আপনার চোখে ধরা দেবেই।
0: সত্যি তাই, সত্যি তাই, অসাধারণ বন্ধু, ধন্যবাদ, সঙ্গে থাকবেন, শুনতে থাকবেন আমাদের অনুষ্ঠান। আর তাই তো, হয়তোবা তিনি যেটা বললেন যে বৃষ্টি একটা অসাধারণ সমীকরণ মেনে চলে, আর সেই কথার সঙ্গে এই কথা মিলিয়ে আমরা বলতেই পারি যে জীবন যখন শুকায় যায় করুণধারায় এসো, তাপিত চিত্তে দগ্ধ বেলায় বাড়ি ধারা হয়ে মেশো, অন্তবিহীন তমসা আমার কুল নাহি তার নাই পরপার, পুষ্পবিহীন কণ্টক উজালা তবু তুমি ভালোবেসো, জীবন যখন শুকায়।

0: করুণাধারায় এসো। ভালোবাসা যদি দাও অকুণ্ঠ, রেখো কিছু বিশ্বাসও, জীবন যখন শুকায়ে যায় করুণাধারায় এসো। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যালো,
1: নমস্কার ম্যাডাম।
0: নমস্কার, কি বলছেন বন্ধু?
1: আপনি শান্তনাথ বলছি, চন্দ্রপ্রভাতের সঙ্গে আগরতলা।
0: হ্যাঁ বন্ধু বলুন।
1: ব্যাকরণ নিয়ে কথা হচ্ছে, খুব সুন্দর ছোটবেলার স্মৃতিতে চলে।

0: আপনি ঈশান দেবনাথ বলছি চন্দ্রপ্রভাতের সঙ্গে আগরতলা।
1: হ্যাঁ বন্ধু বলুন।
0: বৃষ্টি ব্যাকরণ বৃষ্টি নিয়ে কথা হচ্ছে, খুব সুন্দর ছোটবেলার স্মৃতিতে চলে গেলাম। দেখুন একবার আমি স্কুলে পড়তাম, তখন স্কুল থেকে আসতাছি, তখন তখন তো খোলা হন, তারপরে দিয়া বিউ ফিরে দিকে আসার পর হ্যালো
1: হ্যাঁ বলুন শুনতে পাচ্ছি।
0: বিউসি আসার পর হঠাৎ করে দেখি জলেশ্বর স্কুলের হেদিকে প্রচন্ড বৃষ্টি পড়তেছে। কি একটা অনুভূতি, একটা কি যে ভাষায় প্রকাশ করা যায় না, কি আনন্দ। আর খোলা পান তখন নাচতাছি, মধ্যে রাস্তায় তখন তো গাড়ি ঘোড়া নাই, তখন তো রাস্তা পরিষ্কার, আহ কি আনন্দ,
1: কি আনন্দ সত্যি।
0: আরেকদিন এমন তোর বৃষ্টি হচ্ছে স্কুলে থেকে আসতেছি, হঠাৎ করে বৃষ্টি তাড়াতাড়ি করে এরপরে যে অনেক একটা দোকানে গিয়ে বড় কিছুক্ষণ দাঁড়িয়ে কোনো মতো একটা কচু পাতা বা একটা ইয়ে নিয়ে মাথা নিয়ে এসেছি, এটি একটা আনন্দ
1: সত্যি, তাই
0: একটা ছোটবেলার খুব আনন্দ। আর একটা ঘটনা বলি, অলৌকিক ঘটনা।
1: আচ্ছা
0: দেখুন, এত প্রচন্ড গরম আমার, তখন তো আমি এসটিডি পিছু আসিল।
1: আচ্ছা
0: দোকানে, দোকানের মধ্যে একজন কইতে আছে আমাদের সঙ্গের দোকান, আমার ডাক নাম তো বিশ্বম্বর, কিরে বিশ্বম্বর, একটু মস্করা করে আর কি, তুই তোর দয়াল লেখিত অবস্থা যে বৃষ্টি যেন হয় যে একটা গরম আনকো দেখ। গুরুদেব যখন যায়, কিন্তু আমি গুরুদেবের ইচ্ছায় যদি বৃষ্টি দেয় তবে ওনার ইচ্ছায় যাতে মানুষের ভালো হয়। আর আমি এমন বৃষ্টি কথা বললাম যে প্রচন্ড মানুষের ক্ষতি হইলো, এমন এইসব বৃষ্টি তো আমি চাই না, গুরুদেব যা দেয় তা বল। হঠাৎ করে উম্মা এই কথাটা করে আমার বাড়িতে আসলাম দুপুরে, প্রচন্ড তো অনেক গরম, আজ থেকে দশ পনেরো বছর আগে, দশ বছর আগে না পনেরো বছর আগে।
1: যাক মানে বুঝতে পারলাম যে বৃষ্টি নিয়ে আপনার অসাধারণ কিছু পুরনো দিনের স্মৃতি রয়েছে, তাই তো? অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধু আমাদের সঙ্গে আপনার সমস্ত স্মৃতি ভাগ করে নেওয়ার জন্য। কিন্তু ওই যে আমাদের সময়, সে তো আমাদেরকে বেঁধে দেয়, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে দিয়ে আমাদের শেষ করতে হবে। আর তাই আজকে এতটুকুই শুনলাম আপনার কাছ থেকে। অবশ্যই ঈশানবাবুর আরও আরও গল্প বিভিন্ন পর্বে আমরা শুনব, তবে এই মুহূর্তে আরও একজন বন্ধু অপেক্ষা করছেন, চলুন তার কথা শোনা যাক। হ্যালো, কে রয়েছেন সঙ্গে?
2: নমস্কার।
1: নমস্কার, কে বলছেন বন্ধু?
2: আমি পশ্চিমবঙ্গের রাজ্যের পূর্ব বর্ধমান থেকে কাতিয়ার রহমান বলছি।
1: আচ্ছা বলুন বন্ধু।
2: দেখুন দিদি, বর্ষা আসন্ন, তবু বৃষ্টি কিন্তু খুব কমই দেখতে পাচ্ছি। আসলে বর্ষার ব্যাকরণ, বর্ষার অর্থ তো আমরা ছেলেবেলা থেকে যেটা দেখে আসছি সেটা হচ্ছে আকাশ জুড়ে মেঘ করবে, আর আকাশে এই মেঘে ফাঁকে ফাঁকে বিদ্যুতের ঝলকানি, কখনো ঝমঝম ধারায়, কখনো ঝিরঝির ধারায়, প্রকৃতির পরিবেশ সেজে উঠবে নতুন নতুন চারা গাছে। প্রকৃতি যেমন সাজবে ঠিক তেমন চাষি ভাইদেরও উল্লাস চোখে পড়ে, তাদের চোখে কোলে চিকচিক করতে থাকে আনন্দের ঝিলিক, মাঠে যাবে চাষ করবে, নতুন ফসল তুলবে ঘরে তার প্রস্তুতি। আর রাতের দিকে ঝিঝি পোকার ঝিল্লি ডাক, ব্যাঙ্গের ব্যাঙ্গের ঘ্যাঙর ঘ্যাঙর, সব মিলিয়ে পরিবেশ এক ছন্দ আর সুরে আবির্ভাব হয়। পাতায় একরকম বৃষ্টির শব্দ, মাটিতে বৃষ্টি যখন চুম্বন করে তার শব্দ আলাদা, আবার যখন টিনের চালে বৃষ্টি পড়ে তার শব্দ আলাদা, টুংটাং

0: শুনতাম। আবার দীঘিতে যখন বৃষ্টি পড়ে, সরোবরে যখন বৃষ্টি পড়ে,
1: তার শব্দও আলাদা,
0: শব্দও আলাদা,
1: ঠিক।
0: মানে সব মিলিয়ে বর্ষা মানে প্রকৃতির এক সুর ঝংকার, সুর মূর্ছনা এবং নতুনের নতুনের সৃষ্টি, একটা দিক বর্ষা। বর্ষা মানে ওইটাই, মানে মানুষকে আনন্দে রাখে এবং নতুন নতুন নব নব সৃষ্টি উল্লাসে মেতে উঠে ধরণি। শুষ্ক মাটি নরম হয়, উর্বরা শক্তি পায় বৃষ্টির চুম্বনে।
1: সত্যি সত্যি অসাধারণ, অসাধারণ, সব নস্টালজিয়ায় আপনি আমাদেরকে ফিরিয়ে নিয়ে গেলেন বন্ধু। অসংখ্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন আপনিও বন্ধু। সত্যি সমস্ত উপকরণ যে বৃষ্টির মধ্যে রয়েছে তা কিন্তু আমাদের বন্ধু কাঠিয়ার রহমান বাবু তা আমাদেরকে শুনিয়ে দিলেন এই ছোট্ট ফোন কলে। কি সুন্দর করেই না তিনি সমস্তটা দিক কভার করে আমাদেরকে বললেন। আর ঠিক তেমনি আরও একজন বন্ধু হোয়াটসঅ্যাপে লিখে পাঠিয়েছেন, বৃষ্টির ব্যাকরণ বড় অদ্ভুত, এতে সুখ দুঃখ হাসি কান্না প্রেম বিরহ সব মিলে মিশে একাকার। বৃষ্টি ভিজে আম কুড়ানো, কচু পাতা মাথায় দিয়ে বৃষ্টিতে হাঁটা, বৃষ্টির জলে কাগজের নৌকা ভাসানো, আষাঢ়ে অঝরে বৃষ্টিতে খিচুড়ি খাওয়া, কাঁঠালের বীজ ও শিমের বীজ ভাজা খাওয়া, গল্পের বই পড়া, গান শোনা, এ তো গেল আনন্দের স্মৃতি। অবিশ্রান্ত বৃষ্টি যখন বন্যায় রূপ নেয়, তার ভয়াবহতা কৃষি জমি ভাসিয়ে নিয়ে যায়, বাড়িঘর ভাসিয়ে নেয়, মানুষের দুর্ভোগ সেই বৃষ্টি আমাদের দু চোখ ভিজিয়ে দেয়। বৃষ্টি মানে সুখ দুঃখের সমাহার, বৃষ্টি মানে ভালো মন্দির গল্পগাথা। ওগো বৃষ্টি আমার চোখের পাতা ছোঁ না, ঝরো ঝরো মুখরো বাদর দিনে শুভরাত্রি। শুক্লাদি লিখেছেন আগরতলা থেকে, অসাধারণ, অনেক অনেক ধন্যবাদ শুক্লাদি, খুব সুন্দর করে লিখলেন, সমস্তটা দিক আপনি তুলে ধরলেন। আর তাই তো, আষাঢ় হোক বা শ্রাবণ, মেঘবাগিস আকাশ আমাদের সমস্ত মন খারাপ, সমস্ত উতাল হাওয়া যেটা মনের মধ্যে চলতে থাকে সমস্ত কিছু ভাসিয়ে নিয়ে যায়। আর আমরা ফিরে যাই সেই লেখনীতে, যদিও আকাশ আজ মেঘবাগিস, অসময়ী বৃষ্টি নামবে খুব জোর, সামলে নেব সমস্ত মন খারাপ, জল ভেজা হাত বাড়িয়ে যদি দিস তোর, রিমেক হিন্দি আজ তবে বন্ধ থাক, বন্ধ থাক বক্স অফিসের ছবিও, ঘরের ভেতর কফির পেয়ালা হাতে টিউন করা থাক ভালোবাসার রেডিও, টিউন করা থাক ভালোবাসার রেডিও।

বৃষ্টি এলেই তোমার চুলে খানিক ফুলে গন্ধ নেব, তোমার ঠোঁটেই খুঁজবো নেশা, নিকোটিনটা বন্ধ দেব, বেহিসেবি হাট বাজারে ছেড়েই দেব দামাদামি। বৃষ্টি এলেই বদলে যাব, আবার হব তোমার আমি। বৃষ্টি এলেই তোমার বুকে মেঘের মতোই কাঁদবো, দেখো জমিয়ে রাখা সবটা প্রেমে আমায় তবু জড়িয়ে রেখো। নীল শাড়িটার আঁচল জুড়ে তুমি না হয় আকাশ হলে, বৃষ্টি এলেই এই আমি ঠিক ভিড়েই যাব মেঘের তালে। বৃষ্টি এলেই কিনে নেব এই পৃথিবীর সবটা নদী, মাতাল ঢেউয়ে পাতাল ছুব একটু কাছে এলেই যদি। কাজল চলে ভাসুক না চোখ, তবু ডেকো একটু কাছে। বৃষ্টি এলেই বুকের জলে অশ্রুগুলো মোছার আছে, বৃষ্টি এলেই ভাঙল ছাতা, নীল পলিথিন উড়েই গেল, মাতাল হাওয়ায় নিভল আলো, মেঘের জলে জীবন এলো। লুকিয়ে থাকা সকল কথা এই এবেলা কাব্য হল, বৃষ্টি এলেই সবটা তুমি আর কি নিয়ে ভাববো বলো। বৃষ্টি এলেই সবটা তুমি আর কি নিয়ে

0: কেমনে ভাববো বলো? বৃষ্টির ছোঁয়ায় এভাবেই জুড়তে থাকে ভালোবাসার একের পর এক সংলাপ। আবার কখনো এই সমস্ত সংলাপকে চুপ করিয়ে দিয়ে ধরা দেয় এক আকাশ নীরবতা। আসলে আমাদের জীবনে প্রত্যেকটা সম্পর্ক এক একটা জ্বরের মতো, যেমন একটা ঘোর। পাশে এসে বসা, কপাল ছুঁয়ে অনুমান করা, 103, 104। চোখের উপর ঠান্ডা হাত, জলপট্টি, আর তারপর ঘেমে নিয়ে একাকার। কখনো কখনো চোখের সেই কোণায় এক দুফোঁটা অশ্রুবিন্দুও জমে যায়, আর এই অশ্রুবিন্দুগুলো হয়তো আকাশ কালো করা বৃষ্টির মতো। তাতে লুকিয়ে থাকে মন কেমনের কথা। আর তাই আমরা মিশে যাই এক অজানা অপেক্ষায়। কোন অপেক্ষায়? বৃষ্টির অপেক্ষায়। মনে হয় বৃষ্টি নামুক, আর সেই বৃষ্টি থেমে গেলে বাড়ির সামনের রাস্তাটা ওই বিসমিল্লাহ খানের সানাইয়ের সুরের মতো হয়ে যায়। কোথায় যেন আমাদের টেনে নিয়ে যায়, একদম ফাঁকা শুনশান চারিদিকে। কয়েকটা দোকান ভাঙাচোরা স্মৃতির অ্যালবামের মতো দাঁড়িয়ে থাকে শুধু সেখানে। আমরা জানি যে এই গুমোট আবহাওয়ায় শুধু ভালোবাসার কথা, ভালোবাসার মানুষের কথাই ভাবা উচিত। পুরনো হয়ে যাওয়া পোশাক, হাত খড়ি, ইচ্ছে করলেই কিন্তু আবার পুড়ে দেখা যায়। কিন্তু একটা মানুষ কখনোই সেই পুরনো স্মৃতির কাছে ধরা দেয় না, সেই পুরনো মানুষটির কাছে আবার ফিরে যেতে চায় না, এক মুহূর্তের জন্যও না। আচ্ছা হয়ে যাওয়া স্মৃতিরা একটু একটু করে জড়ো হতে থাকে বুক পকেটের খাতায়। আর সাক্ষী থাকে কে? ওই যে আকাশ কালো করা বৃষ্টি সমস্ত স্মৃতি জড়িয়ে রাখে। আরও একজন বন্ধু রয়েছেন আজকের বৃষ্টির ব্যাকরণে, দেখি কে আছেন। হ্যালো, কে রয়েছেন সঙ্গে?
1: শুভ সন্ধ্যা।
0: শুভ সন্ধ্যা,
1: আমি উদয়পুর থেকে শ্যামল রায় বলছি।
0: শ্যামল বাবু স্বাগত।
1: এই নটার থেকে শুনছি বৃষ্টির ব্যাকরণ।
0: হ্যাঁ,
1: গানে কবিতায় আবৃত্তি, আপনার কথাগুলি প্লাস শ্রোতাদের কথাগুলি সব মিলে যে বৃষ্টির যে সৌন্দর্য এত সুন্দরভাবে ফুটে উঠছে, সত্যি মানে অপূর্ব অপূর্ব।
0: অসংখ্য ধন্যবাদ বন্ধু।
1: হ্যাঁ, ওই যে ছোটবেলায় ছাত্র জীবন বা কলেজ জীবন, সেটা তো কাটিয়েছি সেই সুদূর রাউরকেল্লা উড়িষ্যা, এখানে বাবা চাকরি করতো, তো আমরা থাকতাম কোয়ার্টারে। বৃষ্টির দিনগুলিতে সেই কোয়ার্টারের মতো থাকতাম, ভাই বোনেরা মিলে ওই লুডো খেলা বা এটা খেলা, গল্প করা।
0: আচ্ছা,
1: বা মা মা মায়ের এই গরম খিচুড়ি, পাঁপড় ভাজা, সবই আছে সবই। কিন্তু এখন আমার বয়স 62 বছর প্লাস।
0: আচ্ছা,
1: এখন কিন্তু এই বয়সে সেই কবিগুরুর গানগুলি, কবিতাগুলি যেন আরো পরিপক্কতা লাভ করছে আমার জীবনে। যে সৌন্দর্যটা এটি আমি এতক্ষণ ধরে শুনছিলাম আর উপভোগ করছিলাম, সত্যি এত সুন্দরভাবে আমাদের কবিগুরু সেই সৌন্দর্য গানের মাধ্যমে, কবিতার মাধ্যমে লিখে গেছেন, সেটা ভাষায় প্রকাশ করা যায় না। ওই গ্রীষ্মের বন্ধে চলে আসতাম গ্রামের বাড়িতে, আমাদের বাড়ি হলো বিলোনিয়া কৃষ্ণনগর।
0: আচ্ছা,
1: জ্যাঠা জ্যাঠিমা ভাই জ্যাঠাতো ভাইরা বোনেরা সেখানে থাকতো, এখনো আছে জ্যাঠাতো ভাইরা। তো বৃষ্টির দিনে সেই কাদা, জল কাদা রাস্তা, সেখানে আমার একটা হাসির সমস্যা, কারণ আমার পায়ের যে গঠনটা, পায়ের তালুটা সমান, যে কারণে অল্প কাদা বৃষ্টি হলেই আমি পিছলে পড়তাম, আর ভাই বোনেরা খুব হাসি হাসি করতো।
0: আচ্ছা,
1: সেটা নিয়ে একটা বেশ। তারপরে ওই আষাঢ় মাসে

0: সেই মাছ আমাদের তো মাছ ধানে জমি, সেখানে লাঙ্গল দিয়ে চাষ করে মাঝে সমান করে এবার সেখানে মাছ ধরা, নিজের যত্ন ধরতাম তার থেকে বেশি তাদের ভাইরা যখন ধরতো তাদের, এটা নিয়ে যে আর কত যে আনন্দ করছে এখন সত্যি। যদি এখন মনে মনে চিত্রি চাওয়া করি আর মনে মনে হাসি সত্যি কথা। আর আর এখন এখন কিন্তু এই বৃষ্টিটাকে সত্যি উপভোগ করি কবিগুলোর গান কবিতা দিয়ে শুনে। আর হ্যাঁ
1: অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধু, সঙ্গে থাকবেন শুনতে থাকবেন আমাদের অনুষ্ঠান। শ্রোতা বন্ধুরা, ঘড়ির কাঁটা বলছে রাত 10:49, আমরা শেষের দিকে এগোচ্ছি। আর ঠিক তখনই মনে হচ্ছে যে বৃষ্টির ব্যাকরণে আজকে আপনাদের কথায় আমরা সত্যিই রিক্ত হলাম। আজ আমরা চেষ্টা করলাম একই সঙ্গে বুঝে নিতে যে বৃষ্টিরও একটি নিজস্ব ভাষা আছে, যেখানে মেঘ হলো ভূমিকা আর বৃষ্টির ফোঁটা শব্দ, নদী তার বাক্য আর রংধনু যেন একটি সুন্দর উপহার। বৃষ্টি আমাদেরকে শেখায় যে ঝরে পড়া মানেই শেষ হয়ে যাওয়া নয়, কখনো কখনো ঝরে পড়াতেই লুকিয়ে থাকে এক নতুন জন্ম, নতুন সবুজ, নতুন সম্ভাবনা। আর তাই জীবনের আকাশে যখনই মেঘ জমবে মনে রাখবেন যে প্রতিটি ঝড়ের পরেই একদিন রোদ ওঠে, আর প্রতিটি বর্ষার শেষে কোথাও না কোথাও ফুটে ওঠে রঙিন রংধনু। এই শুভকামনাতেই আজকের শেষের দিকে আমরা এগোচ্ছি। আর ঠিক তখনই মনে পড়ে যে ভালোবাসাতেও যেমন বৃষ্টি রয়েছে, বিরহেতেও তো রয়েছে, আমাদের সমস্ত অনুভূতি জুড়েই বৃষ্টি রয়েছে। আর তাই হয়তো কবি শ্রীজাতর কলমে উঠে এসেছে সেই কথাগুলো। বিরহ ঠিক কেমন হবে, দর্জি নিলেন চোখের মাপ, কোথাও একটা মন ভেঙেছে আমরা ভাবি নিম্নচাপ, কোন ছাদে কে একলা হলো, জ্বর কায়ে চল কি অন্যায়, মেঘ পাঠালো খেতাব তাদের ঝড়কে যারা দিব্যি দেয়, গাছ নুয়ে তার নিচ্ছে খবর, ঝাপটা হাওয়া দিচ্ছে দোষ, কোথাও একটা চুল ভিজেছে আমরা ভাবি অসন্তোষ, হেমন্তে ঝমঝমানো শীত কি তবে বর্ষাতির, যার তাকানোয় আটকে ঋতু নাক ছাপিতে সময় স্থির, তার জন্যেই ঝামেলা ঝড় বাদলের পূর্বাভাস, জিদ্দি একটা সকাল তাকে শাসায় যদি ফের তাকাস, জল বুঝেনিক সম্মতি আর ঠোঁট বুঝেনিক ঠোঁটের মন, কোথাও একটা প্রেম হয়েছে আমরা ভাবি সাইক্লোন, কোথাও একটা প্রেম হয়েছে আমরা ভাবি সাইক্লোন। তাই শেষে এই কথাটাই বলবো যে সাইক্লোন মনের হোক বা প্রেমের, বৃষ্টি মানেই একগুচ্ছ ভালোবাসা, আর এই বৃষ্টি ভালোবাসারই হোক বা বিরহের, এই বৃষ্টি মিশে থাকে আমাদের সকল ভাবনায়। আর তাই বৃষ্টি মানে পুরনো গল্পগুলো আবার নতুন করে ফিরে দেখা, পুরনো ভুলগুলো আবার শুধরে নিয়ে সব কিছু ঠিক হয়ে যাওয়ার আশায় নতুন করে বুক বাঁধা, আর তাতে মিশে থাকে এক অন্তহীন অপেক্ষা, যে অপেক্ষা আষাঢ় শেষে শ্রাবণ ফিরে আসার ঠিক তেমনি।

শ্রোতা বন্ধুরা, শ্রাবণী সুরে সুরে শেষ করছি আজকে রাজরাতে পর্ব। অবশ্যই কথা হবে অন্য কোনো দিনে, অন্য কোনো অনুষ্ঠানে আপনাদের সঙ্গে। আর এই মুহূর্তে জানিয়ে দিচ্ছি আমাদের আগামীকালের অনুষ্ঠান সূচি। সকাল 6:05 আমাদের অধিবেশন শুরু হচ্ছে ককবরক অনুষ্ঠানের মধ্য দিয়ে, আর বাংলা অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হচ্ছে সকাল 7:25, যেখানে আপনারা বাংলা সংবাদ শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত। অভিজ্ঞাপন শুনবেন সকাল 7:45, সকাল 8:40 কোচি কাজাদের অনুষ্ঠান কাকলি, উপস্থাপনায় সুস্মিতা আচার্য। সকাল 9:12 শিশুদের জন্য অনুষ্ঠান, সকাল 10:00 মহিলাদের জন্য অনুষ্ঠান তুমি অনন্যা, সঙ্গে থাকবেন আর জে গোপা। সকাল 11:00 মাননীয় প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান, এবং এরপর তার বাংলা ও ককবরক রূপান্তর শুনবেন। বাংলা নাটক তেঁতুল গাছ বেলা 2:30, বেলা 3:00 আজকের অতিথি সঙ্গীত শিল্পী মেরিনা আচার্য, উপস্থাপনায় আরজি শর্মিষ্ঠা। আরাধনা পর্ব সন্ধে 5:30 আপনার পছন্দ আমার গান, সন্ধে 6:30 সেরা কথা, তারপর মন কি বাত অনুষ্ঠানের বাংলা এবং ককবরক রূপান্তর শুনবেন রাত 8:00। রাত 9:02 হাত বাড়ালেই বন্ধু, আজ রাতে অনুষ্ঠানে আরজি চিন্ময়ের সঙ্গে শুনবেন বাঙালির নাট্য চর্চা বিষয়ে আলোচনা। শ্রোতা বন্ধুরা, জানিয়ে দিলাম অনুষ্ঠান সূচি।

এবারে এবারে জানিয়ে দিচ্ছি আবহাওয়ার পূর্বাভাস। আগামী চব্বিশ ঘন্টায় ঊনকোটি ও উত্তর জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। জানিয়ে দিলাম আবহাওয়ার পূর্বাভাসও, আর সেই সাথে এবার আপনাদেরকে বিদায় জানানোর পালা। সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে ভালো রাখবেন এই বলেই বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। আজ রাতে আমি আপনাদের বন্ধু আর চেয়ে শর্মিষ্ঠা, অবশ্যই কথা হবে অন্য কোনো পর্বে অন্য কোনো অনুষ্ঠানে। ততক্ষণ সবাই ভালো থাকুন, শুভরাত্রি।

শ্রোতা বন্ধুরা, আর কিছুক্ষণের মধ্যে দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত FM গোল্ডের অনুষ্ঠান আপনাদেরকে রিলে করে শোনানো হচ্ছে। স্টুডিওর ঘড়িতে সময় এখন রাত 11:13। শুভরাত্রি।